আকাশবাণী আগরতলা। আজ বুধবার, 27শে জ্যৈষ্ঠ, 1948 শকাব্দ, 2ষা আষাঢ়, 1433 বঙ্গাব্দ, 17ই জুন 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটার অর্থাৎ 1270 কিলোহার্টজে। এই অনুষ্ঠান আপনারা শোনা যাচ্ছে, শুনতে পারছেন নিউজ অন এয়ার অ্যাপে এবং একই সঙ্গে ফেসবুক, ইউটিউবে, আকাশবাণী আগরতলা পেজেও শুনতে পারছেন সরাসরি অনুষ্ঠান। আমাদের স্টুডিও ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 56 মিনিট হয়ে 8 সেকেন্ড।

0: development of international partnership is rooted in the timeless philosophy of Vasudeva Kutumbakam, the world is one family. The G7 nations have announced a series of initiatives to strengthen global health and development cooperation with several partner countries, including India. The G7 leaders called for a coordinated international response to the re-emerging Ebola outbreak in the Democratic Republic of Congo and Uganda. India, Egypt, Kenya, and South Korea joined the appeal for enhanced measures, including contact tracing, border surveillance, and community engagement. Home Minister Amit Shah chaired a crucial meeting in New Delhi yesterday on the long-pending Kishau multi-purpose dam project aimed at the rejuvenation of the Yamuna River. In a statement, Home Ministry said that Himachal Pradesh, Uttarakhand, Delhi, Uttar Pradesh, Haryana and Rajasthan have agreed to sign a Memorandum of Understanding, MOU, for the implementation of the project. Following the signing of the MOU, the Kishau project will be placed before the Union Cabinet for approval. National Testing Agency NTA has urged parents and candidates to beware of scammers ahead of NEET examinations. In a social media post, NTA said that scammers on Telegram are running channels demanding money ranging from 14,000 to 25,000 rupees with claims of sharing the re-exam paper. It clarified that there is no leaked paper for the re-exam. In football, France defeated Senegal 3-1 in the opening game of Group 1 of FIFA World Cup 2026 at New Jersey Stadium last night. In men's cricket, India will take on Afghanistan in the second ODI of three-match series in Lucknow today. The match is scheduled to begin at 1:30 p.m. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী আগরতলা সুভাষিত অনুষ্ঠানে এখন শুনবেন ভূদেব মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।
2: কথায় বলে ছেলেকে মানুষ করিতে হয়, আমার বোধ হয় ওই কাজটি কোনো পিতামাতার সাধ্যে আত্ম নয় এবং কেহ তজ্জন্য চেষ্টাও করে না। ইংরাজ আপনার ছেলেকে ইংরাজ করিবারই চেষ্টা করেন এবং তাহাই করিতে পারেন। চিনিও আপন সন্তানকে চিনিও করিবার নিমিত্তই যত্ন করেন এবং তাহাই করিতে থাকেন। এইরূপ বিভিন্ন জাতীয় লোকেরা আপন আপন জাতির বিশেষ ধর্ম এবং গুণের দ্বারাই স্বীয় বংশধরদিগকে বিভূষিত করিতে চাহেন। কেহই মনুষ্য সাধারণ ধর্মের প্রতি দৃষ্টি রাখিয়া সন্তানের পালন এবং শিক্ষা সম্পাদন করেন না। তবে যে সাধারণ মনুষ্য ধর্মগুলি সকল জাতিতেই বিদ্যমান আছে, জাত্য অনুযায়ী শিক্ষা প্রদান করিতে করিতে সেই সকল ধর্ম সর্বজাতীয় মনুষ্য শিশুরই শিক্ষা হইয়া থাকে, তাহার সন্দেহ নাই। অতএব সকল দেশেরই শিক্ষা প্রণালী মনুষ্য সাধারণ ধর্মের প্রতি লক্ষ্য না করিয়া জাতির ধর্ম সাধনের উদ্দেশ্যেই প্রবাহিত হইয়া থাকে। ফল কথা তাহাই হইতে পারে এবং তাহাই হওয়া উচিত। তাহাই হইতে পারে এই জন্য যে মনুষ্য মাত্রেরই মন পূর্বপুরুষদিগের সংস্কার এবং আপনাদিগের প্রত্যক্ষীভূত ব্যাপার সমস্তের সমবায়ে সংগঠিত হয়। সংস্কার স্বজাতীয় পূর্বপুরুষদিগের হইতে আইসে, প্রত্যক্ষীভূত ব্যাপারে সমধিক ভাবও স্বজাতীয় জনগণের কার্যকলাপ। এজন্য জাতীয় ভাব পরিহার করা মানব মনের অসাধ্য। বায়ুমণ্ডল অতিক্রম করিয়া যেমন উড্ডয়ন হয় না, জল ছাড়িয়া যেমন সন্তরণ সম্ভবে না, তকসীমার বহির্ভাগে যেমন স্পর্শ জ্ঞান হইতে পারে না, তেমনি জাতীয় ভাব পরিশূন্য হইয়া কোনো ব্যাপারের অনুষ্ঠানও মনুষ্য কর্তৃক সাধিত হইতে পারে না। তদ্ভিন্ন সমাজের হিতাহিত লইয়াই সমাজ অন্তর্গত মনুজগণের হিতাহিত সকল সময়ে সকল দেশে সকল অবস্থায় সকল সমাজের হিতাহিত এক নয়, বর্বর অর্ধসভ্য পূর্ণসভ্য প্রভৃতি বিভিন্ন সমাজের হিতাহিত

0: অনেকাংশেই পরস্পর বিভিন্ন, বিজিত এবং বিজেতা, দুর্বল এবং সবল, দৃঢ় এবং শিথিল প্রভৃতি ভিন্ন ভিন্ন সমাজের হিতাহিত এক নয়। অভ্যুদয় উন্মুখ এবং পতন প্রবণ জাতির হিতাহিত এক নয়। সুতরাং সমাজের অবস্থা ভেদে সমাজের প্রয়োজন ভিন্নরূপ হইয়া থাকে এবং সমাজের প্রয়োজনে সাধনোপযোগী অনুষ্ঠানও কাজেই ভিন্নরূপ হওয়া আবশ্যক। সমাজের প্রয়োজন সাধনোপযোগী অনুষ্ঠানেই প্রকৃত শিক্ষার বিষয়। এই ভিত্তি অবলম্বন করিয়াই আমাদিগের শিক্ষা প্রণালী সংস্থাপিত হয়, ইহাই আমার একান্ত অভিলাষ। আমরা বাঙালি, আমাদিগের সমাজ যে ভাবাপন্ন তাহাতে আমাদিগের প্রয়োজন কি এইটি সুপরিস্ফুট রূপে অবধারিত করিয়া আমাদিগের পরবর্তী পুরুষেরা যাহাতে ওই সকল প্রয়োজন সাধনে সক্ষম হয় তাহার উপায় করিয়া দেয়াই আমাদিগের প্রকৃত শিক্ষাদান। মনুষ্যত্ব সাধন মস্ত কথা। মনুষ্যত্ব যে কি এবং উহা যে কি নয় বা কি হইতে পারে তাহা এ পর্যন্ত বোধহয় কেহই স্পষ্টরূপে বুঝিতে এবং বলিতে পারেন নাই। অতএব কিরূপ হইলে ছেলেটি প্রকৃত মনুষ্য হইবে তাহা না ভাবিতে গিয়া কিরূপ হইলে ছেলেটি সমাজের অভাব মোচনে সাহায্য করিতে পারিবে তাহাই চিন্তা করা আবশ্যক।
1: সুভাষিত অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ভূদেব মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ, আকাশবাণী আগরতলা। এখন শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। অনুষ্ঠানে আজকের শিল্পী মহেশ রঞ্জন সোম।

অঞ্জলি অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ভক্তিমূলক গান। অনুষ্ঠানে শিল্পী ছিলেন মহেশ রঞ্জন সোম। আকাশবাণী আগরতলা। এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

হাম আকাশবাণী আগরতলা, তিনি স্রাংশাল, তালক্রান তালনি শালনি চিসনি শালমারি, চিবরিরা থামচিবা তিবরা বিশিখ, জুন তালনি শালনি চিসনি শালমারি, নৈশাইনি চিদক ইংরেজি বিশি, চীন পান্ধা নৈরা থামচিদক পয়েন্ট বেড়ে মিটার্স এবার সাশাইনিরা দকচিচক কিলোহার্য আওয়াইং দঙ ফুংকচাং জরানি খা কাহামিয়া ফরে তাবুক চ্যাংজাগ চিনি তিনি ফুংনি ককবর আওয়াই পান্ধা হায়ুনি খরাং তিনি হায়ুনি খরাং পান্ধাও যতন লাম সগ আও চং শালপুরমনি হাই তিনি ব খালায়ন ক কাহামর তিনি ক কাহাম চং খালায়ন স্বামী বিবেকানন্দ শালাংমানি কক ব শালাংখা আং পুইতো খায় কেব বিনি মান বান্তা মাননি বাকি চুক জাখনকে বন হায়ুংনি জেসে ফানফানো শ্যাম্পলে মানিয়া বতে ব শালাংখা বরক লংমা টংসাক সরংনা নাঙ্গ আবনি বাকি যেন যতন সরংথাই কলায়ো ওয়ানসুকমুং চিনি লংমা অবন থিনাং লংমা টংসাক

0: খ্রিস্ট বিশ্ব জাতিসংঘ উয়াকে বা ইউনাইটেড নেশনস বড় অসালন হা কাক মানে কাসনানি তৈন খাতিনা নিবাগে লুকুরকন সেরিনা নিবাগে ওয়াতি ফায়ানি বাকে দেরামুমানি বাকে হাসিংখং বাংরক বাংরক তমনি বাকে বড় রকনি মাইরক মুখেতং রক খাইনা জায়গা করে উঙ্গি তমনি বাকে তৈ রক মানথকি অঙ্গি তমনি বাকে লুকুরকন তাম খাইনান অশিচা মুং রেনা বাকিন তিনি সাল হায়ং হাসিংখং উংমানি তে ওয়াতি ফায়ামানি কাসমা সাল হিনে হায়ং গনাঙ্গি পালাই জাগি তঙ্গ বড় রক চামং তৈ হাবানি জুদা জুদা তংমুং অ হায়ুঙ্গ তাবুক হাসিংখং বাংরক বাংরক তংমানি বাকে ওয়াতি ফায়ানি বাকে হারক কচক থাংমানি বাকে খরান অঙ্গি তংমানি বাকে বেলাইখে দেরাবই তঙ্গ অবনি ইয়াকনি ইয়কনানি লামাংখা বুফাং কাইনানি তৈ খাতিনানি তৈ কাহাম রাইডাতৈ মেখেতং থাইকেতং মাইরক খাইনানি তৈ হারক কাহাম উং তংমানি হামিয়াং থাকা হিংকাই আরো মেখেতং থাইকেতং মাইফানো কাইদি আবার তৈ হামিয়া তৈ অ হা হামুই তংমানি ভাইকে হামিনাই অবন কাসনানি তৈ কাইসা হিংকাই হায়ং গনাঙ্গিন বেলাই কিরিমা সিনচা ঘন্টা গাইছেও ফুটবল মাত কাইব্রি বে বাক্সা বলং গমাওই দঙ্গ অবন কাসনানি অবব কাইসা অসাল পালাইমানি নাহারমুং পঞ্চাশ মিলিয়ন বরক বসকাং এক দশকনি বিসিং বরকনি টংথাই গমানাই হিনে সাজাগো অবন বাগিন তিনি সালন পালাইলাইনে ফাইদি বড় রকম সিচারিওয়ানো বুফাং কাইনাই বুফাং তাইনি টংনাই বুফাং চাকরা কতর ফাংসা বরক খরক তামন অক্সিজেন দিও অবুফাংন টানখাইকে হায়ং গমানাই হায়ং গমাখাই লংমাব গমানাই বনি বাকিন তিনি সাল হায়ং হাসিংখং উঙ্গি টংমানি তে ওয়াতি ফায়ামানি কাসমানি সাল হিনে পালাই জাগি টংগ
1: আও আশিক জরা চং খানালাইকা তিনি সালনি কক তিনি তাম সাল আ সাল ন পালাই তামনি বাকে চং পালাই যাক আমো চং শিলাইকা তাব খানালাইনে তিনি হোক বানি কক যং তিনি খানালাইনে শশা কাইমানো লগেই কক শশানো চং যতন সিনেও আও শশানো চং পদরে পদকে যাওই দঙ্গ তাই যাওইব ভাই যং মাইসিং সাসলাং শশা মানো শশা যং কমন খাইব যাও তাই গথং গাইব যাও তাই আবনি বিসিং যং তিনি খানালাইনে যং স্যালাড খাইমাং শশা সামানে শশা গথং যাখাঙ্কাকে যিনি বসাগো দই ইয়া মা দই গ্রী আমহাকে যং দই রে সাজাক দো তাই কলমা মল শশা বেলাইখানো চিনি শাকনি বাকে নাঙ্গ আবনি বাকেও যং শশা নেলাড খাই যা মানুগ চিনি হায়ুঙ্গ পদরে পদ শশা নি জাত দঙ্গ আবনি বিশিং দঙ্গ আমেরিকান কাকম্বর লিমন কাকম্বর সারা এবা ব্রুসলি আসলি হ্যাঁ দিবা দাসের পদরে পদ তাই গাইসা সাজাক দঙ্গ শশাও বেলাই ক্যারোটিন মানথকমানি বাকে চিনি সাকর রক থা এবা সাকর রং পদরে পদ হয়সাওই থাঙ্গ এবার চুচাই রক কালাইমানি নগো আব শশা নি বিশিং তৈ আব হামো হনে সাজাক দঙ্গ তাই মোখাং রগব আমাকে শশানি জেব তৈ ফুলকাকে আবো হামো হনে সাজাক দঙ্গ তাই শশা চামানি আগলো চিনি শাক নি হিলিকমা এবা ওয়েট লস বো যং খালাইমানো হনে সাজাক দঙ্গ তাই শশাও এন্টি অক্সিডেন্ট বেলাইখানো মানথক আও শশা কাইনানি হিনকাই হুকবানি রাইজাতেই সাজাক দঙ্গ যে কাইনানি এবা বাড়ি খেত আবনো ওয়াইরে ওয়াই আলচু আহি ওয়াচিং বচিং করে খেয়ে

0: সুবক সুবক নানা নাই তাই সসা বুচলি বাই সসা বুচলি চালমানি হিঙাকে থামচি সেন্টিমিটার হাকচাল নাই তাই নালা বাই নালা চালমানি হিঙ্ক ফুট কাইনি হিঙ্কাই চাও হই সাজাক তাই খসর না খাবো খসর ইমানো আমার ফুট কাইসা তাই খাকচা কেব খালাইবেন হাকচাল মানে সসা কাইনি ফুরুঙ্গে হাও বেবিস্টিন সাপলি না নাই তাই হাতি বারনি সকাংন ইউরিয়া পটাশ তাই মুসকি গ্রান বাই হা কাহাম কে সাপলি নাই ওলকাই নালা খাই বসলি ফপ মানে আগলো সালচি রংনি বিশিংন বুক মুখ পেরমানি নগো আফ্রু হই যাইলাই সালাইনি ভাইপুর হই যাইকে নাইনে নাই বড় আচাই বড় আচাইয়া তাই যে আচাইয়া জায়গাও যেন তাইসা বুসলি ফবৈর না নাই ওলকাই মুলাই লাইনি লাইথাম ভাইপুর হই যা কিসা পম রাই তাই বসক ভাইপুরকে যাম ওয়া বাই খাওয়ি দংরি রাই দংরমানি আগলব যেন ইয়াফাও কিসা আপুরকে পটাশ রিমানো বুবার ফাইপুরু তাই আবুনি আগল হই যই কিসা কিসা রাই তৈ গ্রী দংখাকাই পেয়াবা যে তৈ গ্রী খেত এবার বাড়ি আর হাতি বারস ওয়াইসা সকমানো তৈ জমই টনমানো তাই ওলত আতৈন যব মানিন যালাতে খেবই রহর মানো সসা বসক বাই বসক বেলাই কবুল খাঙ্গাকে আফর কল খাই জানি যা দঙ্গ গসঙ্গে রা নাই আমাকে সসা কাইখে আঙ্গাকে যাল নেই হাইকাবা তাল খাকসা নিবিসিংন যসা চাই মানো আশোক জরা চালাইকে সসা কাইমানো রেগে ক
1: সা খামগ্রানিকগো যেন দিনই খাংলাইনাই সান স্ট্রোক এবা হিট স্ট্রোক উমানতই ককথাই জাথানি মে তাল বাই জুন তাল বেলাইকে সাতং তুমানি বাকে তুমফ্লামানি বাকে অজরাব বড়কনি সাগ তৈ গ্রী রানী থাঙ্গমানি বাকে তৈনি বিয়ালংমানি বাকে হিট স্ট্রোক ইয়াকে বা সান স্ট্রোক মো ফুনে এগারোটানি সিমি সারিকনি দামব্রী জরা তুং বেলাই কুতুংনি জরাও সাতং মানজা খাইকে আবাই চিনি সাকুর সিমি হামিয়াং ইয়া চিনি বসাকবো হামিয়াং থানাই বিশি বাসিও পঞ্চাশ বছর হিট স্ট্রোক একেবারে সান স্ট্রোকনি বাকে বেবাগৈ সতেরো হাজার বরক থেকা সাতুঙ্গ নংখরমানি বাকে মখাং বখরক বসাক বেলাকে সাতং নামমানি বাকে সাগ তৈনি বিয়াল একেবার তৈরানি থাকা হিঙ্গে ন অ হিট স্ট্রোক উংনানি বেলাকে দৌই থাঙ্গো হিট স্ট্রোক উংখা হিঙ্কে বাহাইকে সাইমান আবার তামো নুকজাক যেফ্রু বরক সাতুঙ্গ জরা কদক মারমই দঙ্গ বসাগ সাতং নাঙ মখাং বখরক রক সাতং মানজাকে বেলাইকে কুতুং বাই মানজাকমনি উল আপ্রুন সান স্ট্রোক একেবা হির স্ট্রোক উঙ্গু হির স্ট্রোক মানে বাকে বসাগ বেলাইকে তুমানি গবাঙই থাঙ্গো তৈনি বিয়ালুঙ্গো একেবা সাকনে তৈ রানসাবি থাঙ্গো হিট স্ট্রোক হিঙ্গাই কলমিয়াঙি থাকাই পিয়াবা বসাকে বেলাইকে তুমাই আপ্রো বসাক ক্র্যাম্প উঙ্গো তৈ বড়রক কে সাক কেবেলঙি থাঙ্গো হিট স্ট্রোক হিঙ্কাই আচমসা লেঙি বথাঙি মানো অজ্ঞানঙিতা তৈ বখরক মিহিমজাকাই আয়ুক মুয়ুক উংনাই বসাক বো হামিয়াঙাই তৈ ওয়াবো ওয়ানা জাকাই অমহাই ইংখা হিঙ্কাই হিট স্ট্রোক একেবারে সান স্ট্রোক উংখাহিনাই সাইমানদি বসাক বেলাইকে তুমাই বসাক চাক সৌই ফাইনাই তৈ হামা হরমানি নামানি অব বেলাইকে দনাই তৈ আবো সিমিয়া বসাক চাক সৌই দংফানো বসাক তুমফ্লাই দংফানো পিয়াবা কলম দিখাই ফাইকলাক

0: অমহাই হিংকে হিরস্টুক একবা সানস্ট্রুক উংখা হিনে সাইমানাই হিরস্টুক একবা সানস্ট্রুক উংখা হিংকে বড়রকনি কিডনি বমতম লিভার হার্ট একবা সিনি বসাকনি বাহানক আবরগো দালবি দালি দেরা মুফাই মানো যতনি সিলাই কিডনি যতন দেরা মুফাইও তাম হিনমালে বসাগো তৈ রানী থাকমানি বাকি অ তৈনি বিয়ালনি বাকি কিডনি বেলাইকে জিনজালক লাইও ইরুক এসিড বো বাঙি থাঙি মানো হিটস্ট্রোক একবা সানস্ট্রোক মানি বাকি গবাম বরকন সানস্ট্রোক উংখাই থা পানো ফেবা বিনি বসাকনি দাল বিদাল জিনজাল ফাই মানো তৈ হিটস্ট্রোক একবা সানস্ট্রোক উমানি উলো কাহামকে ডাক্তার বাই নাইজাগিয়া হিংকাই বরক থি পানো মানো হিটস্ট্রোক একবা সানস্ট্রোক জং বহাইকে বানচিনাই থাকাই তৈ গবাম গবামকে মা নাই সাতুং বেলাই তুং তোমানে জর সাতুং মানজাগে মা তোমায় সাতুং থাকে সাতি রক হুঙি মা থাকায় রি রক হুঙি মা থাকাই তৈ তৈ গবাম গবামকে নদি বুথাইনি বুতৈ ফলনি রস মা নাই ও আর এস মা নাই সসা রক মম ফল রক তৈ ডালিম জাকাইকে অ হিট স্ট্রুকনি ইয়াকনি ইয়গৈ তোমানো তৈ গচাং জায়গাও মা তোমায় কুতুং বাই জালি মা তোমায় অবহিংকে অ হিট স্ট্রুক সান স্ট্রুকনি ইয়াকনি ইয়গী মানো অবহাইকে দোকানকে আসে জোড়া সাহ খামক্রেনিক সান স্ট্রুক এ হিট স্ট্রুক তৈ ককথাই জথাইনি খালাই খাসং
1: আও গাই তাবো খালাইনে কক থুমরক মন্ত্রী মখরক নরেন্দ্র মোদী তৈ ফাংবাই কেন্দ্রনি হাপাং বিশি জিনে পৌমানরগী হাস্তিনি যত থাইরগনো জনকল্যাণ শিবির হেকাবা লোক হামক্রাই শিবির সংসা চাগে দঙ্গ আও অমাহাইন ডুকলি ব্লক ব্লক ব্যারামনি লোক হামক্রাই শিবির সংসা জাগানো সাজাক আমচাইনি লোকরগ্ন শিবিরনি সেবসাব নাহারনানি বাকে কমকাশ কবক খরচকা
0: জুন তালনি সাল নিচিসা জং যত সিও হায়ং যোগাশাল ও সালো মোহনপুর সাব ডিভিশনও হায়ং যোগাশাল পালাইজাকায় মোহনপুর ব্রীরকনি ক্লাস টুয়েলভনি রংনখলা ও শিকলা রুগজাক থংমুং নাইখংনি সাক্তার মুংবাই ও হায়ং যোগাশাল পালাইজাকায় হই সাজাকা আসালো মহকুমানি জুদা জুদা রংনকনি বেবাগী থামরা সঙ্গনাই সঙ্গনাই জুগ সংরক যোগা খাইতানি মানজাক বাইনি হিনে সাজাকা আসালো সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়নি আসাইমা সাল পালাইজাকনাই হাস্তে হাপাংনি সাক্তার মুংবাই ও সালো দাল বিদাল পান্ডাবতাং রক সংসারজাকনাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়নি লাংমা বিনি কগ্রবাইনি সামুং তাংলাংমা অবরগ্নতি তাবুকনি শিকলা চালাই রকন সঙ্গনাই সঙ্গনাই যুগ সঙ্গন সিরিনানি বাকি দাল বিদাল বাতাইমুং পান্ডারক সংসারজাকনাই হিনে সাজাকা হাস্তি বেরামনি অ অনুষ্ঠান অ পান্ডানো নাইথকলাইন বাকি জুননি সালনি জিবাং এখা পঁচিশ তারিখ জুন হিংকাই রংনক কতর ইয়ং এখা বিশ্ববিদ্যালয় বেরেম সঙ্গনাই সঙ্গনাই রক সঙ্গনাই সঙ্গনাই যুগ সং বরক এক্সট্রেম্পোর স্পিচ এখা আচমসা কক সামুং পান্ডারক সংসারজাকনাই জুননি সালনি জি থাম হেকাই প্রবন্ধ একবার কক খাল সীমানি বাতাইলেমু সংসারজাকনাই বাইশ তারিখও হিংকাই অবহাইন দার বিদাল পান্ডা সংসারজাকনাই হিনে সাজাকা

0: Ani agote kaisa kok thum tongo amang kai khuai jelani jela kerong adong kom kaso shaklaikya aro log adalot khlai jagana abang kai e talni shalni chi shani shimi shalni chi tham shalmani jara
1: buskang shalmari ni chisa ma jun talni jompu jela সাবডিভিশনের হায়ং যুগাশাল পালাই যাক নাই টাকার জলানি জহর নবোদয় রংনক নি নখলাও শিকলা রুগজাকতেই থং নাইখুংনি লোয়াজিমা বাই ও হায়ং যুগাশাল পালাই যাক নাই হিনে সাজাক্ষা আরব হাইনহাই গবাংমা সরংনাই সরংনাই জকসং যোগা খাইনের বগে মানজাকলাইনে হিনে সাজাক্ষা
0: আশুক জরত যেন কক থমর খালাইকা তাবক খালাইনে সেবুগ বরক তালামানি কক্রক এসি সিআর রেলওয়ে অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট 2026 বেকলি তঙ্গ 1079 পথ অবহাই সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে নি বগে সাজাকা পথ নিমুকা এক অ্যাপ্রেন্টিস অবহাই নাগপুর ডিভিশন মতিবাগ ওয়ার্কশপ কয়বিলাই রানানি পাইথাক সাল হাই ই তালনি সাল চিচার সালমানি জনা নৈশাই নিজিত ইংরেজি বিশিনি রংমা রিংনা নামায় মাধ্যমিক পাস তাই মানমারি ও টংনা নামায় রা ও বাচি নম্বর মানজাক উমরংনা নামায় বিশি চিবানি সিমি বিশি নৈচিব্রী বিশিঙ্গ ফিয়া খাতিজাক রংনি বগে কিসাশক উমর লাইজাক ফানো চৌগন হে সাজাক দ তাই বংনি লগি ও আইটিআই খলাইজাক নি মানমারি টংনা নামায় তাই রিটেন টেস্ট হাইকে বা সৈমুং আমজুমু নাহার জাগলা তাই স্টাইপেন রেজাকায় অ্যাপ্রেন্টিসিপ রোলস নগৈ বরং স্টাইপেন রেজাগানো তাল থিগৈ তাই তেব গাহামকাই সাইমানো মজুংখাই বরক এসি ইয়ার ইন্ডিয়ান রেলওয়ে .gov.in নাই মানে তাই অ্যাপ্রেন্টিসিপ পোর্টালও থাঙে বরক অনলাইনও অ কয়বিলাই রেনা নামায় আশিক জরা সেবুগো বরক তালামানি ক খাবাইকা তাবো খালাইনে নকবর তৈবানী কক রক
1: নবর তৈবানী সিকাংবারিয়ানী ককতমানের রুগী সাইমানকা নখাও চুমুই দংনাই বাক্সা বাক্সা আমসায় ফেরাং কগৈ নবার ফাই ওয়াতি ফানো ওয়াই মানো অব নর্থ ধলাই গুমতি সিপাহীজলা তে সাউথ ডিস্ট্রিক্ট নি জুদা জুদা ফাইরগ কিসা মিসা ওয়াতৈ ওয়াই মানো ফেরাং কগৈ নবার ওয়াতৈ ফাই মানো বসকাং দামনি সির বিরিয় তুংমারি টঙ্গানো 33 ডিগ্রি সেলসিয়াস তে তুংখ্লাইমারি টঙ্গানো 25 ডিগ্রি সেলসিয়াস নি গানা গেনিব থাংনাই দামনি সিবিরিও তুংমারি সমানি নুকজাখা তুংসামারি 33.2 ডিগ্রি সেলসিয়াস তুংখ্লাইমারি 26.2 ডিগ্রি সেলসিয়াস আছে জোড়া নবর্তিবনি কক খনাবাইখা
0: তাবো খনাবাইন রচামক রচামুঙ্গ খরাংনাউন বিকাশ রায় দেববর্মা আং সুপ্রভা
1: তে আং তাপস

0: আশ্বর্যরা বিকাশ রায় দেবরমণি খুক্তি রুচাবজাগ রুচা মুং খনা মাইখ্যা আকাশবাণী আগরতলা তাই কিসা জরানি ওলন খনা বাইন সংস্কৃত তাই হিন্দি ককদমা দিল্লি নিশিমি আওয়াই খেলাই যা আশ্বর্যরা হায়ুনি খরাং পান্দা খনা বাইখ্যা অরণ্য পাইখ্যা তিনি হায়ুনি খরাং পান্দা যতরণ হামবাই
1: আকাশবাণী সম্প্রতি বার্তাঃ শ্রূয়ন্তাম প্রবাচকঃ পুনীত ত্রিপাঠী। অথ বার্তাঃ। ফ্রান্স দেশস্য এভিয়ন নগরে G7 শিখর সম্মেলনাবধৌ প্রধানমন্ত্রিণা নরেন্দ্র মোদিনা বিভিন্নানাম রাষ্ট্রাণাম নেতৃভিঃ সহ দ্বৈপাক্ষিকোপবেশনম কৃত্বা বিস্তৃতম কূটনীতিক কার্যম বিহিতম। বিদেশমন্ত্রালয়ানুসারম প্রধানমন্ত্রিণা শ্রীমোদিনা তথা তস্য কানাডা দেশস্য সমকক্ষীয়েণ মার্ক কার্নি ইত্যনেন চ ভারত কানাডা দেশয়োঃ সম্বন্ধেষু সকারাত্মকতায়াঃ স্বাগতম কৃতম। ব্রিটিশ প্রধানমন্ত্রী কির স্টার্মর ইত্যনেন সহ মিলিত্বা প্রধানমন্ত্রী শ্রীমোদী পঞ্চত্রিংশোত্তর দ্বিসহস্রতমবর্ষস্য দূরদৃষ্ট্যান্তর্গতম ভারত ইউকে সম্বন্ধানাম প্রগতিম সমীক্ষিতবান। প্রধানমন্ত্রী মোদী G7 শিখর সম্মেলনাবধৌ UAE অধ্যক্ষেণ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ইত্যনেন সহাপি মিলিত্বান। তথা চ পশ্চিম এশিয়া ক্ষেত্রে চিরস্থায়ী শান্তিম সুরক্ষাম স্থিরতাম চ প্রবর্ধয়িতুম সংবাদস্য কূটনীতেহে আন্তঃরাষ্ট্রীয় বিধেহে সার্বভৌমত্বস্য প্রাদেশিক অখণ্ডতায়াশ্চ সম্মানস্য মহত্ত্বম অধোরেখিতম। কেনিয়া দেশস্য রাষ্ট্রপতিনা উইলিয়াম রুটো ইত্যনেন সহাপি শ্রীমোদী মেলনম কৃতবান। শ্রীমোদী অবদত যৎ ভারতম কেনিয়া চ বৈশ্বিক দক্ষিণস্য আকাঙ্ক্ষাসু দীর্ঘকালম যাবত সহভাগিত্বম কুর্বন্তি। জাপান দেশস্য প্রধানমন্ত্রিণা সহ মিলিত্বা শ্রীমোদী অবধানম দত্তবান যৎ ভারত জাপান দেশয়োঃ সম্বন্ধঃ বিবিধেষু ক্ষেত্রেষু নিরন্তরম সুদৃঢ়ম ভবিষ্যতি। ফ্রান্স দেশস্য এভিয়ন নগরম অদ্য বৈশ্বিক কূটনীতেঃ কেন্দ্রঃ অস্তি যত G7 শিখর সম্মেলনস্য মহত্বপূর্ণে চরণে অস্তি। ভারতস্য সহভাগী দেশস্য রূপেণ সহভাগিত্বেন সর্বেষাং দৃষ্টিঃ প্রধানমন্ত্রিণা নরেন্দ্র মোদিনা আমেরিকা দেশস্য রাষ্ট্রপতিনা ডোনাল্ড ট্রাম্পেন সহ বহুপ্রতীক্ষিতায়াম দ্বৈপাক্ষিক সম্মেলনে দৃঢ়তয়া নিবদ্ধ অস্তি যত অদ্য শিখর সম্মেলনাবধৌ ভবিষ্যতি। পঞ্চবিংশত্যধিকদ্বিসহস্রতমবর্ষস্য ফরবরী মাসে ওয়াশিংটন DC ইত্যত্র অন্তিমবারম মেলনানন্তরম

0: রবীন্দ্রসঙ্গীত শুনছেন হিমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: ঘুমিতে

রবিকিরণ অনুষ্ঠানে আপনারা এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত। অনুষ্ঠানে শিল্পীরা ছিলেন প্রথমে কণিকা বন্দ্যোপাধ্যায় এবং পরে হেমন্ত মুখোপাধ্যায়। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলার কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ এবং ককবরক সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করতে সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের এভিয়াতে G7 শীর্ষ সম্মেলনে গতকাল তিনি এক অধিবেশনে বক্তব্য রাখেন। বিশ্বব্যাপী স্বাস্থ্য ও উন্নয়নমূলক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একাধিক উদ্যোগের ঘোষণা G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে যমুনা নদী পুনরুদ্ধারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন। NTA নিট পরীক্ষার আগে অভিভাবক ও পরীক্ষার্থীদের প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আসছি বিস্তারিত খবরে। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বহু প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। গত বছর ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে সাক্ষাতের পর দুই নেতার মধ্যে এটি প্রথম বৈঠক। আজকের এই সাক্ষাতে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও তারা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বজুড়ে সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সংঘাতজনিত ঝুঁকি থেকে নাবিকদের সুরক্ষায় সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ফ্রান্সের এভিয়াতে G7 শীর্ষ সম্মেলনে নতুন অংশীদারিত্ব তৈরি এবং আন্তর্জাতিক সংহতির পুনর্নির্মাণ শীর্ষক এক অধিবেশনে বক্তব্য রাখেন। তিনি বলেন, পশ্চিম এশিয়ার সংঘাত বিশ্ব বাণিজ্যে ব্যাঘাত ঘটিয়েছে এবং বহু প্রাণহানির কারণ হয়েছে। তিনি বলেন, ভারত সর্বদাই মানবতাকে অগ্রাধিকার দিয়েছে। এ প্রসঙ্গে তিনি আন্তর্জাতিক সৌর জোট দুর্যোগ মোকাবিলায় সক্ষম পরিকাঠামো তৈরি, আন্তর্জাতিক জৈব জ্বালানি জোট মিশন লাইফ, এক পের মাকে নামের মতো ভারতের নেতৃত্বাধীন একাধিক উদ্যোগের কথা তুলে ধরেন। শ্রী মোদী বলেন, শ্রীলঙ্কার ঘূর্ণিঝড় কিংবা আফগানিস্তানের ভূমিকম্প, মোজাম্বিকের বন্যা অথবা জামাইকার হ্যারিকেন, বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দেশগুলির দিকে ভারত সর্বদাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী ফ্রান্সের এভিয়াতে G7 শিখর সম্মেলনের ফাঁকে একাধিক রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, কেনিয়ার রাষ্ট্রপতি উইলিয়াম রুটো, মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাতাহ আল সিসি, জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে ভিশন 2035 আওতায় দুই দেশের সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা এবং সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ

0: বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে পশ্চিম এশিয়ায় শান্তি ও হরমুজ প্রণালী দিয়ে অবাধ নৌচলাচল বজায় রাখার ওপর আলোচনা করেন প্রধানমন্ত্রী। G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি ভারতসহ বেশ কয়েকটি সহযোগী দেশের সঙ্গে মিলে বিশ্বব্যাপী স্বাস্থ্য ও উন্নয়নমূলক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একাধিক উদ্যোগের কথা ঘোষণা করেছে। G7 গোষ্ঠীর নেতারা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও উগান্ডায় ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় একটি সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। এছাড়া নেতারা ইবোলার বিরল স্ট্রেনের বিরুদ্ধে টিকা রোগ নির্ণয় পদ্ধতি এবং চিকিৎসা ব্যবস্থা উদ্ভাবনে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি G7 গোষ্ঠী ক্যান্সারের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইকে ত্বরান্বিত করার বিষয়ে তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে যমুনা নদী পুনরুদ্ধারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে দীর্ঘদিন ধরে স্থগিত হয়ে পড়া কিষাও বহুমুখী বাঁধ প্রকল্পের বিষয়ে 6টি রাজ্য ঐক্যমতে পৌঁছয়। স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং রাজস্থান এই 6টি রাজ্য প্রকল্প বাস্তবায়নের জন্য একটি সমঝোতা স্মারকপত্র বা মৌ স্বাক্ষরে সম্মত হয়েছে। স্মারক স্বাক্ষরের পর প্রকল্পটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে পেশ করা হবে। নির্ধারিত কাঠামো অনুযায়ী প্রকল্পের জল সংক্রান্ত অংশের জন্য কেন্দ্রীয় সরকার 90% সহায়তা প্রদান করবে এবং বাকি 10% ব্যয় সংশ্লিষ্ট 6টি রাজ্য ভাগ করে নেবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে বস্তি পুনর্বাসন সংক্রান্ত একটি পর্যালোচনা বৈঠক করেন। তিনি জানান, দিল্লি বস্তি ও জে ক্লাস্টার পুনর্বাসন ও স্থানান্তর নীতি 2026 খসড়া চূড়ান্ত করা হয়েছে এবং দিল্লি সরকারকে দ্রুত বিজ্ঞপ্তি আকারে তা প্রকাশের নির্দেশও দেওয়া হয়েছে। 45 দিনের মধ্যে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা PPP মডেলে 5টি ক্লাস্টারের পুনর্বাসনের জন্য দরপত্র আহ্বান করার জন্য তিনি দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি এবং দিল্লি আরবান শেল্টার ইম্প্রুভমেন্ট বোর্ডকে নির্দেশ দেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA নিট পরীক্ষার আগে অভিভাবক ও পরীক্ষার্থীদের প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় NTA জানিয়েছে, টেলিগ্রামে কিছু প্রতারক চ্যানেল খুলে পুনরায় হতে চলা পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার নাম করে 14,000 থেকে 25,000 টাকা পর্যন্ত দাবি করছে, কিন্তু এই পরীক্ষার কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি বলে NTA স্পষ্ট জানিয়েছে। এছাড়া একটি অ্যাপের ব্যবহার বন্ধ করার কারণ ব্যাখ্যা করে NTA মহানির্দেশক অভিষেক সিংয়ের একটি ভিডিও প্রকাশ করেছে তারা।
1: Payment links and the way the fraud is perpetrated, there was no other option but to block them, especially for the commitment of the government and NTA to commit an error-free examination, NEET examination on 21st of June.
0: সংবাদ মাধ্যমকে শ্রী সিং বলেন, কোনো ধরনের অনিয়ম যাতে না ঘটে এবং প্রতিটি প্রশ্নপত্র যাতে সম্পূর্ণ সুরক্ষিতভাবে প্রস্তুত করা হয় তা নিশ্চিত করতে NTA প্রতিশ্রুতিবদ্ধ। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আইসল্যান্ডের জাতীয় দিবস উপলক্ষে সেদেশের বিদেশমন্ত্রী থরগেরদুর কাত্রিন গুনার্সদত্তির এবং জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারত ও আইসল্যান্ডের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী জয়শঙ্কর আশা প্রকাশ করেন। এখন ফুটবল বিশ্বকাপের খবর।

ফিফা ফুটবল বিশ্বকাপে আজ আলজেরিয়ার মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ পাওয়া খবরে প্রথমার্ধের শেষে লিওনেল মেসির করার গোলে আর্জেন্টিনা এক গোলে এগিয়ে আছে। অন্যদিকে গ্রুপ জের ম্যাচে অস্ট্রিয়া জর্ডনের বিরুদ্ধে খেলবে। সান্তা ক্লারা স্টেডিয়ামে খেলা শুরু হবে আজ রাত 9:30। রাত 10:30 পর্তুগাল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের বিরুদ্ধে মাঠে নামবে। খেলাটি হবে হাউস্টন স্টেডিয়ামে। অন্য খেলায় ইংল্যান্ড ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। ডালা স্টেডিয়ামে খেলা শুরু হবে আজ রাত 1:30। অন্যদিকে গতকাল নরওয়ে ইরাককে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। নরওয়ের আর্লিং হালান্ড 29 মিনিটে প্রথম গোল করে নরওয়েকে এগিয়ে দেন। এরপর ইরাকের আয়মেন হুসেন 39 মিনিটে গোল পরিশোধ করেন। এরপর 43 মিনিটে হালান্ড, 76 মিনিটে মার্টিন ওডেগার্ড এবং দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে আয়মেন হুসেনের একটি আত্মঘাতী গোলে জয়ের ব্যবধান বাড়ায় নরওয়ে। ফ্রান্স গতকাল 3-1 গোলে সেনেগালকে হারিয়ে দেয়। 66 মিনিটে কিলিয়ান এমবাপে ও 82 মিনিটে ব্র্যাডলি বার্কোলা গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে সেনেগালের ইব্রাহিম এমবায়ে গোল করলে কিলিয়ান এমবাপে আবার গোল করে ব্যবধান বাড়ান। অন্যদিকে ইংগেলউড স্টেডিয়ামে গ্রুপ জির ম্যাচে ইরান ও নিউজিল্যান্ডের মধ্যে খেলাটি 2-2 গোলে ড্র হয়েছে। লিডসের হেডিংলিতে আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ এর দ্বিতীয় ম্যাচে ভারত আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 7:00। গত রবিবার বার্মিংহামে প্রথম ম্যাচে পাকিস্তান

ইংল্যান্ডকে 64 রানে হারিয়ে দেয় ভারত। পুরুষদের ক্রিকেটে আজ লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 1:30। শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে আছে। গত 13 জুন ধর্মশালায় সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি বিঘ্নিত খেলায় ভারত 7 উইকেটে জিতেছিল। পুরুষদের ক্রিকেটে শ্রীলঙ্কার ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ত্রিদেশীয় এ সিরিজের ম্যাচে ভারত এ দল মুখোমুখি হবে আফগানিস্তান এ দলের। ভারতীয় সময় সকাল 10টায় শুরু হবে এই ম্যাচ। তিলক ভার্মার নেতৃত্বে ভারত এ দল সিরিজে এখনও পর্যন্ত 3টি ম্যাচের মধ্যে মাত্র 1টিতে জয় পেয়েছে। নিউজিল্যান্ডের অকল্যান্ডে গতকাল FIH হকি উইমেন্স নেশনস কাপে ভারত 2-1 গোলে জাপানকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। পুল এর এই ম্যাচে ভারতের হয়ে গোল করেন অধিনায়ক সালিমা তেতে ও লালরেম সিয়ামি। জাপানের হয়ে একমাত্র গোলটি করেন হিরামিৎসু আই। ম্যাচের সেরা খেলোয়াড় হন সালিমা তেতে। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে আজ 2টি বড় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হতে চলেছে। খেলগাঁওয়ে সাউথ এশিয়ান থ্রোবল চ্যাম্পিয়নশিপ এবং জাতীয় স্পিড কেটিং চ্যাম্পিয়নশিপ আজ শুরু হবে। খেলগাঁওয়ের হরিবংশ তানা ভগত ইনডোর স্টেডিয়ামে থ্রোবল ফেডারেশন অফ ইন্ডিয়ার আয়োজনে হতে চলা 2দিনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রায় 150 জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। এর পাশাপাশি খেলগাঁওয়ের রোলার স্কেটিং স্টেডিয়ামে 5 দিনব্যাপী দ্বাদশ জাতীয় র্যাঙ্কিং ওপেন স্পিড স্কেটিং চ্যাম্পিয়নশিপও আজ শুরু হচ্ছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করতে সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। বিশ্বব্যাপী স্বাস্থ্য ও উন্নয়নমূলক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একাধিক উদ্যোগের ঘোষণা G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির। ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। খবর শেষ হলো, একটু পরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। ফরাসি শহর এভিয়ানে বর্তমানে G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ভারত অন্যতম অংশীদার দেশ হিসেবে অংশগ্রহণ করেছে। আজ শীর্ষ সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বহু প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠকের দিকে সকলের দৃষ্টি নিবদ্ধ রয়েছে। 2025 সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে তাদের শেষ সাক্ষাতের পর এটি দুই নেতার প্রথম মুখোমুখি বৈঠক। আজকের এই বৈঠকে উভয় নেতা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা গভীরতর করার ব্যাপারে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট জরুরি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলো নিয়েও আলোচনা করবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার সুশাসন বজায় রেখে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে, এর ফলে ত্রিপুরা শীঘ্রই অগ্রণী রাজ্যের মর্যাদা অর্জন করতে সক্ষম হবে। ধলাই জেলার কমলপুরের হালাহালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যাজ্যোতি স্কুল প্রকল্পের আওতায় গতকাল হালাহালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন স্কুল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন ও ধলাই জেলার 14 প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, শাসন ব্যবস্থার সংস্কার, ডিজিটাল রূপান্তর, বিনিয়োগ বৃদ্ধি, স্বাস্থ্যসেবা, শিক্ষা উদ্ভাবন এবং স্বউদ্যোগী তৈরির ক্ষেত্রে ত্রিপুরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে দুধের উৎপাদন বাড়ানো অত্যন্ত জরুরি। এক্ষেত্রে ডেয়ারির একটি বিশেষ ভূমিকা রয়েছে। গতকাল আগরতলা ইন্দ্রনগরে গোমতী ডেয়ারি পরিদর্শনকালে তিনি কথা বলেন। তিনি বলেন, দেশের উত্তর পূর্বাঞ্চল সহ ত্রিপুরাতেও দুধের ভালো চাহিদা রয়েছে। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্লোভাকিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস প্রদান করেছেন। এই বিশিষ্ট সম্মানের জন্য প্রধানমন্ত্রী শ্রী মোদী স্লোভাকিয়ার রাষ্ট্রপতি, সরকার এবং জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গতকাল পুরস্কার গ্রহণ করে তিনি উল্লেখ করেন, এই সম্মান ভারতের 140 কোটি মানুষের প্রতি এবং ভারত ও স্লোভাকিয়ার মধ্যে অটুট বন্ধুত্বের বন্ধনের প্রতি এক শ্রদ্ধাঞ্জলি। কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে চলেছে। গতকাল মোহনপুর পুর পরিষদ কার্যালয়ে আয়োজিত 3 দিনব্যাপী পুরসভাভিত্তিক জনকল্যাণ শিবিরের বক্তব্য রাখতে গিয়ে কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী সমাজের 4 প্রধান শ্রেণী, নারী, যুব, কৃষক ও দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্য সামনে রেখে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি আরও জানান, বর্তমানে রাজ্যে প্রায় 56,000 স্বনির্ভর গোষ্ঠী সক্রিয় রয়েছে এবং ইতিমধ্যেই 1,08,000 মহিলা লাখপতি দিদি হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। এডিসি ভিলেজ কমিটির নির্বাচন আগামী 27 সেপ্টেম্বর একদফায় সম্পন্ন করতে

রাজ্য নির্বাচন কমিশনের হলফনামায় উল্লেখিত প্রস্তাবে সম্মতি জানিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির ডিভিশন বেঞ্চ মামলার শুনানিতে গতকাল রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে হলফনামা দাখিল করা হয়। ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে উপস্থিত অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি ভিলেজ কমিটির নির্বাচন আগামী 27 সেপ্টেম্বর এক দফায় আয়োজন করার প্রস্তাব দেওয়ার পরই সুপ্রিম কোর্ট সম্মতি প্রদান করে। রাজ্য সরকারের পক্ষে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা অ্যাটর্নি জেনারেলের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন। আগামী 21 জুন দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের লক্ষ্যে গতকাল ঊনকোটি জেলার জেলাশাসক কার্যালয়ে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, জেলাশাসক মেঘা জৈন সহ ত্রিস্তর পঞ্চায়েত ও পৌর পরিষদের জনপ্রতিনিধিরা। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার গতকাল জানিয়েছেন, আর্থিকভাবে দুর্বল ও বিপিএল পরিবারের সুবিধার্থে একটি আধুনিক বিয়েবাড়ি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। বটতলা হাওড়া নদীর অববাহিকায় সম্ভাব্য বিয়েবাড়ির স্থান চিহ্নিত করা হয়। গতকাল মেয়র এই স্থান পরিদর্শন করেছেন। শ্রী মজুমদার জানান, আগামী 5 মাসের মধ্যে বিয়েবাড়ির নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ঊনকোটি জেলার কুমারঘাটে গীতাঞ্জলি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের অধীনে বিদ্যালয়গুলির মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সমস্ত ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হয়। গতকাল আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস। 2026 ফিফা বিশ্বকাপের সর্বশেষ দুটি ম্যাচে ফ্রান্স 3-1 গোলে সেনেগালকে পরাজিত করেছে। অন্যদিকে নরওয়ে 4-1 গোলে হারিয়েছে ইরাককে। ভারতীয় সময় অনুযায়ী আজ সকাল 9:30 অস্ট্রিয়া মুখোমুখি হবে জর্ডনের। সকাল 6:30 শুরু হওয়া আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচে প্রথমার্ধে পর্যন্ত লিওনেল মেসির একমাত্র গোলে আর্জেন্টিনা এগিয়ে রয়েছে। আগামী 24 ঘণ্টায় উত্তর ধলাই, গোমতী, সিপাহীজল, দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 0.4 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা ককতমা পড়ব বিপূর্ণাদেব বর্মা ফরাসী আউলি এবি আব তাবুক জি সেভেন কুচুক বেরেমনি গুথুম লাইমং সংসার জাগাই তঙ্গ ভারতব আরও মানজাখা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পাই ককলাম সালাইমাও আচুকনা ককতঙ্গ তিনি মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদিনী কুচুক বেরেমনি অ কুথুম লাইমাও জি সেভেন হাকতনি অজা মানজাকাই হাকততে হায়ুং বেরেমনি রাংথং মথানী আদংরক আরও মানজাখা স্লোভাকিয়ানি রাষ্ট্রবক্রক পিটার পেলিগ্রিনি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিন স্লোভাকিয়ানি কুচুকুক রাষ্ট্রীয় বরম দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস বরম ইয়াফারকা অ বরম ইয়াফার জাকমা বাই মন্ত্রীবক্রক স্লোভাকিয়ানি রাষ্ট্রবক্রক আরনি হাপাং তৈ লুকুরকনি বখা খা কাহাম ইয়াফারকা বরম ইয়াসাগৈ মন্ত্রীবক্রক খুরসাখা অ বরম ভারতনি খরক সারা ব্রীচি লুকুরকনি বখাক তৈ ভারত স্লোভাকিয়ানি বিশেং রাগ বাইয়াবনি মারি থাই বিসিচি নই হাকতরনি তংবেক্রেব খুরসা জাকথাই রেকর্ড রুকজা খামক্রাই অংখা হই সাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া হদালামো মাই গভনি পোস্ট কাইসা শেয়ার খাই মন্ত্রীবক্রক সাকা হামসাজাক ভারত স্নামতি সানাব বুসকাং আজাইসংনি হামক্রাই রুকজাক তংবেক্রেব স্নামনাব হাপাং কক রুজাক মন্ত্রীবক্রক তৈব সাকা থাই বিসিচি নই তংবেক্রেব রুকজা খামক্রাইনি সেব বাই মানজাক মুংতৈ লজিস্টিক সেবক খামক্রাই অংখাতে হাকতনি হামক্রাইও কতাল্লাম ফিয়ক জাকা হাস্তে হাপাং কাহাম নাইকল মুংবাই সরাই সরাইনি বিশিংতৈ সামুং তাঙ্গি তঙ্গু হুনি সাকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা আবুবাই ত্রিপুরা দায়িত্বন কাহামকুক হাস্তেনি বরম মানই মানানো মিয়া ধলাই হাঙ্কর কমলপুরনি হালাহালি কুচুকুক মাধ্যমিক রংনকলাব বিদ্যাজ্যোতি রংনক তাংবতাংনি বিশিং হালাহালি কুচুক মাধ্যমিক রংনকনি কতাল নক স্নামা সামুং চেঙ্গি রিমাতৈ ধলাই হাঙ্করনি কাইচিব্রী তাংবতাংন ভার্চুয়েল তৈ চেঙ্গি রিমা পান্ডাও ব অকক্ন সাকা মন্ত্রী অক্রাতেই বসাকা নাইকল মুংনি স্নাম ফিরমুং ডিজিটাল স্লাইমুং রংবক সিনমুং বংমুং সা খামসেব রংনকবই জুদা জুদা বাবায় ত্রিপুরা খুরসা জাকথাই হামক্রাই খাইয়ী তঙ্গু এডিসি ভিলেজ কমিটিনি চংবারি বস্কাং সেপ্টেম্বর তালনি নৈচি স্নি সালমারি পুইলা বেরেমো পাইরনাও হাস্তে চংবারি কমিশননি কক্সাব গসিমুং রেখা সুপ্রিম কোর্ট মিয়া দরবার ফাং জয়মাল্ল বাকচিতে দরবার ফাং বিপুল এম পাঞ্চুলিনি ডিভিশন বেঞ্চ খারতানি সাকলাই মুঙ্গ হাস্তে চংবারি কমিশনের বখাকতৈ সৈজা কক্সাব তিসাজাখা ত্রিপুরা হাস্তে চংবারি কমিশনের বখাকতৈ আরও মানজাখা অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কট রামা।

0: সবাইকে মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অভিজ্ঞাপন। আজ অভিজ্ঞাপন উপস্থাপনায় আপনাদের সঙ্গে আছি আমি নিতাই,
1: এবং রয়েছি আমি সাথী। শ্রোতা বন্ধু, আজকের এই দিনটি কিন্তু বিশ্ব জুড়ে পালিত হচ্ছে বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস হিসেবে। বিশ্বজুড়ে যেভাবে উর্বর জমি শুকিয়ে মরুভূমিতে পরিণত হচ্ছে, জলের অভাব দেখা দিচ্ছে, সে বিষয়ে মানুষকে সচেতন করতে ক্ষতিগ্রস্ত বা উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলা মাটিকে পুনরায় চাষ উপযোগী করে তোলার উপায় খুঁজতে প্রতি বছর 17 জুন বিশ্বজুড়ে এই দিবসটি পালন করা হয়। 1992 সালে রিও আর্থ সামিটে মরুকরণকে পৃথিবীর অন্যতম প্রধান পরিবেশগত সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়। এরপর 1994 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ একটি প্রস্তাবের মাধ্যমে 17 জুন দিনটিকে বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করে। 1995 সাল থেকে বিশ্বব্যাপী দিনটি পালিত হয়ে আসছে। দেখা গেছে মানুষের বিভিন্ন ক্ষতিকর কর্মকাণ্ড এবং জলবায়ু পরিবর্তনের ফলে উর্বর জমি তার উৎপাদন ক্ষমতা হারিয়ে

0: শুষ্ক ও অনুর্বর জমিতে পরিণত হয়, এটাই মরুকরণ। এছাড়া কোনো কোনো অঞ্চলে দীর্ঘ সময় ধরে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ার ফলে তীব্র জল সংকট দেখা দেয়, নদী নালা বা ভূগর্ভস্থ জলস্তর নিচে নেমে যায়, শুরু হয় খরা। মাটি ও পরিবেশের এই চরম বিপর্যয়ের পেছনে প্রাকৃতিক কারণ যেমন আছে, তেমনি মানুষের তৈরি কারণও কিন্তু রয়েছে। বন উজাড় করা, অতিরিক্ত পশুচারণ, জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ এবং অতি সেচের ফলে মাটির স্বাভাবিক লবণাক্ততা ও অম্লতার ভারসাম্য নষ্ট হয়, পরিণামে খাদ্য সংকট, অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হয়। আর এই বিপর্যয় রুখতে এখনই আমাদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি। বৃক্ষরোপণ বা বনায়ন, বৃষ্টির জল সংরক্ষণ ইত্যাদির মাধ্যমে আমরা খরা ও মরুকরণের বিরুদ্ধে প্রতিরোধ করতে পারি।
1: আজকের দিনটি কিন্তু এছাড়াও বিশেষ কারণে গুরুত্বপূর্ণ। 1930 সালের আজকের দিনটিতেই ভারতীয় চলচ্চিত্র অভিনেতা অনুপ কুমার জন্মগ্রহণ করেন। 1924 সালের আজকের দিনটিতেই প্রখ্যাত অর্থনীতিবিদ ও চিন্তাবিদ তথা অধ্যাপক অম্লান দত্ত জন্মগ্রহণ করেন। প্রখ্যাত ভারতীয় টেনিস খেলোয়াড় গ্লেন ডারপেজ 1973 সালের আজকের দিনটিতে জন্মগ্রহণ করেন।
0: আজকের দিনে ঘটে যাওয়া কিছু বিশেষ ঘটনার দিকে নজর রাখছি। 1756 সালের 17 জুন বাংলার নবাব সিরাজউদ্দৌলা 50,000 সৈন্য নিয়ে ইংরেজদের হাত থেকে কলকাতা দখল করার জন্য বিশাল আক্রমণ শুরু করেন এবং 21 জুনের মধ্যে তিনি কলকাতা পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন। আর 1950 সালের আজকের দিনে শিকাগোতে ডক্টর রিচার্ড লয়লার মানুষের শরীরে প্রথম সফল কিডনি প্রতিস্থাপন অস্ত্রোপচার সম্পন্ন করেন। ভারতের কিংবদন্তি টেনিস তারকা এবং অলিম্পিকে পদক বিজয়ী লিন্ডার পেজের জন্ম হয় 1973 সালের আজকের দিনে। 1858 সালের 17 জুন গোয়ালিয়রের যুদ্ধক্ষেত্রে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করার সময় শহীদ হন সিপাহী বিদ্রোহের অন্যতম প্রধান নেত্রী ভারতীয় বীরাঙ্গনা ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ। তো এই ছিল আজকের দিনে ঘটে যাওয়া কিছু বিশেষ ঘটনা।
2: টাইফয়েড, হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
3: সব সময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল।
2: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাঁটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ORS রাখুন।
3: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
2: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
0: শ্রোতা বন্ধু, এবারে চলে যাচ্ছি লিখছি তোমায় পর্বে। এই পর্বে সবুজ হোক ধরার প্রাণী বিষয়ে যে চিঠিটি লিখেছেন, প্রথম চিঠিটি পড়ছি। লিখেছেন কলকাতা থেকে মঞ্জুশ্রীকর। প্রিয় বন্ধু ও বিজ্ঞাপন, তোমার এবারের বিষয় খুবই প্রাসঙ্গিক। পৃথিবী জন্মলগ্ন থেকেই প্রকৃতির সৃষ্টি, নদী, জল, পাহাড়, বাতাস, আলো, গাছপালা, এসব কিছু নিয়েই প্রকৃতি গঠিত। সবুজ পৃথিবী হলো পরিবেশের বন্ধু। পৃথিবীর সবুজায়নের জন্য বৃক্ষরোপণের প্রয়োজন। আগেকার মানুষেরা বুঝতেন যে প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক আছে, তাই বৃক্ষ পূজার রীতি প্রচলিত ছিল। ধর্মীয় বিশ্বাস অনুসারে বৈশাখ মাসে মাটির হাঁড়ি ফুটো করে বট, অশ্বত্থ, তুলসী গাছে জল দেওয়া হতো। একে গ্রাম্য ভাষায় বসুন্ধরা বলা হতো। তোমার এবারের বিষয় সবুজ রেশমে মোড়া আমার সেই গ্রামের স্মৃতি সামনে নিয়ে এলো। আমার ছায়া সুনিবিড় গ্রাম, আম, জাম, কাঁঠাল, তাল, তেঁতুল, অশ্বত্থ, বট ইত্যাদি গাছে ঘেরা ছিল। এদের ছায়াতে খর রোদে পথিকের প্রাণ জুড়িয়ে যেত। তখন মনে হতো সবুজ হোক ধরার প্রাণ, গ্রামটা যেন সবুজ রেশমে মোড়া মনে হতো। মাথার ওপর ঘন নিবিড় কচি কচি ওই

0: যে পাতা ও যেন মার আপন হাতে তৈরি করা মাঠের ছাতা। বর্তমানে মানুষ বৃক্ষ নিধন করে বসুন্ধরার প্রাণ কেড়ে নিচ্ছে, সবুজায়নের গতিপথ রুদ্ধ করা হচ্ছে। সবুজ বনানীর স্নেহ শীতল ছায়া আমাদের আশ্রয়স্থল, তাই এই ধরাকে সবুজ করতে গেলে আগে নিজের ঘরকে সবুজ করে সাজানো দরকার। এই সবুজ পৃথিবী শুধু যে আমাদের ছায়া দেয় তাই নয়, আমাদের জীবন ধারণের রসদটুকুও দেয়। শুভেচ্ছান্তে মঞ্জুশ্রী কর, 10 নম্বর বৈষ্ণব খাটালিয়ান, আম্রপালি গ্রিন, কলকাতা 47।
1: এবারে যে চিঠিটি আমাদের হাতে রয়েছে, চিঠিটি পাঠিয়েছেন মিঠুন সাহা নতুন নগর আগরতলা থেকে। তোমার চলতি জুন মাসের চিঠি লেখার প্রথম বিষয়টার কথা শুনে কেন জানি না আমার সেই শৈশবকালের কথা মনে পড়ে গেছে। ছাত্রাবস্থায় আমি একটা আবাসিক বিদ্যালয়ে পড়াশোনা করতাম। সেখানে সমস্ত বিদ্যালয় জুড়ে ছিল নানা রঙের ফুলের গাছ, ফুলের গাছ, এমনকি কিছু কিছু ঔষধি গাছও। প্রতিদিন বিকেলবেলায় বিদ্যালয়ের আশেপাশের মানুষজন যখন তাদের বাড়িতে কোনো অতিথি বেড়াতে আসতেন, তারা আমাদের বিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে নিয়ে আসতেন। আমরাও নিজেদের খুব গর্বিত অনুভব করতাম। শুধু তাই নয়, শীতের পরন্ত বিকেলে পাখির কলরবে আমাদের বিদ্যালয়ের অপরূপ দৃশ্য সকলকে ভীষণভাবে আকৃষ্ট করত। গত কিছুদিন আগে আমি এক বিশেষ প্রয়োজনে এই বিদ্যালয়ে গিয়েছিলাম। সেখানে প্রবেশ করা মাত্রই আমার মনের অবস্থা কেন জানি না হঠাৎ করে একটু অন্যরকম হয়ে যায়। তার কারণ হল সেখানে গিয়ে আমি দেখতে পাই আমাদের সময় থাকাকালীন সমস্ত বড় বড় গাছগুলোকে কেটে ফেলা হয়েছে। সেই প্রাকৃতিক সৌন্দর্যকে নিয়ে আমরা গর্ব করতাম, তার বিন্দুমাত্র দৃশ্য আমার চোখে ধরা পড়ল না। শুধু আমাদের বিদ্যালয় বলে কথা নয়, সর্বত্রই আজ সেটাই চলছে। বর্তমানে আমরা শিল্পায়ন, নগরায়ন ও পরিকাঠামো উন্নয়নের নাম করে নির্বিচারে গাছ কাটার একটা যেন প্রতিযোগিতা শুরু করে দিয়েছি। যদিও সমস্ত জুলাই মাস ব্যাপী আমরা ঘটা করে বনমহোৎসব পালন করে থাকি, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা লক্ষ্য করে থাকি এই উৎসব কেবলমাত্র একটা আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। সেই সমস্ত আমরা যদি 100টি গাছ রোপণ করে থাকি, পরিচর্যার অভাবে 60 থেকে 70টি গাছকেই আমরা বাঁচাতে পারি না। তাই আমাদের উচিত বনমহোৎসবকে কেবলমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে বেশি করে গাছ লাগানো এবং সেই গাছকে সঠিকভাবে পরিচর্যা নিশ্চিত করা, তাহলেই এই উৎসবের সার্থকতা হবে। বিশ্বায়নের নামে যে হারে বন ধ্বংস হচ্ছে, এর ফলে পৃথিবীতে বাড়ছে উষ্ণায়ন, খরা ও বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয়। বন ধ্বংসের কারণে শুধুমাত্র আমরা মানুষেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, অন্যান্য প্রাণীদেরও জীবনের ঝুঁকি বাড়ছে। বিশেষ করে পাখিদের খাদ্য ও বাসস্থানের সংকট দেখা দিচ্ছে মারাত্মকভাবে। এ কারণে অনেক পাখি আজ বিলুপ্তির পথে, এর ফলে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। তাই পৃথিবীকে যদি আগামী প্রজন্মের বাসযোগ্য করে যেতে হয়, তাহলে আমাদের উচিত বেশি করে গাছ লাগানো ও সেগুলিকে সঠিকভাবে পরিচর্যা করা এবং পরিবার থেকেই শিশুদের বৃক্ষরোপণের গুরুত্ব ও তাদের পরিচর্যা করা সম্পর্কে সচেতন করে তুলতে হবে। পরিশেষে কবিগুরুর একটি উদ্ধৃতি দিয়েই লেখা টান শেষ টানছি। মরু বিজয়ের কেতন ওড়াও, শূন্যে হে প্রবল প্রাণ, ধুলিরে ধন্য করু করুণার পুণ্যে হে কোমল প্রাণ। শুভেচ্ছা

0: এবারে অভিযাত্রী বিষয়টি নিয়ে চিঠি লিখেছেন অসীম মণ্ডল বীরভূম থেকে। প্রিয় অভিজ্ঞাপন, অভিযাত্রী বলতে এমন ব্যক্তিকে বোঝায় যিনি কোনো বিশেষ উদ্দেশ্য বা আবিষ্কারের লক্ষ্যে অজানা তথ্য বা ভৌগোলিক অঞ্চল উন্মোচনে দুর্গম অজানা বা বিপজ্জনক স্থানে জীবনের ঝুঁকি নিয়ে দুঃসাহসিক অভিযানে বের হন। বাস্তব জীবনের কিছু ঘটনা কল্পনা কাহিনীকেও হার মানায়। এমনই এক ইতিহাসের অন্যতম লোমহর্ষক, রোমাঞ্চকর এবং অনুপ্রেরণাদায়ী একটি বাস্তব ঘটনা তোমার দরবারে তুলে ধরছি। 2003 সালের এপ্রিল মাসে পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, 27 বছর বয়সী আমেরিকান পর্বতারোহী অ্যারন ব্যালস্টোনের বেঁচে ফিরে আসার কাহিনী। অ্যারিনের এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল গিরিখাতের সংকীর্ণ এবং পাথুরে পথগুলি পায়ে হেঁটে এবং সাইকেল চালিয়ে অন্বেষণ করা। অ্যারিন কোনো পূর্ব সংবাদ না দিয়েই একা ক্যাসিয়নে প্রবেশ করেন। হঠাৎ পাহাড়ের গা থেকে 363 কেজি ওজনের একটি বিশাল পাথর খসে পড়ে এবং তার ডান হাতটি পাথরের ও গিরিখাতের দেওয়ালের মাঝে সজোরে চেপে ধরে। একটানা 5 দিন কোনো খাবার ও সামান্য জল ছাড়াই ওই সরু খাদের মাঝে আটকে ছিলেন তিনি। বাঁচার কোনো উপায় না দেখে এবং দিনের বেলায় তীব্র ঠান্ডায় ও রাতের কনকনে বাতাসে ক্রমশ নিস্তেজ হয়ে পড়ায় তিনি পরিবারের উদ্দেশ্যে শেষ ভিডিও রেকর্ড করেন। মৃত্যু যখন প্রায় নিশ্চিত, তখন 6th দিনে তিনি এক চরম ও যন্ত্রণাদায়ক সিদ্ধান্ত নেন। অ্যারন তাঁর হাতের মাল্টিটুল অর্থাৎ চাকু ও প্লাস সম্বলিত ব্যবহার করে নিজের হাতের কনুয়ের নিচের অংশ নিজেই কেটে ফেলেন। এভাবেই নিজেকে মুক্ত করার পর তিনি ক্ষতস্থানে ব্যান্ডেজ বাঁধেন। এরপর রক্তাক্ত অবস্থায় প্রায় 8 কিলোমিটার পথ হেঁটে এবং ব্যাপেলিং করে গিরিখাত থেকে বেরিয়ে আসেন। অবশেষে অন্য পর্যটকদের চোখে পড়লে উদ্ধারকারী হেলিকপ্টারে করে তাকে হাসপাতালে নিয়ে যায়। তার এই অবিশ্বাস্য মনের জোর ও বেঁচে থাকার লড়াইকে হলিউডে 127 আওয়ার্স অর্থাৎ 127 ঘন্টা নামক বিখ্যাত সিনেমাটি নির্মিত হয়। সত্যি এটা একটা লোমহর্ষক অভিযান। অসীম মণ্ডল, গ্রাম ডাকঘর ঠিবা, ভয়ালাভপুর, বীরভূম।
1: এবারে যে চিঠিটি আমাদের হাতে রয়েছে পাঠিয়েছেন মুকুল সর্দার, তেলডাঙ্গা কাছাড়িপাড়া, দাকোপ, খুলনা, বাংলাদেশ থেকে। সবুজ হোক ধরার প্রাণ, প্রিয় অভিজ্ঞাপন, ভোরের স্নিগ্ধ আলোই যখন পাখিরা গান গেয়ে ওঠে, বাতাসে ভেসে আসে মাটির মায়াবী গন্ধ, তখনই অনুভব করি প্রকৃতি আমাদের কতটা আপন, কতটা নিঃস্বার্থ। ঠিক যেন মায়ের মতোই অপার স্নেহ মায়া মমতায় পূর্ণ। এই প্রকৃতিই আমাদের জীবন, আমাদের শ্বাস প্রশ্বাস, আমাদের বেঁচে থাকার অবলম্বন। তবুও প্রশ্ন জাগে মনে, আমরা কি সত্যি এই প্রকৃতিকে ভালোবাসতে পেরেছি? মানুষের অদূরদর্শিতা আর সীমাহীন লোভে প্রতিদিন কমছে বনভূমি, হারিয়ে যাচ্ছে সবুজের সজীবতা, ফলে প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়ে বাড়ছে উষ্ণতা, বাড়ছে প্রকৃতির দুর্যোগের ভয়াবহতা। যেখানে একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবীর জন্য অত্যন্ত 25% বনভূমি প্রয়োজন, সেখানে আমরা নিজের হাতেই সেই সবুজ ধ্বংস করে চলেছি প্রতিদিন। তবে আশার আলো এখনও নিভে যায়নি। এই বর্ষার স্নিগ্ধ ঋতু হতে পারে নতুন করে স্বপ্ন বোনার সময়। একটি ছোট চাড়া শুধু একটি গাছ নয়, একটি প্রাণ, একটি ভবিষ্যৎ, একটি নিরাপদ পৃথিবীর প্রতিশ্রুতি। আসুন এই বর্ষায় গাছ লাগিয়ে ভরিয়ে তুলি চারপাশ, সবুজ করে তুলি ধরার প্রাণ। পৃথিবীকে বাঁচানো মানেই নিজেদের অস্তিত্বকে বাঁচানো। সবুজ হোক আমাদের স্বপ্ন, সবুজ হয়ে উঠুক আমাদের সুন্দর আগামী। নমস্কার ও শুভেচ্ছান্তে মুকুল সর্দার, তেলডাঙ্গা কাছাড়িপাড়া, দাকোপ, খুলনা, বাংলাদেশ।

সব শেষ চিঠিখানি পড়ব। লিখেছেন হিরণময়ী সাহু, সেবায়তন ঝাড়গ্রাম থেকে। পরিবেশ প্রেমী অভিজ্ঞাপন। আজ পৃথিবী গভীর অসুখে আক্রান্ত। জলাশয় ভরাট ও সবুজ বনানীর ধ্বংস সাধন করে তার বুক চিরে গড়ে উঠেছে আকাশ ছোঁয়া ইমারত। ভারী ভারী যন্ত্র দানব তার হৃৎপিণ্ডের ওপর দাপিয়ে বেড়াচ্ছে। কলকারখানা ও যানবাহনের বিষ বাষ্পে ফুসফুস হয়েছে বিকল। আছাড়ি পিছাড়ি যন্ত্রণায় ঘটছে বন্যা, খরা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয়। আমরা আহাম্মক কাঁচের ঘরে বসে নিজেকে খুব নিরাপদ ভাবছি। পৃথিবীর অস্তিত্ব যেখানে বিপন্ন, সেখানে আমরা ভালো থাকি কী করে? আগে গ্রাম্য জীবনে প্রতি বাড়িতে অন্তত একটি করে পুকুর কিংবা ডোবা থাকত। স্নান, গৃহস্থালি কাজ, এমনকি ক্ষেত্রবিশেষে চাষের কাজেও এর জল ব্যবহার হতো। বিপুল জনসংখ্যার বাসগৃহের প্রয়োজনে উন্নয়নের ফলে চাষ জমির সঙ্গে কমেছে জলাশয়ও। এখন যাবতীয় কাজের জন্য ভূগর্ভস্থ জলই একমাত্র ভরসা। ভূগর্ভস্থ জলস্তরও তাই দ্রুত নেমে যাচ্ছে, ফলে বাইরে ভেতরে উত্তাপের এত ভারসাম্যহীনতা পৃথিবী আর বইতে না পেরে হয়ে উঠছে অস্থির ও অসহিষ্ণু। ফলে জীবজগতের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে। সত্যদ্রষ্টা দূরদর্শী রবি কবি অনেক আগেই সভ্যতার কাছে করুণ আকুতি জানিয়ে বলেছিলেন, দাও ফিরে সে অরণ্য লহয়ে নগর। শুনিনি তার সাবধান বাণী আমরা। গরলকে অমৃত ভেবে পান করে সভ্যতাকে ধ্বংসের পথে এগিয়ে দিয়েছি, কিন্তু এখনও সব শেষ হয়নি। পৃথিবী সৃষ্টিশীলতাকে রক্ষা করতে হলে উন্নয়নের সঙ্গে চলুক। বাড়িতে বাড়িতে, রাস্তার ধারে, মাঠে ঘাটে প্রচুর বৃক্ষ সৃজন। গাছ থাকলে ছায়া হবে, পরিবেশ দূষণমুক্ত ও শীতল হলে ঋতুচক্রের আবর্তনও নিয়মিত হবে, জীবজগৎ রক্ষা পাবে, সবুজে সবুজ হয়ে পৃথিবী আবার শান্ত হবে। ধন্যবাদান্তে হিরণময়ী সাহু, সেবায়তন, ঝাড়গ্রাম।

0: পরিশান্ত হবে।
1: এবারে কিছু তথ্য আপনাদের জানিয়ে দিই। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 16 জুন থেকে 31 জুলাই 2026 পর্যন্ত রাজ্য জুড়ে পালিত হবে স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আওতায় 0 থেকে 5 বছরের শিশুদের পরিবারে 2টি করে ওআরএস প্যাকেট এবং 14 দিনের জন্য জিঙ্ক ট্যাবলেট প্রদান করা হবে ডায়রিয়া হলে ব্যবহার করার জন্য। এছাড়াও স্কুলগুলিতে হাত ধোয়ার পদ্ধতি শেখানো হবে এবং প্রোয়াটামিটে পরিচ্ছন্নতা থাকার বার্তা দেওয়া হবে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ওআরএস জিঙ্ক কর্নার থাকবে এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা এই অভিযানে অঙ্গ হিসেবে বাড়ি বাড়ি পরিদর্শন করবেন। এই অভিযানের মাধ্যমে অন্যান্য সরকারি দপ্তরের সহযোগিতায় জনগণের মধ্যে সচেতনতা বাড়িয়ে তোলার জন্য আহ্বান জানানো হয়েছে।
2: জানিয়ে দিচ্ছি আরও একটি তথ্য। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক বরিষ্ঠ শিল্পীদের জন্য আর্থিক সহায়তা প্রকল্পে আবেদনপত্র আহ্বান করেছে। রাজ্য কেন্দ্রীয় সরকারি পুরস্কারপ্রাপ্ত কিংবা আকাশবাণী দূরদর্শনের স্বীকৃত শিল্পী এই আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারেন। আবেদনের সময় তাদের বয়স হতে হবে কমপক্ষে 60 বছর এবং তাদের ব্যক্তিগত মাসিক আয় 6,000 টাকার বেশি হতে পারবে না। তবে তারা যদি কোনো সরকারি সংস্থা থেকে ইতিমধ্যে কোনো ভাতা পেয়ে থাকেন তা আয়ের মধ্যে গণ্য করা হবে না। সংস্কৃতি মন্ত্রকের ওয়েবসাইট www.indiaculture.gov.in MOC স্কিম অ্যাপ্লিকেশনে গিয়ে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে। তবে নির্দিষ্ট ফরম্যাটে সেই আবেদনপত্র সংশ্লিষ্ট রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের কিংবা সংশ্লিষ্ট জোনাল কালচারাল সেন্টারের মাধ্যমে জমা দিতে হবে এবং সেই রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল জোনাল কালচারাল সেন্টারের সুপারিশ ছাড়া মন্ত্রক আবেদন

0: চুক্তিপত্র অনুমোদনের জন্য বিবেচনা করবে না। যে সমস্ত শিল্পী মাসিক ৫০০ টাকা ভাতা পাচ্ছেন তাদের আবেদন করতে হবে সংশ্লিষ্ট রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের সুপারিশ সহ ডাইরেক্টরেট সাউথ সেন্ট্রাল জোনাল কালচারাল সেন্টার নাগপুরের কাছে। বাকিরা যার যার জোনাল কালচারাল সেন্টারের কাছেই আবেদন করবেন। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন উত্তর পূর্ব সংস্কৃতি কেন্দ্রের পক্ষ থেকে এই সংবাদ জানানো হয়েছে।
1: করবুক মহকুমার ইন্দো বাংলাদেশ সীমান্ত সংলগ্ন 300 মিটার এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 নং ধারায় জনসাধারণের চলাফেরার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। গোমতী জেলার জেলাশাসক এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, করবুক মহকুমার ইন্দো বাংলাদেশ সীমান্ত বিওপি লাবুকান্ত পাড়া থেকে বিওপি চাপলি ছড়া পর্যন্ত 300 মিটার এলাকায় সন্ধ্যা 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত করবুক মহকুমা শাসকের অনুমতি ছাড়া সাধারণ নাগরিকদের চলাফেরা এবং স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া 4 জনের বেশি ব্যক্তির জমায়েতের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আরও কিছু বিধিনিষেধ রয়েছে এই ধারার মধ্যে। এই বিধিনিষেধ 13 জুলাই 2026 পর্যন্ত বলবৎ থাকবে।
0: প্রতিবছরের মতো ত্রিপুরা শিক্ষক বেসরকারি শিক্ষক সমিতি টিটিএ এবছরে অর্থাৎ 2026 সালে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে কোনো সরকারি অনুদানপ্রাপ্ত বেসরকারি বিদ্যালয় থেকে মাধ্যমিকে শতকরা 70% নিয়ে পাশ করে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের আওতাভুক্ত যে কোনো সরকারি অনুদানপ্রাপ্ত বেসরকারি বিদ্যালয়ে বর্তমানে 11 শ্রেণীতে পাঠরত বাছাই করা আর্থিকভাবে অসচ্ছল 17 জন কৃতী ছাত্রছাত্রী প্রত্যেককে এককালীন 5,000 টাকা করে মাধ্যমিকোত্তর স্কলারশিপ প্রদান করবে। অন্য যে কোনো স্কলারশিপ প্রাপকরাও আবেদন করতে পারবে। নিজ নিজ বিদ্যালয়ে ইতিমধ্যে আবেদনপত্রের কপি পৌঁছে গেছে। আবেদনপত্রের কপি বিদ্যালয়ের অফিসে পাওয়া যাবে। পূরণ করা আবেদনপত্র 17 জুলাই শুক্রবার 2026 মধ্যে টিটিএর মুখ্য কার্যালয় দিগ্বিজয় ভবন 8A কর্নেল মহিম ঠাকুর সরণী জগন্নাথ বাড়ি রোডে জমা দিতে হবে। টিটিএ অফিস প্রতি সোমবার ও শুক্রবার সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে খোলা থাকে।
1: এবারে কিছু কাজের খবর জানিয়ে দিই। ত্রিপুরা সরকারের আইসিডিএস প্রকল্পে কিল্লা আইসিডিএস প্রজেক্ট অর্থাৎ উদয়পুর জেলায় কিছু পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এর মধ্যে ওয়াংকামি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অঙ্গনওয়াড়ি সহায়িকার রয়েছে একটি পদ, এছাড়াও ডাকলামন অঙ্গনওয়াড়ি সেন্টারে রয়েছে অঙ্গনওয়াড়ি সহায়িকার একটি পদ, অঙ্গনওয়াড়ি কর্মীর একটি পদ রয়েছে রায়পাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারে, অঙ্গনওয়াড়ি সহায়িকার আরও একটি পদ রয়েছে দহারে বাড়ি অঙ্গনওয়াড়ি সেন্টারে, আবার খানাসিং অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য রয়েছে অঙ্গনওয়াড়ি সহায়িকার একটি পদ। একটি করে অঙ্গনওয়াড়ি সহায়িকার পদ রয়েছে ইন্দ্রবাসীপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টার এবং সুখমোহনকামী 2 অঙ্গনওয়াড়ি সেন্টারে। এই পদে আবেদন করতে পারবেন আগামী 10 জুলাই 2026 ইগনিত্রি পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে কিল্লা আইসিডিএস প্রজেক্ট অফিসে।
0: সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। মোট শূন্যপদ 1,079টি। কর্মস্থল নাগপুর ডিভিশন ও মতিবাগ ওয়ার্কশপ। আবেদনের শেষ তারিখ 18 জুন 2026। যোগ্যতা মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম 50% নম্বর। বয়সসীমা 15 থেকে 24 বছর। সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে। নির্বাচন পদ্ধতি মাধ্যমিক ও আইটিআই নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট, লিখিত পরীক্ষা নেই। স্টাইপেন্ড অ্যাপ্রেন্টিসশিপ রুলস অনুযায়ী প্রদান করা হবে। আবেদন করতে হলে অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালের মাধ্যমে অনলাইনে sec.indianrailway.gov.in আবেদন করতে হবে।
1: আরও একটি চাকরির খবর জানিয়ে দিই। ত্রিপুরা সরকারের অধীনে টিপিএসসি পরীক্ষার মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। শূন্যপদ 220টি। শিক্ষাগত যোগ্যতা নির্দিষ্ট বিষয়ে বিই বিটেক পাস হতে হবে। বয়স অনূর্ধ্ব 40 বছর, তবে সংরক্ষিত ক্ষেত্রে ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 20 জুন 2026 পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
0: জানিয়ে দিলাম কিছু কাজের খবর। এবারে তাহলে চলে যাচ্ছি, আজকের আবহাওয়া কেমন থাকবে সে খবরটি আপনাদের জানিয়ে দিচ্ছি। আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী

0: আগামী ২৪ ঘন্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্র সহ রাজ্যের কিছু কিছু অঞ্চলে। আর দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকালের সর্বোচ্চ এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় যথাক্রমে 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং 26.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95% এবং সর্বনিম্ন 65%। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 0.4 মিলিমিটার এবং মৌসুমি বৃষ্টিপাতের পরিমাণ 87.4 মিলিমিটার। একটি সতর্কবার্তায় বলা হয়েছে উত্তর ধলাই, গোমতি, সিপাহী জলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলার বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের প্রায় সবকটি জেলায় কিছু কিছু অঞ্চলে। তো জানিয়ে দিলাম আজকের আবহাওয়ার খবর।
1: তাহলে আজকের মতো অভিজ্ঞাপন এ পর্যন্তই। আজ আমরা দুজন বিদায় নিচ্ছি। আজ অভিজ্ঞাপন সংযোজনায় ছিলাম আমি নিতাই
0: এবং আমি সাথী। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার। আকাশবাণী আগরতলার কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ এবং এর পরপরই শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে।

নমস্কার যুব সকাল, যুব শ্রোতা বন্ধুরা, যুববাণীর আজকের আড্ডায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা টিউন করে আছো 101.6 মেগাহার্টজ FM ও জয়ন্ত, আর আমি তোমাদের সাথে আছি আর যে কর্মিতা। আচ্ছা যুব বন্ধুরা, কখনো কি এমন হয়েছে রাতে নীরবতায় আকাশের দিকে তাকিয়ে যে জীবনে কি আমি ঠিক জায়গায় পৌঁছতে পারবো? কখনো কি মনে হয়েছে আমারও তো কিছু স্বপ্ন আছে, কিছু ইচ্ছে আছে, কিন্তু সেই স্বপ্নগুলো কি শুধুই স্বপ্ন থেকে যাবে? আমরা প্রত্যেকেই নিজের কাছে এই প্রশ্নগুলো করেছি। কেউ ভালো কেরিয়ার চেয়েছি, কেউ প্রিয় মানুষের সুখ চেয়েছি, কেউ নিজের ভেতরের শান্তি খুঁজেছি। আর সেই খোঁজের পথেই হয়তো আমরা শুনেছি একটি শব্দ, ম্যানিফেস্টেশন। অনেকে বলে মন থেকে কিছু চাইলেই নাকি ইউনিভার্স শুনে, আবার বিজ্ঞান বলে আমাদের মস্তিষ্ক আমাদের চিন্তা, বিশ্বাস এবং কর্মের দ্বারা নিজেদেরকে বদলানো একমাত্র সম্ভব। যদি তাই হয় তাহলে সত্যিটা কোথায়? স্বপ্ন আর বাস্তবতার মাঝখানে যে সেতু, তার নাম কি শুধুই ভাগ্য, নাকি সেখানে লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের এক অসাধারণ ক্ষমতা? তাই আজকের সকালের গল্প আড্ডায় আমরা খুঁজে দেখব সেই সব উত্তর, আর জানব কিভাবে একটি বিশ্বাস আমাদের সাহস যোগায়, আর কিভাবে একটি ছোট পদক্ষেপ আমাদের স্বপ্নের আরো কাছে নিয়ে যায়। তাই আজকের বিষয় ম্যানিফেস্টেশন ও নিউরোসায়েন্স, এই দুইয়ের সঙ্গে আমাদের ইচ্ছা, বিশ্বাস আর কর্মের কি বৈজ্ঞানিক সংযোগ রয়েছে।

যুব বন্ধুরা, আমাদের মধ্যে একটা সবসময় কি কাজ করে বলো তো? সেটা কাজ করে আমরা সবচেয়ে বেশি কার সঙ্গে কথা বলি? আমরা সবচেয়ে বেশি কাজ করি, সবচেয়ে বেশি কথা বলি নিজের সঙ্গে, হ্যাঁ নিজের মনের সঙ্গে। আর এই কথাগুলোই আমাদের জীবনে বড় প্রভাব ফেলে। যদি সারাদিন বলি আমি পারবো না, আমার ভাগ্য খারাপ, আমার দ্বারা কিছুই হচ্ছে না, তাহলে মস্তিষ্ক সেই বিশ্বাসকে সত্যি ধরে নিতে শুরু করে। কোনো কাজ শুরু করার আগেই চেষ্টার বদলে যদি ধরে নেওয়া হয় ব্যর্থতা, সেক্ষেত্রে রেজাল্ট কিন্তু নেতিবাচক আসবে, কারণ বিশ্বাস আর কর্ম একে অপরের সঙ্গে জড়িত। আর এখানেই ঠিক নিউরোপ্লাস্টিসিটি, মস্তিষ্কের সুপার পাওয়ার কাজ করে। কারণ একসময় মনে করা হতো মানুষ বড় হয়ে গেলে মস্তিষ্ক আর বদলায় না, আজ বিজ্ঞান বলছে ভুল। মস্তিষ্ক সারা জীবন শিখতে পারে, বদলাতে পারে, নতুন সংযোগ তৈরি করতে পারে। এই ক্ষমতাকে বলে নিউরোপ্লাস্টিসিটি। তাই নতুন ভাষা শেখা হোক, নতুন দক্ষতা শেখা হোক, অথবা নতুন অভ্যেস গড়া, সবই সম্ভব। প্রতিটি সাফল্য, প্রতিটি স্বপ্ন পূরণ, এমনকি প্রতিটি নতুন যাত্রা শুরু হয় একটি ছোট্ট চিন্তা থেকে। সে চিন্তা যখন বিশ্বাসে পরিণত হয়, তখন আমাদের মস্তিষ্ক তাকে গুরুত্ব দিতে শুরু করে। নিউরোসায়েন্স বলে আমাদের ব্রেনের রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম এমনভাবে কাজ করে যে আমরা যেটাকে গুরুত্বপূর্ণ বলে বিশ্বাস করি, মস্তিষ্ক সেটার দিকে আমাদের মনোযোগ, সিদ্ধান্ত এবং কাজকে পরিচালিত করতে থাকে। তাই ম্যানিফেস্টেশন মানে শুধু চোখ বন্ধ করে কিছু চেয়ে নিলাম, এটা হলো নিজের মন, বিশ্বাস এবং কর্মকে নিজের দিকে, নিজের কাজের দিকে এগিয়ে যাওয়া। চোখ বন্ধ করলে যে সব কিছু সফল হয়ে যায়, ম্যানিফেস্টেশন কিন্তু সেটা বলে না। যখন ইচ্ছা বিশ্বাসের রূপ নেয় আর বিশ্বাস কর্মে, তখন ধীরে ধীরে বাস্তবতাও বদলাতে শুরু করে। ঠিক যেমন সব কিছুই গল্পের মতো করি। আমরা তো আজকে ম্যানিফেস্টেশন, নিউরোসায়েন্স নিয়ে কথা বলবো, অনেক কিছুই তোমাদের জানাবো। তার আগে এবার একটু গান শুনিনি।

একদম আমাদের জীবনের সব কিছু হিসেব যদি এই গল্পের মতো, এই হিসেবের মতো মিলে যেত তাহলে কত কিছুই না ভালো হতো। তাই আমাদের মস্তিষ্ক কিন্তু সেটাই বলে, তুমি যেটা ভাববে কাজের সঙ্গে যদি সেটা তুমি মিলিয়ে চলতে পারো তাহলে কিন্তু সেটাই হবে। আমাদের নিউরোসায়েন্স তাই বলে। আমাদের মানব মস্তিষ্কে প্রায় 86 বিলিয়ন নিউরন রয়েছে। প্রতিদিন আমরা হাজার হাজার তথ্যের মুখোমুখি হই, কিন্তু মস্তিষ্ক সব তথ্য সমান গুরুত্ব দিয়ে গ্রহণ করে না। মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা রয়েছে, রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম, এক ধরনের ফিল্টার মতো কাজ করে। তাই ঠিক সেই বিষয়কে আমরা গুরুত্বপূর্ণ মনে করি, কারণ ঠিক তেমনই যখন কেউ কোনো লক্ষ্যকে গুরুত্ব দেয় তখন মস্তিষ্ক সে লক্ষ্য নিয়ে সম্পর্কিত সুযোগ, তথ্য ও সম্ভাবনাগুলোকে বেশি করে লক্ষ্য করতে শুরু করে। তাই দেখবে যখন সফল ক্রীড়াবিদ, শিল্পী ও উদ্যোক্তা ভিজুয়ালাইজেশনকে ব্যবহার করে থাকেন, ভিজুয়ালাইজেশন মানে হলো কোনো কাজ সফলভাবে সম্পন্ন করার মানসিক অনুশীলন। গবেষণায় দেখা গেছে আমরা যখন কোনো কাজকে গভীরভাবে কল্পনা করি তখন মস্তিষ্কের কিছু অংশ বাস্তবে কাজ করার সময় যেমন সক্রিয় হয় তেমনি কাজের চেষ্টায়ও সেটা সক্রিয়তাই অবস্থায় থাকে। এই কারণে অনেক খেলোয়াড় ম্যাচের আগে নিজেদের সফল পারফরম্যান্স বা পারফর্মার হিসেবে নিজেকে কল্পনা করে, এতে তাদের আত্মবিশ্বাস বাড়তে থাকে। বিজ্ঞানে একটি বহুল আলোচিত বিষয় রয়েছে, প্ল্যাসিবো এফেক্ট। অনেক সময় রোগীকে এমন একটি ওষুধ দেওয়া হয় যার মধ্যে কোনো কার্যকর ওষুধই থাকে না, তবুও রোগীর অবস্থা উন্নতি হয়। কারণ কি বলতো যুব বন্ধুরা? কারণ সেটাই, রোগী বিশ্বাস করেন যে তিনি চিকিৎসা পাচ্ছেন, এই বিশ্বাসে মস্তিষ্কে বিভিন্ন রাসায়নিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে থাকে। এটি প্রমাণ করে যে বিশ্বাস আমাদের শরীর ও আচরণের ওপর প্রভাব বিস্তার করে। তাই নিউরোসায়েন্সের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে ম্যানিফেস্টেশন, তার 3টি স্তম্ভ রয়েছে, ক্লিয়ারিটি, বিলিভ এবং অ্যাকশন। ক্লিয়ারিটি, লক্ষ্য সম্পর্কে যদি স্পষ্ট না হয় তাহলে মস্তিষ্ক পরিষ্কার নির্দেশনা দেয় না। আমি সফল হতে চাই একটি অস্পষ্ট লক্ষ্য, কিন্তু আমি আগামী 1 বছরের মধ্যে কর্মক্ষেত্র পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ করতে চাই, এটি একটি স্পষ্ট লক্ষ্য। তাই এর সাথে সংযোগে বিলিফ সিস্টেমে নিজের প্রতি আত্মবিশ্বাস, সক্ষমতার উপর আস্থা রেখে মনোবিজ্ঞানী এলবার্ট সেলফ অ্যাফিকেসি ধারণা দিয়েছিলেন, অর্থাৎ আমি বিশ্বাস করি যে আমি চেষ্টা করলে এই কাজটি করতে সম্ভব হবে, এবং এ ধারাবাহিক কর্ম ছাড়া ম্যানিফেস্টেশন অসম্পূর্ণ। এখানে এ 3টি স্তম্ভ কাজ করে যায়। তাই আমার যুব বন্ধুদের জন্য ছোট ছোট কিছু টিপস আমি অথচ আজকে নিয়ে এসেছি, কারণ আমি চাই আমার যুব বন্ধুরা প্রতিটি কাজ বিশ্বাসের সাথে রেখে ধারাবাহিকতায় যেন লক্ষ্যে পৌঁছতে পারে। তার জন্য তোমাদের কিছু টিপস। তোমরা প্রতিদিন 5 মিনিট তোমাদের যা লক্ষ্য রয়েছে সেটা একটি কাগজে লিখে নাও, লিখলে আরও লক্ষ্যটা স্পষ্ট হয়। তারপর তোমাদের লেখা লক্ষ্যকে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে নিজেকে লক্ষ্য অর্জনের পথে কল্পনা করো, ইতিবাচক সেলফ টক বলতে থাকো, আমি শিখছি, আমি চেষ্টা করছি, আমি উন্নতি করছি, নিয়মিত কাজ করো। প্রতিদিনের ছোট ছোট অগ্রগতি ভবিষ্যতে বড় সাফল্য তোমাদেরকে এনে দেবে। তাই ম্যানিফেস্টেশনের সঙ্গে ম্যাজিক থিঙ্কিংয়ের কোনো কিন্তু সাদৃশ্যতা নেই, কারণ ম্যানিফেস্টেশন হচ্ছে স্পষ্ট লক্ষ্য, ইতিবাচক বিশ্বাস, পরিকল্পনা, ধারাবাহিক কর্ম। বিজ্ঞান আমাদের শেখায়

0: বাস্তব পরিবর্তন আসে চিন্তা এবং কর্ম দুইয়ের সমন্বয়ে। ইচ্ছা স্বপ্ন দেখায়, বিশ্বাস সাহস দেয়, আর কর্ম সে স্বপ্নকে বাস্তবের পথেই নিয়ে যায়। তাই আমাদের আজকের বিষয় ম্যানিফেস্টেশন ও নিউরোসায়েন্সের সঙ্গে আমরা জানলাম এর বিজ্ঞান ভিত্তিক ধারাবাহিকতায় সত্যি সত্যি সংযোগ রয়েছে। তাই যুব বন্ধুরা, আজকে তো এই বিষয়টি নিয়ে কথা বললাম, কিন্তু তার সঙ্গে তোমাদের আজকে ছোট গল্প শোনাবো, আর তোমাদের ছোট গল্প শোনাবে আরেক যুব বন্ধু রয়েছে, আর জে দেবরপ্রীত। তাই চলো, সত্যজিৎ রায়ের লেখা ছোট গল্প আর জে দেবরপ্রীতের কণ্ঠে।
1: তার বন্ধু শশাঙ্ক সেনের বাড়িতে একটা ময়না আছে, সেটা হেন বাংলা কথা নেই যে বলে না। তার কথা শুনতেই নিতাইবাবু মাসে অন্তত তিনবার করে শশাঙ্কবাবুর বাড়িতে যান। সেদিন তো শশাঙ্কবাবুর বৈঠকখানায় ঢুকতেই নিতাইবাবু শুনলেন ময়না বারান্দা থেকে বলে উঠল, আসুন বসুন। একেবারে মানুষের গলা, কেবল একটু খোনা, যেমন সর্দি হলে হয়। 4 বছর ধরে ময়নাকে কথা বলতে শিখিয়েছেন শশাঙ্ক সেন, তার ছেলে আর গিন্নিও বাদ যাননি। সুতরাং পাখির কথা স্টক এখন বিশাল। নিতাইবাবু মুগ্ধ হয়ে শোনেন আর মনে মনে ভাবেন, এমন একটা পাখি থাকলে নিরানন্দ সন্ধ্যাগুলি চমৎকার কেটে যায়। শশাঙ্কবাবু বন্ধুকে দোকানের সন্ধানও দিয়ে দিয়েছেন। নিউ মার্কেটে পাখির সেকশন জানো তো, সেখানে গিয়ে লতিফের দোকান খোঁজ করবে। আমার এই ময়নাও লতিফের দোকান থেকেই কেনা। নিতাইবাবু ন্যাশনাল ইউনিয়ন কোম্পানিতে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করেন, বিয়ে করেননি, থাকেন ভবানীপুর দিনীনন্দন স্ট্রিটের একটা ফ্ল্যাটে। অফিস টাইমে মার্কেট যাওয়ার উপায় নেই, অফিস ফেরতও যাওয়া হয় না, কারণ মার্কেট বন্ধ হয়ে যায়। তাই গুড ফ্রাইডের ছুটিতে সকাল 10টায় নিতাইবাবু মার্কেটে গিয়ে হাজির হলেন। পাখির বাজার কোথায় জানাই ছিল, সেখানে গিয়ে লতিফের কথা জিজ্ঞেস করতেই এক ভদ্রলোক বলে উঠলেন,
2: কেন স্যার, লতিফ কেন, আপনার পাখি চাই তো।
1: নিতাইবাবু হ্যাঁ বলতেই ভদ্রলোক বললেন,
2: আরে তা আমার দোকানে আসুন না, এই আমার স্টক কারোর থেকে কম যায় না।
1: দোকানটা বড়, তাতে সন্দেহ নেই, আর পাখিতে বোঝায়, কিচিরমিচির শব্দে কান পাতা যায় না।
2: কি পাখি খুঁজছেন
1: জিজ্ঞেস করলেন ভদ্রলোক। আগে ময়না,
2: তা কয়টা চাই আপনার, এই দেখুন খাঁচার শাড়ি সব কটাই ময়না।
1: আচ্ছা, ইয়ে কথা বলে?
2: ময়না কথা বলবে না, শিখিয়ে নিলেই বলবে। টকিং বার্ডের মধ্যে ময়নার পজিশন একেবারে টপে। তবে একটা কথা, ময়না কিন্তু দু রকমের হয়, নেপালি আর আসামি।
1: আচ্ছা, ওই দুটোর তফাৎ কি?
2: কিছু না বেশি, ওই আসামের দামটা একটু বেশি, কারণ কথা বেশি ভালো বলে তাই।
1: নিতাইবাবু মনে মনে আসামি ময়না নেওয়াই স্থির করে ঘুরে ঘুরে পাখি দেখতে লাগলেন।
2: আগে আমার নাম তো মনে রাখবেন স্যার,
1: বললেন দোকানের মালিক।
2: আগে আমার নাম মণিলাল কর্মকার, মণিলাল কর্মকার। এই 56 বছরের ব্যবসা আমাদের, গ্র্যান্ডফাদার স্টার্ট করেছিলেন।
1: আচ্ছা, ওই ইয়ে খাঁচা সমেত ময়না পাওয়া যাবে তো?
2: নিশ্চয়ই পাওয়া যাবে স্যার, তবে খাঁচার দামটা আলাদা, আপনি আগে চয়েস করুন না। এই দেখুন, এইগুলো আসামি আর এইগুলো নেপালি।
1: নিতাইবাবু আর সময় নষ্ট না করে একটা আসামি ময়নার দিকে দেখিয়ে বললেন, আমি এই এইটা নেব। কিছু দরাদরির পর 300 টাকায় রফা হলো, পাখি 220 আর খাঁচা 80। নিতাইবাবু খাঁচা সমেত পাখি নিয়ে নিউ মার্কেটের সামনে দাঁড়ানো একটা ট্যাক্সিতে চড়ে বাড়িমুখো রওনা দিল। ছোট ফ্ল্যাট, দুখানা ঘর আর একটা অপরিসর বারান্দা, একা মানুষের পক্ষে যথেষ্ট। চাকর গনসার হাতে খাঁচাটা চালান দিয়ে নিতাইবাবু বললেন,
3: এই শোনো, এটাকে বারান্দায় টাঙিয়ে রাখার ব্যবস্থা করো।
1: পাখিকে কী খেতে দিতে হবে সেটা বলে দিয়েছিল মণিলাল কর্মকার, সে ব্যাপারেও চাকরকে নির্দেশ করে দিয়েছেন নিতাইবাবু।
3: আচ্ছা,

0: ময়না বলো দেখি, রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ বলো। নিতাইবাবুর দর সইছিল না, নাওয়া খাওয়া হয়নি, তাও পাখির বাক শক্তি পরীক্ষা না করে তার স্বস্তি নেই। রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ বলো বলো দেখি, বলো দেখি রাধাকৃষ্ণ। খাঁচার সামনে দাঁড়িয়ে পাখির দিকে এক দৃষ্টিতে চেয়ে আবার বললেন নিতাইবাবু। এরপর ময়না ঘাটটা একটু নাড়লো, তারপর পরিষ্কার গলায় কথা এলো,
1: হ্যালো গুড মর্নিং।
0: সে কি পাখি যে ইংরেজি বলে? নিতাইবাবুর বিস্ময় কাটার আগে পাখি আবার বলে উঠল,
1: ইউ রাস্কেল।
0: আর পরক্ষণে কণ্ঠস্বর বেশ বিরক্তি এনে পাখি বলে উঠল,
1: শাট আপ শাট আপ শাট আপ শাট আপ।
0: নিতাইবাবু চমৎকৃত হলেও তার মনটা কেমন যেন ভারী হয়ে উঠল। মহিলাল কর্মকার এমন ভুল কি করে করে? এই ময়না যে সাহেব বাড়িতে ছিল তাতে কোনো সন্দেহ নেই, পাখির কথা থেকে সাহেব যে কেমন লোক সেটাও খানিকটা আঁচ করতে পেরেছিলেন নিতাইবাবু। খিটখিটে মেজাজ, বয়স 50-এর কাছাকাছি, সম্ভবত দোআঁশলা অর্থাৎ ফিরিঙ্গি। এ ময়না কি বাংলা শিখবে কোনোদিনও? নাকি তিনি এখনই গিয়ে সেটাকে বদলে দিয়ে আসবেন? বুঝতে পারছিলেন না। অনেক ভেবে নিতাইবাবু একটা সিদ্ধান্ত এসে পৌঁছলেন, কটা দিন দেখাই যাক না। এই ময়না শশাঙ্ক সেনের ময়নার চেয়েও বেশি স্পষ্ট কথা বলে, অর্থাৎ এটা যে বাক শক্তির বিচারে অতি উঁচু পদের ময়না তাতে কোনো সন্দেহ নেই। এ কত রকম ইংরেজি কথা বলতে পারে সেটা সম্বন্ধেও কৌতূহল হলো নিতাইবাবু। না, এটা থাক কিছুদিন, আর ময়না তো ইংরেজি বাংলা তফাত করতে পারে না, কানে যা শোনে তাই বলে। এটা এতদিন ইংরেজি শিখেছে, এবার বাংলা শিখবে। তিন দিনেই নিতাইবাবু আবিষ্কার করলেন যে ময়না ইংরেজি কথার পুঁজি অফুরন্ত, আর সেই সব কথার বেশিরভাগই গালাগালি আর ধমখানি। স্টুপিড, ফুল, সিলি, অ্যাস, ইউ ইডিয়েট, ড্যাম ইট, শাট আপ, গেট আউট, এই জাতীয় কথাই বেশি। আর এই সব কথা শুনলে মনে হয় ময়নারই মেজাজ যেন তিরিক্ষি। এদিকে বাংলা শেখানোর চেষ্টাতে কোনো বিরতি নেই। রাধাকৃষ্ণ, জয় মাতারা, দুর্গা, ঠাকুর, ভাদ্দাও, আসুন, নমস্কার, কেমন আছেন, এইসব এবং আরো অনেক ছোট বড় কথা নিতাইবাবু সকালে অফিস যাওয়ার আগে এবং সন্ধ্যায় অফিস থেকে ফিরে তার ময়নাকে শেখাতে চেষ্টা করেন। আধ ঘন্টার চেষ্টার পর ময়না যখন তীক্ষ্ণ স্বরে
1: স্টপ ইট স্টপ ইট
0: বলে ওঠে, তখন হতাশায় নিতাইবাবুর বুকটা একেবারে ভরে ওঠে। পাখি জীব দিয়ে কথা বলে কিনা সেটা নিতাইবাবু জানেন না, কিন্তু তাই যদি হয় তাহলে এ পাখির জীব যে ইংরেজি বলার জন্যই তৈরি তাতে কোনো সন্দেহ নেই। দুমাস চেষ্টার পর নিতাইবাবু হাল ছেড়ে দিতে বাধ্য হলেন, তবে ময়নার শখ এখনো মেটেনি, তাই তিনি স্থির করলেন যে মণিলালের দোকানে গিয়ে এই ময়না ফেরত দিয়ে অন্য ময়না নিয়ে আসবেন, আর আনার আগে পরীক্ষা করে নেবেন যে সেই ময়না বাংলা না বলে অন্য কোনো ভাষা বলে কিনা। সামনে ছুটি নেই, তাই একদিন অসুস্থতার অজুহাতে আপিস কামাই করে নিতাইবাবু ময়না সমেত নিউ মার্কেটের দিকে হাজির হলেন। মণিলালের দোকানে গিয়ে ঢুকতেই কর্মকার মশাই চোখ কপালে তুলে বললেন,
2: এ কি আপনি, আশ্চর্য ব্যাপার মশাই।
0: দোকানে যে আরেকজন খদ্দের রয়েছে সেটা নিতাইবাবু ঢুকেই লক্ষ্য করেছিলেন। মণিলাল বাবু এবার বললেন,
2: ই কেলেঙ্কারি মশাই, এই ভুল করে ফেরি সাহেবের ময়নাটা আপনাকে দিয়ে দিয়েছিল, এখন সাহেব এসে সেই ময়নার খোঁজ না পেয়ে আমার এই মারে তো সেই মারে।
0: ফেরি সাহেবকে দেখে নিতাইবাবুর মনে হয়েছিল যে তার অনুমান মিথ্যে যায়নি। এ লোক যে অত্যন্ত বদমেজাজের লোক সেটা তাকে দেখেই বোঝা যায়। সাহেব নিতাইবাবুর হাতে খাঁচাটা দেখেই চেঁচিয়ে উঠলেন,
2: হুয়াই, দ্যাটস মাই ময়না, দ্যাটস মাই ময়না।
0: নিতাইবাবু ভাঙা ভাঙা ইংরেজির সঙ্গে হিন্দি মিশিয়ে বুঝিয়ে দিলেন যে তিনি ময়নাটা ফেরত দিতেই এসেছেন, কাজেই সেটা নিতে পারেন। সাহেব তাতে যে ঘটনাটা বললেন তা হলো এই, একটা বিশেষ কাজে তাকে হঠাৎ অস্ট্রেলিয়া চলে যেতে হয় 3 মাসের জন্য। সেই ফাঁকে তার হতচ্ছাড়া জুয়ারির ছেলেটির হঠাৎ কিছু ক্যাশের দরকার পড়ায় সে তার বাপের ময়নাটি বেচে
2: দেয়।
0: চোখ পাকিয়ে বললেন ফেরিস সাহেব,
2: আমি গতকাল ফিরে এসে ময়না নেই দেখে মহাক্ষেপে গেছিলাম, তখন পিঠার

0: বললো যে মানিলালের দোকানে সে মানাটা পেঁচিয়েছিল, সেটা এখনো সেখানেই থাকতে পারবে। তখন আমি হন্ত হয়ে সেখানে এসে দেখি দিস ফুল মানিলাল হ্যাজ সোল্ড ইউ টু আ বেঙ্গলি কাস্টমার। আমি তো মাথা চুলছি তো বাকি রেখেছিলাম। সো ইউ আর রিটার্নিং দ্য মানা, রাইট? নিতাই বাবু বললেন,
1: ইয়েস, আই শ্যাল বাই অ্যানাদার ওয়ান।
0: ভেরি গুড, কিন্তু তোমার কি এ ময়নাটা পছন্দ হয়নি?
1: না সাহেব, খুব চতুর পাখি কিন্তু ও ইংরেজি ছাড়া কিছু বলে না। দু মাস চেষ্টা করেও আমি ওকে বাংলা শেখাতে পারিনি। মণিলাল কর্মকার নিতাইবাবুর দিকে ফিরে বললেন,
2: মশাই, তাহলে আপনি কি অন্য একটা ময়না নেবেন? আমার কাছে একটা ফার্স্ট ক্লাস নতুন আসামি ময়না এসেছে, জাস্ট বাংলা বলে।
1: আচ্ছা কই দেখি। মণিলাল একটা খাঁচার সামনে গিয়ে বললেন,
2: এই যে এই সেই ময়না।
1: নিতাইবাবু খাঁচার দিকে ঝুঁকে পড়তেই ময়না বলে উঠল,
2: চিন্তামণি চিন্তামণি।
1: নিতাইবাবু আর দ্বিধা না করে বললেন, এই পাখিটাই আমি নেব।
0: তুমি আমার ময়নাটা কাঠো দিয়ে কিনেছিলে?
1: নিতাইবাবুকে জিজ্ঞেস করলেন ফেরিস সাহেব।
3: ওই ধরুন খাঁচা সমেত 300 টাকা, বললেন নিতাইবাবু।
1: ফেরিস সাহেব মানি ব্যাগ বার করে তার থেকে 300 টাকার নোট বার করে নিতাইবাবুকে দিয়ে বললেন,
0: আমার গুণাধর পুত্রটার জন্য আমার নিজের পাখি আমাকে দ্বিতীয়বার পয়সা দিয়ে নিতে হলো। How nonsense! Ha! Anyways, all bells that ends well. আশা করি এই 2 মাসে আমার পাখি ইংরেজি ভুলে যায়নি।
1: সাহেবের মুখে এই প্রথম হাসি দেখা গেল। নিতাইবাবু এবার ফেরিসের কাছ থেকে পাওয়া 300 টাকা মণিলালবাবুর হাতে তুলে দিলেন। মণিলালবাবু বাংলায় ফিসফিস করে বললেন,
2: এই পাখি নেই দেখে সাহেব আমাকে যা গাল দিলে আমার কান এখনো ভোমো করছে।
1: ফেরিস সাহেব এবার তার হাতের ময়নাটার দিকে চেয়ে বললেন,
0: ও থুসি থুসি থুসি, সে হ্যালো হ্যালো, সে হ্যালো, গুড মর্নিং থুসি, সে হ্যালো।
1: খাঁচার পাখি কয়েক মুহূর্ত চুপ করে নাকি সুরে প্রায় মানুষের গলায় পরিষ্কার উচ্চারণে বলল,
2: রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ, ঠাকুর ভাত দাও ঠাকুর ভাত দাও, দুর্গা দুর্গা দুর্গা দুর্গা দুর্গা দুর্গা।
4: এবারে রবি ঠাকুরের শেষের কবিতাটি শুনব আজি শেষাদ্রির কণ্ঠে।
5: কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারই রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রপৃষ্ঠে আধারের বক্ষ ফাটা তারার রন্ধন। ওগো বন্ধু, সে ধাবমান কাল জড়ায় ধরিল মোরে ফেলি তার জাল, তুলে নিল দ্রুত পথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে, মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম। আজি নবপ্রভাতের শিকর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায়, আমার পুরনো নাম ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনতে আমায়। হে বন্ধু বিদায়, কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝড়া বকুলের কান্না ব্যথবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রইল, সে তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদোষে হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু।

0: নাম হারা স্বপ্নের মূরতি, তবু তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সে মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম, তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে, বিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু বিদায়, তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকা মোর তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো, তাহারই আরতি হোক তব সন্ধ্যাবেলা, পুজোর সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে, তৃষার্থ আবেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে, তোমার মানুষ ভোজে সযত্নে সাজালে, সে ভাব রসের পাত্র বাণীর তৃষায় তার সাথে দিব না মিশায়ে জামুর ধুলির ধন, জামুর চক্ষের জলে ভিজে আলো তুমি নিজে হয়তোবা করিবে রচন, মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন, ভার তার না রহিবে না রহিবে দায়, হে বন্ধু বিদায়, মোরে লাগে করিও না শোক, আমার রয়েছে কর্ম আমার রয়েছে বিশ্বলোক, মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই, উৎকণ্ঠ আমার লাগি কেউ যদি প্রতীক্ষা থাকে সেই ধন্য করিবে আমাকে, শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ থালা কৃষ্ণপক্ষ রাতে, যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি, এবার বোঝায় তারে আপনারে দিতে চাই বলি, তোমারে যা দিয়েছিল তার পেয়েছ নিঃশেষ অধিকার, হেথামোর তিলে তিলে দান, কারণ মুহূর্তগুলি গণ্ডুষ ভরিয়া করে পান, হৃদয় অঞ্জলি হতে মম, ওগো ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান, গ্রহণ করেছে যত ঋণী তত করেছ আমায়, হে বন্ধু বিদায়।
1: যুব বন্ধুরা, এখন তোমাদের থেকে বিদায় নিতে হবে, ঘড়ির কাঁটায় একদম শেষ, তাই তোমরা শুনছিলে যুববাণী, তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো আর অবশ্যই সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে ছিলাম আমি আর জে কর্মিতা, তোমাদের সঙ্গে কথা হবে পরবর্তী যুববাণী যুব অনুষ্ঠানে।

শুনলেন যুব অনুষ্ঠান যুববাণী আকাশবাণী আগরতলা। এখন সমবেত কণ্ঠে শুনবেন দেশাত্মবোধক গান দেশবন্দনা অনুষ্ঠানে।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। বিশ্বজুড়ে সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করতে সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। আসন্ন নিট ইউজি পরীক্ষায় অনিয়ম রুখতে এবং প্রশ্নপত্র সুরক্ষিত রাখতে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে NTA জানিয়েছে। পশ্চিমবঙ্গের নবগঠিত বিধানসভার প্রথম অধিবেশন আগামীকাল 22 তারিখ পেশ হবে রাজ্য বাজেট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরকে কেন্দ্র করে আয়োজিত স্বচ্ছতা সে স্বাগত অভিযানে সরাসরি অংশ নিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফুটবল বিশ্বকাপে জয় দিয়ে শুরু আর্জেন্টিনার, হ্যাট্রিক মেসির, সর্বোচ্চ গোলদাতার তালিকায় যুগ্মভাবে প্রথম। আসছে বিস্তারিত খবরে। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বহু প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। গত বছর ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে সাক্ষাতের পর দুই নেতার মধ্যে এটি প্রথম বৈঠক। আজকের এই সাক্ষাতে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে ব্যাপক আলোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও তাঁরা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বজুড়ে সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করতে এবং সংঘাতজনিত ঝুঁকি থেকে নাবিকদের সুরক্ষায় সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল ফ্রান্সের এভিয়তে G7 শীর্ষ সম্মেলনে নতুন অংশীদারিত্ব তৈরি ও আন্তর্জাতিক সংহতির পুনর্নির্মাণ শীর্ষক এক অধিবেশনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পশ্চিম এশিয়ার সংঘাত বিশ্ব বাণিজ্যে ব্যাঘাত ঘটিয়েছে এবং বহু প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিদেশমন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রী তার ভাষণে বলেছেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ একে অপরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক অংশীদারিত্ব গঠনে পারস্পরিক আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ভারত সর্বদাই মানবতাকে অগ্রাধিকার দিয়েছে। এ প্রসঙ্গে তিনি আন্তর্জাতিক সৌরজোট, দুর্যোগ মোকাবিলায় সক্ষম পরিকাঠামো তৈরি, আন্তর্জাতিক জৈব জ্বালানি জোট, মিশন লাইফ, এক পের মাকে নামের অভিযানের মতো ভারতের নেতৃত্বাধীন একাধিক উদ্যোগের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের এভিয়তে G7 শিখর সম্মেলনের ফাঁকে একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, সংযুক্ত আরব আমিরশাহের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, কেনিয়ার রাষ্ট্রপতি উইলিয়াম রুটো, মিশরের রাষ্ট্রপতি আব্দুল ফতা আল সিসি, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ং এর সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় তাঁর। G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি ভারতসহ বেশ কয়েকটি সহযোগী দেশের সঙ্গে মিলে বিশ্বব্যাপী স্বাস্থ্য উন্নয়নমূলক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একাধিক উদ্যোগের কথা ঘোষণা করেছেন। G7 গোষ্ঠীর নেতারা গণপ্রজাতন্ত্রী কঙ্গো, উগান্ডায় ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় একটি সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। ভারত, মিশর, কেনিয়া এবং দক্ষিণ কোরিয়া কন্ট্যাক্ট ট্রেসিং অর্থাৎ সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্তকরণ, সীমান্ত নজরদারির মতো জোরালো পদক্ষেপ গ্রহণের আহ্বানে সমর্থন জানিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে যমুনা নদী পুনরুদ্ধারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে দীর্ঘদিন ধরে স্থগিত হয়ে পড়া কিশাউ বহুমুখী বাঁধ প্রকল্পের বিষয়ে 6টি রাজ্য ঐক্যমতে পৌঁছায়। স্বরাষ্ট্রমন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি

0: উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং রাজস্থান এই 6টি রাজ্য প্রকল্প বাস্তবায়নের জন্য একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরে সম্মত হয়েছে। সমঝোতা স্মারক স্বাক্ষরের পর প্রকল্পটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে পেশ করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে বস্তি পুনর্বাসন সংক্রান্ত একটি পর্যালোচনা বৈঠক করেন। তিনি জানান, দিল্লি বস্তি ও জে জে ক্লাস্টার পুনর্বাসন ও স্থানান্তর নীতি 2026-এর খসড়া চূড়ান্ত করা হয়েছে এবং দিল্লি সরকারকে দ্রুত বিজ্ঞপ্তি আকারে প্রকাশের নির্দেশও দেওয়া হয়েছে। 45 দিনের মধ্যে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপি মডেলে 5টি ক্লাস্টারের পুনর্বাসনের জন্য দরপত্র আহ্বান করার জন্য তিনি দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি এবং দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ডকে নির্দেশ দেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA নিট পরীক্ষার আগে অভিভাবক ও পরীক্ষার্থীদের প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় NTA জানিয়েছে, টেলিগ্রামে কিছু প্রতারক চ্যানেল খুলে পুনরায় হতে চলা পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার নাম করে 14,000 থেকে 25,000 টাকা পর্যন্ত দাবি করছে, কিন্তু এই পরীক্ষার কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি বলে NTA স্পষ্ট জানিয়েছে। এছাড়া একটি অ্যাপের ব্যবহার বন্ধ করার কারণ ব্যাখ্যা করে NTA এর মহানির্দেশক অভিষেক সিং এর একটি ভিডিও প্রকাশ করেছে তারা। সংবাদ মাধ্যমকে শ্রী সিং বলেন, কোনো ধরনের অনিয়ম যাতে না ঘটে এবং প্রতিটি প্রশ্নপত্র যাতে সম্পূর্ণ সুরক্ষিতভাবে প্রস্তুত করা হয় তা নিশ্চিত করতে NTA প্রতিশ্রুতিবদ্ধ।
1: NTA is committed 100% to ensure that no malpractice will happen. Every question paper which has been made, every question which is made has been made in a complete secure manner. We have taken every single precaution to ensure that nobody who is involved in setting of the question papers or translating them or printing them or moving them or storing them till the date of the examination is compromised in any manner. And the state governments, state police, state administration, chief secretaries, everybody is helping NTA, and this is the commitment that India has to our young minds, and we will ensure that the examination is conducted in a flawless manner at all the 5,440 centers within India and 14 centers outside India.
0: কেন্দ্রে NDA সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তার যুগবদল ও ভবিষ্যতের চ্যালেঞ্জ। রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক অধীর শর্মার সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানটি শুনবেন রাত 10টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর আগামীকাল প্রথম বিধানসভা অধিবেশন বসতে চলেছে। সকাল 11টায় রাজ্যপাল আরএন রবির অভিভাষণের মধ্যে দিয়ে বিধানসভার অধিবেশন শুরু হবে। 19 জুন শোক প্রস্তাব গ্রহণ এবং 22 জুন রাজ্য বাজেট পেশ করা হবে। 23 জুন রাজ্যপালের অভিভাষণের ওপর 6 ঘণ্টার আলোচনা নির্ধারিত হয়েছে। এরপর 24 ও 25 তারিখ বাজেটের ওপর মোট 10 ঘণ্টা আলোচনা হবে। তবে জুনের শেষ সপ্তাহে ধারাবাহিক ছুটি এবং ধর্মীয় কর্মসূচির কারণে অধিবেশন সাময়িকভাবে মুলতবি রাখা হবে। দ্বিতীয় পর্ব শুরু হবে 6 জুলাই থেকে। সেই পর্যায়ের আলোচ্য পরে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে চূড়ান্ত করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের আগে শহরকে নতুন রূপে সাজিয়ে তোলার লক্ষ্যে শুরু স্বচ্ছতা সে স্বাগত অভিযানে সরাসরি অংশ নিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাগবাজারে মায়ের ঘাটে গঙ্গার পাড় সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে সামিল হয়েছেন তিনি। সঙ্গে রয়েছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ঝাঁটাহাতে তাদের গঙ্গার ঘাটের সিঁড়ি পরিষ্কার করতে দেখা যায়। দুপুরে দক্ষিণ 24 পরগনার ফলতায় একই ধরনের কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম 5.4% কমে $78.66 নেমে এসেছে। এর ফলে চলতি বছরের মার্চের পর এই প্রথমবারের মতো তেলের দাম ব্যারেল প্রতি $80-এর নিচে এলো। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধ সমাপ্তি এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ঘোষণার পরেই তেলের দামের এই পতন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আইসল্যান্ডের জাতীয় দিবস উপলক্ষে সেদেশের বিদেশমন্ত্রী থরগেরদুর কাত্রিন গুনার্সদোত্তির ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারত ও আইসল্যান্ডের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী জয়শঙ্কর আশা প্রকাশ করেন। বিশ্ব খরা ও মরুপ্রসার প্রতিরোধ দিবস উপলক্ষে আজ কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব ভূমি সংরক্ষণের গুরুত্ব স্মরণে রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া এক বার্তায় তিনি বলেন, ভূমি বাস্তুতন্ত্রের ভিত্তি এবং পুষ্টি ও শক্তির উৎস। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ গড়ে তুলতে ক্ষতিগ্রস্ত জমি পুনরুদ্ধারে সকলকে একযোগে কাজ করারও আবেদন জানান তিনি। অমরনাথ যাত্রা উপলক্ষে জম্মু কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাত্রাপথ বেস

ক্যাম্প, রেলস্টেশন ও গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে চলছে নজরদারি। পেহেলগাঁও রুটে নাশকতা বিরোধী তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ট্রানজিট পয়েন্ট, পার্কিং এলাকা, থাকার জায়গা এবং বিপজ্জনক স্থানগুলিতে বিশেষ নজর রাখা হচ্ছে। এবার ফিফা ফুটবল বিশ্বকাপের খবর।

0: ফিফা ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাস সিটি স্টেডিয়ামে আজ তারা 3-0 গোলে হারিয়ে দেয় আলজেরিয়াকে। ম্যাচের 17, 60 ও 76 মিনিটে গোল করে হ্যাটট্রিক করেন লিওনেল মেসি। এর ফলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসি যুগ্মভাবে জার্মানির মিরোস্লাভ ক্লোজের সঙ্গে প্রথম স্থানে উঠে এলেন। উভয়ই বিশ্বকাপে 16টি করে গোল করেছেন। অন্য খেলায় আজ গ্রুপ জের ম্যাচে অস্ট্রিয়া জর্ডনের বিরুদ্ধে খেলবে। সান্তা ক্লারা স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল 9:30। রাত 10:30 পর্তুগাল গণপ্রজাতন্ত্রী কঙ্গোর বিরুদ্ধে মাঠে নামবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। বিশ্বজুড়ে সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করতে সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। খবর শেষ হলে এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: আকাশবাণী আগরতলা, এবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এডিসির ভিলেজ কমিটি নির্বাচন আগামী 27 সেপ্টেম্বরে এক দফায় সম্পূর্ণ করতে রাজ্য নির্বাচন কমিশনের হলফনামায় উল্লেখিত প্রস্তাবে সম্মতি জানিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চলের ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে গতকাল রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে হলফনামা দাখিল করা হয়। আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে মোট ভোটারের সংখ্যা 9,61,760 জন। এদের মধ্যে পুরুষ ভোটার 4,81,909 জন, মহিলা ভোটার 4,79,845 জন, তৃতীয় লিঙ্গের ভোটার 6 জন। আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার গতকাল জানিয়েছেন, আর্থিকভাবে দুর্বল ও বিপিএল পরিবারের সুবিধার্থে একটি আধুনিক বিয়ে বাড়ি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। বটতলা হাওড়া নদীর অববাহিকায় সম্ভাব্য বিয়ে বাড়ির স্থান চিহ্নিত করা হয়েছে। গতকাল মেয়র এই স্থান পরিদর্শন করেছেন। কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে চলেছে। গতকাল মোহনপুর পুর পরিষদের কার্যালয়ে আয়োজিত 3 দিনব্যাপী পুরসভাভিত্তিক জনকল্যাণ শিবিরে বক্তব্য রাখতে গিয়ে কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী একথা জানান। ফরাসি শহর এভিয়ানে বর্তমানে G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ভারত অন্যতম অংশীদার দেশ হিসেবে অংশগ্রহণ করেছে। আজ শীর্ষ সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বহু প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠকের দিকে সকলের দৃষ্টি নিবদ্ধ রয়েছে। রাজ্যপাল ইন্দ্র সিনহা রেড্ডি নাইডু বলেছেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে দুধের উৎপাদন বাড়ানো অত্যন্ত জরুরি। গতকাল আগরতলার ইন্দ্রনগরে গোমতী ডেয়ারি পরিদর্শনকালে কথা তিনি বলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার সুশাসন বজায় রেখে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। ধলাই জেলার কমলপুরের হালাহালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে বিদ্যাজ্যোতি স্কুল প্রকল্পের আওতায় গতকাল হালাহালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন স্কুল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন, ধলাই জেলার 14টি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্লোভাকিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস প্রদান করেছেন। এই বিশিষ্ট সম্মানের জন্য প্রধানমন্ত্রী শ্রী মোদী স্লোভাকিয়ার রাষ্ট্রপতি, সরকার এবং জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 2026 ফিফা বিশ্বকাপে সর্বশেষ 2টি ম্যাচে ফ্রান্স 3-1 গোলে সেনেগালকে পরাজিত করেছে। অন্যদিকে নরওয়ে 4-1 গোলে হারিয়েছে ইরাককে। ভারতীয় সময় অনুযায়ী আজ সকাল 9:30 অস্ট্রিয়ার মুখোমুখি হবে জর্ডনের। আগামী 24 ঘন্টায় উত্তর ধলাই, গোমতী, সিপাহী জেলা ও দক্ষিণ জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। সকালে 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 0.4 মিলিমিটার। জানিয়ে দিলাম আজকের সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বেলা 12:00 শুনবেন ককবরক অনুষ্ঠান লীলামণি জড়া। বেলা 12:55 অনুষ্ঠান চাষের কথা। 1:05 আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। দুপুর 1:40 লোকগীতের শিল্পী স্বাগত দে। দুপুর 1:50 রাগ প্রধান গান শুনবেন শচীন দেববর্মনের কণ্ঠে। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীত।

সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে অষ্টম শ্রেণীর বিজ্ঞান পাঠ্য পদার্থের কণাধর্মী প্রকৃতি থেকে পাঠ দেবেন মধুপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমর দে। সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থীর আসরে প্রাণী পালনের বিশেষ দিকগুলি প্রসঙ্গে বলবেন ডক্টর অশিক চক্রবর্তী। পরে লোকগীতি শুনবেন অমর পালের কণ্ঠে। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান। সন্ধ্যে 7:45 ককবরক সংবাদ। 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 ক্রীড়া প্রসঙ্গ। রাত 8:30 আধুনিক গানের শিল্পী সুবীর সেন। রাত 9:00 শুনবেন নজরুল গীতি শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়। রাত 9:15 স্পটলাইট। রাত 9:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 শুনবেন আধুনিক গান শিল্পী ইন্দ্রনীল সেন। জানিয়ে দিলাম আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথম গানটির শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়।

গানটি শুনলেন আশা ভোঁসলে এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে। আপনারা শুনছেন চোর মাচায়ে শোর ছবি গান, এবারে শিল্পী কিশোর কুমার।

আশা ভোসলে এবং মোহাম্মদ রফির দ্বৈত কণ্ঠে শুনলেন চোর মাজে এসর ছবির এই গানটি। এবারে শুনুন ফাকিরা ছবির গান কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে।

বড় বড় মহাপুরুষেরা এখানে জন্ম নিয়েছে। আজকে এই দেশ গোলাম। আমরা প্রতিজ্ঞা নিচ্ছি এই ভারতবর্ষকে আমরা ইংরেজদের কাছ থেকে

আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথম গানখানি শুনবেন ছদ্মবেশী ছায়াছবি থেকে শিল্পী আশা ভোঁসলে।

বাবা লেংচে মরি, পালিয়ে যাবার রাস্তা ধরি। হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে, বেসতে গেল সুন্দরী গো সবই কপাল দোষে। হয়তো মনের দর

ছদ্মবেশী ছায়াছবি থেকে গানখানি শুনলেন আশা ভোঁসলের কণ্ঠে। শুনছেন বাংলা ছায়াছবির গান অনুষ্ঠানে। এবারের ছায়াছবি পৃথিবী আমারে চায়, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

পৃথিবী আমারে চায় ছায়াছবি থেকে গানখানি শুনলেন শ্যামল মিত্র এবং আলপনা বন্দ্যোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে। ওই একই ছায়াছবি থেকে এবারের গানখানির শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

গানখানি শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে দুটি মন ছায়াছবি থেকে। শুনছেন বাংলা ছায়াছবির গান অনুষ্ঠানে। এবারের গানখানি শুনবেন আশা ভোসলে।

গানখানি শুনলেন রাজকুমারী ছায়াছবি থেকে, শিল্পী ছিলেন আশা ভোসলে। শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে এবারের গানখানি শুনবেন দুটি মন ছায়াছবি থেকে, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারের গানখানি দুটি মন ছায়াছবি থেকে শুনবেন শিল্পী মান্না দে এবং রুবি বন্দ্যোপাধ্যায়।

অনুষ্ঠানে এবারের শিল্পী কিশোর কুমার, ছায়াছবি রাজকুমারী।

রাজকুমারী ছায়াছবি থেকে গানখানি শুনলেন আশা ভোসলের কণ্ঠে। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, ছায়াছবি সাথী হারা।

ডাকলে না হয় নতুন সে নাম ধরে, দূরে কেন এলে না হয় সুরে, গানের সুরে দাও না এ প্রাণ ভরে, ডাকলে না হয় নতুন সে নাম ধরে।

সাথীহারা ছায়াছবি থেকে গানখানি শুনলেন বেলা মুখোপাধ্যায়ের কণ্ঠে। একই ছায়াছবি থেকে এবারের গানখানির শিল্পী গীতা দত্ত।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে সবশেষ গানখানি শুনবেন মার্জিনা আবদুল্লাহ ছায়াছবি থেকে। শিল্পীরা হলেন সবিতা চৌধুরী এবং অনুপ ঘোষাল।

এতক্ষণ শুনছিলেন বাংলা ছায়াছবির গান। আজকের গানগুলি শুনলেন ছদ্মবেশী, পৃথিবী আমারে চায়, দুটি মন, রাজকুমারী, সাথীহারা এবং সবশেষে মার্জিনা আবদুল্লা ছায়াছবি থেকে। আকাশবাণী আগরতলা।

0: দেওয়ার ঘাম যেত না আকাশপানে আগরতলা লামসক যেতন তিনি নিদি পড়ছিল কগরক পান্দব আর ফাঁদি পান্দন পিলা হন লেলমানি জ্বর খান যখন তাং বিদি হাকে তাং বিদ খার জাগানো ক্যাপসিকাম কামেরা গই থাইস্থানী কক
1: ক্যাপসিকাম কচাং মলনি মুই কথং ফানো 12 ডিগ্রি সেলসিয়াস নি সলাই কিশা হিনকে বুফাং তরিয়াতে কাহামকে বুথাই দারক গিয়া বুবারতে বুথাই দারক না বাগৈ সাল বাই হরনি তুমা মিলি উই 26 নি সিমি 28 ডিগ্রি সেলসিয়াস ওয়াতে বেলাই কবাং ওয়াখেব বুবারতে বুথাই জরি থাঙ্গ কুচুক থায়ো ফাল্গুন নি সিমি

0: জ্যেষ্ঠতাল তেই হা সমান থায়ংঘে কার্তিক তাল নিসিমি জ্যেষ্ঠতাল জরা কাহামকে থায় তাবুক নি জরা ও সেট নেট তেই পলিহাউস রক সামাবাগে কলমা জরাতে ওয়াতি মলব কাইমান থাই সাইনানি কাহামকে তৈ মানথকে যত দালনি হাওন ক্যাপসিকাম কাইমানো আবুনি বিশিঙ্গ হা কচাকিনকে বেলাইন কাহাম হা নি পিএইচ 5.5 নিসিমি 6.8 নি বিশিঙ্গ তংকে কাহাম হা হামিয়া রগ হিনকে হুকবার খ্লাইনা সকাং চুন্দুই ডলোমাইট রক ফসফেট আকরগ্রি উই হা থিটি খ্লাইনা নাঙ্গ বুচলি সারমা তৈ চারা বাহাইকে সামনা আনাং বুথাই গবাং থাইনা বাকি কাহাম দালনি ক্যাপসিকাম বুচলি বেলাইখেনো নাঙ্গুগো 1 একর থায় কাইনা বাকি হাইব্রিড বুচলি 100 গ্রাম তেই কুবুনি দালনি 120 গ্রাম বুচলিনি চারা কাইনা নাঙ্গ ফান্তক তেই টমেটোনি চারা সামা হাইকে ক্যাপসিকামনি বুচলি কাইমান আবনো কারিব প্লাস্টিক এবা হানি ট্রে ব চারা খাইমান বুচলি সারমানি 8 নিসিমি 10 এবার কেবা সাল 4 নিসিমি সালসি নি বিশিঙ্গ বুমুক পের ও বুচলি তলাও কিসা কিসাকে তৈ সারে রিনা নাঙ্গ ক্যাপসিকাম চারানো কাইনানি হাতি বার্সা সকাং ইয়া ফাঙ্গো তৈ রিয়া তংখে চারা করাক উঙ্গ তেই কাইমা উল কাহাম উঙ্গ হাসনামনা তেই চারা কাইনা ফান্তক তে টমেটো কাইমা হাইখেনো হাসনামনা নাঙ্গ ক্যাপসিকাম বসা কাই ফুরু পুইলানি বলাই অংখরমা জরা হাওয়া ফবই কাইনা নাঙ্গ চারা কাইমানি বসুক চালানাং আবো হানি গ্রং হুকবার খাইমানি জরানো রগিছে বমাহাই দালনি তেই বুফাংন নাইছে কাহাম জাতনি ক্যাপসিকাম কায় কাইসা বুতাঙ্গ 45 সেন্টিমিটার ইন্টু 45 সেন্টিমিটার এবা 50 সেন্টিমিটার ইন্টু 30 সেন্টিমিটার হাকজাল খে কায় তেই হাইন হাইব্রিড জাত এবা হাইব্রিড দাল নিহিঙ্গে 60 নিসিমি 70 সেন্টিমিটার ইন্টু 30 নিসিমি 40 সেন্টিমিটার এবা কবাং এরনাই জাত হাইব্রিড নহিংকে 80 নিসিমি 90 সেন্টিমিটার ইন্টু 30 সেন্টিমিটার হাকজালকে কাইনা নাঙ্গ লুট কাইনি জাত নহিংকে 45 সেন্টিমিটার ইন্টু 30 সেন্টিমিটার নিসিমি 45 সেন্টিমিটার হাকজাল তেই বুতাং তাং নিহিংকে 90 সেন্টিমিটার চালিনানি নাঙ্গ ড্রিপ রাইডাবাই তুই মান থগরিনানি শেপ তংখে বুতাং তুংনুই জাত ন যতনি কাহাম তালসা খাকসা হাই উমরনি চারা ব্লাই লাইব্রী লাইবা অংখে কাইনানি উজন উঙ্গ চারা কাইনানি সালচি সকাং পুইলানি বুখ্রী ন খিবি উইরিখে ক্যাপসিকাম বুফাংব বানচি উতেই বেদেক বুপ্রা রকব অংখরু বুতাং তুংসা রাইডা ও টিপিএস আলু চারা কাইমা হাইখে লুটি সাউই বাবাইসা ফাইসিং 15 সেন্টিমিটার কুচুখে ক্যাপসিকাম চারা কাইখে কাহাম ক্যাপসিকাম কাইনা বাগৈ হান থিতি খ্লাইফ্রু একর থগৈ ফুর টন কম্পোস্ট এবা মিসকিরিনা নাঙ্গ আবনো কারিব বুবার রতরনানি জাত কাইনা হিংকে একর ব্রুম ন নাইট্রোজেন ইস্টু ফসফরাস ইস্টু পটাস 48:32:20 kg তেই হাইব্রিড কাইখে 80:72:60 kg রিনা নাঙ্গ নাইট্রোজেন ফসফরাস তে পটাস সার সাপলি রিনা নাঙ্গ ইউরিয়া সুপার ফসফেট তে মিউরিয়েট অব পটাস আকরক বুফাংয়া রঙ্গ এবা লুটিসা জাগ তৈ রিনা নি নাঙ্গ সাকানি সারনি নাইট্রোজেন খাকসা সক তে নাংমা সক ফসফেট তে পটাস ন কারৈ চারা কাইনা সকাং তে বাক্সা নাইট্রোজেন সার রিখা হিংকে চারা কাইমানি তালসা তে তালনৈনি বিশিঙ্গ বুফাংয়া রঙ্গ রিখে বেলাই ন কাহাম ফিয়াবা নাংমা সলাই কবাং নাইট্রোজেন সারি জাকাহিংকে বুফাঙ্গ ইংসা কুকসা বাঙ্গই বুথাই কিসা থায় তুই নাংমানি ক্যাপসিকাম কাইনা বাকি হারাক থায়া এবার বেলাই করাক ফান কাইমানো তমুং নাতি ওয়াইহিনকে হা করাক নি সকাং ন 0.65 বার নি কম ইংয়া সানি তৈ সারৈ রিনা নাঙ্গ তেই যতই 45 সেন্টিমিটার তৈ নাঙ্গ গ্রান মলরগ সালব্রৈ সালবানি উল ওয়াই চিনুই নি সিমি ওয়াই চিবা হাই তৈ সারৈ রিনা নাঙ্গ তাবুক নি অ মল কবাং কুক ন পাইপ বাই তুই লুলায় ড্রিপ রাইডা বাই তুই রুইমান খাহিংকে বাক সারাও ব্রিজি হাই তুই মাগনা থাঙ্গিয়া তেই নাংমানি বারা এবা তুই কিসা অংমানি জঞ্জালনি ইয়াকাগৈমান পাইথাকনি নাইকলমু নাংমাসু খলাই জাবরা রক তাঙ্গি রিনা নাঙ্গ তুই রিমানি উল হা করাক অঙ্গুই থাঙ্কাহিংকে ন হান সুবুক সুবুক খলাইয়ী তেই নাংমাসু হাতি সাউই নাহারৈ ইয়ার ফবুই রিনা নাঙ্গ ক্যাপসিকাম বুথাই কাহামকে তরনা বাকি তেই বুথাই দারকনা বাকি পুইলানি তেই উলনি গানানি বখ্রী ন কাইনৈ তেই পুইলানি যে বেদেক ব্লাই হামিয়া রকনো খিবি রিখে বুথাই কতরুঙ্গ আবনো মুইতু নারক থাই ক্যাপসিকাম বুথাই ডাইরেক্ট সাতুং নাঙ্গই থাকাহিংকে খামপ্র উই থাঙ্গিমানো একর কাইসা ও 10 টন তে হাইব্রিড জাত নখে 18 টন বুথাই মানো
1: সাইমান লেখা ক্যাপসিকাম নি বুথাইনো বমাই কাইমান বমাই কেনা কেনি রুখাইনাং তৈ বহাইগ বন কাইয়া কয় জং রং বুসরক আজিমান আপা দে হাইন হাইতাবুক লালমান জরব খালায়ানো জাদুন রেচাবমু জাদুনি হরেচামুগো মায় লক্ষ্মী দেরম বেড়ে সবজাক

哦，就是那个卡桑马克。

서고 있겠는 네, 글라서서 나 봐야 소원 소원

खुलासा भया छौँ जिसने

0: নখলা ফাদা ফারবাই কিয়া বুক বেং থাকা
1: তা মুহনো আশুক দা মকল নুগলিয়াবা নিনি
0: ও আঙায়ং নাসিক জাগলিয়াবলা নখলা দা ফারবাই কিয়া হনই সঙ্গনা নাইমাতা
1: নখলা খাইতো ফারবাই কিয়া তাবু নকবারি ফারাই রিবাই খাইউ গাতি লামান খে ফারানো
0: ফারবাই কিয়াই ফুংনি মাই জালাইসিনা দা হনই সঙ্গনা নি নাইমাতা
1: আং তাই ছেলেরানো সামা খনাই দা তাবুক নকবারি ফারবাই কিয়া আইনি গাতি লামার কিসা ফারবাই নাঙ্গো
0: দা কন

0: nak pari bay bay gradi. Hai ke angbo yang go nok ni mane khati bay mani pai shuk yakho. Tai kisha ni bagai khati oi pai grashin.
1: Hey Azlai, batha gradi.
2: Ta mongja khase.
1: Ni ni bek ni register kari grala.
2: Ta mo khaina ba lama kasar ma jorgo.
1: Samung nango kari di.
2: Ta mo bomti samung sai man jadi ba.
1: Bumung Azlai shengla bai. Nung kokrok bo kisha Azlai nyu sau.
2: Ati khena jiring sangi phayo. Okrang khaba sagrali ata hindi nini khata
1: tubudi asugradi orono upang saklam dol dol tongthok mui tongkhabla
2: u u okana gini rogo majilota bhari tongkhna motom tuilelek bahai atomsa jip songi rikhable
1: o kubeya ketamsa ambu bahai mani rikha o majilota oro gana rogo nongnai
2: o bufang tola rogo phari rijaksuk tamusuk tongthotok mui tongkhe আরনি বিশংসে মাজুলতা বাহেব জিপ জিপ নবার বসরক সরক আংলে তমা বহাইছে মা টংসিও আতা সুরাল
1: হানি বাগনিও আংনন বাথাগ্রাদি হিনতা টংগ্রাদি সংমিয়া জরা হাতাই কুসু কামিও ব্লানি নক জরা লেখলাকিনা তাবুকে সুসংনি নক নিসিমি চাংলাছি নাই
2: আ
1: ও ও ও মাজুলতা বাহাইবা বেলানি নই টংবাকিলে
2: ইকো ও বসানি নক ন গসং নি নক ওখনা ব্লাসা
1: ও বুসং নে আবদা
2: ই দামসা নংখাই সিনি গরে টংকা হাইজা
1: সিনলিমিয়া ইয়াংতি হাবিয়াবলা দিনি আবখে ইয়াং নক বাসিং ক্লাই খাতানা হিন্দু আজলাই বাসলাই সিনু
2: আংলে অবু ফাং তোলানি কুতুংলা সমু সুংলিয়া সাকলম দল দল গসং থতর তেসে মাজিলতা বাহাইব নবর গদালৈ সরে সরে কাই বাহাইব জিব জিব কপরজাক আবুন তমা বকাইসা হুই টংখাতা
1: হংখা বাসাদি হিন্দি অরতে কগলব না তানা জি
3: খাবর হায়া সক সি সিংকা হনা এই থাংলা নাসিকি নাইগ্রালা
0: ও মিয়া আতবলাই সংনি নগ ফাইনাই রক্সিবলা
3: ও বুঝি কা মাল মাতা লেখনাই রক্সিবলা আবর তিনি খাইছি নগ লেখনা ফালাই খনাতা
1: নক ফাং রক নগরা তংবই
3: নগন তংবলা ফাজি ইয়াং ন ওয়াসন নুকাও কাসা ফাইবে জি
2: বাবা আসকে আমচাই বেরাই নাইমানি বিশুঙ্গ নিনি নক থয়ন খাকসামা মান ফেমা কলাই খাতা
0: নরকমিয়া আতা বলাই সংনি নগ ফাইনাই রগিয়া দা
1: ই সংনু বাসই সংবা তামসা সরকারনি মলা রকবা
3: তাম বরক তাই মাল মাতা রক দলে খাউ হুঁকা মনর
2: তাবু কাম তোমা তমু রক খাসি দো বরক লে খামানি লগিব মাল মাতা বলে খানানি নাংফো
0: তুই রক দা কাং বাই
1: ই বাসই তুনি কিসা মানংগ্রা নাই
2: আও আংব তুইন কিসা কাঙ্গি তংমা হ্যাং খাবাসই তুইন সেকাং নঙ্গি মা পাইগ্রা সিনে তানা
3: থাঙ্গি রে ফাইগ্রা দি তুই
0: তংবাইগ্রা দিখাই আং তুই নাহারি ফাইগ্রা না
1: আতা কসং কক থাইসা সাউই মা পাইগ্রা সিনাইখা
3: সাদিতা তোমা কং সানানি
1: ককে তাবুক সং ফাইমিনি নি নক তলা দ্রপনি সেকাং দ্রপনি সিমি তাবু ইকো নি ন নক থাইজরা লামাতে বুফাং তলা রক ফারজাক শিবজাক না আসুক টংথ টকুঙ্গুই টংখাবলাসা
3: ফারজাক নতা ফারজাক হাঙ্কাই অভাই সাপ সুতরা অঙ্গি মানো হাইজা
2: আবর ন সাব ফারাই রিবাইসা আতা কস
3: তাই সাব ফারনাসা আং নু ফুঙাই কিন ফারাই রিবাইচা
1: আং সাইমান খা অমখে নিনি সামং ন অংখানা হনই
3: নং খাই চাম খাই সাউই মামানি গলাই খাছা সুর
1: ও বুফাং তলানি সিমি তাবু ইকো নিনি নক থাইজরা ফারজাক নখলাতে নকবারি রকব সরং সরংখে ফারজাক শিবজাক আবুন বাগনি আং ওয়ানসোকা ও লামাতে বুফাং তলা রকব নং ন ফারি রবাই খানা হনতা
0: হন্দি তুই রক নংবাইগ্রা দিখাই সাবো তামন ফারমানি কক ন সালাই তং
2: অ ই ক নংনি নকনি আতা কসং লামা বুফাং তলা রক নখলাতে নকবারি রক সাবসুত্রা খাই ফারমানি কক ন সং সালাই তং মানে বাসই
1: বুফাং তলা রকব নং ন হগুই রবাই খানা না আতা কসং
3: আক তাই সাবু হকনানি আং হগিরি বাইতা
0: সাল ফাইকাই হাইরক মাং নতা তাই তামসা ফুঙাইখাইন আবরক নো বিনি সামক তামসা
2: আংখাই পঞ্চায়েত হাইয়াখাইবা কামিনি বরকসে পালকে হগৈ ফারি রিবাই খানাই হিনি ওয়ানসং মানি তাবাসৈ
3: অংখা পঞ্চায়েত হংনানি ইমাংনি কক সাবর পঞ্চায়েত ন কারিলে কামিনি বর রকব হাইনতা রাং সকাইখে বাকি চালাইয়া সিমিসে পালাইয়া কামিনী বড় রঙে কগ্ন খাইত অর সাজাঙাইছে গ্রী
0: সাকাই সেজাউই সাজাক মানি হাইকলাইয়ানো বলং হকনানি তাই লামা ফারনানো কারিলে বংনি নখলা নকবাড়ি

0: তাতেই বাজই নং নি সাবসুতরানত তে পগু ইমান গলাখা
1: আংখাই উ বুফং তলা বাই মাজিউলতা বাহাইন বুকুং বাই মকলক গদালৈন দংসিনাইখা
2: আকন সাউচা জরা রক খাই ফাইলাই দিতা থক থগিয়া ফানো মাই ফাইসা জালাইয়ানো
3: ফাইগি ফাইলাই দি তাইসা ফাইপুরু হুঙ্কা সাবসুতরান তুই তে বোকা হামকাই সালাইয়ানো
0: ফাইনাই আতা জেসিকে ফানো ফাইনাই নিনি থানি সাবসুতরানো তুই গবাং মা সরংনারক টংগু হাইকে আসুন ককতা জং বাসলাই গ্রাখা

0: সালাইয়ান
1: ফাইনাই আতা জেসে ফানো ফাইনাই নিনি থানি সাবসুতারানো তৈয়ী গবাং মা সরংনারক টংগু হাইকে আসুন ককতা জং বাসলাই গ্রাখা হিমদি আজলাই থো লামা সদি
2: আ হাইকে জং হিমলে গ্রাখা আতা বাসে
0: দো আকন ফাইলে ফি দো
2: হুম দো দো
3: আ মা ফাইলে নেই ফিয়া
1: ফাইনাই বাসে ফাইনাই
2: আ ফাইও ফাইও বাসে
4: মুসুকলে ও বরি বাইলে আংতাই পাইলাইলিয়া ও মো ন গান্ধী নো দা সলুই তংসিস বিয়ং থাক এই দাঙি রুসরুই হা বিয়ং থাক ন গান্ধী ন দা সলুই তংসি হা ও মো বরক মুসুনি গান্ধী নক দাঙ্গি তংখা নাই নাইলে ন
3: বইনু সিমি দা কুদুক দি নি নখলা নক বাড়ি রখাই আবো বিশি বিশিক নি ওয়াফার নাইয়াং খানা
4: নক খালা নক বাড়ি বাই গান্তি নক নতা সুরচাদি উমু সুক লুতুরু পুত্রু লিগি লাগায় বুইর বাইকে মাই ততরা থাংজাক বাইনা নে
3: নি নি নখলা বাই নক বাড়ি ন বুইর ফাই নক ফাইখাই লেংমারা পকজাক বাইন সা বইনি ন সিমি ন নক সিনাই নং সাকনি নখাই নাইখলাই নাইয়া
4: কগ্ন হাইকে সবাংয়া ওই মানিরক খাতি ওই কিসা ফারি রিবাইগেরা দি বৈরক সক ফাইবাই না দাবু
3: নাই দিনই নগ বরক ফাইনানি সাল রগ সিমি ফানো নখলা নক বাড়ি রক ফারে মালি হাইদা হান্তানে গরে দাংফালি মত
4: ঐ দাঙ্গি রুসুরু আসু খুবতা লাগে বাইকাং গরা পেখা তুইকে পেক খুবির জাগান ন
2: হাই থু নারাসিং তা মন তুইয়াবো বাইকাং গরা পেখা তুই পেখা রে রিজাগান হিনেই টংলাইখ বাসে
3: বাইকাং গরা পেখা তুই পেখা রে রেজাগান হনাইন সঙ্গীতা তা মানো বা সঙ্গী টংফাই
2: আতা থারা তা মং লাইখ বাসেবা আখিনি সঙ্গী টংহাবলাসা
4: নং সক পাইসলাবিয়া খাই বতিনি সিদ্ধ পেন পেখা কামু
2: দোয়া ক তা মনে বাঙালে দিনে তুই সালরগো আমো হাই উং লাইখ হিনো
4: নিনি বাসে অংখা হানি মুথাক যা রুবৈরা বাই তাই চেদ্রা মুথাক যা নং থাইলা ন গান্তি ও কিসা থাঙি নাইলা আবু ন গতিনি তো সলি দংসি
3: নাইকে তামনি বাকি নগ বরক গজারসলা বুমুং বথারা নরক পাথরানো
2: আহা হাই রাখো আতা থারা তেবাসে তাই সাকাই আবরক সকাই বাইনাইছে
4: সুরনকাই ফাইয়াক
2: ভাই টংফু সকাই নাই আতা থারা তামো নি নখলা নক বাড়ি রক ফারজাইয়া বুসুক বালো খনো
3: সঙ্গে তে সাকা হামখাই সঙ্গে নাইগ্রা দি কেয়াজলাই নি তা সাব সুতরা দংনাই
2: নামো তামোনি বাকি আসকাই পুঙ্খি টকি ওয়াকি তে মিস করক রাজাথাই টমাই খাবা নি নামো বা মোজাং সুকলিয়াবলাস
4: নখলা বিনি বুমুংসে নখলা নখলা বা কুরুং নাই নতা আর মোজাং না মোজাংয়া ক কাসাইসে মাইয়া
1: আতা থারা নি নখলা নক বাড়ি রক বা আমো তামো মানি কলাইখ্যা ও অমলে কিসাই আগলাইখ্যা
2: হাইফা ন আবো তামনি বৈয়াংনি আসে বাহাই সিদ্রা ফাইকেবা
4: খোনাতো গিয়া কক্রক নংনি নখলা রকলে বুমতি জানি বঙ্গি তংবাইখ্যা অর ফাই আথার পাথার কক সাবি তংপাই হা
1: টংরা দি আতা থারা চিনি নখলা রক যে সপানো অঙ্গি টংরাথং তাবুক চিনি সুপারভাইজার সং ফাইনাই ফাইকে বরক ন বড় আসুগ্রাই আবসা সাকাং সাকরা দি
4: ইকুলে চের খুনি কারিজং নুগেদা ফাইকে অর ন আসুগ্রি অন তা অংলক দিবা
2: নি নি আ চের লগলে ইংয়াতা আবু চের ন সলুই টকা হাইদা আমর তাম নাংবাই খে থাইবং বেলং তুইদা তামর নাংবাই খাবো আবর জেসু খুপা ন কাকরুই মানছিনে হাইদা
1: হাইপালে আবো তামনি আসুকে কসমবাই কসাক বাই ব্লাব ব্লাব চাহুই মেরেং খেরং অঙ্গই সিমুক গসগী টংবাই খেবা
2: সিমুক গসগী মেরেং খেরং উংমা সিমিয়া নরক বিনে আ চেয়ার ন টাঙি জানাই বিখা টাঙি সেনাই বে গ্রাদি থাঙি তামো জানিব সেরাবে সেরাপে রক বংজাক
1: হাইপানো আতা থারা নি নমো বুঞ্জ সলিয়া কিসে ইয়াক ন লাইমানি ক্লাই খেয়াফিয়া নি নি নগো লামথাই রক কাংসাস পানো করে দিয়া
4: টঙ্গ লামথাই বা তামো করি না সা আংখাই অফিসার রক বা চেয়ার ন আসুকথু হনি সামান ইতা তামো চায়া দিবা চেয়ার আসুক আসুক রেখা
3: বিন আলাম থাইব নাইথকলাংমানি কিজি গপলারি রক বাই থাপজাক মানসি নরে কিসা কারি উইনাই বাইগেনারাম্বা সাইমানবাইয়ানো
2: ও গপা ই ক আবর সব পাইবা সে টংবাই খেবলাস বিনি লগিন আবখাই বিহিক দাং খানা তামো
4: বিহিক ন বরক বুখুংনি ন ফাইনানি ক
1: রিগ নাই কানি ফাইমানি আবলে মোসাং সুকমানি ন কলাইখ্যা অফিসার রংনি বিহিক হুমাবা বুড়িব বুড়ি নতা
2: হাই নসে বুড়ি নাইথক আর নি বিং রিগনাইব নাইথক হিঙ্গাইবা বেলাই নংখা

0: chini nogo no achuk lai nani kok tong mani ing khana bla ha tabu khai ta mogi kiseng songni nogo ba ing lai jau kha
1: kok ta bang di hindi mani dokse tibedi dakti hindi ni ni bagi nongo
0: ei ulta ken jo ta khidi ani bagi jani ni bagi
1: ni na lota ni bagi singo lota ni bagi ni na lota ni bagi no madam cha jagliya buji khada
0: ni ni nokhla nok bari ni bagi khi ingliya
2: ongkha ba sa ingkha কক সাকে কক বাংলাইছে সিরিং সিরিং নং নি মানি রকছে তৈনানি খাইবাইদি তুবুদিয়ান তাম তৈনানি তং রহরবাজি জাতি লেরু
1: ইক নুঙবরং ন তুইসুকদি আং অমরং ন তুইবাইছিন নি নি বাসি খে অবরং ন তুপসি তুন হিমদি তাং মলাং মলাং তং থং থ
0: আংলে তিনি দো
2: হায়ক বাসে হায়ক উলো জে অংমানি অংগি তংলাদি তাবুক সিরিং খাই তিবেগ্রাদি হিমদি
0: নুগলাইয়া এন্দা তিনি
1: কক তা বাংদি সিরিং সিরিং হিমদি জে অং তুই অংলাইয়ান হুমা
3: তিনি মামিরক থাকবাই কেন সুপারভাইজার স্যার তেই ম্যাডাম নরকলে বাহিরক উজাকবাই খা
4: রিয়েলি মুই রক্ষাই থকচকবাই মানি নাইখে
5: মুই রক্ষাই থকবাই খানো ফিয়াবা অনক বেলাই খে সাফসুত্রা অংমানি বাকি তেই ব থকমা হাই ইংজা খাতা আংখাই
4: হাই নি বাকি নক ফাংতে ন ফাংজুক ন বেলাই খে পাই ফেলাইবা হামবই নক খুঙ্কে অম হাইরক নানি নাঙু
5: নক সিমিয়া ন ফাং নক সুকাং নক খালা বাড়ি বেবাক ন ফারজাক সিপজাক সাপসুতরা গসাং থথরঙ্গৈ টং থকসুগৈ টংখা
4: বিনি নক মালাইনা সুকা আসুক নি কলমা লামা ইয়াকসি ইয়াগরা বেবাক ন হকজাক সিরং সিরং তোমা খুমরকব আসুককে মতং কুবুকসাই টংখাবলে
5: খুমনি বিশিঙ্গ মাজি লতানি বাহাইব টংগু মতমনি বিশিঙ্গ মতম তৈলুলু কুবুই ন বেবাক ন তৈ ন টং থকসুকমানি নকলাইখা
4: হামবাই ন ফাংতৈ ন ফাংজুক নিনি নিনি নগ ফাই বেলাই খে খাকসামা মান ফাইকা আতা নং ট্রাইবেল ওয়েলফেয়ারনি মূসাসুক লুন্দক মানখে
1: ও দাও সাক জরালে মূসানি লুন্দক ফানো মানিয়াখু সা
4: হাইকা আতা নং সালজাসু বাসিন তুবই আনি অফিসে ফাইদি মূসাসুক রক দা রই মান নায়ান তা
5: বাসৈ নক নি নক ন আং তামসুক টং থক জাখা মতৈ হিনৈ সাউই মানলিয়া অমহাই সাপসুত্রাতে হামুসিনিয়া খুমনি বাহাই বয়ার বাই গদাল যাক আগুলি দলি রক ফানসি অমহাই সাপসুত্রা নক রক কৈখু হুনে মানো নুখুং খানা রক আং তিনি নরক নি থানি সিরঙ্গই মালাংখা বেলাই ন হামবাই আতাতে বাচৈ নরক নি অনক ন জেফ্রুফা ন মুইতো তংসিনাই
4: আতা থারা তৈ বাচৈ নরক নব বেলাইকে হামবাই নং নি মামুই রক থগুই মানি বাগৈ হাইকে সরন আজলাই নরক নব বেলাইকে হামবাই সং তাবুক মা হিমলা গ্রা সিনাইতা খুলুমকা খুলুমবাই খা
1: দ
5: বেবাক ন ন হামবাইতেই খুলুমবাই খা
6: খুলুমকা
2: খুলুমকা খুলুমকা
0: ও তাবুকাই হামসু খাতা সারি ফাংনি সিমি জুগালি নাইখাই ওফিলি গ্লাংজা খা আইসুনি সিমি জুগালি নাইখাই রাংসাকনি সুসি মানখা চিনি নগসে গজার জাগৈ ফাইমানি তাবুকাই অর মা ফাইলে খেনালা
1: কক বাবো নতা অরখাই গসুনি চুকলি তং নাই আংখাইবা কবগৈ তুবু নাই কুসংনি খাইবা বুমুং থাংনাই তাংনাই খাইবা অকলা সানাই খাইবা পকথাং কথা
0: সং খাইবা তুই সারকা কুসং ছং খাইবা আরম খা আ কুসং বাই কুসংনি বিহি থঙ্গি টমানিয়া হাইলে
7: এইবা ছই কক ন হাই রখাই তা সাদিফিয়া নংনি কসার জাক বরক ন সং দা তুবু
1: নরক থাঙ্গি তুবিয়া ফানো বেলুগি তুবু খাতা এ আতা থারা নিনি নগরাইন নং নারেগি মানিয়া অংমানো এরেং এরেং বুঞ মাদার তা বেদ দিফিয়া
2: আতা থারা আতে বাসৈ খনা দি হিনজাক তিঙ্গু তিনি ফুঙ্গ আং নংনি নগ থাঙ্গি সকই খাইন নরক বুখুং নই ওয়ালাই টংলাই মানি নুগি দি খেনা বলে
1: তামনি বাগে আব
2: লিগে লাগাইতে সাপসুতরা টংলাই নি বাঙ্গি তা
3: আব খে সুঙ্গ আজলাই বাই খনই থাঙ্গি নুগি খে লুত্রু পুত্রু খাদ্রং বাদ্রং আব বরক টংমান সলি টংলিয়ানু
2: আচে রক লামথাই রক তে ন সিংনি খরমার আবর কিসানি দাঙ্গি টংখাব জিনে সৈমান ইয়ঙ্গি টংখানা বলে
1: ধীরে ফয়জা অববা নরংনি টমুসিবলে
3: আতা থারা বিয়াংনি বিয়াং হদবা বারনানি তানা জিফিয়া
0: তাম হদবা বারনানি হা তাম দ হদবা বারনানি হিনি সাইদ
2: খানা দে বাসি তে আতা থারা নরনি নক লিগে লাগাইতে মুনাম সনাম সাব টংই মানাই জিনে সৈগ্রাইয়া অফিসারক সৈমানন হাইজা মাইমি চালাইয়া থাংসিনে হিনিসে টংমানি জিনে সালাই খুগলাই আতা কজং নগ ফানো সারিওয়ান হিনই তুই ফেমানি তা মাবা উল্টা চা মাজরা বেড়ে

0: बुखलाय
1: दाबो खना खनाब्ला आता थारा धीरे आबो नरक बेबबांग गोरोंलाय जाक
2: बेथाया रक बर खायबा थांबो थांगिया हिमनाबो नांगलिया थारा बुट खायबा अफिसार रक न गसारि टुबो खा गसं खायबा सिंख्रब खाता ताबो
3: बासिनि नाबो बेलेन जाया कक नोंबो फुरते तामनि बागै सुपरवाइजर संग गसारि टुबो आ कक न तो गसं सायमाना कक गिया
1: आ कोन आसुम सासे सुरन सं फायै সাবাইখ্যা চিনি নগ অফিসার রত্ন কিসা মাইসার নানি মাইমুই রক্ষায় বেবন সংজা গাকু জাকফু মূংসা খাইনে রক নাংলিয়া হানে হাইকে বা চালাই ফাইজিতা হানে মা সাকাবলে আবো সে তামনি বাগেই আনো মাজারে পেরে মা তঙ্গা এই ফৈসল আসুকে সানানে নাইয়া টাংনা খেবা অগলা চানা খেবা পকথা বড় নাসুক নুন ফৈসল সুরকা ওয়াশন গুদনা মঠুরু ইরখৈ তামুংস দো ফাইলা চা নেন দা গদনা মথর নানি হ্যাঁ নন মথর সাইরি এ ওই
4: ওই আতা থারা হায়কো হায়কো
0: আতা থারা আতা গছং হায়কো টংরা দে
1: কোনরে আনো টপটা কাছু ডিকেব সং কই বুটি নাই গিদি কিছু নাই বিনা বতে মা কগা মথর কো মথর নাই আ
4: তরম জানো টংরে টংরে টংরে দে হায়কো আতা আতা সুন্দর
1: টংরে
3: দে চারি না বগই নগরে না বয় গিয়া নরক বাইতা বুকু দিজাং না বয় গিয়া
2: এই নিঙা আর তামো কেবেন কেবেন গিত হা কোনো রাশা নন রাং তিনি
0: হাই কো বাসে হাই কো তং হুদে হাই নর গাম তাম মুং লাইমা কলাই খা হা
2: কোন দি আন টাকা সুদি আং খাইবা আইসুক বাসা ওই মাইমু সং না নর খাই লাইটি সাকি লুন রিজাক না
5: তাম মুং লাই খাবার তাম মুং খ তং বা গ্রাডি তাব কে ব কক তা সাড়ে সুরন নং সিমিন সাউ খনার গরা দে আন তাম মুং লাই মনি কক খাব
4: দা মাস্টার কক ন ফলা গে ওই নাং মানি কক ন সাসিন
5: সাদি নামনি কক ন সাবি খনার গটরি
4: ককে তিনি ক চিনাতা থারানি নগ সুপারভাইজার ফাইমানি ন তুই ন কক বাংলাই মা কালাইও
5: সুপারভাইজার ফাইমান তুই তাঙ্গি কক বাংলাই কালাইখা
4: আতা থারানি নগ মাইমুই রক সঙ্গই তিয়া রংজাক আবসে বিনি নক বেলাইকে রুবুরা বাইতেই বাহাইরক খাদ্রং বাদ্রং উংজাগৈ সুপারভাইজারনি বিহিক বাই সুপারভাইজার মাইরক চানাসে সৈলিয়া
5: উলকে
4: সঙ্গী পাইজাক তিয়ারসে হিংকাইবা যান সুখ লাই ই কতাবুক আতা গুসংনি নকলে বেলাইকে সাবসুতরা হিংকাইবা বিনি নকফান সার ওই রহরসিন হনিয়াই অরণ সার ওই রহর লাইকেতা
0: ই হাইন সুপারভাইজার সারব আতা গুসংনি নগ্ন বেলাইকে সাবসুতরা তৈ খুমনি বাহির জীব জীব অংজাগৈ বুহুংনানে বেলাইকে বলাই লাংহাতা
4: বলাই মানে সিমিয়া থাকানী সিগান আতা গুসংবাই বিহিক বাসিন বংনি অফিসনি সাবসিটি গনাং মূসাসুক রুনা হই সাহই কলামান তুই ন তাবুক ইক আতা থারা ভাই বিহিক বরক বুকু জলি জাগৈ অকক বাংলায়ুতা আদা মাস্টার
1: আংসে সুবারবাই জন্য কচারৈ তুব নাই মূসাসুক রকদা সালই মানলাইন হই আবব আনি বাগিয়া আনি সাইসুনি বাগিয়া কামি লুকু হামকারাইনি বাগিছে
2: হাইনি বাগৈন আংখাই আইসুক বাসাওই সঙ্গৈ সুগৈ বেবাক নতিয়ার খাই তংবাই মানিতা আবসে হাপাই লাইদ্রব শিকো তোমাবো অংলাই আরলিয়া গুজং সঙ্গে নগসে মাইসালাই সিনাই হেনই আসুক নি মাইমুই রগ্ন তুবই মা ফাইলাই খাতা
5: অংখা অংখা নরক তাই কেব সারে নাংলিয়া আং কাহাম খেন বুঝি পাইখা তাবং নরক বেবাং ন কাহাম কে খনাবাইদি লামাও আং সুপারভাইজার বাই মালাই বুখা মালাই বিনি ফাইমানি কক রগ্ন বেবাক ন সাওই খনারি বাইখা
1: তামরক সালাংখাসা মাস্টর নন
5: সালাংখা নিনি কামিনি বাকি যে এপ্লিকেশন রিমানি আবরক ই খেবে ন খাই রেজাকসিনা সালাঙ্গো
1: কামকক
5: তাই কাইসা হংকে ই ক থাইসিংগ নরক যে সামানি গসংনি নকনি কক আবন সাগাতা
2: গসংনি নকনি কক নক তাম সালাংখাসা মাস্টার
5: গসং সংনি নক ন বেলাইকে সাবসুতা তাই মতম সতম অংজাগৈ বন সাবসিটিনি মূসাজগ মানে রেসিনা হই আন সাই কালাংখা
4: আংবো গুসং সঙ্গে নক ন জরাতই তংথকজাক সুকানো
0: আতা থারানি নগ আং ফুঙ্গ থাঙ্গি নুগুখাইন মাসে মাস হাকা বরং ন বরগ বুকুং ননই লিগি লাগাইতে মোনাম সামন তৈন কক বাংলাই টংলাইও আং সগুই দ্রব
4: যতনি সাইলে সুপারভাইজারনি বিহিক তৈ নংনানি নাইফুরু বংনি আ লতানো নুগুই তৈ বংজাখা লতা হনৈবা আবো লতানো তো সরি তংসিবা
0: বংনি আ লতা হোজাইয়া বিশি বুসুক সিং খানা তো বুলো খামচি বুতৈন সলুই তংখাতা
5: এই আবনো আতা থারা খনাদে হজক তিঙ্গো
1: দ সাদে
5: বরক লাংমাওয়া সাবসুত

0: বেলাইন দরকু সাবসুত্রা তংকাংকে বখা তংথমা মানু বখা তংতখে সামুং কাহাম উঙ্গু ওয়াংসমা কাহাম ওয়াংসুক জাগু বখা স্রাই স্রাই ইংখায় বেবাক স্রাই স্রাই নাই হানি বাকিন সুপারভাইজার নি নগ খা বাথা জাগলিয়া গজংনি নগকে খাসংমা মানজাগৈ থাকা নখলা নকবারি নক সিং তাই মানেখনি রগ্ন সালব্রুম নজং কুফুর খাই খাতিউই থেবই তনিনা খাইদি ন গানার গ হামুং সিনিয়া খুম্র কাইদি খুমনি বাহাইবাই মতম্পিরি তন্দি হাকেসে জেসা বরক ফানো জেসুক লেংমা লেংসা ফাই হাফাইকে খাসাংমা মামফায়ু নং আংমন লেংমা রক বগৈ তাই বুখা হেলেংসাই তংনাই নরক আবাকে ওয়ালানে ককরৈ জে উংমানি কাহাম নংখা নরক বেগবাগ ন তিনি সিমি সমাইছে তাংসিদি সাবসুত্রা মতন সতংখে তঙ্গুই বাইথং নি বসাক তাই বখানো কাহাম তনিদি আবাহাকে নিনানি লংমানো ব তং কলক খাইদি ওখা গদগমা সালরমই নরক বাই অক রগ্ন সানানি হই তংমানি তিনি জরা মানখা সাবৈ খনারুই মানখা আসুক ন আংতাবো হিমরাখা নাকাঙ্কে উলগ তাইসা সালাইফিয়ান থাকা খুলমবাই কেদৌ
1: মাস্টর সাহায় নামমাং কক সাইক লঙ্কা
2: আজ জল দেখানোর শেখা নাটক সাপ সুত্রা নাটক শিখা রুহিচন্দ্র দেববর্মা তাবখানা জাগান রেচম কথাল রেচম কথালো গরঙ্গহরি জমাতিয়া বেড়া সাবজেক্ট রেচম রক্ষণের জাগানা

আসজরতি পান্ধন পাইতে ফাশিং তাই হর চমকতল গরম গহরি জমতিয়া বাই হর চাপজা হর চমরক্ষণার জাখা আকাশবাণী আগরতল অবরী লগিন মতক জাখা তিনি নি প্রচলন খবর পান্ধা।

চাষের কথা আজকের প্রসঙ্গ আনারস চাষ। আনারসের আদি জন্মভূমি দক্ষিণ আমেরিকার ব্রাজিলে। ষোড়শ শতাব্দীতে পর্তুগিজ বণিকেরা ফলটি এদেশে নিয়ে আসে। চারপাশে ছড়ানো তলোয়ারের মতো লম্বা সবুজ পাতার শীর্ষে টুকটুকে হলুদ বর্ণের ফলটি দেখতে সত্যি মনোহর। বাংলায় প্রচলিত একটি ধাঁধায়ও আনারসের এই সুন্দর রূপটিকে বেশ ফুটিয়ে তোলা হয়েছে। বন থেকে বেরু লটিয়ে সোনার টোপর মাথায় দিয়ে, আর ছেলেমেয়েরা এই ধাঁধাটি শোনা মাত্র কিন্তু উত্তর দিয়ে থাকে যে আনারস। টক ভাবযুক্ত সুমিষ্ট রসালো এই ফলটি শিশুদেরও খুব প্রিয়। খাদ্য হিসেবে আনারস পুষ্টিকর। ফলটিতে প্রোটিন হজম করার মতো সহায়ক।

এনজাইমও থেকে থাকে। আমাদের রাজ্যের সর্বত্রই আনারসের চাষ হয়। ঘরোয়া ফলের বাগানে দু চারটি আনারসের গাছ তৈরি করা যেতেই পারে অনায়াসে। পাহাড়ি অঞ্চলে এবং বিভিন্ন সমতল জায়গায়ও আজকাল ব্যবসায়িক ভিত্তিতে উন্নত জাতের আনারসের চাষ করা হচ্ছে। ঘরোয়া বাগানে জায়গার অভাব থাকলে আম কাঁঠাল গাছের তলায়ও কিন্তু দু একটা আনারসের তেউর বসানো যেতেই পারে। বাড়ির উঠানে বাগানের বেড়া ঘেঁষেও লাগানো যেতে পারে আনারসের তেউর। এঁটেল মাটি ছাড়া যে কোনো ধরনের মাটিতেই আনারস গাছ ভালো জন্মায়। তবে বেলে দোঁয়াশ মাটিই আনারস চাষের পক্ষে সবচেয়ে ভালো। জমি থেকে জল নিষ্কাশনের ব্যবস্থা থাকা চাই। বেশি পরিমাণে চাষ করতে গেলে অবশ্যই আগে থেকে চাষ দিয়ে জমির মাটি তৈরি করে রাখতে হবে। বর্ষার শুরুতে রোপণ করা হয় আনারসের চারা। অন্তত এক মাস আগে থেকে 20 সেন্টিমিটার লম্বা, 20 সেন্টিমিটার চওড়া এবং 20 সেন্টিমিটার গভীর গর্ত খুঁড়ে প্রতি গর্তে এক ঝুড়ি আবর্জনা বা গোবর সার দিয়ে ফেলে রাখা দরকার। কিউ, কুইন এবং মরিশাস এই তিনটি উন্নত জাত ছাড়াও ছোট আকারের দিশি আনারসের চাষও আমাদের রাজ্যে প্রচুর পরিমাণে দেখা যায়। জায়েন্ট কিউর ফল পরিচর্যার গুণে ওজনে 2.5 কেজি থেকে 4 কেজি পর্যন্ত হতে পারে। অনেক জায়গায় জায়েন্ট কিউ জাতের আনারসের ওজন 10 কেজি পর্যন্ত হয়ে থাকে। এটি নাবি জাতের আনারস। জলদি জাতের আনারস বলতে কুইনের কথাই মনে পড়ে যায়। এক একটি কুইন আনারসের ওজন প্রায় 1.5 কেজি থেকে 2.5 কেজি পর্যন্ত হয়। এই দুটি জাত ছাড়াও অনেকে মরিশাস জাতের আনারসের চাষও করে থাকেন। মরিশাস জাতের আনারসের গড় ওজন 2 থেকে 3 কিলোগ্রাম। সব রকমের তেউর থেকেই নতুন আনারসের চারা তৈরি করা যায়। যেমন কাণ্ড থেকে বের হওয়া তেউর, বৃন্ত থেকে বের হওয়া তেউর, মূলের তেউর, ফলের মাথার উপরের মুকুট তেউর। কাণ্ডের তেউর থেকে যে গাছ জন্মায় তাতে ফল খুব তাড়াতাড়ি ধরে। আনারসের মাথার উপরে অবস্থিত মুকুট তেউর থেকে তৈরি গাছে ফল খুব দেরিতে আসে। তেউর বসানোর সময় থেকে 2-3 বছর প্রায় লেগে যায়। তেউর বসানোর আগে গোড়ার দিকের পাতাগুলি ছেঁটে দেওয়া উচিত। তারপর প্রতি লিটার জলে 2 গ্রাম ব্লাইটক্স গুলে সেই মিশ্রণে চারাগুলিকে 5 মিনিটের জন্য ডুবিয়ে রেখে তুলে নিতে হবে। কোনো ছায়াযুক্ত স্থানে 2-1 দিন ধরে শুকিয়ে নেওয়ার পর সেগুলি রোপণ করতে হবে। নজর রাখতে হবে যেন আগাছা না জন্মায় গাছের গোড়ায়। তেউর বসানোর 4 মাস পরে প্রতি গাছের গোড়ায় 100 গ্রাম অ্যামোনিয়াম সালফেট, 100 গ্রাম সুপার ফসফেট এবং 50 গ্রাম মিউরেট অফ পটাশ দেওয়া দরকার। আনারসের শিকড় মাটির খুব গভীরে যায় না বলে মাটির রস বুঝে নিয়মিত সেচের ব্যবস্থা করা চাই। চৈত্র বৈশাখে ফুল আসার সময় 10 দিন অন্তর সেচ দেওয়া প্রয়োজন। এ সময় গাছ প্রতি আধ ঝুড়ি গোবর সারের সঙ্গে 50 গ্রাম অ্যামোনিয়াম সালফেট, 25 গ্রাম সুপার ফসফেট এবং 25 গ্রাম মিউরেট অফ পটাশ প্রতি গাছের গোড়ায় দিতে পারলে ফলন খুবই ভালো হয়। চাষের কথা অনুষ্ঠানে আদক্ষণ শুনলেন আনারস চাষ প্রসঙ্গে আকাশবাণী আগরতলা। আকাশবাণী আগরতলা আর কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

গানখানির শিল্পী ছিলেন সবিতা চৌধুরী। বিভিন্ন শিল্পী কণ্ঠে আধুনিক গানের আসরে এবারের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

গানখানির শিল্পী ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে আধুনিক গান, এবারে শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়।

গানখানির শিল্পী ছিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন শিল্পী কণ্ঠে আধুনিক গানের আসরে এবারের শিল্পী নির্মলেন্দু চৌধুরী এবং সবিতা চৌধুরী।

এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে আধুনিক গান। অনুষ্ঠানে আজকের শিল্পীরা ছিলেন সাগর সেন, সবিতা চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায় এবং সবশেষে নির্মলেন্দু চৌধুরী এবং সবিতা চৌধুরী। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় প্যারিস পৌঁছবেন। G7 শীর্ষ সম্মেলনে শ্রী মোদী সামুদ্রিক জলপথে নিরাপত্তা এবং সংঘাতের বিপদ থেকে নাবিকদের জীবন সুরক্ষিত রাখার জন্য সমস্ত দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আত্মনির্ভরতা এবং উদ্ভাবনের উপর ভিত্তি করে গত এক দশকে ভারতের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধিতে আলোকপাত করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, 2025-26 অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ 1,78,000 কোটি টাকায় পৌঁছেছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব শস্যের অবশিষ্টাংশের ব্যবস্থাপনা নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেছেন। প্রধানমন্ত্রীর কলকাতা সফরের আগে মহানগরীকে নতুন রূপে সাজিয়ে তোলার লক্ষ্যে আয়োজিত স্বচ্ছতা সে স্বাগত অভিযানে সরাসরি অংশ নিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফিফা ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পুরুষদের ক্রিকেটের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তান আজ টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় প্যারিস পৌঁছবেন। সেখানেই বসবাসরত ভারতীয় সম্প্রদায় শ্রী মোদীকে অভ্যর্থনা জানাতে উৎসুক হয়ে রয়েছে, চলছে যাবতীয় প্রস্তুতি। আকাশবাণী সংবাদদাতা জানিয়েছেন, আগামীকাল সকালে প্রধানমন্ত্রী মোদী সেখানকার মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। বিকেলে তিনি ইউরোপের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি ও উদ্ভাবন অনুষ্ঠান ভিভাটেক সম্মেলনে অংশ নেবেন, সেখানে শ্রী মোদী বক্তব্য রাখতে পারেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী এক অনুষ্ঠানে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করবেন। এদিকে প্রধানমন্ত্রী মোদী সামুদ্রিক জলপথে নিরাপত্তা এবং সংঘাত

জলের বিপদ থেকে নাবিকদের জীবন সুরক্ষিত রাখার জন্য দেশের সমস্ত দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের এভিও G7 শীর্ষ সম্মেলনে শ্রী মোদী বলেন, পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে বিশ্ব বাণিজ্য বিঘ্নিত হয়েছে, ঘটেছে প্রাণহানিও। সামুদ্রিক বাণিজ্যের উদ্ভূত ঝুঁকি এবং অস্থিরতার ফলে মৃত্যুর উল্লেখ করে শ্রী মোদী বলেন, নাবিকদের জীবন রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভরতা এবং উদ্ভাবনের উপর ভিত্তি করে গত এক দশকে ভারতের প্রতিরক্ষা ক্ষমতার উল্লেখযোগ্য বিকাশের উপর আলোকপাত করেছেন। সমাজ মাধ্যমে তাঁর অ্যাকাউন্টে মাইগভের থ্রেড শেয়ার করে শ্রী মোদী কিভাবে দেশ আকাশ ভূমি এবং সামুদ্রিক প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি করেছে তা ব্যাখ্যা করেন। দেশের নিরাপত্তায় আত্মনির্ভরতা ও দেশীয় প্রযুক্তিতে উৎপাদিত প্রতিরক্ষা সামগ্রীর বিকাশের কথাও প্রধানমন্ত্রী ওই পোস্টে জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গত 12 বছরে ভারতকে নিরাপত্তার এক দুর্ভেদ্য ঘাঁটিতে পরিণত করেছে। এর ফলে নাগরিকরা যেমন একদিকে সুরক্ষা পাচ্ছেন, অন্যদিকে শত্রুদের ওপর আঘাত হানা সম্ভব হচ্ছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেন, সার্জিক্যাল স্ট্রাইক, বিমান হামলা ও অপারেশন সিন্দুর সীমান্তের ওপারে শত্রুদের মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এছাড়াও 370 ধারা বাতিল, মাওবাদীদের মোকাবিলা করতে ভারত সরকারের অঙ্গীকার গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, 2025-26 অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ 1,78,000 কোটি টাকায় পৌঁছেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি জানান, আগের অর্থবর্ষের 1,54,000 কোটি টাকার উৎপাদনের তুলনায় এবছর 15.6% বৃদ্ধি হয়েছে। 2013-14 অর্থবর্ষে 4,746 কোটি টাকার তুলনায় দেশীয় প্রতিরক্ষা উৎপাদন 4 গুণ বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে ভারতের প্রতিরক্ষা উৎপাদনে এই উল্লেখযোগ্য বৃদ্ধি প্রতিরক্ষা উৎপাদন বিভাগ এবং অন্য সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভারত ও থাইল্যান্ড তাদের 10ম প্রতিরক্ষা আলোচনায় উৎপাদন, গবেষণা, উদ্ভাবন ক্ষেত্রে সহযোগিতা আরও শক্তিশালী করতে সম্মত হয়েছে। ব্যাংককে গতকাল এই আলোচনায় যৌথভাবে পৌরোহিত্য করেন থাইল্যান্ডের প্রতিরক্ষা বিষয়ক সচিব অ্যাডমিরাল নুপটাপোল ডিউভানিজ এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব সত্যজিৎ মোহান্তি। এবারের গুরুত্বপূর্ণ বৈঠকে উভয় দেশই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ে মত বিনিময় করেছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল মোনাকোর দ্বিতীয় প্রিন্স অ্যালবার্টের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল জানান, বৈঠকে দুই দেশ সমুদ্র অর্থনীতি বা ব্লু ইকোনমি, উদ্ভাবন এবং উদীয়মান প্রযুক্তির মতো ক্ষেত্রগুলির সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছে। এছাড়া তিনি দ্বিতীয় প্রিন্স অ্যালবার্টকে ভারত ইনোভেটস 2026 সম্পর্কে বিস্তারিত জানান। ফ্রান্সের নিসে এই অনুষ্ঠান গতকালই শেষ হয়েছে। শ্রী গোয়েল দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আগামী দিনে ভারত ও মোনাকোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বিভিন্ন দিকে প্রসারিত হবে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ বীরনায়ক মহারানা প্রতাপের জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী বিড়লা বলেছেন, মহারানা প্রতাপের আত্মসম্মান বোধ, আত্মমর্যাদা, দেশপ্রেম মানুষ চিরদিন মনে রাখবে। তিনি আরও বলেন, চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মহারানা আদর্শ ও দেশমাতৃকার সম্মান রক্ষায় আপোষ করেননি। হলদিঘাটের যুদ্ধে মহারানা প্রতাপের আত্মত্যাগ অদম্য ইচ্ছাশক্তির প্রতিফলন। বিশ্ব খরা ও মরুপ্রসার প্রতিরোধ দিবস উপলক্ষে আজ কেন্দ্রীয় পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব ভূমি সংরক্ষণের গুরুত্ব স্মরণে রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ার এক বার্তায় তিনি বলেন, ভূমি বাস্তুতন্ত্রের ভিত্তি ও পুষ্টি ও শক্তির উৎস। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ গড়ে তুলতে ক্ষতিগ্রস্ত জমি পুনরুদ্ধারে সকলকে একযোগে কাজ করার আবেদন জানান তিনি। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা। অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তার যুগ বদল ও ভবিষ্যতের চ্যালেঞ্জ। রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক অধীর শর্মার সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন রাত 9:30 গীতাঞ্জলি, DTH ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব শস্যের অবশিষ্টাংশ ব্যবস্থাপনা এবং ফসলের নাড়া পোড়ানোর দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান নিয়ে আলোচনার লক্ষ্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেন। গতকাল নতুন দিল্লিতে আয়োজিত এই বৈঠকে শ্রী চৌহান বলেন, নাড়া পোড়ানোর ফলে পরিবেশ শুধুমাত্র দূষিত হয় না, নষ্ট হয় মাটির উর্বরতা, ছোটখাটো উপকারী কীটপতঙ্গ মারা পড়ে, ফলে নষ্ট হয় পৃথিবীর ভারসাম্য। তিনি জানান, চলতি বছরে বিভিন্ন রাজ্যে এ সংক্রান্ত একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে 46,000-এর বেশি শস্যের অবশিষ্টাংশ ব্যবস্থাপনা যন্ত্র বিতরণ, 910টি কাস্টম হায়ারিং কেন্দ্র স্থাপন সহ

0: নানা কর্মসূচি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের আগে মহানগরীকে নতুন রূপে সাজিয়ে তোলার লক্ষ্যে আয়োজিত স্বচ্ছতা সে স্বাগত অভিযানে সরাসরি অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আজ সকালে বাগবাজারের মায়ের ঘাটে গঙ্গার পাড় সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে সামিল হন। সঙ্গে ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ঝাঁটা হাতে তাদের গঙ্গার ঘাটে সিঁড়ি পরিষ্কার করতে দেখা যায়। সাংবাদিকদের শ্রী অধিকারী বলেন, নমামি গঙ্গে প্রকল্পের আওতায় গঙ্গাকে দূষণমুক্ত করার কাজ শুরু হয়েছে। স্বচ্ছ ও সুন্দর বাংলা গড়ে তুলতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
1: नमामि गंगे स्कीम में यहाँ बंगाल में काम नहीं हुआ। एसटीपी का लिए लैंड प्रोवाइड नहीं किया। गंगा को क्लीन करना चाहिए, अच्छा करना चाहिए, ये काम शुरू हुआ। हमारे कलकत्ता कॉरपोरेशन केएमसी का एडमिनिस्ट्रेटर, उनका लीडरशिप में मंत्री जी है, उनका निगरानी में पूरा काम चल रहा है।
0: পশ্চিমবঙ্গে জেলায় জেলায় জনকল্যাণ শিবিরে বিপুল জনসমাগমের কারণে এই শিবিরগুলির মেয়াদ আরও একদিন বাড়িয়েছে রাজ্য সরকার। আজই শিবির শেষ হওয়ার কথা ছিল, পরিবর্তে আগামীকাল শুক্রবার 18 তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর পুদুচেরি মন্ত্রিসভায় আজ তিনজন নতুন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। লোকনিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে অল ইন্ডিয়া এনআর কংগ্রেসের বিধায়ক পি রাজাভেলু ও ভিপি সিভাকুলুন্দু এবং বিজেপি বিধায়ক জিএনএস রাজশেখরনকে মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান উপরাজ্যপাল কে কৈলাসনাথন। বিজেপি নিট পরীক্ষার্থীদের উপর অহেতুক চাপ সৃষ্টি করায় বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধীর ভূমিকার কড়া সমালোচনা করেছেন। দলের সদর দপ্তরে আজ এক অনুষ্ঠানে বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেন, স্বচ্ছতা বজায় রাখতেই ফের পরীক্ষা নেওয়া হচ্ছে। সমগ্র ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে সরকার সব রকম পদক্ষেপ নিচ্ছে। এখন বিশ্বকাপ ফুটবলে খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাস স্টেডিয়ামে আজ তারা 3-0 গোলে হারিয়ে দেয় আলজেরিয়াকে। ম্যাচের 17, 60 ও 76 মিনিটে গোল করে হ্যাট্রিক করেন লিওনেল মেসি। এর ফলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসি যুগ্মভাবে জার্মানির মিরাসলভ ক্লোজের সঙ্গে প্রথম স্থানে উঠে এলেন। উভয়ই বিশ্বকাপে 16টি করে গোল করেছেন। অন্য এক খেলায় আজ সান্তা ক্লারা স্টেডিয়ামে গ্রুপ জের ম্যাচে অস্ট্রিয়া জর্ডনকে 3-1 গোলে পরাজিত করেছে। পুরুষদের ক্রিকেটে আজ লখনৌয়ের একানা স্টেডিয়ামে 3-ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তান টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী ভারত 2 ওভারে 1 উইকেট হারিয়ে 9 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় প্যারিস পৌঁছবেন। প্রধানমন্ত্রী আত্মনির্ভরতা এবং উদ্ভাবনের উপর ভিত্তি করে গত এক দশকে ভারতের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধির উপর আলোকপাত করেছেন। ফিফা ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। খবর শেষ হল, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি। অনুষ্ঠানে আজকের শিল্পী স্বাগত দে।

এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। সন্ধ্যে 6:05 রয়েছে শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে অষ্টম শ্রেণীর বিজ্ঞান পদার্থের কণাধর্মী প্রকৃতি থেকে পাঠ। পাঠ দেবেন মধুপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমর দে। সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থির আসর। সন্ধ্যে 7:00 রয়েছে ককবরক অনুষ্ঠান। ক্রীড়া প্রসঙ্গ রাত 8:05 রাত 8:30 আধুনিক গানের শিল্পী সুবীর সেন। রাত 9:00 শুনবেন নজরুল গীতি, শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়। দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15। রাত 9:30 শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। কর্মখালী বিজ্ঞপ্তি রাত

দশটা বেজে 10 মিনিটে, রাত 10টা বেজে 15 মিনিটে, আধুনিক গানের শিল্পী ইন্দ্রনীল সেন। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি, আকাশবাণী আগরতলা। আকাশবাণী আগরতলা আমাদের আজকের প্রথম অধিবেশনের এখানে সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 2টো বেজে 33 মিনিট হয়ে 35 সেকেন্ড।

0: Benchmark domestic equity indices ended today's choppy trading session with gains of almost 0.5%. The Sensex rose 347 points to close at 77,156, while the Nifty advanced 97 points to settle at 24,086. News just in, Prime Minister Narendra Modi held a crucial meeting with German Chancellor Friedrich Merz on the sidelines of the G7 summit in Avignon, France, a short while ago. In a social media post, the Prime Minister said his talks with the German Chancellor were very fruitful. He informed that both the leaders discussed ways to further cement bilateral cooperation by working together in trade, investment, circular economy, defence, IT and more. And that is the end of this news bulletin.
1: आकाशवाणी अगरतला
2: টাইফয়েড, হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
3: সব সময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল।
2: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাঁটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ওআরএস রাখুন।
3: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
2: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
4: Dynamic performance, sleek design. Explore Maruti Suzuki Alto K10. Comes with a mileage of 24.90 km per litre. Smart Play Studio, 15 plus safety features including 6 airbags, next gen K-Series 1.0 litre dual jet, dual 50 engine and spacious interiors.
5: Get attractive offers up to ₹67,500. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
4: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with Superstar 9-inch Smart Play Pro Plus with surround sense by Archimis. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per litre in petrol and 25.51 km per kg in CNG.
5: Get attractive offers up to ₹55,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. TNC apply.
6: The Maruti Suzuki Victoris is finally here. And has everything you could imagine in your SUV. Dolby Atmos 5.7 surround sound? Yes. Advanced Level 2 ADAS? Yes. Smart Power Tailgate with Gesture Control? Yes. 5-star safety rating? Yes. Yes. It's got it all. Introductory price starts at just ₹10.49 lakh.
5: And benefits up to ₹80,000. Visit your nearest Maruti Suzuki Arena dealership to know more. Terms and conditions apply.
1: Akashvani Agartala. শুরু হচ্ছে চিত্রগীতি অনুষ্ঠানে হিন্দি ছায়াছবির গান। প্রথম গানটি শুনুন মঞ্জিল ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে এই গানটি।

গানটি শুনলেন অভিমান ছবি থেকে, লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফির দ্বৈত কণ্ঠে। চিত্রকৃতি অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারের গানটি শুনুন সিলসিলা ছবি থেকে, লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে এই গানটি।

গানটি শুনলেন মুকেশের কণ্ঠে কভি কভি ছবি থেকে। চিত্রগীতে অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারের গানটি শুনুন লওয়ারিস ছবি থেকে, আশা ভোসলে এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে এই গানটি।

গানটি শুনলেন বেমিসাল ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে। এতক্ষণ চিত্রগীতি অনুষ্ঠানে শুনলেন হিন্দি ছায়াছবির গান।

এতক্ষণ শুনলেন চাকমা গান, শিল্পী ছিলেন ডুয়েল চাকমা। আকাশবাণী আগরতলা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত

0: আকাশবাণী আগরতলা শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে আজ অষ্টম শ্রেণীর বিজ্ঞান থেকে পদার্থের কণাধর্মী প্রকৃতি সম্পর্কে পাঠ দিচ্ছেন মধুপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক সমর দে।
1: হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায়, যার নাম হলো পার্টিকুলেট ন্যাচার অফ ম্যাটার, অর্থাৎ পদার্থের কণাধর্মী প্রকৃতি, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো হোয়াট ইজ ম্যাটার কম্পোজড অফ, অর্থাৎ পদার্থ কিসের দ্বারা তৈরি। তোমরা তোমাদের চারপাশে বিভিন্ন ধরনের পদার্থ দেখতে পাও, তো এখন প্রশ্ন হলো বা তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসে, এই যে বিভিন্ন ধরনের পদার্থ আমরা দেখতে পাচ্ছি আমাদের চারপাশে, সেগুলি কী দিয়ে তৈরি হয় বা এগুলির ভিতরে কী আছে, কিসের দ্বারা এগুলি তৈরি? তো সেই প্রশ্ন উত্তর খোঁজার জন্য তোমাদের যে এনসিইআরটি টেক্সট বুক আছে দেখবে অনেকগুলি অ্যাক্টিভিটি আছে। তো প্রথম যে অ্যাক্টিভিটি ওয়ান আছে আমরা সেটা নিয়ে আলোচনা করছি। এগুলি তোমরা যদি বুঝতে পারো তাহলে নিজেরাই এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো প্রথম অ্যাক্টিভিটিতে এরকম বলা আছে, মনে করো আমরা যে চক দেখতে পাই, যে চক দিয়ে টিচাররা ক্লাসে লিখেন, সেই চক কিসের দ্বারা তৈরি? তো আমি বললাম তুমি একটি চক নাও, নিয়ে সেটাকে ভাঙো। মনে করো প্রথমে এটাকে তুমি দুটুকরো করলে, আমি বললাম আরও ভাঙো, সেটাকে তুমি আরও টুকরো করলে, আরও ভাঙো, আরও টুকরো করলে। আমি বললাম তুমি এটাকে যতটুকু ছোটো করতে পারো এটাকে ছোটো করো। একটা সময় আসবে যখন তুমি এটাকে হাত দিয়ে ভেঙে আর ছোটো করতে পারবে না। আমি বললাম এটাকে আরও ছোটো করো, তখন তুমি মনে করো এটাকে আরও অন্য কিছু সাহায্যে, মোটর নিয়ে বা অন্য কিছু সাহায্যে এটাকে আরও একদম ছোটো করার চেষ্টা করলে, তো তুমি একদম সর্বশেষে কী পাবে? তুমি দেখবে যে চকের গুরু পড়ে আছে। এখন প্রশ্ন, এই যে চকের গুরু আছে এর থেকে কারো ছোটো হতে পারে এগুলি? এবার কোনো একটা পদার্থ নিয়ে শুরু করলে একদম ছোটো করতে করতে করতে করতে একদম শেষ পর্যন্ত যে ক্ষুদ্র অংশ পাওয়া যায়, একদম ক্ষুদ্র অংশ, সেটাকে আমরা বলি পদার্থের গঠনকারী কণা, দ্যাট ইজ কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস অফ এ ম্যাটার। এখন তোমরা ভাববে তাহলে চকের গুঁড়ায় কি চকের একদম সর্বক্ষুদ্রতম কণা? তাহলে আমি বলবো না, সবচেয়ে ক্ষুদ্রতম কণা যেটা সেটাকে আমরা খালি চোখে দেখতে পারি না, এমন কি সাধারণ যে মাইক্রোস্কোপ থাকে মানে অণুবীক্ষণ যন্ত্র, সেগুলো দিয়েও পদার্থের যে গঠনকারী কণা আছে সেগুলোকে দেখতে পাওয়া যায় না, এরা এত ক্ষুদ্র। অর্থাৎ তোমরা যত ক্ষুদ্র কল্পনা করতে পারো এর থেকেও আরও ক্ষুদ্র, ইট ইজ বিয়ন্ড ইউর ইমাজিনেশন। তাহলে আরেকটা এক্সপেরিমেন্ট আছে, আমি এটা যদি বলি তোমাদের অ্যাক্টিভিটি টুতে, মনে করো তুমি কী করবে, একটি কাঁচের গ্লাসে জল নিলে কিছু পরিমাণ, আমি বললাম সেটাতে টু স্পুন মানে দু চামচ চিনি দাও, নাড়বে না, জাস্ট চিনি যোগ করে দাও। এবার তোমরা কী করলে? আমি বললাম এবার জলের উপরি তল থেকে এক চামচ নিয়ে এটা টেস্ট করে দেখো মিষ্টি লাগছে কি না, তুমি দেখলে। এরপর আমি বললাম এবার এটাকে চামচটাকে নেড়ে চিনিটাকে জলের মধ্যে দ্রবীভূত করে ফেলো, অর্থাৎ এটাকে গুলে ফেলো। এবার বললাম তুমি আবার এক চামচ নিয়ে এটার পরীক্ষা করে দেখো মিষ্টি লাগছে কিনা। তো তোমরা এটা নিজেরাই বুঝতে পারবে দুটো বা দুরকম বললাম কীরকম পার্থক্য আছে। নিশ্চয়ই যখন তুমি চিনিটাকে গুলে দিয়েছো জলের মধ্যে, তখন যখন এটাকে টেস্ট করবে এটা কী হবে? মিষ্টি লাগবে। তাহলে ব্যাপারটা কী হলো এখানে? যখন তুমি চামচের সাহায্যে চিনিটাকে জলের মধ্যে গুলে দিলে মানে দ্রবীভূত করলে, তখন কি আর চিনি কণাগুলো দেখতে পাওয়া যায়? নিশ্চয় চিনিগুলো দেখতে পাচ্ছ না, তাহলে চিনিগুলো গেল কোথায়? এই যে আমরা বলছি জল, এই জলও কিন্তু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র জলের কণা নিয়ে গঠিত, এবং এই জলের কণাগুলির মধ্যে ফাঁকা জায়গা বর্তমান থাকে, অর্থাৎ স্পেস থাকে। জলের কণাগুলির মধ্যে যে ফাঁকা জায়গা বর্তমান থাকে, সেই ফাঁকা জায়গাগুলিতে চিনির যে ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলি আছে

আছে সে ওই ফাঁকা জায়গাগুলি দখল করে নিয়েছে। এর ফলে তুমি আর চিনিকে দেখতে পাবে না। চিনিকে খালি চোখে তো দূরের কথা, এমনকি নর্মাল যে মাইক্রোস্কোপ থাকে সেগুলিতেও দেখতে পাওয়া যায় না। তাহলে যে কোনো পদার্থ হোক, এটা চিনি হোক, জল হোক বা অন্য পদার্থ, সেগুলি অসংখ্য অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণার দ্বারা তৈরি, এবং এগুলিকে আমরা কী বলছি, কনস্টিটিউয়েন্ট পার্টিকলস বলছি। এই কণাগুলি এত ক্ষুদ্র, এদেরকে আমরা খালি চোখে তো দেখতে পাই না, নর্মাল যে মাইক্রোস্কোপ থাকে এদের সাহায্য দেখা যায় না। তাহলে মনে রাখবে এই কথাটা, এই অ্যাক্টিভিটিগুলি পরে আমরা বলতে পারি, যে কোনো পদার্থই অসংখ্য অতি ক্ষুদ্র কণার দ্বারা তৈরি। তাহলে পদার্থ কিসের দ্বারা তৈরি? আমরা এর আনসারে বলতে পারবো, পদার্থ কণার দ্বারা তৈরি। এবং যে কোনো পদার্থের মধ্যে যে ঘটনকারী কণাগুলি থাকে, এদের মধ্যে কিন্তু ফাঁকা স্থান থাকে, এদের বলা হয় আন্তঃকণা ফাঁকা স্থান বা ইন্টার পার্টিকেল স্পেস বলা হয়। এবং তার পাশাপাশি পদার্থের বিভিন্ন যে কণা থাকে, এই কণাগুলির মধ্যে কিন্তু একটা আকর্ষণ বল বর্তমান থাকে, যেটাকে বলে ইন্টার পার্টিকেল অ্যাট্রাকশন, আন্তঃকণা আকর্ষণ বল। আকর্ষণ বল থাকে বলেই কিন্তু কোনো একটা পদার্থ তৈরি হওয়া সম্ভব। তাহলে একটা পদার্থের মধ্যে কতগুলি কণা থাকে? অসংখ্য কণা থাকে। এই অসংখ্য কণাগুলির মধ্যে, একবার বললাম, ফাঁকা জায়গাও থাকে, যেটাকে বলা হয় ইন্টার পার্টিকেল স্পেস। আবার কি বললাম, এদের মধ্যে কিন্তু একটা আকর্ষণ বল কাজ করে, যাদের বলা হয় ইন্টার পার্টিকেল অ্যাট্রাকশন। তাহলে এই ইন্টার পার্টিকেল অ্যাট্রাকশন বা আন্তঃকণা আকর্ষণ বলের জন্যই কিন্তু পদার্থ স্থায়ী হয়। পদার্থের কণাগুলির মধ্যে যে আকর্ষণ বল বিদ্যমান থাকে, সেগুলির জন্যই কিন্তু পদার্থ স্থায়ী থাকে। এবার এই যে পদার্থের মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল আছে, এগুলোর উপর ভিত্তি করে পদার্থকে আমরা তিনটি ভাগে ভাগ করি। অর্থাৎ পদার্থের তিনটি অবস্থা থাকে মূলত, সে অবস্থাগুলি কী নাম? সেগুলি হল সলিড স্টেট বা কঠিন অবস্থা, লিকুইড স্টেট বা তরল অবস্থা, এবং গ্যাসিয়াস স্টেট অথবা গ্যাসীয় অবস্থা। তাহলে স্টেটস অফ ম্যাটার, অর্থাৎ পদার্থের কয়টি অবস্থা মূলত? পদার্থের মূলত তিনটি অবস্থা, কঠিন, তরল এবং গ্যাসীয়। সেগুলি কিসের উপর ডিপেন্ড করে হয়েছে? ওই যে বললাম, ইন্টার পার্টিকেল স্পেস এবং ইন্টার পার্টিকেল অ্যাট্রাকশন, এগুলি সব পদার্থের মধ্যে থাকে। কিন্তু সব পদার্থের ক্ষেত্রে এই যে আন্তঃকণা আকর্ষণ বল বা আন্তঃকণা ফাঁকা স্থানের পরিমাণটা সমান থাকে না। এগুলির উপর ভিত্তি করে আমরা মূলত এদেরকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি, তিনটা স্টেট বলি আমরা মূলত, যেগুলি হলো সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। তো আমরা যদি প্রথমে সলিড স্টেট বা পদার্থের কঠিন অবস্থা নিয়ে ডিসকাশন করি, তাহলে প্রথমে যদি এক্সাম্পল তোমাদের বলি, তাহলে তোমাদের সুবিধা হবে আইডিয়া করতে। পদার্থের কঠিন অবস্থা, অর্থাৎ কঠিন পদার্থ কোনগুলি? এই যে আমরা দেখতে পাচ্ছি চারপাশে আমাদের, ধরো ইট, বালি, সিমেন্ট, পাথর, কাঠ, এগুলি সব কি? সব এগুলি হলো কঠিন পদার্থ। তাহলে এগুলি ডেফিনেশন কি হতে পারে? যারা কঠিন পদার্থ সেগুলি মূলত কি হয়, হার্ড বা শক্ত হয় মূলত। এবং এই যে কঠিন পদার্থগুলি আছে, এদের মধ্যে ইন্টার পার্টিকেল স্পেস যেটা বলছিলাম, অর্থাৎ কণাগুলির মধ্যে যে ফাঁকা স্থান, এটা সবচেয়ে কম থাকে। কঠিন পদার্থের কণাগুলির মধ্যে একটা কঠিন পদার্থ আছে, মনে করো লোহা, এটি কঠিন পদার্থ, তার মধ্যে অসংখ্য লোহার ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে। এই যে কণাগুলি আছে, এদের মধ্যে ফাঁকা স্থান আছে, কিন্তু এই ফাঁকা স্থানের পরিমাণটা বা ফাঁকা স্থানটা সবচেয়ে কম যারা কঠিন পদার্থ এদের ক্ষেত্রে। সো ইন্টার পার্টিকেল স্পেস বিটুইন দ্য পার্টিকেলস অফ সলিড, এটা কি একদম লিস্ট, সবচেয়ে কম। এবং এই যে কণাগুলি আছে, কঠিন পদার্থের কণাগুলি আছে, এদের দূরত্ব কম, ফাঁকা স্থান কম, এদের মধ্যে যেহেতু এরা কাছাকাছি আছে, আকর্ষণ বল সবচেয়ে বেশি। অর্থাৎ ওই যে বলছিলাম ইন্টার পার্টিকেল অ্যাট্রাকশন, এটা কঠিনের মধ্যে সবচেয়ে বেশি। তাহলে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট কি বললাম, কঠিন পদার্থ যেগুলি বা কঠিন অবস্থা, সেই ক্ষেত্রে ইন্টার পার্টিকেল স্পেস বা কণাগুলির মধ্যে দূরত্ব সবচেয়ে কম,

এবং ইন্টার পার্টিকুলার অ্যাট্রাকশন আন্তঃকণা আকর্ষণ বল, কণাগুলি পরস্পরকে যে আকর্ষণ করবে এই বলের পরিমাণটা সবচেয়ে বেশি। এর পাশাপাশি যারা কঠিন পদার্থ এদের কি থাকবে, নির্দিষ্ট একটা শেপ থাকবে। যেমন এই যে মনে করো আমি বললাম যে ইট, তার নির্দিষ্ট শেপ আছে তাই না, তারপর আমি বললাম যে পাথর, তার একটা শেপ আছে। তো এরকম যারা কঠিন পদার্থ তাদের নির্দিষ্ট একটা শেপ থাকবে এবং এদের নির্দিষ্ট কী থাকবে, ভলিউম বা আয়তন থাকবে। তাহলে কঠিন পদার্থের কী থাকছে, নির্দিষ্ট একটা শেপ বা আকৃতি থাকছে। আমি দেখে বলতে পারছি এটা আয়তাকার, এটা বর্গাকার, এরকম একটা নির্দিষ্ট শেপ থাকবে তার, এবং তার মধ্যে কী থাকবে, নির্দিষ্ট কী থাকবে, তার ভলিউম বা আয়তন থাকবে। অর্থাৎ সে কিছু পরিমাণ জায়গা দখল করবে অবশ্যই। এ হলো কঠিন পদার্থ মূলত। এরপর আছে আমাদের দ্বিতীয় অবস্থা, তরল অবস্থা, দ্যাট ইজ লিকুইড স্টেট। এক্সাম্পল কি লিকুইডের তোমরা জানো, লিকুইডের এক্সাম্পল হলো আমাদের কি, যেমন জল, কেরোসিন, পেট্রোল, ডিজেল, এগুলি কি, এগুলি হলো লিকুইড সাবস্টেন্সেস, মানে তরল পদার্থ। তো তরল পদার্থের কী হয়, মনে করো তুমি একই পরিমাণ তরলকে একটা কাঁচের গ্লাসে রাখলে, একটা বাটিতে রাখলে, একটা প্লাস্টিকের বোতলে রাখলে, বা একটা আয়তাকার কোনো একটা পাত্রে রাখলে, তুমি কী দেখবে, দেখা যায় তরলটাকে আমি যে পাত্রে রাখি সেটা সেই পাত্রের আকার ধারণ করে নেয়। অর্থাৎ গ্লাসের মধ্যে রাখলে গ্লাসের মতো লাগে তাকে, বাটির মধ্যে রাখলে বাটির মতো লাগে, কোনো একটা চুঙ্গাকৃতির পাত্রে রাখলে চুঙ্গের মতো লাগে। তাহলে তরল পদার্থকে আমি যে পাত্রে রাখছি সে সেই পাত্রের শেপ নিয়ে নেয়, তার মানে তরলের নিজস্ব কোনো শেপ বা আকৃতি নেই, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকৃতি সে ধারণ করে নেয়। যেটা সলিডে ছিল না, কঠিন পদার্থের মধ্যে কী ছিল, নির্দিষ্ট একটা শেপ ছিল। তরলের ক্ষেত্রে পার্থক্যটা কী হলো, তরলের নির্দিষ্ট কোনো আকৃতি বা শেপ থাকে না, কিন্তু কঠিনের মতো তরলেরও নির্দিষ্ট আয়তন থাকে। ওই যে একই পরিমাণ তুমি নিলে, ধরো 1 লিটার তুমি জল নিলে, বিভিন্ন পাত্রে তুমি রাখছ, বিভিন্ন শেপের পাত্রে রাখছ, তার শেপ পাল্টে যাচ্ছে, কিন্তু 1 লিটার জল কিন্তু 1 লিটারই থাকছে। অর্থাৎ তরল পদার্থের নির্দিষ্ট আকৃতি নেই কিন্তু নির্দিষ্ট আয়তন রয়েছে তার। এবার আসি আমরা আকর্ষণ বলের ব্যাপারে, বা যে কণাগুলি দূরত্বের ব্যাপারে। তরল পদার্থের যে ঘটনকারী কণাগুলি আছে এদের মধ্যে দূরত্বটা কঠিনের চেয়ে একটু বেশি। কঠিন পদার্থের কণাগুলির মধ্যে দূরত্ব সবচেয়ে কম, সবচেয়ে কাছাকাছি থাকে কণাগুলি। তরলের ক্ষেত্রে এই যে ইন্টার পার্টিকেল যে ডিস্টেন্সটা বা স্পেসটা, এটা কঠিন থেকে একটু বেশি থাকে। এর ফলে কী হয়, এর ফলে এই কণাগুলির মধ্যে দূরত্ব বাড়ার ফলে এদের মধ্যে যে একটা আকর্ষণ বল, যাকে আমরা বলছি ইন্টার পার্টিকেল ফোর্স অফ অ্যাট্রাকশন, মানে আন্তঃকণা আকর্ষণ বল, এটা পরিমাণটা কমে যাচ্ছে। কঠিনের তুলনায় এই আকর্ষণ বলটা কমে যাচ্ছে তরলের ক্ষেত্রে। তাহলে আমি যদি কঠিনের সঙ্গে কম্পেয়ার করি, কঠিনের তুলনায় তরলের মধ্যে ইন্টার পার্টিকেল স্পেস বা ফাঁকা স্থান যেটা, এটা বেশি বা দূরত্বটা বেশি, এবং এর ফলে এদের মধ্যে যে অ্যাট্রাকশন, ইন্টার পার্টিকেল যে অ্যাট্রাকশনটা, এটা তুলনামূলক কমে যাচ্ছে কম্পেয়ার টু দ্য সলিড স্টেট। এক্সাম্পল তো বললামই। এবার যদি আমি আসি গ্যাসিয়াস স্টেট, তার মানে গ্যাসীয় অবস্থা। গ্যাস কারা, তোমরা অনেক গ্যাসের নামই জানো, অক্সিজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, নাইট্রোজেন গ্যাস, জানো তোমরা এগুলি। তো এই যে গ্যাসগুলি আছে এগুলির ক্ষেত্রে কী হয়, গ্যাসগুলির ক্ষেত্রে আমরা দেখব তাদের নির্দিষ্ট কোনো আকৃতি বা শেপ নেই এবং এদের নির্দিষ্ট কোনো আয়তনও থাকে না। মনে করো তুমি কিছু পরিমাণ গ্যাস নিয়ে একটা ছোট আকারে বেলুনে ঢোকালে, আবার একই গ্যাসকে একটা বড় আকারে বেলুনে ঢোকালে, দেখা যাবে যে পাত্রেকেই গ্যাসে রাখা হয় সে সমগ্র পাত্রের আয়তন দখল করে নেয়, তার নিজস্ব কোনো আয়তন নেই। ছোটো বেলুনে রাখলে ওই গ্যাসটা পুরো ছোটো বেলুনের মধ্যে ছড়িয়ে যাবে, অনেক বড় সাইজের বেলুন নিলে পুরো বেলুনের ভিতরে গ্যাস ছড়িয়ে পড়বে, মানে তার নিজস্ব কোনো আয়তন বলতে কিছু নেই। একইভাবে তুমি মনে করো একটা গোল আকার বেলুন, একটা লম্বা আকৃতি বেলুন নিলে, তো দেখা যাবে যে বেলুনে রাখি আমি গ্যাসটাকে
সে আবার সেই বেলুনের মতো।

আকৃতি দখল করে নেয়। তার মানে গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে, গ্যাসে না আছে নিজস্ব কোনো আকৃতি বা শেপ, না আছে নিজস্ব কোনো আয়তন। তাহলে আমরা বলতে পারি গ্যাসের ক্ষেত্রে নিজস্ব আকৃতিও নেই এবং নিজস্ব কোনো তার আয়তনও নেই। এবার আসছি আমরা যে আকর্ষণ বল এবং কণাগুলোর দূরত্বের ব্যাপার নিয়ে। গ্যাসের ক্ষেত্রে বা গ্যাসীয় পদার্থের কণাগুলির ক্ষেত্রে কণাগুলোর দূরত্ব সবচেয়ে বেশি হয়, অর্থাৎ কঠিন থেকেও বেশি, তরল থেকেও বেশি হয়। গ্যাসীয় অবস্থায় কণাগুলির মধ্যেকার যে দূরত্ব, অর্থাৎ ইন্টার পার্টিকেল যে ডিস্টেন্স বা স্পেস, সবচেয়ে বেশি। এর ফলে কি হয়, যেহেতু দূরত্ব বেড়ে গেল, কণাগুলির মধ্যে কি হবে, আকর্ষণ যেটা, অ্যাট্রাকশন ফোর্স, এটা কমে যাবে। ডিস্টেন্স বাড়লো, তো ডিস্টেন্স বাড়ার ফলে ইন্টার পার্টিকেল যে অ্যাট্রাকশনটা আছে, অর্থাৎ যেটাকে আমরা বলছি আন্তঃকণ আকর্ষণ বল, এটার পরিমাণটা কি হয়ে যাবে, সবচেয়ে কম হবে। তাহলে আমরা যদি একদম সামারাইজ করে কম্পেয়ার করি, যারা সলিড স্টেট তাদের নিজস্ব শেপও আছে, নিজস্ব ভলিউমও আছে। লিকুইডের নিজস্ব ভলিউম আছে কিন্তু নিজস্ব কোনো শেপ নেই। আর গ্যাসীয় স্টেটের কি হয়, গ্যাসীয় পদার্থের নিজস্ব শেপও নেই, নিজস্ব কোনো আয়তনও নেই। আর আকর্ষণ বলের ক্ষেত্রে কি বললাম, যারা কঠিন পদার্থ এদের ক্ষেত্রে সবচেয়ে বেশি আকর্ষণ, তার মানে কণাগুলির মধ্যেকার দূরত্ব সবচেয়ে কম। লিকুইডের ক্ষেত্রে বা তরল অবস্থার ক্ষেত্রে কঠিনের তুলনায় গ্যাপ বা ডিস্টেন্সটা একটু বেশি, ফলে আকর্ষণ বলটা কঠিন থেকে কম হয়ে যায়। আর গ্যাসীয় পদার্থ যারা, গ্যাসিয়াস সাবস্টেন্সেস, সেখানে কি হয়, সেখানে কণাগুলোর দূরত্ব সবথেকে বেশি হয় এবং এর ফলে এদের মধ্যে আকর্ষণ বল সবচেয়ে কম হয়। আর বিভিন্ন স্টেটের যে এক্সাম্পল, এগুলো আমরা বললাম। তাহলে এই যে তিনটা স্টেট, সলিড, লিকুইড এবং গ্যাস, থ্রি স্টেটস অফ ম্যাটার, এদের যে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য বা ধর্ম এবং এদের এক্সাম্পল, এগুলি কিন্তু পরীক্ষাতেও আসে, এগুলো ভালো করে পড়তে হয়। এবার ধরো একটা পদার্থ কঠিন আছে, তাকে কি তরলে কনভার্ট করা যায়, বা তরলকে কঠিনে কনভার্ট করা যায়, বা তরলকে গ্যাসে কনভার্ট করা যায়, অর্থাৎ মানে পদার্থের যে একটা অবস্থা আছে সেটাকে আমরা অন্য অবস্থায় কোনোভাবে নিতে পারি, কঠিনকে তরলে কনভার্ট করতে পারি কি না, বা তরলকে গ্যাসে কনভার্ট করতে পারি কি না, বা উল্টোগুলি, তরলকে কঠিনে কনভার্ট করা যায় কি না, গ্যাসকে তরলে কনভার্ট করা যায় কি না, এই যে প্রশ্নগুলি, অর্থাৎ পদার্থকে এক অবস্থা হইতে অন্য অবস্থা নেওয়া যায় কি না, এই শব্দটাকে বলি আমরা পদার্থের অবস্থার পরিবর্তন, চেঞ্জ অফ স্টেট অফ ম্যাটার। তার উত্তর আমরা কি বলবো, হ্যাঁ, পদার্থকে এক অবস্থা হতে অন্য অবস্থায় রূপান্তর করা যায়, কনভার্ট করা যায়, উপযুক্ত শর্তে, তাপ প্রয়োগে বা তাপ বর্জনের ফলে, অর্থাৎ তাপ এবং চাপ, টেম্পারেচার এবং প্রেশার, উষ্ণতা এবং চাপের পরিবর্তনের দ্বারা আমরা কিন্তু পদার্থকে একটি অবস্থা হইতে অন্য অবস্থায় আমরা নিতে পারি। একটা একদম সিম্পল এক্সাম্পল দিচ্ছি, যেমন কোনো একটা কঠিন পদার্থ আছে, আমরা যদি তাকে তাপ প্রয়োগ করি, মানে উষ্ণতা বৃদ্ধি ঘটাই, তাহলে কি হয়, কঠিনটা তরলে পরিণত হয়, তাই তো? যেমন লোহা, তো লোহাকে আমরা কি করতে পারি, হিট করলে পরে, মানে টেম্পারেচার ইনক্রিজ করলে পরে কি হয়, লোহা যেটা সলিড স্টেট থাকে সেখান থেকে কি হয়, হাই টেম্পারেচার দিলে পরে সে কিসে চলে যায়, লিকুইড স্টেটে চলে যায়। তার মানে হ্যাঁ, পদার্থের অবস্থার পরিবর্তন বা অবস্থার রূপান্তরটা কি সম্ভব হয়, কিন্তু কন্ডিশনটা কি, উপযুক্ত পরিমাণে তাপ, উপযুক্ত পরিমাণে চাপ, যে শর্তগুলি থাকে, এই শর্তগুলি মানলে পরেই একটা স্টেট থেকে আরেকটা স্টেটে কনভার্সনটা পসিবল হয়। একইভাবে তরলকেও আমরা কি করতে পারি, তরলকে আমরা কিন্তু কঠিনে পরিণত করতে পারি, তাই না? যেমন আরও সহজ এক্সাম্পল দিই, তোমরা দেখবে বরফ কি, বরফ জলে কঠিন অবস্থা, আর জলটা হলো তার তরল অবস্থা। তো আমরা জানি বরফ গললে কি হয়, জলে পরিণত হয়, তাই তো? বরফ গললে পরে জলে পরিণত হয়, আবার এই জলটাই কিন্তু জমলে পরে, মানে ফ্রিজ হলে পরে কি হয়, আইসে কনভার্ট হয়, বরফে রূপান্তর হয়। তার মানে কঠিন থেকে তরলে যেমন পরিণত করা যায়, একইভাবে তরলকেও কিন্তু আমরা কঠিনে পরিণত করতে পারি। জল, তাকে ঠান্ডা করলে, তাকে ফ্রিজ করলে, লো টেম্পারেচারে নিলে পরে কি হয়, সে জলটা আইসে কনভার্ট হয়, তার মানে লিকুইড থেকে সলিডে কনভার্ট হয়।

0: অন্যান্য যে ফেজগুলি আছে এগুলি আমরা কনভার্সন করতে পারি, লিকুইড থেকে গ্যাস, গ্যাস থেকে লিকুইড, এগুলি কনভার্সন করা যায়। সেই প্রপার কন্ডিশন যদি আমরা মাপতে পারি বা প্রপার কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি, এগুলি করতে পারি আমরা। তো যাই হোক, যেমন এখন যে কথাটা বললাম যে আমরা যেটা বললাম কঠিন থেকে তরল, দ্যাট ইজ সলিড টু লিকুইড, এটার নাম হলো কি মেল্টিং বা গলন। এভাবে পরবর্তী অন্যান্য কাজগুলিও করা যায়, পরবর্তী ক্লাসগুলিতে তোমরা এগুলি জানতে পারবে। যাই হোক, তো আমরা যে টপিকগুলি আলোচনা করলাম এগুলি তোমরা তোমাদের টেক্সট বইয়ের মধ্যে সুন্দর করে অ্যাক্টিভিটি ওয়াইজ একদম সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ লেখা আছে। তোমরা বই পড়বে, বই পড়লে পরে এই বিষয়গুলি আরেকটু স্পষ্ট ধারণা পাবে, যেখানে উদাহরণসহ অ্যাক্টিভিটিগুলিকে একদম ভালোভাবে দেওয়া আছে। তো আশা করি টপিকগুলি তোমরা তোমাদের বই থেকে পড়তে পারবে, বই থেকে পড়লে তোমাদের আরেকটু এগুলি ক্লিয়ার হবে। তো এই বলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে এতক্ষণ অষ্টম শ্রেণীর বিজ্ঞান থেকে পদার্থের কণাধর্মী প্রকৃতি সম্পর্কে পাঠ দিলেন মধুপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক সমর দে। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে 6:30 ঘর গৃহস্থির আসর, আসরে শুনবেন প্রাণী পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা। এ বিষয়ে বলবেন ডক্টর অসিত চক্রবর্তী। পরে শুনবেন লোকগীতি অমর পালের কণ্ঠে। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান। রাত 8:05 অনুষ্ঠান ক্রীড়া প্রসঙ্গ। রাত 8:30 আধুনিক গানের শিল্পী সুবীর সেন। রাত 9:00 নজরুল গীতির শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়। রাত 9:30 শুনবেন বর্তমান কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আয়ুষ্মান ভারত যোজনা নিয়ে সংবাদ বিভাগের একটি বিশেষ আলোচনা। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 আধুনিক গানের শিল্পী ইন্দ্রনীল সেন। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী আগরতলা আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার পরবর্তী চব্বিশ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের কোনো কোনো স্থানে। আগামীকালের সম্ভাব্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। আজকের দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 72%। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি।

0: आकाशवाणी आगरतला।
1: মিষ্টি তো আমাদের সময় হতো।
2: হ্যাঁ তো ফিরে যান না নিজের সময়।
3: রোম্যান্স তো আমাদের সময় হতো।
2: পেমেন্টও সেই সময়ের। হ্যাঁ আরে ভাই, ডিজিটাল পেমেন্ট করা শিখুন নতুন সময়কার। ইজি, সেফ আর ফাস্ট। আমি এনাকে ডিজিটাল পেমেন্ট করা শিখিয়ে দিয়েছি।
4: আপনি
2: আসুন একটা সেলফি নি, এটা আমাদের সময়কার। আরবিআই একথা বলে,
4: ডিজিটাল পেমেন্ট বেছে নিন,
5: অন্যদেরও শিখিয়ে দিন।
0: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ঘর গৃহস্থির আসর।

শুভ সন্ধ্যা প্রিয় কৃষক বন্ধুরা, আপনাদের সকলকে আমি সমর আজকের ঘর গৃহস্থির আসরে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কৃষক বন্ধুরা, আমরা বিভিন্ন রকমের চাষাবাদ করে থাকি, তার মধ্যে মৎস্য চাষ রয়েছে, সবজি

0: পার ফাস্ট। আমি এনাকে ডিজিটাল পেমেন্ট করা শিখিয়ে দিয়েছি, আপনি আসুন একটা সেলফি নিন, এটা আমাদের সময়কার। আরবিআই এ কথা বলে
1: ডিজিটাল পেমেন্ট বেছে নিন,
2: অন্যদেরও শিখিয়ে দিন।
3: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ঘর গৃহস্থির আসর।

0: শুভ সন্ধ্যা প্রিয় কৃষক বন্ধুরা, আপনাদের সকলকে আমি সমর আজকের ঘর গৃহস্থির আসরে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কৃষক বন্ধুরা, আমরা বিভিন্ন রকমের চাষাবাদ করে থাকি, তার মধ্যে মৎস্য চাষ রয়েছে, সবজি চাষ রয়েছে, একইভাবে প্রাণী পালন রয়েছে। প্রাণী পালনেও আমরা কিন্তু স্বনির্ভর হতে পারি এবং বেশ লাভজনক একটা ব্যবসা হিসেবে আমরা গড়ে তুলতে পারি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে প্রাণী পালনে বিশেষ দিকগুলো। আমাদের সঙ্গে আজকে রয়েছেন রিটায়ার্ড প্রিন্সিপাল সায়েন্টিস্ট আইসিএআর ডক্টর অসিত চক্রবর্তী। নমস্কার ডক্টর চক্রবর্তী, আপনাকে
1: নমস্কার।
0: প্রথমেই যেটা জানতে চাইব যে বর্তমানে আমাদের দেশে প্রাণী পালনে যে গুরুত্ব সেটা ক্রমশ বাড়ছে, কেন?
1: ভারত হচ্ছে কৃষি প্রধান দেশ, আর কৃষির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে আমাদের প্রাণী পালন এবং প্রাণী সম্পদ। সুতরাং প্রাণী সম্পদের উন্নতি তথা কৃষির উন্নতি, আমরা জানি ভারতবর্ষ এখন দুগ্ধ উৎপাদনে পৃথিবীতে 1 নম্বরে দাঁড়িয়ে আছে, মৎস্য পালনেও তেমনি প্রথম 3টি সারির মধ্যে দাঁড়িয়ে আছে, এবং কৃষিকাজে তো আর বলার অপেক্ষা রাখে না, ভারতবর্ষ থেকে এখন সবচেয়ে বেশি চাল আমেরিকাতে পাঠানো রপ্তানি করা হয়। আমরা যারা কৃষক ভাইরা আছি বা জানি যে 60-এর দশকে আমেরিকার গমের উপরে আমাদের ভারতবর্ষ নির্ভর করতে হতো, সেটা এখন পুরোপুরি পাল্টে গেছে এবং আমরা আজকে পৃথিবীতে 37টা দেশে চাল রপ্তানি করি। ঠিক তেমনি অন্যান্য জিনিসগুলো যেগুলো কৃষিদ্রব্য আছে। এখন আমি যে দিকগুলো বলবো, প্রাণী পালনে এবং প্রাণী সম্পদ থেকে যে উৎপাদন আসে সেটা আমাদের ভারতবর্ষে একটা খুব বেশি মাত্রায়, এবং তার মাত্রা প্রতি বছর লাফিয়ে বাড়ছে। কারণ হচ্ছে এই যে উন্নত প্রজাতির প্রাণী পালন ভারতবর্ষের প্রায় প্রতিটি রাজ্যেই আমরা লক্ষ্য করছি। ত্রিপুরাও আমাদের সেই একই পর্যায়ে এসে গেছে। ত্রিপুরাতে দুগ্ধ উৎপাদন অনেক বেড়ে গেছে। ত্রিপুরা সরকার বিভিন্ন জায়গাতে আমাদের দুগ্ধ প্রসেসিং প্ল্যান্ট তৈরি করছেন এবং সেখান থেকে আমরা প্রসেসড মিল্ক পাঠাতে পারছি। কৃষকরা উৎসাহিত হচ্ছে এবং তেমনি শুকর পালনে, তেমনি ছাগল পালনে আমরা দেখতে পাচ্ছি সেই লক্ষ্যগুলো। এখন যেগুলো ত্রিপুরাতে আরও বেশি করে করা উচিত সেগুলো হচ্ছে, ত্রিপুরায় প্রতি বছরই দেখা যায় শুকর, গরু, ছাগল এবং মুরগি মরক হয় প্রতি বছরই। কারণ ত্রিপুরাতে একটা জিনিস খুব দরকার এবং ত্রিপুরাতে সেই জিনিসটা নেই, সেটা হচ্ছে ভ্যাকসিন প্রোডাকশন ইউনিট। আমাদের এখানে স্টেটে বা রাজ্যে ভ্যাকসিন তৈরি হয় না, আমাদের অন্য স্টেট থেকে সেই ভ্যাকসিন আমদানি করতে হয়, যার জন্য সময় মতো চাহিদা মতো সেই ভ্যাকসিন আমরা সাপ্লাই করতে পারি না। এবং প্রতি বছরই ভ্যাকসিন চিকিৎসার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, মানে প্রাণীকে যদি আমরা আগেই সুরক্ষা দিয়ে রাখি তাহলে তার রোগ সুখ অনেক কম হয়, মৃত্যু অনেক। সেই জায়গাতে আমরা ল্যাকিং আছি, এই জায়গাটা আমাদের কাটিয়ে উঠতে হবে 1 নম্বর। তারপরে আছে যেটা আমাদের বিশেষ দিক, ত্রিপুরাতে সেরকম কোনো ফিড প্রোডাকশন সেন্টার বা মিক্সিং প্ল্যান্ট আমাদের নেই যেখান থেকে সুলভ মূল্যে আমরা প্রাণীর খাবার সংগ্রহ করতে পারি। প্রাণী পালনের 2টো দিক, একটা হচ্ছে খাদ্য, অন্যটা হচ্ছে তার স্বাস্থ্য এবং সুরক্ষা, তারপরে আনুষঙ্গিক অন্যান্য জিনিসগুলো আসে। এই 2টো দিককে আমাদের বিশেষ দিক হিসেবে নিতে হবে। আগামী দিনে যদি ত্রিপুরাকে প্রাণী সম্পদে স্বয়ংসম্পূর্ণ করতে হয় তাহলে আমাদের ত্রিপুরায় একটি ভ্যাকসিন প্রোডাকশন ইউনিট তৈরি করতে হবে সুলভ মূল্যে, যাতে প্রাণী

0: চাষিরা বা কৃষকরা আমাদের খাদ্য, সুষম খাদ্য পেতে পারে, সে গরুই হোক, শুকর হোক, ছাগল হোক, সেটা আমাদের দেখতে হবে, মুরগির বেলায়ও তাই। এই দিকগুলো হচ্ছে বিশেষ নজর দেওয়া দরকার। তারপরে আছে আমাদের গ্রিন প্রোডাক্ট প্রোডাকশন, যদি প্রচুর মিল্ক পেতে হয় বা দুধ পেতে হয় আমাদের, তাহলে গাভী বা মোষকে আমাদের প্রচুর পরিমাণে সবুজ খাদ্য দিতে হবে, ঠিক তেমনি ছাগলকেও। তাহলে সেই জায়গাগুলো, কিন্তু ত্রিপুরায় যেহেতু ফার্মার্সদের জমির পরিমাণ খুবই কম, যেটা লো ল্যান্ড হোল্ডিং ক্যাপাসিটি, বেশিরভাগ কৃষকেরই আটকানি থেকে তিনকানি বা দুকানি জায়গা, সেখানে কৃষিকাজ করার পরে আর জমি থাকে না যেখানে ফডার প্রোডাকশন বা গরুর জন্য আমরা সবুজ ঘাস উৎপাদন করতে পারি। কিন্তু ত্রিপুরাতে একটা সুযোগ আছে, প্রচুর পরিমাণে আমরা গাছ লাগাতে পারি। গাছের পাতা, যেমন আমরা ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদে গবেষণা করে জানতে পেরেছি, ঘাসের প্রায় সমতুল্য হচ্ছে গাছের পাতা ছাগল পালনের জন্য বিশেষ করে, বা গরুর জন্য, যেমন কাঁঠাল গাছ, তারপরে আপনার বট গাছ এবং অন্যান্য আরও প্রচুর গাছ আছে যেগুলো আমরা অতি অনায়াসেই আমরা রোপণ করতে পারি, যে জায়গাগুলো আমাদের কৃষিকাজে ব্যবহৃত হয় না,
1: খালি জায়গা,
0: খালি জায়গাগুলোতে। আর খালি জায়গাগুলোতে যেমন উন্নত প্রজাতির ঘাস, যেটা আমরা হাইব্রিড নেপিয়ার বলি, হ্যাঁ, বা কুয়েম্বাটোর সি, যেটা হাইব্রিড ভ্যারাইটি, এদের প্রোডাকশন এত বেশি, যেমন আটকানি জায়গাতে যদি আমরা সারা বছর জল সেচ করে ঘাস উৎপাদন করি, তাহলে বছরের ছ মাস আটকানি জায়গার ঘাসে আমাদের এই একটা বা দুটো পশুকে খুব ভালোভাবে পালন করা যায়।
1: আচ্ছা, যারা নতুন উদ্যোগী, নতুনভাবে এই প্রাণী পালন শুরু করতে চান, এতে জীবিকা নির্বাহ করতে চান বা স্বনির্ভর হতে চান, তাদের জন্য আপনি কী বলবেন?
0: হ্যাঁ, যারা প্রাণী পালন বা প্রাণী পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করতে চান, ত্রিপুরাতে দুটো দিক হচ্ছে, আমরা জানি ভারত সরকার প্রচুর পরিমাণে লোন দিচ্ছেন, এবং আমাদের ত্রিপুরা রাজ্যেই আছে, আমার জানা মতো আমাদের বিলুনিয়াতে একজন আছেন, যিনি ভারত সরকারকে ছাগলের ফার্ম করার জন্য 1 কোটি টাকা লোন পেয়েছেন। আমাদের কৃষক ভাইদের এত টাকা না পেলেও 2-5 লাখ অতি অনাসায়াসেই ব্যাংক থেকে, নাবার্ড থেকে আমরা লোন নিতে পারি, এবং তার জন্য আমাদের প্রজেক্ট দিতে। আর সবচেয়ে যে আনন্দের কথা, যেটা আমরা যদি SC ST ক্যাটাগরি হই, তাহলে সেটাতে সাবসিডি 22% থেকে 35% পর্যন্ত পাওয়া যেতে পারে। তাহলে আমরা এই দিকগুলো যদি এই লক্ষ্য করি বা ওই দিকগুলোকে এক্সপ্লোর করি, তাহলে আমাদের যে চাহিদা অর্থের সেটা পূরণ হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে ট্রেনিং সেন্টারগুলো আছে, ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ অথবা প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, সেখানে ছোটো ছোটো ট্রেনিং দেওয়া, 7 দিন, 10 দিন বা 1 মাসের প্রাণী পালনের উপরে, সেই ট্রেনিংগুলো নিয়ে আমরা শুরু করতে পারি। এবং যে দিকগুলো বললাম, সময় মতো টিকাকরণ, খাবার সুষম খাদ্য প্রাণীকে খাওয়ানো, এবং থাকার ব্যবস্থা ভালো ঘর, শীতের সময় যাতে ঠান্ডা বাতাস না ঢুকে ঘরে, তার জন্য আচ্ছাদন দিয়ে রাখা, গরমের সময় যাতে গাছের ছায়াতে প্রাণীগুলো থাকতে পারে, সেই দিকগুলো লক্ষ্য করা, তাহলে আমরা সেই প্রোগ্রাম চালু করতে পারি। আর যারা দুধের উৎপাদন করতে চান, তাদের জন্য আমাদের এখন সব মহকুমা বা সব জায়গাতেই দুধ কালেকশন সেন্টার আছে, সেখান থেকে দুধ কালেকশন করে আমাদের বিভিন্ন গুমতি ডায়েরি বা বামুটিয়াদের ডায়েরি যেগুলো হয়েছে নতুন, ওইগুলোতে আমরা দুধ পাঠাতে পারি।
1: সরকারি যে ডায়েরিগুলো রয়েছে,
0: ডায়েরিগুলো আছে, ওরা এই ফেডওয়ের ভিত্তিতে এই দুধগুলো কিনে। এর মধ্যে আমি একটা বলবো উদাহরণ, যেমন বাগমাতে আমাদের একটা প্রাণী সম্পদের উপরে তাদের ফার্মার্স প্রডিউসার কোম্পানি তৈরি করেছে, এখানে প্রচুর পরিমাণে দুধ কালেকশন করে, দুধ প্রসেসিং করে, এবং সেই হিসেবে কৃষককে টাকা ফিরিয়ে দেওয়া হয়,
1: FPO যেটা,
0: হ্যাঁ, FPO যেটা আছে। সেইভাবে এখন ভারত সরকার যেটা করেছেন, প্রতি ডিস্ট্রিক্টে 3-4টে করে FPO তৈরি করা হয়েছে, আমার জানা মতেই আছে, বামুটিয়াতে 2টো FPO আছে, কবিগুরু FPO আছে, আর একটা রামকৃষ্ণ FPO আছে। এই FPOগুলোর মাধ্যমে আমরা কিন্তু সহজলভ্যভাবে লোন নিতে পারি।

0: সেখান থেকে যে এক্সপার্ট আছেন, যারা প্রতিটা অ্যাপিওতে একজন করে এক্সপার্ট আছেন, যিনি ওদের পরিষেবা দিয়ে থাকেন বা পরামর্শ দিয়ে থাকেন কৃষককে কীভাবে বেশি লাভ করা যায়, কোথা থেকে ঋণ পাওয়া যায় এবং ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, তাহলে আমরা এইগুলো এই মাধ্যমে ঋণ নিতে পারি, প্রাণী পালন করতে পারি এবং এটা পেশা হিসাবে নিয়ে প্রচুর আমরা লাভ করতে পারি।
1: এই জায়গায় গাভী, ছাগল বা হাঁস মুরগি প্রতিটি প্রাণী পালনের ক্ষেত্রে কি আলাদা পরিকল্পনার প্রয়োজন রয়েছে?
0: হ্যাঁ, যেমন প্রাণী বিশেষে কিছুটা পার্থক্য তো অবশ্যই আছে। যেমন শুকরের জন্য সেরকম কিছু ইলাবোরেটিভ ঘরের দরকার নেই, কম পয়সাতেও আমরা ঘর তৈরি করতে পারি। যেমন আমরা যে সমস্ত অঞ্চলে এই কৃষকরা আছেন পাহাড়ি অঞ্চলে, তারা সাধারণত কী করেন, বাঁশ দিয়ে ছোটো ঘেরা মতো তৈরি করে সেখানে শুকর রেখে দেন, কারণ শুকর এক মিটারের উপরে লাভ দিয়ে যেতে পারে না, যার জন্য ওইটাতে শুকর রাখলে বেরিয়ে যাওয়ার কোনো চান্স নেই। সেখানে খাবারও দেওয়া যায় এবং শুকর সাধারণত প্রাণী এমন একটি প্রাণী যার ডিজিজ রেজিস্ট্যান্স বা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, অ্যাকসেপ্ট একটা মাত্র রোগ শুধু শুকরকে কাবু করে, সেটা হচ্ছে গিয়ে সোয়াইন ফিভার। এখন সোয়াইন ফিভার ভ্যাকসিনটা যদি আমরা সময় মতো করিয়ে নিই, অনেক সময় হয়তো সরকারিভাবে সময় মতো পৌঁছায় না জায়গাগুলিতে, আমরা নিজেদের তদবিরে বা নিজেরা গিয়ে যদি সেখানে যোগাযোগ করে সেই ভ্যাকসিনগুলো করাতে পারি, তাহলে আমাদের একটা শুকরও মরবে না। আর শুকর যদি মারা না যায়, শুকরে এত প্রফিট এত প্রফিট, কারণ এখন দেখা গেছে উন্নত পদ্ধতিতে বছরে প্রায় 3 বার শুকর বাচ্চা দেয় এবং প্রতি বাচ্চা যখন দেয় তখন 8টা থেকে 10টা বাচ্চা তৈরি হয়। যেমন আমরা ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদে দেখেছি যে প্রতি 2 বছরে আমরা 3টে ক্রপ পাচ্ছি, 28 থেকে 30টে বাচ্চা আসছে এবং সেই বাচ্চা থেকে প্রতি বছরে আমরা প্রায় 40 থেকে 50 হাজার টাকা ইনকাম করতে পারি।
1: একদমই, হ্যাঁ, এগুলো বিশাল চাহিদাও রয়েছে শুকরের মাংস, কারণ অত্যন্ত সুস্বাদু মাংস এবং পুষ্টিকর তো বটে, তো সব মিলিয়ে আপনার প্রচুর চাহিদা রয়েছে মার্কেটে এবং দামও ভালো পাওয়া যাচ্ছে এবং এক একটা ওজন 70-80 কিলো
0: অনায়াসে 8-9 মাসে 70 থেকে 80 কেজি হয়ে যাবে। এবং আমরা ICRA যেগুলো সরকারি হিসেবে সেল করি, 18 থেকে 20 হাজার টাকা একটা শুকর, মানে কম দামে যেটা ফার্মার্সকে সাবসিডি দিয়ে দেওয়া হয়, আর ওপেন মার্কেটে সেটা 25 থেকে 30 হাজার গিয়ে দাঁড়ায় এবং প্রচুর ডিমান্ড, আমরা বাচ্চা দিয়ে মানে ইয়ে করতে পারি না, সন্তুষ্ট করতে পারি না, কৃষক আরও চাই আরও চাই, কন্টিনিউ
1: এর চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে একটা সময় একটা নির্দিষ্ট জাতিগোষ্ঠীর মধ্যে এটা হয়তো বা ছিল প্রচলন ছিল,
0: কিন্তু এখন সবাই একটা লাভজনক ব্যবসা হতে অনেকে কমার্শিয়ালি স্টার্ট করে দিয়েছে,
1: খাবার যে চাহিদা সেটাও বলছি এখন সবার মধ্যে সেটা চলে যাচ্ছে,
0: রাইট,
1: এখন কোনো নির্দিষ্ট জাতিগোষ্ঠীর মধ্যে
0: না না না সেটা আর নেই এখন।
1: তো যাই হোক, সব মিলিয়ে এই শুকরের চাহিদাও প্রচুর রয়েছে এবং সেক্ষেত্রে যারা প্রাণী পালন করতে চান তারা শুকর চাষ,
0: হ্যাঁ শুকর, আমি বলবো ত্রিপুরার জন্য শুকরটা 1 নম্বরে আছে, 2 নম্বরে আছে ছাগল। কেন বলছি, ত্রিপুরাতে আমরা যা পাঁঠার মাংস যেগুলো বলি সেগুলো 1000 থেকে 1200 টাকা পার কেজি বিক্রি হয় এবং একটা ছাগল থেকে আমরা 2টো বাচ্চা পেতে পারি মিনিমাম, সেটা অনেক ক্ষেত্রে 3টে হয়, কোন ক্ষেত্রে 1ই হয়, ওই 1টা বাচ্চা খুব কমই হয়
1: ত্রিপুরা তো হয়,
0: হ্যাঁ, আর 6 মাসে 1টা বাচ্চা ম্যাচিউর হয়ে যায়, আমাদের যে ব্ল্যাক বেঙ্গল গোট আছে এবং এটার মাংস খুব সুস্বাদু, সেটা হচ্ছে মেল। কিছু কিছু জায়গাতে শুধু শহরাঞ্চল বা ওই জায়গাতে মেল গোট বা পাঁঠা আমরা যেগুলো বলি সেইগুলো মাংস, কিন্তু গ্রামাঞ্চলে মেল ফিমেল দুটোর মাংসই, যেমন বেশি দূরে যেতে হয় না, আমাদের কামালঘাট বা লেম্বুচড়াতেই দেখা যায় যে যে ফিমেল গোট আছে যেগুলো প্রোডাক্টিভ না সেগুলো প্রচুর পরিমাণে সেল হচ্ছে এবং সেটা মাংসের দামও কম নয়, 700 থেকে 800 টাকা কেজি বিক্রি হচ্ছে। এর জন্য আমি বলছি ত্রিপুরাতে আরেকটা কনসেপ্ট আমি আগেও হয়তো একবার আলোচনা করেছিলাম, যে ব্রয়লার মুরগির মতো আমরা ব্রয়লার গোট প্রোডাকশন করতে পারি, আর সেই জায়গাতে আছে যে ট্রি প্ল্যান্টেশন, কাঁঠাল পাতা খাইয়ে, নিম পাতা খাইয়ে বা যে কোনো পাতা, ছাগল আমরা জানি যে তার কোনো টেস্ট বেড নাই, টেস্ট বেড বার্ড না থাকাতে সে কোনটা কী খাচ্ছে সেটা বুঝতে পারে, সে শুধু তার পেট ভরে এবং সেটা থেকে নিউট্রিশন নিয়ে, সুতরাং বলেই ছাগলে কিনা খায়, হ্যাঁ, তো এই জায়গাটা আমরা এক্সপ্লয়েট করতে পারি ট্রি প্ল্যান্টেশন করে, গাছের পাতা দিয়ে সারা বছর ছাগলকে ঘরে রেখে বা একটা ছোট্ট জায়গাতে ছেড়ে দিয়ে পালন করতে পারি এবং প্রচুর লাভ তার থেকে আমরা আনতে পারি।
1: ছাগল যেগুলো ছাড়

0: অবস্থায় থাকে সেগুলোর মধ্যে দেখা যায় যে মুখে অনেক ধরনের গোটা হয়ে থাকে।
1: আমি আগেই
0: সময় আমরা এগুলো বলি যে ওরা লজ্জাপতি যে পাতা সেটা খেতে খুব পছন্দ করে, তার কাঁটা থেকেও হতে পারে কি এই ধরনের?
1: না না না, মোটেই নয়, মোটেই নয়। আমি আগেই বলেছি, এক নম্বরে বলেছি কি, ত্রিপুরার প্রবলেম হচ্ছে আমাদের ভ্যাকসিন নেই, প্রোডাকশন হয় না, এবং প্রতিটা স্পেসিজে একটা, গরুর জন্য একটা, ছাগলে একটা, শুকরে একটা, স্পেসিফিক অনলি ওয়ান ডিজিজ। শুকরের জন্য সোয়াইন ফিভার বলেছি, গরুর জন্য FMD HSBQ, আর ছাগলের জন্য হচ্ছে গিয়ে PPR। এই একটা মাত্র রোগ ত্রিপুরায় প্রায় 80% ছাগল মারা যায়। গবেষণায় দেখা গেছে যে ত্রিপুরাতে ছাগলের মেইন রোগ হচ্ছে PPR, যেটা এটার ভ্যাকসিনেশন যদি আমরা করতে পারি ইয়ারলি, তাহলে একটা ছাগলও মারা যাবে।
0: আচ্ছা, ছাগল তাহলে কি আপনি বলছেন যে আবদ্ধ অবস্থায় পালন করা
1: অবশ্যই, এবং এই কনসেপ্টটাই এখন আসছে অল ইন্ডিয়া বেসিস, ছোট্ট জায়গাতে বাইরে থেকে আমরা ঘাস সুষম খাবার দেব, ব্রয়লার মুরগির মতো এক জায়গাতে আমরা ছাগলগুলো পুষব, এবং শর্ট ডিউরেশনে গ্রোথ বেশি হবে মার্কেট। ত্রিপুরাতেই তার এক্সাম্পল আছে, সুনামুরাতে দু তিনজন ফার্মার বড় ছাগলগুলো নিয়ে আসে, ঠিক একই পদ্ধতিতে ঘরে বেঁধে এগুলোকে পালন করে, ঘাস কেটে খাওয়ায়, এবং প্রতি বছর ঈদের সময় প্রচুর মুনাফা নিয়ে এগুলো বিদেশে রপ্তানি করে। আমি নিজে
0: এদের তো খাবারও খুব বেশি প্রয়োজন
1: না, নিয়ম মতো আপনার বডি ওয়েটের হিসেবে ওদেরকে খাবার দেয়, 1/10 অফ দ্যার বডি ওয়েট। হ্যাঁ, যেমন 50 কেজি হলে তা 2.5 কেজি খাবার দিলে যথেষ্ট।
0: না, অন্যান্য ধরুন ব্রয়লার পালন করতে গেলেও প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়, দিনে কয়েকবার জল দিতে হয়, ছাগলের জলেরও তো এতটা প্রয়োজন না,
1: ততটা প্রয়োজন হয় ছাগল।
0: তারপর খাবারও আহামরি তেমন বেশি খাবার
1: খায় না।
0: গরু পালনের ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে খাবারের, প্রচুর পরিমাণে ঘাসের প্রয়োজন, তো ছাগলের বেলায় তো এতটা প্রয়োজন নেই। হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক কম খরচেও আমরা
1: প্রচুর
0: ভালো লাভ করতে পারি, কারণ
1: যেটা
0: 5 কিলো 7 কিলো ওজন যদি হয়ে যায় এক একটা ছাগলের, সেক্ষেত্রে তো ভালো দাম আমরা পেতে পারি,
1: প্রচুর টাকা।
0: হ্যাঁ, অন্তত 5,000 টাকা আমরা পেতেই পারি এক একটা
1: ছাগল, অথচ খাওয়াতে হার্ডলি দেখা গেল 1,000 টাকাও খরচা হচ্ছে না,
0: কারণ 4 কিলো 5 কিলোর নিচে তো বিক্রি হয় না, এবং দেখা গেছে যে মার্কেটে 4,000 টাকার নিচে কোনো রকমের ছাগল পাওয়া যায়।
1: আর ছাগলে আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে, তার জন্য কোনো মানে রেগুলার লেবারের প্রয়োজন নেই, ম্যান পাওয়ার যেটা আমরা বলি শ্রমিকরে, কারো ঘরের যে বয়স্ক মহিলা আছেন, বাচ্চারা আছেন, ওরাই দেখে রাখতে পারে ছাগল, ছাগল দেখার জন্য আলাদা কোনো লেবারের প্রয়োজন হয় না।
0: আচ্ছা, আপনি ভালো একটা ইয়ে দিলেন যে আবদ্ধ অবস্থায় ঘরের মধ্যেও ছাগল পালন সম্ভব। হ্যাঁ, সেক্ষেত্রে ব্রয়লার মুরগির মতো পোলট্রি বানিয়ে সেখানটা যদি জায়গা থাকে বড় সড়ো করে ঘর করে তার মধ্যে অনেকগুলো পালন করা সম্ভব। তার মধ্যে ছাড়া অবস্থায় থাকলে তো অসুবিধে নেই,
1: কোনো
0: বাধার প্রয়োজন নেই, শুধু খাবারটা দিলেই,
1: খাবারটা দিতে,
0: আলো বাতাস আসার জন্য ঘরটা কি,
1: ঘরটা অ্যাকচুয়ালি ছাগলের হচ্ছে কি, ওয়াটার ফোবিয়া আছে, আপনারা দেখবেন যে জল খুব ভয় পায়
0: ছাগল বিড়াল দুটো।
1: হ্যাঁ হ্যাঁ, এর জন্য ছাগলের ঘর সবসময় মাটি থেকে 1.5 ফুট বা 2 ফুট উপরে করতে হয়, মাচাং তৈরি, যেটা ফ্লোর তৈরি করে ওখানে রাখতে হয় যাতে জলের কন্ট্যাক্টে ওরা না আসে। কারণটা হচ্ছে ছাগলের স্কিনটা সফট হয়, খুব পাতলা হয়, তার মধ্যে অনেক যেমন টিক আছে, লাইস আছে, মাইট আছে, যা আমরা উকুন বলি, হ্যাঁ, বা যেগুলোকে আমরা ওই পরজীবী বলি, ওইগুলো ওদিনে আসে ছাগলের শরীরে চলে আসে, এবং এতে ছাগলের রক্ত খেয়ে নেয়, ছাগল দুর্বল হয়ে পড়ে। ছাগলের কিন্তু ন্যাচারালি ওরা ওটা বুঝতে পারে, এর জন্য এরা অ্যাভয়েড করে স্যাঁতস্যাঁতে জায়গা, জলা জায়গা বা বৃষ্টির জলকে ওরা অপেক্ষা একটু মাটি থেকে উঁচু করে দিতে হবে যাতে জল না লাগে, তার জন্য সিঁড়ি করে দিল, ছাগল কিন্তু আবার সিঁড়ি বেয়ে উপরে উঠতে খুব ভালোবাসে, এবং তারা
0: আমি দেখেছি গাছের মধ্যে পর্যন্ত উঠে যায়।
1: এইটাই হচ্ছে ছাগলের নেচার, দে আর ব্রাউজিং ইন নেচার, দে আর নট গ্রেজার, মাটিতে ঘাস খেতে পছন্দ করে না ওরা, কিন্তু ব্রাউজিং ইন নেচার, স্বভাবতই এরা ওই উপরে পা দুটো দিয়ে ঘাস থেকে বা গাছের পাতা বা যেগুলো বড় ঘাস আছে ওইগুলো ওরা খায়।
0: তাহলে কৃষক বন্ধুদের মধ্যে অনেকেরই একটা ডর বা ভয় থাকে যে ছাগল পালন করব, পাশের বাড়িতে যাবে, গাছ খেয়ে নেবে, এ নিয়ে ঝগড়াঝাটি হবে, তাই জন্য আমি পালন করি না, এরকম অনেকে বলে থাকেন। তাহলে তাদের উদ্দেশ্যে বলা যে না, এই ভয়টা এখন ত্যাগ করুন, এই ভয়ের কোনো প্রয়োজন নেই, আপনার যেটুকু জায়গা রয়েছে তার মধ্যে একটা ঘর বানিয়ে নিন, একটা

0: কাঁচা বানিয়ে নিন এবং যাতে বাতাস চলাফেরা করতে পারে সেই ধরনের,
1: সেইটা আলো বাতাসে আসা যাওয়ার জন্য সেইটা আমাদের
0: আপনি ঘরের মধ্যেই পালন করতে পারেন। যে ধরনের খাবার প্রয়োজন তার সুষম খাবার,
1: সুষম খাবার বা ঘাস আমরা কেটে হ্যাঁ ওই ঘরেই দিতে পারে। এই এই কনসেপ্টটাই অল ইন্ডিয়াতে এখন চলে আসছে, বিদেশে তো আছেই, যেটা ব্রয়লার গোট প্রোডাকশন।
0: আচ্ছা,
1: এটাকে নাম দেওয়া হয়েছে ব্রয়লার গোট প্রোডাকশন। কম্প্যাক্ট জায়গাতে বেশি লাভ আমাদের হবে, তাদের সুষম খাদ্য বডি ওয়েটের হিসাবে দেবো, বেশি খাওয়া দাওয়ার দরকার নেই, তার গ্রোথের জন্য যা দরকার সেটুকু দেওয়া হবে মেজারমেন্ট করে, এবং প্রতি ছ মাস পরে বা আট মাস পরে আমরা ক্রপ পেয়ে যাচ্ছি।
0: আচ্ছা, অন্যান্য আলোচনায় আমরা গাভী পালন বা পোলট্রি এগুলো নিয়ে অনেক কথা বলে থাকি, আজকে ছাগল নিয়ে আমরা কমই কথা বলে থাকি। আজকে যেহেতু সুযোগ হয়েছে এখানটায়, আরেকটা কথা যেটা জানতে চাইবো আপনার কাছে সেটা হচ্ছে গাভী পালনের জন্য আমাদের সুষম খাবার হিসেবে বিভিন্ন ধরনের খাদ্য দিতে হয়, কিন্তু ছাগল ন্যাচারালি যেটা দেখা যায় ঘাস ছাড়া অন্য কিছু খায় না, সে জলও খেতে চায় না, সাধারণ একটু নুন জল হয়তো বা খায়, বেশি তেমন কিছু খেতে চায় না। তো যখন বদ্ধ অবস্থায় তাকে আমরা পালবো তখন তাকে ঘাস ছাড়া আর কি কি খাবার দেবো?
1: ঘাস ছাড়া সুষম খাদ্য দেওয়া যেতে পারে এবং মিনারেল মিক্সচার দেব আমরা,
0: এগুলো কি খাবে?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ খাবে, ওরা তো খাচ্ছে। যেমন এই কিছু কিছু কৃষকরা ত্রিপুরাতেই করছেন, তারা সুষম খাদ্য গরুর মতো ছাগলও সুষম খাদ্য খায়, শুধু দেখতে হবে গ্রেইনের পরিমাণ বা ধান বা চাল সেটা বেশি না হয়, তাহলে কি হয় ছাগলের পেটে গিয়ে ওটা হ্যাঁ এই গ্যাস তৈরি করে, ব্লড হয়, হ্যাঁ বদহজম হয়ে যায়, তখন ছাগল মারা যেতে পারে। বেশি পরিমাণে দেওয়া যাবে না, সেটা খাবারের যেটুকু খাবার দিনে খাবে তার তিন ভাগের এক ভাগ সেইটুকু আমরা দেব।
0: আচ্ছা, এই সবগুলো প্রাণীর ক্ষেত্রেই টিকার কথা আপনি বললেন, তো টিকাকরণের নিশ্চয়ই কিছু সময় রয়েছে, সেই সময়গুলো যদি একটু বলে দেন।
1: সাধারণত টিকা আমরা বর্ষাকালের পূর্বে সেই টিকাগুলো দিয়ে থাকি, আবার শীতের যে মরশুম আছে হ্যাঁ তারপরে বা বর্ষার আগে সেই টিকাগুলো দেওয়া হয়। আর বছরে দুবার টিকাকরণ করা হয়, একটা হচ্ছে গিয়ে আপনার সেপ্টেম্বর অক্টোবর মাস, আর একটা হচ্ছে গিয়ে ফেব্রুয়ারি মার্চ, যখন গরমে আসছে ফেব্রুয়ারি মার্চের দিকে তখন টিকা করিয়ে নিতে হবে, আর একটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরে আমাদের টিকা,
0: মানে শীতের শুরুর দিকে এবং গরমের
1: শুরুর দিকে,
0: দুটোরই শুরুর দিকে আমাদের
1: টিকাকরণ।
0: কৃমিনাশক কোনো ওষুধ খাওয়াতে হবে?
1: হ্যাঁ, কৃমি সেটা নিয়ম করে বছরে দুবার অবশ্যই খাওয়াতে হবে। কেন খাওয়াতে হবে? যেহেতু বেশিরভাগ প্রাণী মাটির সঙ্গে ওদের সম্পর্ক, এবং মাটি হচ্ছে কৃমিগুলোর বাসস্থান,
0: একদম,
1: এবং ঘাস এবং মাটি ওইখানেই কৃমির ডিম, কৃমিগুলো ওখানে থাকে, যার জন্য অতি সহজেই এই প্রাণীগুলোর পেটে সেই কৃমি চলে আসে, ভিতরে ইন্টারনাল প্যারাসাইট অথবা এক্সটার্নাল প্যারা, বাইরের পরজীবী অথবা ভিতরে।
0: আমাদের মানে পরিচ্ছন্নতার দিকে সবশেষে যেটা আপনি বললেন যে পরিচ্ছন্নতার দিকে অবশ্যই নজর রাখতে হবে, তাহলে আপনার প্রাণী ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন, আপনার মানে পকেটটাও ভালো থাকবে, তাই তো? অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর চক্রবর্তী। আমাদের আলোচনা আজকে এখানটায় শেষ করতে হচ্ছে। কৃষক বন্ধুরা, এতক্ষণ আমরা কথা বলছিলাম প্রাণী পালনে বিশেষ দিকগুলো এ নিয়ে রিটায়ার্ড প্রিন্সিপাল সায়েন্টিস্ট ICAR ডক্টর অসিত চক্রবর্তীর সাক্ষাৎকার।
2: ঘর গৃহস্থের আসরে এখন শুনবেন লোকগীতি, শিল্পী অমর পাল।

এতক্ষণ ঘরগৃহস্থের আসরে শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন অমর পাল। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে কক্ষভ্রম অনুষ্ঠান।

আকাশবাণী আগরতলা তাবুক চেংজগ তিনি নি সানজা জরনি কক ব্রক পান্দা তিনি পান্দানি পুইলাওনো খনাউই মানবায়নু রেডিও সিরিয়াল তিনি নি রেডিও সিরিয়াল খনাবায়নু হাবার নি মিখিতং আও গেফাইদি নরকনি বাগৈ অজরাও রেডিও সিরিয়াল

খুলুম বাইখ্যা তাবুক চেংজাগো ভারত সরকারনি মিনিস্ট্রি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি নি বিজ্ঞান প্রসার মথাবাই ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি নি কথালাই সংসাজাক পান্দা ছয় সীমা কক তিনি নি পান্দা হাবার নি মিখতং যিনি হায়ুং উংখা কাইসা গ্রহ গবাংমা গ্রহ নি বিশিঙ্গন সই সিনাইর পুইলা লংমা গনাম মানে তংমানি নাইটুকুই কারি উই মানু 330 কোটি বিশিনি সকাঙ্গ হায়ুঙ্গ পুইলা লংমা গনাং মানে নুকজাখা মনুষ্য রক্ষায়ত আবুনি তাই বসে উলো আচায় 1 কোটি 80 লাখ বিশিনি সেকাং সই সিনাইরংনি ককতে খাই হায়ুঙ্গ তাবুসুক জরা 90 লাখ নিশিমি 2 কোটি 30 লাখ লংমা গনাং মানে তংমানি নুকজাগো অবনি বিশিঙ্গ ব্যবাগে 23 লাখ সে চিং সিনিলাই মানখু তাইরং নখাই তাবুক বস হিউনুই সে মানবাইয়াকু হায়ুংনি গবাংমা লংমা গনাং মানে রগ্ন থুমসা খাই তনিলাই মানমান কক থাইসা বাইখাই বায়োডাইভার্সিটি হিনু দাঙাইমা দাঙাইফা জরানি সিমিন বুফাং বাফাং বুথাই বুদুক তাই বুলাই রগ্ন চাউইন জং আগিনি সিমিন তাবুক জরা জরা লাই চালাই তং মুই হানব বলংনি পদ্রে পদ মানৈনি বাহান চালায়ো অবনকারীব পদ্রে পদ বলংনি বুফাং বাফাং তৈ বুদুক ন বেমার নগৈ বিথি বেড়াইরিয়ৈ খলে চালায়ো এবার শিলায়ো তৈসা তৈ খেরেং লগব গবাং মা দাল বেদাল আরক মানথগু কক থাইসাবাই সানানি থাঙ্কাই হাবা নচিনি থাঙ্গাই তংনানি লংমাই হিনজাগু হায়ংনি করর করর বরগ্ন বলংনি বুফাং বাফাং তাই পদ্রে পদ মানিবাইন থাঙ্গাই তংমানি নুকজাগু চিনি হাস্তে অব গবাংমা বরগ্ন বলংনি মানিবাই থাঙ্গাই তঙ্গু আবনার রগি নাইখাই পুইলাও ন নুকজাগ রাবার বাগিচা খাইমানি রাবার বাগিচা খাইয়ে গবাংমা নুখুং হামারিনি আখিলেব কাসাকা ত্রিপুরা অংখা 60% বলং আমচাই বলংনি বুফাং বাফাং নগনি সামগ বেলায় খেন নাঙ্গু নক তাংথানি সুন্দুক খুতরুক জাপাওয়াথানি সংতানি সুক্তানি ব্যাবগ্ন বুফাং বাফাং বাইন অঙ্গু হাইনি বাকৈন অ হাস্তেব বুফাং বাফাং ন পুইলা রাংনি আজিমানি লামকতরব হিনজাগৈ দঙ ত্রিপুরানি ওয়ামুং সৈমুং রক হায়ঙ্গ কাইসা বুমুং কুচুগ দঙ ত্রিপুরানি বলং বেড়াইখিরি থাইরগব গবাংমা জাগা সরামজাগৈ দঙ অবনকারীব হাস্তেনি গবাংমা হারুং ন বানথেউই আফিয়গৈ গবাংমা নুখুং ন হামারিনি লামাও সগৈ খেতাবু খা নাংমানি ককখাই হায়ুংনি বরক বলংনি মানৈন সাক নাংয়া ওংমানি বাকৈ গবাংমা বলংনি মানৈ তাবুক গমানানি বোখাগ থাঙ্গৈ দংখা সই সি করং নুনি ককতিখাই নুকজাক্খা হায়ুঙ্গ তাবুক

0: Chỉ minute purun no, thang sai eba masakai, bolong ni manai kemahui tong mani nukzakha. Kemamani bekhago, thangai tongkha, hasteni biodiversity. Agini jorawo, khetawo aromi kulpaya, phiaba, tabukai, botirok manliya. Agini hai, bolongo musa mayung, musui mosokte tomsharok asak gerikha, teruk teruk, oboro komuri thangka. Bolong halong, kemamani logi logi no, habar bor shulai jagai tongkha. তাই আবনি লগি তুমানিব বাংমানি নুকজাক্ষা মহাই তংকেশব মনুষ্য রক্ষে থাঙ্গি তঙ্গি মানফন বলংনি মানে রক্ষে মরান মানানি বুখাগন সগৈ তঙ্গি বাইখা জং তাবুক কাইসাই কিরিমা সিজা জরাব থাঙ্গি তঙ্গু বনি বাগৈ জং তাবুক নি সিমিন খাসিনানি নাংখা লাংমা গনাং রক্ষে এবা অহায়ঙ্গ মনুষ্য রক ইংখা বনিসাই বারা কতরকু বলংতাই বলংনি মানি রগ্ন মথাংনানি হিংকাই জং মনুষ্য রগ্ন সিগাং সাকমা থারনাই চিনি মনুষ্যনি লাংমা বরক পাইন গরংজা হায়ুংনি বায়োডাইভার্সিটি কমাখাই মনুষ্য রগ্ব তরুক তরুকখাই হায়ুংনি কমরি থাংনাই
1: নংখ দেখনাক এ ইয়াংসে
2: তাম খনাইনা সা আং নাথংদিব
1: নাথংয়া নংসে ওয়া মচরমবই জানে শিরক কথনই সামুং তাঙ্গি তংখাই কেবনি কংন খানাগলা হাইকে সামুং তাঙ্গি তঙ্গ হংকাইবা খদা খানা কাহনি মাসুংতা
2: সাদিতাম সানানি মেনে কংনা আসকাই নাখরাই সাবুনানি ইয়া
1: নং তাবো নক্সি মথা খাউই তংমানি অব বেবাক দা খানা হাতিও তলাং বাইনানি
2: আস কবং মন ওয়া সাবাই তলাঙ্গি মান হাইদা মথা বাস তলাগান্তা
1: ওয়াখাই চালবস তলাঙ্গনা নাইসা
2: তুই শান্তি আস বাংথাইয়া চালবরিনি বারা তলাঙ্গি মাঙ্গলা খানা নিনি মুখতন ওখাই তাম তাম তিয়ারং খাসা
1: আনি মুখাই তংবাতাই তাম অং নাসা মুয়া থালিক মিখুন তাই মিখুন চক দাল থাম নং শিও বলঙ্গ ব আগে নে হাই মুখাই তং রক মান থগলি আবলা হন
2: নিনি মুখতন সিমিদা ওয়া নক্সি রক আগে নে হাই মা দা বান থকসিবা
3: তাম সার ওয়াজা খনা হাতি ওতলাঙ্গনা বাগি যা তিয়ার খাই তংবাই মা কলাই খানি না ব
2: ও দা চৌধুরি সেবলা সা চিনিবা তাই তাম সা হাতি সে চিনি বহক মাহাই মা থাকাই বলে
1: হিন্দি দা চোখ দি আচোক দি এক হি কয় বচা দি
3: আ ন ফাতি বলাইলে বেলাইন কাহাম কাহাম মঙ্গি তংবাই খা অব নংনি নংনি নং খাবলে ওয়াজি র
1: ই দাদা নংনি ফাতুই নব নং দে কংনি খামতাবো ফাঙ্গ অব তামনি আশকে হামুই তংগাসি দো
3: কয়াই খাইতো নংনি নংনি ন অংসি নাই আবাং সাইমানু নংনি বো কয়াই ফাংলা বালা বাংমানি কলাই খেনা রোয়াজা
2: হালাপ কত কত লাভ থামকাই মে দিবা আবসে ও হামসা বলং খামফুরকাই হালাপ লাপসা বেবাগ না খামই থাংছে ব্লাসা ফাতিকে বেবাগই সংবা তঙ্গো বেবাগ না খামতা বু ফাঙ্গ মাংতা
3: নিনি কক ন সরঙ্গজাকতেই আনিব কয়াই বে ফাতি জরাতেই খাই বিশিব্রুম ন সামানি বারা সমজম মা ফালো আনি বাউ নক সকাঙ্গব নক ফাঙ্গব নকলগব কয়াই বাই ফাতি মাংতা
2: দা চৌধুরী তামো মুংসাসক সামুগ্রক নাঙ্গি ফাইমা দা নে
3: কখাই মুংসানি বাকে আং খনা হাতিও থাংলিয়া নিনি ইয়াকতেই গসারনানি হেনই ফাইমাসে রোয়াজা
2: ও আবনি বাকি দা দ কসার দিতা তাম তুমনা বা
3: সম সিমিসে তাই সালনি সিংনি বারা সাকলা খা
1: সম করি দা ম সবের মা করিলে ফাইসা ফুসি ফান চাওই মানু সম করিলে ইয়া নকবা সম চই সেমা এটা
2: দা চৌধুরী নিনি গুলমরিস আখিনি দ হামকানা
3: হামাকে হামকা আবসে আসে বাংথে এটা গুরমরি জরাতে খাই দ ফিরাই নিছি বিনি আ নকসে কাংনি হালা কতর মা লাভসা গুরমরিস মাংসে ব্লাসা আব গুরমরিস ন জরাতে খাই দ ফিরাই কাছে আকাই সুগুনি মা ফালকে
2: নিনি কক সৈন্য তঙ্গ দাসদ্রী দফিরাইখাই গোলমরিচ বাইন

0: 不行个喏，我来演了哒，还给你啊，沟通来蛮的讲了喏，时间差来给咱了，咱们明白。
1: 啥的大作的哩？阿不侬那时间可能来了给咱呐？
2: 啥个啦？啥大作的哩？今年王春马罗，哪吒能摆可能来给咱呐？
0: 搞快点，中午时间个还得你给皮皮罗，差来陪面的阿哥罗，别帮侬能摆看了哒。阿样大吉呢？别看你办的对哟。বিথি তগৈ আ ৰমনাই ৰক ৱা তল কামিনী বৰ ৰং নহন্তা
1: আবো ভাইকে ৰমুই মান লাই মানি কলাই খে দাসগিৰি
0: আবো খাই চিনি তিচাং কামিনী চেয়াৰমেন মং খুঞ চাকা খগনাই বদলনি বখৰ খংকাই ৱা তল কামিনী ৱা চুং নহনৈ বন চেৰি সংখাই নগলিয়া গছি মাৰি খাইন্তা
3: বুইনি মানুই নাক রেখে বলে বিয়াং যাক মশা
2: পাই থাকো খাই তামং লাইক তা চৌধুরী
0: পাই থাকো তাই তাম অনাতং সিসা তাই অমতেই আলংলিয়া হই না কার সানকা হান্তা
4: বরং চিনি তচিং আমসায় ফাই মাংলাক হই সাউদারু জাখা সাদা চকদিরি
0: সাউরি জাখা বরক তাই চিনি ইয়াং তচিং আমসায় মা হাবালিয়া আবু সিমিয়া তাইব সাজাকা ওয়াতল কামিনী বড় রকব তসিং আমসাইনি বড় রক হাইখাইন জানি যা বলং রিনানি নাংনাই জানি হারুঙ্গ বানথেওই আফিয়গৈ জানেনি নাংনাই আকরকনই কুথুমলাই সালাইথানি বেলাই কাহাম নংখা
1: তাবুক তচিং কামিনী বুমুংব ইক দাচকদিরিনি বসরানি জারেতিন অংতা
3: হাইনতা আফ্রোচিন কামিনী বড়কসে বুসকাই কক বাংলাইখা তাবুক লাইবাইসে কচাং কচাং আকন সিনাই নগনাই হেমানি আবু কিসানি কক দিবা
4: আও
3: চিনি কামিওবা তাবুক ধাকচক দিনি বুসলানি ইয়াকতন কামিনি চেরাই রকবা সিসাই বাই মানি কলাই খাতা
0: আবু নরক বরংনি হামারি বাইন অং মানি কলাই খাতা
1: আও
0: দ হাইকেবা নরক তোমাবো তো বাই মারক মারক নক বিচং হাবই চাংলাই মা সাবলা সা
1: মান কাতা আংখে বেলাই সিলের জালি তংখা থাংসে দে বাসি নরা হই ক আনি গাথুরি বাই গনি খেই জুগলে বাই দি দো
2: হিমদি নংলাই তে তিন কক ব সালাই মালাই বলা সা আংখাই ওয়াতল কামিনি বড় রগ্ন শিক গোসরি মান মান মানি চিনি কামি আমসাইও ফাইলি হানি গোসরি মান মান বেলাই কি চাজাক সুকা
3: আংব অমলে যাজাক সুখ কেন হাইয়া কে বেবাকসে মরান সাউসে থাংবাই খামু হাইয়া দিবা ফাইবে সিদি বাসা বাই সিদি ফাইদে বাসাই আও জং সিমি খাই তৈসানি আথো খাংরাই তাই কাকা মুগ্র চাসে সাবাইয়া আবরংনি বাগিন বিয়ালো গলাইলাইও তাবলে তাই অংলা খা হিমদে কইনি বেহে নরকব ফাইবে সিদি তা
0: হিমবাইজি জংব বাকসাখান বাসা লাসিনা তা ফাইদিবা এই রুয়া যা দফিরাই
2: হিমদি দফিরাই
1: থ হিমদি
5: আসকজরা খনাবাইকা রেডিও সিরিয়াল সায়েন্স এন্ড টেকনোলজি বাই সুনামজাক স্টেট কাউন্সিল ফর সায়েন্স এন্ড টেকনোলজি বাই সুনামজাক হাবারনি মিখেদং ও এপিসোড অরো নাটক এবার রেডিও সিরিয়ালও খরাংগ্রনাই রকমখা বিনোদ দেববর্মা সঞ্জিত দেববর্মা পার্থরঞ্জন রূপিণী রীনা রীমা দেববর্মা তাই দীপিকা দেববর্মা ক্যাসক ঝরা খানা বাইকা রেডিও সিরিয়াল তিনি কক সিরিয়াল মূখা হাবার মেখেদং অজরাও জাদুনি রুচা মূ খানা নাফাজিং থাংলায়ানো জাদুনি রুচা মূঙ্গ খরাং রুয়ানো সুবোধ দেববর্মা

0: Mutale bokone rokona tane na meza mutale bokone rokona sama ai samdale bokone sori ba sama sekone sokoi palanya na ne meza
1: আসক জরা খানা বাইকা সুবোধ দেব বর্মা বাইরে চাপ যাক যাদুনির চাপ মং আকাশবাণী আগরতলা অবনী লগিনে পাইখ্যা তিনি নিয়ে সানজা জরানি কক্রক পান্দা যতন খুলম বাইকা

এতক্ষণ শুনলেন ককভোরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

জেলায় আজ দুপুরে উঝানি এলাকায় একটি ট্র্যাক্টরের সঙ্গে এক ই রিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত 6 জন মহিলা নিহত। বিশ্বকাপ ফুটবলে আজ ভারতীয় সময় রাত 10:30 পর্তুগাল কঙ্গোর মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। ফ্রান্সের এভিয়ানে চলতি G7 শীর্ষ সম্মেলনে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলের কল্যাণে সুষম অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল অর্থনৈতিক বৃদ্ধি ত্বরান্বিত করা বিষয়ক এক গুরুত্বপূর্ণ অধিবেশনে ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রী উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলিকে বিশেষ কর্মপদ্ধতি বা ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। তিনি আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলিকে সংযুক্ত করার লক্ষ্যে বিভিন্ন সংযোগ স্থাপক প্রকল্পেরও প্রস্তাব দেন। এছাড়া তিনি ইম্প্যাক্ট বা সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করার লক্ষ্যে আন্তর্জাতিক অংশীদারিত্বমূলক উদ্যোগ গঠনের পরামর্শ দিয়েছেন। এর মাধ্যমে G7 পুঁজি, ভারতের মেধা এবং গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্বের মালিকানা সত্ত্ব ও অংশীদারিত্বের সমন্বয় ঘটানো সম্ভব হবে। অধিবেশন চলাকালীন প্রধানমন্ত্রী মোদী সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এর মূল মন্ত্রের উপর ভিত্তি করে ভারতের অগ্রগতির কাহিনীও তুলে ধরেন। এই অধিবেশনে G7 সদস্য ও সহযোগী দেশগুলির পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ও OECD-র শীর্ষ প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। আজ সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী বহুপ্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। উল্লেখ্য, 2025 সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটন DC-তে সর্বশেষ সাক্ষাতের পর এই দুই নেতার মধ্যে এটি প্রথম সরাসরি বৈঠক। ফ্রান্সের এভিয়েনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জার্মান চ্যান্সেলর ফ্রাইডরিক মাসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি বলেছেন, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার বিষয়ে তারা আলোচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এভিয়েনে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয় নিয়ে মত বিনিময় করেন তারা। শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও সুস্থায়ী উন্নয়নকে সমর্থন করে বহুপাক্ষিক বিশ্বব্যবস্থা গড়ে তোলার প্রতি তাদের যৌথ প্রতিশ্রুতিও তারা পুনর্ব্যক্ত করেন। G7 দেশভুক্ত নেতারা আন্তর্জাতিক স্থিতিশীলতা, নিরাপত্তা সহযোগিতা এবং আন্তঃসীমান্ত সংঘবদ্ধ অপরাধ দমনের প্রচেষ্টার উপর গুরুত্ব দিয়ে বেশ কয়েকটি ঘোষণা গ্রহণ করেছেন। এক বিবৃতিতে নেতারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত চুক্তিটিকে স্বাগত জানান। তারা এই চুক্তিকে আঞ্চলিক উত্তেজনা হ্রাস এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার একটি সুযোগ হিসেবে অভিহিত করেন। এছাড়া তারা হরমুজ প্রণালীতে নিরাপদে নৌ চলাচলের গুরুত্বের উপর জোর দেন এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করার পদক্ষেপগুলিকে সমর্থন জানান। আরেকটি ঘোষণায় G7 ভুক্ত দেশগুলি মাদক পাচারের বিরুদ্ধে কার্যক্রম জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে। তারা মাদক পাচারকে জাতীয় নিরাপত্তা, জনস্বাস্থ্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ক্রমবর্ধমান হুমকি হিসেবে চিহ্নিত করেছে। সহযোগী দেশ ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া এই উদ্যোগকে সমর্থন জানায়। নেতারা উল্লেখ করেন, মাদক পাচারকারী নেটওয়ার্কগুলি ক্রমশ অত্যাধুনিক হয়ে উঠছে, তারা দুর্নীতি, সহিংসতা ও অবৈধ অর্থপ্রবাহকে উস্কে দিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভরতা এবং উদ্ভাবনের উপর ভিত্তি করে গত এক দশকে ভারতের প্রতিরক্ষা ক্ষমতার উল্লেখযোগ্য বৃদ্ধির উপর আলোকপাত করেছেন। সমাজ মাধ্যমে শ্রী মোদী ভারত কীভাবে আকাশ, ভূমি এবং সামুদ্রিক প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি করেছে তা ব্যাখ্যা করেন। দেশের নিরাপত্তায় আত্মনির্ভরতা ও দেশীয় প্রযুক্তিতে উৎপাদিত প্রতিরক্ষা সামগ্রীর বিকাশের কথাও প্রধানমন্ত্রী পোস্টে জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, 2025-26 অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ 1,78,000 কোটি টাকায় পৌঁছেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, গত অর্থবর্ষের তুলনায় উৎপাদন এবছর 15.6% বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান, 2013-14 অর্থবর্ষের 4,746 কোটি টাকার তুলনায় দেশীয় প্রতিরক্ষা উৎপাদন প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে এক বৈঠকে জাতীয় সাইবার ক্রাইম হেল্পলাইন 1930-র কাজ পর্যালোচনা করেন এবং এটিকে ঢেলে সাজানোর কাজ আধিকারিকদের নির্দেশ দেন। অভিযোগ জানানোর প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও বহুভাষিক সহায়তা ব্যবস্থা ব্যবহারের জন্য তিনি আধিকারিকদের নির্দেশ দেন। প্রতিটি কলের যথাযথ ও চূড়ান্ত সুরাহা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে বিভিন্ন রাজ্যের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার ফলে উদ্ভূত অভিযোগগুলির সমাধানের জন্যও তিনি নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, মণিপুরে নিরাপত্তা বাহিনী রাজ্যজুড়ে বিদ্রোহ দমন ও আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে অভিযান জোরদার করেছে। এদিন 3 জন জঙ্গিকে গ্রেপ্তার এবং 26টি অবৈধ বাংকার ধ্বংস করা হয়েছে। ধৃত জঙ্গিরা নিষিদ্ধ ঘোষিত পিপলস লিবারেশন আর্মি এবং এর রাজনৈতিক শাখা রেভলিউশনারি পিপলস ফ্রন্টের সক্রিয় সদস্য বলে শনাক্ত করা হয়েছে। তাদের ইম্ফল, পশ্চিম জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক কুমার লাহিড়ির সঙ্গে আজ নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এক বৈঠকে মিলিত হন। বাজেট পেশের আগে পশ্চিমবঙ্গের অর্থনীতি, বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলার রূপরেখা নিয়ে আলোচনা করেন তারা। পাশাপাশি পশ্চিমবঙ্গের বাজেটকে আরও বাস্তবমুখী ও জনকল্যাণমূলক করে তোলার লক্ষ্যে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ডক্টর দাশগুপ্তকে পরামর্শ দেন বলে খবর। পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত
এরপর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি রাজ্যের অর্থনীতির বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে অবহিত করেন।

আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিয়ানে G7 সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি আজ অন্তর্ভুক্তিমূলক ও সুস্থায়ী অর্থনৈতিক বৃদ্ধি বিষয়ক G7 এর আলোচনায় অংশ নিয়ে সবকা সাথ সবকা বিকাশের ভাবনা ব্যাখ্যা করেন। G7 ভুক্ত দেশের শীর্ষ নেতারা আন্তর্জাতিক স্থিতিশীলতা, নিরাপত্তা সহযোগিতা এবং আন্তঃসীমান্ত সংঘবদ্ধ অপরাধ মোকাবিলা সংক্রান্ত ঘোষণা অনুমোদন করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, 2025-26 অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ 1,78,000 কোটি টাকায় পৌঁছেছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট অধিবেশনের আগে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আজ দিল্লিতে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক লাহিড়ির সঙ্গে বৈঠক করেছেন। উত্তরপ্রদেশের বাদাময়ু

আগামীকাল পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হবে। বাজেট পেশ আগামী 22শে জুন। কেন্দ্রের এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা, অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তার যুগ বদল ও ভবিষ্যতের চ্যালেঞ্জ। রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক অধীর শর্মার সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 থেকে 10টা গীতাঞ্জলি ডিটিএইচ ও আকাশবাণীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তরপ্রদেশের বনাইউ জেলায় আজ দুপুরে উজানি এলাকায় একটি ট্র্যাক্টরের সঙ্গে এক ই রিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত 6 জন মহিলা নিহত হয়েছেন, আহত 3 জন। বনাইউর জেলাশাসক অবনীশ রায় আকাশবাণী সংবাদকে বলেছেন, একই পরিবারের 9 জন মহিলা নিমন্ত্রণ স্বার্থে অন্য একটি গ্রামে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, ই রিকশাটি একটি ট্র্যাক্টরকে এড়ানোর চেষ্টা করার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্র্যাক্টরের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। দুর্ঘটনার সঙ্গে জড়িত 2টি ট্র্যাক্টরই পুলিশ আটক করেছে বলে তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা প্রদানের জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। কেরালামে বর্তমানে বন্ধ আইটি প্রতিষ্ঠান এক্সালজিক সলিউশনস প্রাইভেট লিমিটেডের মালিক এবং বিরোধী দলনেতা পিনারি বিজয়নের মেয়ে বিনা টি আজ কোচিতে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডির সামনে হাজিরা দিয়েছেন। কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড এবং এক্সালজিকের মধ্যে সন্দেহজনক আর্থিক লেনদেন মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে বিনা টির বাসভবন থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করার পাশাপাশি তার প্রাথমিক জবানবন্দিও রেকর্ড করে ইডি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব শস্যের অবশিষ্টাংশ ব্যবস্থাপনা এবং ফসলের নাড়া পোড়ানোর দীর্ঘস্থায়ী সমস্যা সমাধান নিয়ে আলোচনার লক্ষ্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পরিণত করেন। গতকাল নতুন দিল্লিতে আয়োজিত এক বৈঠকে শ্রী চৌহান বলেন, নাড়া পোড়ানোর ফলে পরিবেশই শুধুমাত্র দূষিত হয় না, নষ্ট হয় মাটির উর্বরতা। ছোটখাটো কীট পতঙ্গ মারা পড়ে পৃথিবীর ভারসাম্য লঙ্ঘিত হয়। তিনি বলেন, চলতি বছরে বিভিন্ন রাজ্যে এ সংক্রান্ত একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে 46,000-এর বেশি শস্যের অবশিষ্টাংশ ব্যবস্থাপনা যন্ত্র বিতরণ, 910টি কাস্টম হায়ারিং কেন্দ্র স্থাপন সহ নানা কর্মসূচি। সুপ্রিম কোর্ট আজ সাইবার অপরাধীদের পরজীবী হিসেবে ব্যাখ্যা করেছে। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, এদের সঙ্গে কঠোরভাবে মোকাবিলা করা হবে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ বিভিন্ন রাজ্যে দায়ের হওয়া মামলাগুলি একসঙ্গে জড়ো করার আবেদনের শুনানির সময় এই মন্তব্য করেন। আদালত বলেছে, সাইবার অপরাধের শিকার হওয়া বহু মানুষ সারা দেশে ছড়িয়ে রয়েছেন। শীর্ষ আদালত আরও বলেছে, এই ধরনের অপরাধীদের কারাগারে রাখা সমাজের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আজ সামান্য বেড়েছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম 0.6% বেড়ে $79.46 হয়েছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট 0.8% বৃদ্ধি পেয়ে $76.69 হয়েছে। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস নিশ্চিত করেছে, এমটি সেতাবেলা জাহাজের উপর হামলায় প্রাণ হারানো 2 ভারতীয় নাগরিকের মৃতদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। দূতাবাসের এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে, আদিত্য শর্মা ও শিবানন্দ চৌরাসিয়ার মরদেহ ভারতে নিয়ে আসা হয়েছে। শোকের এই মুহূর্তে শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেছে দূতাবাস। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ পর্তুগাল কঙ্গোর বিরুদ্ধে খেলবে। হিউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10:30। অন্য খেলায় ইংল্যান্ড ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 1:30। অন্যদিকে আলজেরিয়ার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ক্যান্সাস সিটি স্টেডিয়ামে আজ তারা 3-0 গোলে হারিয়ে দেয় আলজেরিয়াকে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিয়েনে G7 সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি আজ অন্তর্ভুক্তিমূলক ও সুস্থায়ী অর্থনৈতিক বৃদ্ধি বিষয়ক G7 এর আলোচনায় অংশ নিয়ে সবকা সাথ সবকা বিকাশের ভাবনা ব্যাখ্যা করেন। G7 ভুক্ত দেশের শীর্ষ নেতারা আন্তর্জাতিক স্থিতিশীলতা, নিরাপত্তা সহযোগিতা এবং আন্তঃসীমান্ত সংঘবদ্ধ অপরাধ মোকাবিলা সংক্রান্ত ঘোষণা অনুমোদন করেছেন। খবর শেষ হলো, এর পর খবর শুনবেন 7:50।

আকাশবাণী আগরতলা ককটুমা পরিব চিত্ত দেব বর্মা তিনি ককটুমা ববাগ্র কুংখা রাষ্ট্রবক্র দুরপটি মুর্মু খনানিসিমি নখা সালবানী বাকি মধ্যপ্রদেশ বেড়াইনা থাকেন মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী তিনি ফ্রান্স জি সেভেন কচুক বেড়ে ককলাম পান্ডব ভারত হা কতনে হামকরি গেন সামুং তাম তাইসা খুর

0: টাকা। মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদিনী ফুনুপুং বাই সবকা ছাট সবকা বিকাশ নরগৈন্য হাস্তে হব হতানি ক্রিজা লোকরকনি রং পুইসা হামক্রাইনি সামুং টাংজাক টঙ্গু। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন নাইকলজাক অরণি থার্ড ডিভিশন লীগ ফুটবল বাতিমঙ্গ তিনি থমুং কাইনি ইংখা তাবুক ককটমা শুক্রবৈ রাষ্ট্রবক্র দুরপুটি মুরমু খনানিসিমি নখা সালবানী মধ্যপ্রদেশ বেড়াইমাও টঙ্গানো বেড়াইমা জরাব ব্রহ্মকুমারী রোগনি পান্ডা উমাকায়শ্বরী মান্ডব হায়ুং বেরামনি সিকেল সেল এনিমিয়া সালন রুগী সংজাক পান্ডব মানজাগান রাষ্ট্রবক্র অতালনি সাল নৈশিসাও জবলপুর হায়ুং বেরাম যোগা সালন রুগী সংজাক পান্ডব মানজাকমানী লগি লগি ব রানী দুর্গাপতি রুগনক ইউংনি ফিল্ড থামচিত কনভোকেশন পান্ডব ব নারওয়াই অক্রাঙ্গী মানজাকনা কক টঙ্গু। আবনি উল রাষ্ট্রবক্র কুনু বসং পার্ক বেড়াইনায়ন সাল নৈচি নুয় রাষ্ট্রবক্র দিলুও কিপিল ফাইনানী কক টঙ্গু। নিট আমজক মূল সকাং মাফা রকটাই আমজক মঙ্গ মানজাকাই রক ঠকাইনাই রং ইয়াকনি হজাক নানি কৈখ্যা ন্যাশনেল টেস্টিং এজেন্সি টেলিগ্রাম তৈ ঠকাইনাই রক তাইসা আমজক মূলনি সুমুংবলাই সকাং বরিয়া নংখুরমুং অসৈ অসৈ ককটমা আওয়াই খাই টংকা মথা সরাই সেরাই কেসাকা তাইসা আমজক মূলনি সুমুংবলাই সকাং বরিয়া নংখরিয়াকু। মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি তিনি ফ্রান্স এভিনিয়াও জি সেভেন কচুক বেড়ামে ককলাম পান্ডব তংসুক নাইতে ককচাপজাক হামক্রাইনি ফাইজিং ভারত হাকতনি সামুং তাংমন তাইসা খুরসাকা গতাল খ্লাইয়ে মানজুর মূ সুনামনা তাই হায়ুং বেড়ামনি কথালাই টংমুনি কচুক বেড়ামনি ককলাম পান্ডা কাইস মানজাগী মন্ত্রী বক্রক সাকা ভারত হাকতর যত জরাউন বরকমুনি সুনে হামক্রাইন সুকাং বরিয়া সেবরি উইতঙ্গ আবনো তৈয়ে আকাবিকা পাতিমুন বেকেরব সুনামুং মিশন লাইফ এক পের মা কে নাম সামুং বতাঙ্গ ভারত হাকতনি তৈদুল মূলনি গবামা সাকথার মূলনি ককন খুরসাকা জি সেভেন কচুক বেড়ামনি ককলাম পান্ডব জি সেভেন বডল খবজাক হাকতরক ভারত হাকতন খবৈকিয়াসুক চুবাচুরনাই হাকতর বাই কথালাই হায়ুং বেড়ামনি সাকামতাই হামক্রাই গনাঙি চুবাচুরনা নাহারৈ গবামা সাকথার মূলনি ককন ব সাকলাই লাইখ্যা। মন্ত্রী অক্রাব প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদিনি ফুনুক মুংবাই সবকা ছাপ সবকা বিকাশ নগৈন্য হাস্তায় অব হদানি ক্রিজা লোকরগনি রং পুইসা হামক্রাইন সামুং তাংজাগৈ টঙ্গু। তিনি বিশালগড় হাতি গানা আমচায় কতাল তাংজাক শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী মান্ডপ চেঙ্গৈ তাই বিশালগড় বাইপাস ট্রাই জংশন দিন রয়েল উপাধ্যায়নি খাকলাপ জরা মাংতং চেং ডিফ্রু মন্ত্রী হকরা অকক সাকা বতাইব সাকা বিশি নৈসাই চিব্রিয় নরেন্দ্র মোদি মন্ত্রী বক্রকনি পজা ইয়াচাকমা উলনি সিমি হা কতনি হামক্রাইন সামুং থাকপ্লাইয়াই তাংজাক টঙ্গু। পান্ডব কুবনি বিশিং মানজাকা এমএলএ সুশান্ত দেব তাই অন্তরা সরকার দেব সিপাহী জলা জিলা পরিষদনি কাজকুযুগ সুপ্রিয়া দাস দত্ত ছয় সিমুংটাই তাং সেপ সাক বাইথাং বাচা মা লাম্ব মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী তৈদুলুমাই এনডিএ হাফাং থানাই বিসি সিনিয় জুদা জুদানি ইয়াপ্রি সেমুঙ্গ হা কতনি বুসকাঙ্গ পৈতু থাংজাকনাই কটাল নাহার মুং ফুনুকা বিকশিত ভারত হা কতনি ইমাং সপুংনানী বুসকাঙ্গ ফাইসক পাইকে কাইসা নাংকুমা গনাং সাকথারমুং অনুসন্ধান ন্যাশনেল রিসার্চ ফাউন্ডেশন অবনতি কাইসা ককটুম
1: চেরি নাইমুং হামক্রাইতে ইনোভেশন নতেব ফানক্রা খাইনাও তাবুকনি হাপাংনি চাইতক মুংবাই সংসা জাখা অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন অমথা হাকতনি রংনক ইং চেরি নাইমা মথা তেইশ নামখরনি বাবায় চুবাচুনি কতালাম ফিয়কা এ এন আর এফ নি নাহারমুং শিকলা চেরি নাইক্রং রকন খাবাচারিনা কতাল চেরি নাইমান বুসকাঙ্গৈতলাংনা তেইশ হৈ শিলাম রোগজাক রুতুককারী মুংনি সেববাই হাকতনি হামক্রাইন বুসকাঙ্গৈতলাংনা হুকবারনি সিমি সাখাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নখায়ুং তাং সেব জুদা জুদা দিখিল চেরি নাইমা তে ইনোভেশন বাকি কতাল সে পিয়কজাকা ছয় শিলাম লুকু হামক্রাইন সামুঙ্গ ফনাংনা চেরি নাইমান হামক্রাইনি ফানো স্লাইনাও বুসকাঙ্গী তঙ্গ ভারত সাবৈন মানো চেরি নাইমুং হামক্রাইতে ইনোভেশন সেব বাই বাই থাংচুকজাক ভারতনি লাম হিমনাও কাহামলাম অংখা অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন ককতুমা খতলনি সিমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা।
0: আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অককতুমা খনাই তংবায়ু আকাশবাণী ককতমানে আপডেট মানা বাকি লগ ইন খাই দি www.newsonair.com নিউজ অন এয়ার এপস তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এয়ার নিউজ এলার্টস ইউটিউব নাইডি নিউজ অন এয়ার অফিসিয়াল আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র ককতমা আপডেট মানা খাই টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এয়ার নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ

আগরতলাও নাইনা নাগেন হুকবার নাইকুনি মন্ত্রী রতনলাল নাথ হুকবার খাইমানী থাই মতংনা তাই টংখর কাহামকে নারগৈ হুকবার খাইনে সাকা ফান বকচিনকা তিনি ধর্মনগুনি রাগনা রেমচিনী রংনক সংজাক সালচানী জেলা বেরামনি খেট বাচাও সামুং বুতং চেঙ্গি মন্ত্রী অকক সাকা বতাইব সাকা অ জুন তালিমবু সঙ্গ সাল থামচি জরা খেট বাচাও সামুং বুতং টাকান মাল মাতা হামক্রাই নাইকুনি মন্ত্রী সুদাং চুদা সাকা যোগ ব্যায়াম সাকনো সিমি কাহাম তনিয়া বুকা সুরাং রিমুং তাই টমুং চামুংনি লামনব কাহামকে তিসাও বসকাং হায়ুং বেরামনি যোগাসাল রগৈ তিনি আগরতলানি এনএসআরসি চ যোগা সিবিনো চেঙ্গি মন্ত্রী অকক সাকা আরও কবনি বিসিং মানজাকা আয় এরিমুং মালমাতা হামক্রাই তাই তপসিলি জাতি হামক্রাই নাইকুনি তাংফাং দীপাদি নায়ার ত্রিপুরা রংকচার নাই মথবাই নাইকল জাক মাধ্যমিক তাই কচুক মাধ্যমিকনি বছর বাচাও আমজকমুং বসকাং জুলাই তালনি সালদকনি সিমি চেঙ্গাগান কাইনি চিদক কেন্দ্রও মাধ্যমিক তাই কচুক মাধ্যমিকনি বছর বাচাও আমজকমুং চেঙ্গান তিনি রংকচার নাই মথানি কাজকু ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী অকটমা রেখা থাইমানী ককটমা নুই সাই নুচিদক ফুটবল হায়ুং কাপ তিনি আর্জেন্টিনা গোল কাইথামবাই আলজেরিয়ান মেচেনখা অ গোল কাইথাম ন লিউনেল মেসি রুখা অ হেট্রিক খাইমাবাই জার্মানী মিরুস্লাভ ক্লুজবাই কঠালাই হায়ুংকা ফুটবল যতনি সুলাই গোল রুই মানাইংখা কবনি থমুঙ্গ অস্ট্রিয়া গোল থাম সাবাই জর্ডন মেচেনখা কবনি ফাইচিং বদল বেরামনি থমুং রগ ভারতনি জরাবুতং রগৈ তিনি হর দামচি সতী থামচি ও পর্তুগাল বাই কঙ্গো রিপাবলিক থাইন আবনি উল খনা হরনি দামসা সতী থামচি ও ইংল্যান্ড বাই ক্রোয়েশিয়া থাইন তাই খনা আইচুক দামবরী সতী থামচি ও গানা বাই পানামা থাইন ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকল জাক অরনি থার্ড ডিভিশন লীগ ফুটবল বাতাই মঙ্গ তিনি থমুং কাইনি ইংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম পুইলা থমুঙ্গ পান্তু স্পোর্টিং এসোসিয়েশন থাম সা কুলনি ফেরবাই ইউনাইটেড বিএসসি মেচেনখা উল থাওন জম্পুজলা ফুটবল ক্লাব নৈবুকচা গুলনি ফেরবাই ইউথ ক্লাব ন মেচেনখা নবার তৈবানি ককটুমা বসকাং দাম নৈচিব্রিয় হাস্টেনি যত জেলাও ফেরাং কগুই কচু গবাংখে ওয়াতে ওয়াবনে হিনে নবার তৈবানাইক হজা খাইরিকা খনা সালনি তুমারি সাকও থামচিব্রী ডিগ্রি তাই খামও নুচিবা ডিগ্রি সেলসিয়াসনি গানেগিনিও টান তিনি সালনি তুমারি সাকও থামচিথাম দশমিক নই ডিগ্রি তাই খামও নুচিদক ডিগ্রি সেলসিয়াস শারীরিক দাম বা সতী থামচি জরা আগরতলাও ওয়াতে ওয়াখা চিচার দশমিক নই মিলিমিটার পাইথক ককটমা বুবাগ্রক তায়সা পড়ু রাষ্ট্রবক্রক দুর্পতি মুর্মু খনা নিসিমি নখা সালবানী বাকি মধ্যপ্রদেশ বেড়াইনা থাঙ্গান মন্ত্রীবক্রক তিনি ফ্রান্স জি সেভেন কুচুক বেরমি ককলাম পান্ডব ভারত হা কতনি হামক্রাই গান সামুং তামুন খুরসা ফিকা মন্ত্রী অকরা সাকা মন্ত্রীবক্রক নি ফুনুমুং বাই সবকা সাত সবকা বিকাশ রুগৈন হাস্টেব হদানী গ্রীজা লোকরকনি রং পয়সা হামক্রাইনি সামুং তাংজাক টঙ্গু ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন জাক অরনি থার্ড ডিভিশন লীগ ফুটবল বাতাই মঙ্গ তিনি থমুং কাইনি ইংখা ককটমা তিনি বাকি অরণ পাইখ্যা উলনি ককটমা আওয়াই ইংগান খনাফুং দামচিনি সতী ব্রীজিও

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছে অনামিকা কর্মকার। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রকে পাথেয় করে রাজ্যে ও সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত আর্থসামাজিক অবস্থার মানোন্নয়নের কাজ চলছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ কৃষিজমির উর্বরতা রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রাকৃতিক চাষের উপর গুরুত্ব আরোপ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G7 শীর্ষ সম্মেলনে সুস্থায়ী ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। মেসির দুরন্ত হ্যাট্রিকে বিরাট জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল আর্জেন্টিনা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রকে পাথেয় করে রাজ্যেও সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত আর্থসামাজিক অবস্থার মানোন্নয়নের কাজ চলছে। আজ বিশালগড় বাজার সংলগ্ন এলাকায় নবনির্মিত শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী মন্দিরের উদ্বোধন এবং বিশালগড় বাইপাস ট্রাই জংশনে দীনদয়াল উপাধ্যায়ের মর্মর মূর্তির আবরণ উন্মোচন করে তিনি এ কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকে দেশবাসীর কল্যাণে নিরলসভাবে কাজ করছেন। পাশাপাশি ভারতবর্ষের ঐতিহ্য, পরম্পরা ও আধ্যাত্মিকতার বিকাশেও বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব ও অন্তরা সরকার দেব, সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত। কৃষিমন্ত্রী রতনলাল নাথ কৃষিজমির উর্বরতা রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রাকৃতিক চাষের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। আজ ধর্মনগরের রাগনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত একদিনের জেলাস্তরের ক্ষেত বাঁচাও অভিযান ও প্রাকৃতিক চাষ বিষয়ক কর্মশালার উদ্বোধন করে তিনি একথা বলেন। তিনি বলেন, আগামী 30 জুন পর্যন্ত ক্ষেত বাঁচাও অভিযান চলবে। প্রাকৃতিক চাষকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যেই গত 1 জুন থেকে এই অভিযান শুরু হয়েছে। কৃষিমন্ত্রী বলেন, বর্তমানে ত্রিপুরায় প্রায় 5,000 হেক্টর জমিতে প্রাকৃতিক চাষ হচ্ছে এবং চলতি বছরের শেষ নাগাদ তা বাড়িয়ে 16,000 হেক্টরে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে আত্মনির্ভরতার পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন NDA সরকার বিগত 12 বছরে নানারকম পদক্ষেপে দেশবাসীর সামনে ভরসার নতুন দিশা দেখিয়েছে। বিকশিত ভারতের স্বপ্নপূরণের সামনে এসেছে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন একটি প্রতিবেদন।
1: গবেষণা, উন্নয়ন এবং উদ্ভাবনকে আরও শক্তিশালী করতে এই সময়ে বর্তমান সরকারের আন্তরিক প্রয়াসে গঠিত হয়েছে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। এই প্রতিষ্ঠান দেশের বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা এবং শিল্পক্ষেত্রের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত খুলে দিয়েছে। ANRF এর লক্ষ্য তরুণ গবেষকদের উৎসাহ দেওয়া, অত্যাধুনিক গবেষণাকে এগিয়ে নেওয়া এবং বিজ্ঞান ভিত্তিক সমাধানের মাধ্যমে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করা। কৃষি থেকে স্বাস্থ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে মহাকাশ প্রযুক্তি, নানা ক্ষেত্রে গবেষণা এবং উদ্ভাবনের জন্য তৈরি হচ্ছে নতুন সুযোগ। বিজ্ঞানকে মানুষের কল্যাণে, গবেষণাকে উন্নয়নের শক্তিতে রূপ দিতে এগিয়ে চলছে ভারত। বলা যায়, গবেষণা, উন্নয়ন এবং উদ্ভাবনের মাধ্যমে আত্মনির্ভর ভারতের অগ্রযাত্রার অন্য নাম অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী আগরতলা।
0: কৈলাস শহরের শ্রী রামপুরস্থিত স্বামী বিবেকানন্দ ভবনে আজ বিকেলে বুদ্ধিজীবী সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বর্তমান NDA সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন OBC কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান মৃণাল কান্তি নাথ, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাসপাল, ঊনকোটি জেলা পরিষদের সদস্য বিমল কর প্রমুখ। প্রাণিসম্পদ বিকাশমন্ত্রী সুধাংশু দাস বলেছেন, যোগব্যায়াম শুধু শরীরকে সুস্থ রাখে না, বরং মানসিক প্রশান্তি ও ইতিবাচক জীবনযাপনের পথও সুগম করে। তাই সুস্থ ও রোগমুক্ত জীবন গড়তে প্রতিদিন কিছু সময় যোগচর্চা করা অত্যন্ত প্রয়োজন। আসন্ন আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে আজ আগরতলায় NSRCC যোগা শিবিরের উদ্বোধন করে তিনি এ কথা বলেন। এবছর যোগ দিবসের মূল ভাবনা সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম। শিবিরে উপস্থিত ছিলেন মৎস্য প্রাণিসম্পদ বিকাশ ও তপশিলী জাতি কল্যাণ দপ্তরের সচিব দীপা ডি নায়ার। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা শুরু হবে আগামী 6 জুলাই। 26টি কেন্দ্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা শেষ হবে 10ই জুলাই, উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা শেষ হবে 14ই জুলাই। আজ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী এই খবর জানিয়েছেন। আপনারা খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং newsonair অ্যাপ এবং টুইটার ও ফেসবুক।

প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে, ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিয়ানে G7 শীর্ষ সম্মেলনে সুস্থায়ী ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। নতুন অংশীদারিত্ব তৈরি ও আন্তর্জাতিক সংহতির পুনর্নির্মাণ শীর্ষক এক অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারত সর্বদাই মানবতাকে অগ্রাধিকার দিয়েছে। এই প্রসঙ্গে তিনি দুর্যোগ মোকাবেলায় সক্ষম পরিকাঠামো তৈরি, মিশন লাইফ, এক পের মাকে নাম অভিযানের মতো ভারতের নেতৃত্বাধীন একাধিক উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান বিশ্বে যা আগের অনেক বেশি পারস্পরিক সংযোগ ও নির্ভরতার উপর গড়ে উঠেছে, এই ক্ষেত্রে অংশীদারিত্ব হতে হবে মর্যাদাপূর্ণ। G7 শীর্ষ সম্মেলনে G7 গোষ্ঠীভুক্ত দেশগুলো ভারতসহ বেশ কয়েকটি সহযোগী দেশের সঙ্গে মিলে বিশ্বব্যাপী স্বাস্থ্য ও উন্নয়নমূলক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একাধিক উদ্যোগের কথা ঘোষণা করেছে। G7 গোষ্ঠীর নেতারা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও উগান্ডায় ছড়িয়ে পড়া ইবোলার প্রাদুর্ভাব মোকাবেলায় একটি সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি G7 গোষ্ঠী ক্যান্সারের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইকে ত্বরান্বিত করার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। নিট পরীক্ষার আগে অভিভাবক এবং পরীক্ষার্থীদের প্রতারকদের থেকে সতর্ক থাকার জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি অনুরোধ জানিয়েছে। সামাজিক মাধ্যমে NTA জানিয়েছে, টেলিগ্রামে প্রতারকরা পুনঃ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে। সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে যে পুনঃ পরীক্ষার কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। পরীক্ষার আগের চ্যাট দেখিয়ে ভুয়া প্রমাণ ভিডিও ছড়ানো হচ্ছে। NTA মহানির্দেশক অভিষেক সিং এর একটি ভিডিও শেয়ার করে দেশে অ্যাপটির ব্যবহার বন্ধ করার কারণ ব্যাখ্যা করেছেন। শ্রী সিং জানিয়েছেন, প্রতিটি প্রশ্নপত্র সম্পূর্ণ সুরক্ষিতভাবে তৈরি করা হয়েছে। বাল্যবিবাহ রোধ ও মানসিক স্বাস্থ্য সচেতনতায় আজ প্রজ্ঞাভবনে দুদিনব্যাপী বিশেষ কর্মশালা শুরু হয়েছে। কর্মশালায় পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হবে, এর ফলে বিদ্যালয়ের ড্রপ আউটের সংখ্যা কমবে এবং বাল্যবিবাহ হ্রাস পাবে। তিনি ছাত্রছাত্রীদের প্রতি যত্নশীল হওয়ার জন্য শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে আহ্বান জানান। দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি আজ এক সাংবাদিক সম্মেলনে জানান, আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে জেলার 3টি মহকুমায় নেশামুক্ত সমাজ গঠনের বার্তা নিয়ে ব্যাপক প্রচার চালানো হবে। খেলাধুলা ও জনসচেতনতামূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে। নেশার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে জেলার যুবক যুবতীদের নেশামুক্ত মিত্র হিসেবে ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক পোর্টালে নাম নথিভুক্ত করার আহ্বান জানান জেলাশাসক। জেলা পুলিশ সুপার মৌর্য কৃষ্ণ চন্দ্রশেখর নেশাজাতীয় সামগ্রী সংক্রান্ত তথ্য পুলিশকে জানাতে 112 টোল ফ্রি নম্বরে যোগাযোগ করতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। বিলোনিয়া টাউন হলে আজ বিলোনিয়া পৌর পরিষদ ভিত্তিক জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। শিবিরে 10টি সরকারি দপ্তরের স্টল থেকে জনগণকে প্রশাসনিক পরিষেবা প্রদান করা হয়। শান্তিরবাজার পৌর পরিষদের উদ্যোগে খগেন্দ্র চৌধুরী পাড়া স্কুলেও অনুরূপ একটি শিবির অনুষ্ঠিত হয়। তৃণমূল স্তরের প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমারের নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ মোহনপুর ব্লকের অন্তর্গত সিমনা গ্রাম পঞ্চায়েত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালের প্রতিনিধি দল শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামো, শ্রেণীকক্ষের পরিবেশ সহ সামগ্রিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা করেন। 2026 ফুটবল বিশ্বকাপে আজ আর্জেন্টিনা 3-0 গোলে হারিয়েছে আলজেরিয়াকে। 3টি গোলই লিওনেল মেসির। এই হ্যাট্রিকের ফলে জার্মানির মিরোস্লাভ ক্লোজের সাথে যুগ্মভাবে বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হয়ে উঠলেন তিনি। অন্য ম্যাচে অস্ট্রিয়া 3-1 গোলে জর্ডনকে পরাজিত করেছে। অন্যদিকে গ্রুপ পর্বের ম্যাচগুলিতে ভারতীয় সময় অনুযায়ী আজ রাত 10:30 পর্তুগাল মুখোমুখি হবে কঙ্গো প্রজাতন্ত্রের। এরপর আগামীকাল রাত 1:30 ইংল্যান্ড খেলবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে, আর আগামীকাল ভোর 4:30 ঘানার প্রতিপক্ষ পানামা। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 18.2 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রকে পাথেয় করে রাজ্য ও সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত আর্থসামাজিক অবস্থার মানোন্নয়নের কাজ চলছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ কৃষিজমির উর্বরতা রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রাকৃতিক চাষের উপর গুরুত্ব আরোপ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি

সেভেন শীর্ষ সম্মেলনে সুস্থায়ী ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। মেসির দুরন্ত হ্যাট্রিকে বিরাট জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল আর্জেন্টিনা। আজকের মতো সংবাদ এখানে শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

আপনাদের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে স্পোর্টস ম্যাগাজিন। শ্রোতা বন্ধুরা, আজকে প্রথম পর্বে শুনবেন দেবব্রত চক্রবর্তীর পাঠানো খেলাধুলার সংবাদ। তারপরেই শুনবেন আন্তর্জাতিক যোগাসন দিবসের প্রাক্কালে স্পোর্টস স্কুলের যোগাসনের প্রশিক্ষিকা শুভ্রা দের সঙ্গে সাক্ষাৎকার ভিত্তিক একটি অনুষ্ঠান। তাহলে প্রথমেই শুনুন দেবব্রত চক্রবর্তীর পাঠানো খেলাধুলার সংবাদ। আসন্ন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর। এই উপলক্ষে শহীদ ভগৎ সিং যুব আবাসে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জন্য বিস্তারিত কর্ম পরিকল্পনা ও রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ব্লক, মহকুমা, জেলা ও রাজ্য এই 4 স্তরে যোগ দিবস পালন করা হবে। রাজ্যস্তরের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে। মহিলা রাজ্য হকি চ্যাম্পিয়নশিপে 9টি শিরোপা জয় করেছে। সোনামুড়ার ধনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত 5ম হকি ত্রিপুরা সিনিয়র মহিলা রাজ্য চ্যাম্পিয়নশিপে 2026-এর শিরোপা জয় করেছে 9টি জেলায়। 3 দিনব্যাপী প্রতিযোগিতার শুরু থেকে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে অপরাজিত থেকে চ্যাম্পিয়নশিপের গৌরব অর্জন করেছে 9টির মেয়েরা। লীগ পর্বে সবকটি ম্যাচে জয় তুলে নিয়ে সেমিফাইনালে পৌঁছয় 9টি। তারপর সেমিফাইনালে সিপাহীজলা জেলাকে পরাজিত করে ফাইনালে ওঠে। শিরোপা নির্ধারণে ম্যাচে প্রতিপক্ষ ছিল খোয়াই জেলা। নির্ধারিত সময়ে 2টি দল গোল করতে ব্যর্থ হয়। ম্যাচের নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে। স্নায়ুর চাপের লড়াইয়ে 9টির খেলোয়াড়েরা অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে 3-2 ব্যবধানে খোয়াই জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব 13 রাজ্যভিত্তিক ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে সদর বি। উদয়পুরের জামজুড়ি মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে সদর এ দলকে পরাজিত করে শিরোপা জয় করেছে সদর বি ক্রিকেট দল। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টসে জিতে প্রথম ব্যাট করে সদর এ দল। নির্ধারিত ওভারে 6 উইকেটে করেছিল 124 রান। জবাবে ব্যাট করতে নেমে সদর বি শুরু থেকেই আত্মবিশ্বাসী ক্রিকেট উপহার দিয়েছে। বৃষ্টি আইনে সংশোধিত লক্ষ্য সামনে থাকলেও ব্যাটাররা ধৈর্য ও সংযমের পরিচয় দিয়েছে। নিয়মিত উইকেট পড়লেও দলটি ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে এবং শেষ পর্যন্ত 4 উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে আগরতলার NSRCC-তে অনুষ্ঠিত 2 দিনব্যাপী মহিলাদের অস্মিতা সিটি লীগের বাস্কেটবল ও কাবাডি প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। বিভিন্ন জেলার ক্রীড়াবিদরা এই প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছেন। অনূর্ধ্ব 17 বাস্কেটবল ফাইনালে খোয়াই জেলা দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে সিপাহীজলা জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপে জোড়া সোনা জয় করে নজির গড়েছেন বাংলার ঋতু মণ্ডল। আহমেদাবাদে অনুষ্ঠিত প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য পেয়েছেন ক্রীড়াবিদ ঋতু মণ্ডল। মাত্র 20 বছর বয়সেই ট্রেডিশনাল যোগার ব্যক্তিগত ও দলগত বিভাগে 2টি স্বর্ণপদক জয় করে দেশের মুখ উজ্জ্বল করেছেন। 70টি দেশের প্রায় 500 প্রতিযোগীর মধ্যে ভারতীয় দলের সদস্য হিসেবে অংশ নিয়ে এই নজির গড়েছেন তিনি। রাজমিস্ত্রির মেয়ে ঋতুর সাফল্যের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম ও সংগ্রামের অনবদ্য কাহিনী। কমনওয়েলথ গেমসের জন্য 32 সদস্যের ভারতীয়

0: অ্যাথলেটিক্স দল ঘোষণা করেছে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া। সেই দলে রয়েছেন অলিম্পিক সোনাজয়ী জেভলিন তারকা নীরজ চোপড়া। তবে শর্ত সাপেক্ষে, দীর্ঘদিন ধরে পিঠের চোটে ভোগা নীরজ বর্তমানে সুইজারল্যান্ডে পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন। ফেডারেশনের দাবি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন এবং আগামী কয়েকদিনের মধ্যেই প্রতিযোগিতায় ফিরতে পারবেন। কমনওয়েলথ গেমসের আগে নির্ধারিত যোগ্যতা অর্জনের শর্ত পূরণ করতে পারলেই তাঁর অংশগ্রহণ নিশ্চিত হবে। এদিকে দলে জায়গা পেয়েছেন স্প্রিন্টার গুরিন্দর বীর সিং, অনিমেষ কুজুর, ডেকাথলিস্ট তেজস্বিন শঙ্কর, শর্টপুটার তাজিন্দর পাল সিং তুর সহ একাধিক তারকা। কলকাতার ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব মোহামেডান স্পোর্টিংয়ের ভারপ্রাপ্ত সভাপতির পদ থেকে আচমকা ইস্তফা দিয়েছেন কামরুদ্দিন। সভাপতি এবং ট্রাস্টি সদস্যদের উদ্দেশ্যে পাঠানো চিঠিতে তিনি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন, তবে ইস্তফার নির্দিষ্ট কারণ সম্পর্কে কিছু বলেননি। দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে তিনি ক্লাবের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং ক্লাবের ঐতিহ্য রক্ষায় কাজ করেছেন বলে চিঠিতে দাবি করেছেন। সম্প্রতি ক্লাবের আর্থিক ও প্রশাসনিক নানা সমস্যাকে কেন্দ্র করে সমর্থকদের একাংশ কিছু কর্তা ব্যক্তির পদত্যাগের দাবি তুলেছিলেন, সেই তালিকায় কামরুদ্দিনের নামও ছিল। এবারে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন থেকে, তিন দেশে ফিফা বিশ্বকাপ ফুটবল শুরু হয়ে গেছে। আয়োজক দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। এই বিশ্বকাপে অংশ নিচ্ছে 48টি দেশ। নতুন ফরম্যাটে মোট 104টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 12টি গ্রুপে বিভক্ত দলগুলো প্রথমে গ্রুপ পর্বে খেলবে, তারপর নকআউট পর্বে উঠবে সেরা দলগুলো। 2026 ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে মোট 16টি স্টেডিয়ামে, তার মধ্যে 11টি স্টেডিয়াম যুক্তরাষ্ট্রে, 3টি মেক্সিকোতে এবং 2টি কানাডায়। উল্লেখযোগ্য ভেন্যুগুলোর মধ্যে রয়েছে মেটলাইফ স্টেডিয়াম, মার্সিডিস ব্যাঞ্চ স্টেডিয়াম, AT&T স্টেডিয়াম, হার্ড রক স্টেডিয়াম, এস্তাদিও আজতেকা, বিবি প্লেস এবং BMO ফিল্ড। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকায়। 2026 সালের ফিফা বিশ্বকাপের নকআউট পর্ব নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা শুরু হয়েছে। সূচি অনুযায়ী প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে 14 জুলাই ডালাসের AT&T স্টেডিয়ামে। প্রথম পর্বে এতক্ষণ শুনছিলেন দেবব্রত চক্রবর্তীর পাঠানো খেলাধুলার সংবাদ। দ্বিতীয় পর্বে এখন শুনবেন আন্তর্জাতিক যোগাসন দিবসের প্রাক্কালে স্পোর্টস স্কুলের যোগাসনের প্রশিক্ষিকা শুভ্রাদের সঙ্গে সাক্ষাৎকার ভিত্তিক একটি অনুষ্ঠান। আর এই দিবসটা পালনের পেছনে যে মানুষটার সবচেয়ে বেশি কৃতিত্ব, তিনি হচ্ছেন আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী। ওনার প্রচেষ্টাতেই আজকে এই জায়গায় যোগাসন পৌঁছেছে আর গোটা পৃথিবীতে পালিত হচ্ছে। তা আমাদের এই ছোট্ট রাজ্যও কিন্তু গোটা দেশের সঙ্গে, গোটা পৃথিবীর সঙ্গে সাড়ম্বরে পালিত হবে এই দিনটা। কিংবা আন্তর্জাতিক এই যোগাসন দিবস আসলে যোগাসনের কোন জায়গাটায় সবচেয়ে পরিবর্তন এনেছে, এসব নিয়ে আজকে কথা বলবো স্টুডিওতে আমন্ত্রিত হয়ে আসে স্পোর্টস স্কুলের যোগাসনের প্রশিক্ষিকা শুভ্রাদির সঙ্গে। নমস্কার।
1: নমস্কার।
0: তাহলে আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, একজন যোগার প্রশিক্ষিকা হিসেবে কিংবা যোগাসনের মানুষ হিসেবে কেমন প্রতিক্রিয়া আপনার?
1: আমার যোগাসনের প্রশিক্ষক হিসাবে আমার কাছে এই দিনটি খুবই আনন্দের এবং সুখের মনে হচ্ছে। তাহলে থিমটা নিয়ে একটু আলোচনা করা যাক। এবার হচ্ছে 12 ইন্টারন্যাশনাল যোগা ডে। থিমটা হচ্ছে যোগা ফর হেলদি এজিং, অর্থাৎ সুস্থ বার্ধক্যের জন্য যোগ। কথাটা শুনলে কতটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, তাই বয়স বাড়লে আমরা সবাই মনে করি কি নানা সমস্যা আসবে, হাঁটু ব্যথা, এইগুলি কমন সমস্যা, কোমর ব্যথা, রক্তচাপ, ঘুমের সমস্যা। অনেকে ভাবেন বয়সের সঙ্গে সঙ্গে, এটা তো স্বাভাবিক, কিন্তু যোগ আমাদের শেখায় বা যোগ যদি আমরা করি কিন্তু সুস্থ থাকা খুবই সম্ভব যোগের মাধ্যমে। প্রতিদিন যদি আমরা 30 থেকে 40 মিনিট যোগচর্চা করি তাহলে সুস্থ থাকা যায়, মনকে শান্ত রাখা যায় আর জীবনের প্রতি একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমরা গড়ে তুলতে পারি।
0: তাহলে এখন জানতে চাইব, এই যে গোটা দেশে গোটা পৃথিবীতে এই যোগাসন পালিত হবে, তা আপনার কি মনে হয় এই যে প্রধানমন্ত্রীর এত বড় একটা প্রচেষ্টা সফল হয়েছে, তার ফলে কি যোগাসনের চেহারাটা পাল্টে গেছে আপনার কি মনে হয়? মানে অনেক বেশি মানুষের কাছে পৌঁছতে পেরেছে,
1: মানুষ গ্রহণ করেছে, অনেক গ্রহণযোগ্য হয়েছে আগের থেকে। আমাদের ভারতে তো আছি এবং বিদেশেও এবার ওয়ার্ল্ড কম্পিটিশন হয়েছে, ওয়ার্ল্ড যোগা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে।

0: এখানে বিদেশ থেকে অনেক কম্পিটিটার্স এসেছে,
1: যোগাসনকারী,
0: হ্যাঁ যোগাসনকারীরা অংশগ্রহণ করেছে, তাহলে তো এটা অবশ্যই গ্রহণযোগ্য হয়েছে আগের থেকে,
1: মানে অনেক মানুষের কাছে গিয়ে
0: পৌঁছেছে।
1: তাহলে ইদানিংকালে মানে আপনার কি মনে হয়, আপনি বলছেন যে যোগাসনটা অনেক বেশি জনপ্রিয় হয়েছে, তার পেছনে কারণটা কি? শুধু কি স্বাস্থ্য ভালো রাখবো তার জন্যে, নাকি কম্পিটিশন যেগুলো এসছে, যে প্রতিযোগিতায় হচ্ছে অনেক বেশি, যোগাসন যারা করছেন তারা আন্তর্জাতিক জাতীয় স্তরে অনেক বেশি প্রতিযোগিতা হচ্ছে, এটা কি একটা কাজ করেছে আপনার?
0: হ্যাঁ এটা তো অবশ্যই কাজ করেছে, কিন্তু শরীর ভালো রাখার জন্য তো সবাই আসছে, ছোট ছোট বাচ্চারা সঙ্গে ওদের মা বাবারাও অংশগ্রহণ করছে, মা বাবারাও দেখে দেখে অনেক উৎসাহ পাচ্ছে, আগ্রহ পাচ্ছে, তারাও এইগুলিতে অংশগ্রহণ করছে, কম্পিটিশন করছে, যোগা সম্বন্ধে আলোচনা করছে, গ্রামে গঞ্জে এইগুলি ছড়িয়েছে, আগের থেকে অনেক বেশি গ্রহণযোগ্য হয়েছে আমি মনে করি, কম্পিটিশনের মাধ্যমে তো অবশ্যই,
1: মানে মানুষ তো সুস্থ হচ্ছে,
0: হ্যাঁ সুস্থ হচ্ছে,
1: এটা হচ্ছে একটা। আর যারা একেবারে তরুণ প্রজন্ম তারা করছে বিভিন্ন প্রতিযোগিতা, আপনারা যখন করতেন তখন কি এত প্রতিযোগিতা ছিল
0: না? এত প্রতিযোগিতা ছিল না, আমরা বছরে একটা কি দুইটা কম্পিটিশন করতাম, স্টেট লেভেল, ন্যাশনাল লেভেল, এই দুইটাই,
1: মানে এতটা জনপ্রিয় ছিল
0: না, এতটা লোকে চিনতই না, কিছু কিছু চিনতো, লোকে চিনতই না এটা কি করে এরকম বলতো,
1: মানে যখন আপনারা,
0: হ্যাঁ আমরা স্কুল লেভেলে যখন করতাম, মানে স্কুল থেকেই শিখেছি এগুলি।
1: আচ্ছা আচ্ছা, তখনও স্কুলে ছিল?
0: হ্যাঁ স্কুলে ছিল, স্কুল লেভেলে ছিল, আমরা করতাম, ওখান থেকেই আস্তে আস্তে আমি কম্পিটিশন করে গোল্ড মেডেল নিয়েছি ন্যাশনালে।
1: তাহলে বোঝা যাচ্ছে যে ত্রিপুরায় যোগাসন আজকের না, বহুদিন আগে থেকেই ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে।
0: হ্যাঁ
1: কিন্তু মাঝখানে যে পরিবর্তনটা হয়েছে একজন প্রশিক্ষিকা হিসেবে, যে এই ক্ষেত্রে যোগাসন একটা বিশাল প্রাপ্তি আমাদের, সেটা কোনটা এই রাজ্যের জন্য?
0: এই রাজ্যের জন্য বিশাল প্রাপ্তি, আগের থেকে অনেক বেশি গ্রহণযোগ্য হয়েছে কম্পিটিশন, হ্যাঁ যোগাসন, কম্পিটিশন বাড়ছে, আগে ছিল না এগুলি, এখন তো ওয়ার্ল্ড যোগাসন চ্যাম্পিয়নশিপ পর্যন্ত হচ্ছে, আগামীতে অলিম্পিক হবে, তারপরে কমনওয়েলথ গেম হবে, এগুলি ঢুকছে সব,
1: যোগাসন থাকবে
0: ওখানে, হ্যাঁ ওখানে কমনওয়েলথে ঢুকবে, অলিম্পিকে ঢুকবে, এগুলি আমাদের বড় প্রাপ্তি, আগে এগুলি ছিলই না, শুধু একটা কি দুটা বললামই তো।
1: তাহলে তার জন্যই পৃথিবীতে জনপ্রিয় হচ্ছে যোগাসন?
0: হ্যাঁ জনপ্রিয় হচ্ছে, সবাই চিনছে এগুলি, দেখে দেখে জানছে, বিদেশের কান্ট্রিগুলিও এগুলিতে অংশগ্রহণ করছে,
1: অনেক দেশেই তো,
0: হ্যাঁ অনেক দেশেই হচ্ছে।
1: তাহলে এখন জানতে চাইবো যে যোগাসন যারা করবে, সে ছোট হোক কিংবা বড় হোক, আট থেকে আসি সবাই করতে পারে?
0: সবাই করতে পারে, আট থেকে আসি, যোগার কোনো বয়স নেই, সবাই করতে পারে, সব বয়সের জন্য যোগা গ্রহণযোগ্য এবং করতে পারে। তাহলে একজন কোচের সঙ্গে পরামর্শ করে করলে খুব ভালো হয়, মানে যে ভালো জানে যোগা সম্বন্ধে, ডিগ্রি নিয়েছে বা যোগার এক্সপিরিয়েন্স আছে, এইসব কোচদের সঙ্গে যদি আলোচনা, প্রশিক্ষকের, হ্যাঁ তত্ত্বাবধানে করলে আমার মনে হয় খুব ভালো হয়।
1: তাহলে আট বছরের যে ছেলেটা আসবে আপনার কাছে, তার জন্য
0: একরকম, অবশ্যই অবশ্যই,
1: তো সেটা কিরকম?
0: এই তো আট বছরের বাচ্চারা যা শিখবে, আশি বছরের তারা তো তা শিখবে না, তাদের জন্য পার্থক্য থাকবে, তাদেরকে একভাবে শেখাতে হবে, ওদেরকে আরেকভাবে শেখাতে হবে, যে যেরকম যার বডি স্ট্রাকচার বা বডির গঠন,
1: মানে ফ্লেক্সিবিলিটি,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলি দেখে কোচ ডিসাইড করবে যে ও পারবে, ও পারবে। হ্যাঁ বয়স্কদের অনেক সমস্যা থাকে, তাদের অনেক আসন করানো নিষেধ থাকে, ঘাড়ের সমস্যা থাকে, হাঁটুর সমস্যা থাকে, বেশি ব্যান্ড হতে পারে না, আর ছোটরা তো আট বছরের বাচ্চারা তো মোটামুটি ফ্লেক্সিবল থাকে, তাদেরকে যা বলা হয় মোটামুটি ফাটফুট করে দেয়।
1: তাহলে একটা জিনিস হচ্ছে, আপনি যেটা বলছিলেন এবারের যেটা থিম,
0: হ্যাঁ
1: সেটা হচ্ছে বার্ধক্যের জন্য যোগাসন।
0: হ্যাঁ হ্যাঁ বার্ধক্যের জন্য
1: ঘটনাটা হচ্ছে, এই যে থিমটা বেছে নেয় তার পেছনেও তো একটা কারণ রয়েছে, এই যে আমরা বার্ধক্যের জন্য যে থিমটা ঠিক করা হয়েছে তার পেছনে কি কারণ?
0: এটা আয়ুষ থেকে, এটা আয়ুষ মন্ত্রক থেকে তারা ঠিক করা হয়েছে, এক এক বছর এক এক রকম থিম থাকে, সে অনুযায়ী এই বছরের থিমটা এই বয়স্কদের জন্য হবে, বয়স্কদের বেশি প্রেফার করেছে তাদের জন্য। হ্যাঁ
1: আর এবার যেটা মূল পর্ব সেটা কলকাতায় হতে যাচ্ছে,
0: হ্যাঁ কলকাতায়
1: হতে, প্রধানমন্ত্রী থাকার সম্ভাবনা রয়েছে,
0: সম্ভাবনা রয়েছে।
1: তাহলে মোদ্দা কথা হচ্ছে যে আন্তর্জাতিক যোগাসনের প্রাক্কালে আমাদের এই রাজ্যে যোগাসন যেখানে দাঁড়িয়ে আছে, আর কি কি করা উচিত আপনার মনে হয়? আরো

0: বেশি জনপ্রিয় আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্যে?
1: স্কুল লেভেলে যোগাসনটাকে অবশ্যই কম্পালসারি করতে হবে।
0: আচ্ছা,
1: বাচ্চাদের জন্য কম্পালসারি করলে এটা আস্তে আস্তে আরও গ্রহণযোগ্য হবে, আরও শিখবে, এমনি তো শিখছে তাহলে আরও শিখবে। এখন তো আনাচে কানাচে কোচিং সেন্টার গড়ে উঠছে, ওটা কতটুকু শিখায়।
0: তাহলে আপনারা যখন শিখতেন তখন কি কোয়ালিফাইড কোচ ছিল?
1: হ্যাঁ, আমি কোয়ালিফাইড কোচের কাছে শিখেছি। আমার কোচ অমরেন্দ্র ভৌমিক স্যার আমাদের স্কুলে গিয়ে উনি শিখাতেন। তারপরে অজন্তা ব্যানার্জি ছিলেন ম্যাডাম, ওনার তত্ত্বাবধানে আমাদের খুব যত্ন সহকারে, আমাদেরও নিজেদের খুব আগ্রহ ছিল
0: এগুলো শেখার।
1: হ্যাঁ, শেখার ক্ষেত্রে আমাদের ডাকতে হতো না, আমরা যোগা ক্লাস হবে বললেই দৌড়ে চলে যেতাম।
0: তাহলে আপনি যেখানে শিখতেন সংখ্যা যেটা, সেটা কেমন ছিল, বিশেষ করে মহিলাদের কিংবা মেয়েদের?
1: আমরা তো মহিলা গার্লস স্কুলেই পড়াশোনা করতাম, তো মেয়েরা অনেক ছিল আমাদের। আমি বাণী বিদ্যা স্কুলের স্টুডেন্ট, আমাদের এক ঝাঁক মেয়ে ছিল।
0: আচ্ছা আচ্ছা।
1: নানাখানে আমরা উমাকান্ত স্কুলে প্রোগ্রাম করতাম, তারপরে নানাখানে স্যারে আমাদের নিয়ে যেত, ছোটবেলায় প্রোগ্রাম করেছি।
0: তাহলে এই যে যোগাসন এখনো তো করছেন?
1: হ্যাঁ, এখনো করছি, এখন শরীর ভালোর জন্য করছি, এখন কম্পিটিটিভ লেভেল না। আমি যাতে সুস্থ থাকি সেই জন্য আমি কিছু এক্সারসাইজ, প্রাণায়াম, সঙ্গে প্রাণায়ামও করতে হয় বয়স্কদের জন্য তো অবশ্যই, কপালভাতি, ভামরি, অনুলম বিলম, এইগুলি এক্সারসাইজের পরে আসন শুরু হবে, তারপর প্রাণায়াম, এগুলি খুব মেডিটেশন বয়স্কদের জন্য খুবই দরকারি।
0: আর যোগাসন করতে গেলে কোন সময়টা সবচেয়ে ভালো?
1: সকাল বিকালেও করা যায়, সকালবেলা সবচেয়ে উৎকৃষ্ট সময়। এবং খাওয়া দাওয়ার প্রতিও কিছু নজর দিতে হবে, সুস্থ থাকতে হলে জাঙ্ক ফুড বেশি খাওয়া চলবে না, এগুলি বর্জন করতে হবে,
0: ফাস্ট ফুড
1: যেগুলি, হ্যাঁ ফাস্ট ফুড আমরা যেগুলি বলি। তারপরে সকালবেলা উঠে যোগা চর্চার আগে কিছু একটা খেয়ে নিতে হবে, খেয়ে তারপর
0: শুনে খালি পেটে করা যাবে না,
1: কিছু একটা খেয়ে নিলে ভালো হয় আর কি, অ্যান্টি স্টমাকটা বেশি একটা।
0: তাহলে আমাদের এখানে এই যে দিন যাচ্ছে সব কিছুই তো পরিবর্তন হচ্ছে, রাজ্য সরকারও চেষ্টা করছে যে যোগাসনকে আরও বেশি জনপ্রিয় করার জন্য, তো এই ক্ষেত্রে এখন যেখানে দাঁড়িয়ে আছে যোগাসন, কি মনে হয় আপনার? যে আপনি বলছিলেন বাধ্যতামূলক করার কথা,
1: তারপর? হ্যাঁ, বাধ্যতামূলক যদি স্কুলে স্কুলে করা যায় তাহলে এটা আরও বাড়বে আগামীতে, আমাদের আরও সম্ভাবনা, যোগার সম্ভাবনা। ত্রিপুরাতে তো এমনিই আছে, এমনিই ভালো আছে, অন্য অন্য কান্ট্রি স্টেট থেকে, সরি স্টেট থেকে, আরও হবে, সব বাচ্চারা যাতে যোগা শিখে, এটা বাধ্যতামূলক করলেই আমাদের প্রচার এবং প্রসার হবে। প্রচার তো হচ্ছেই, যদি ইন্টারন্যাশনাল যোগা ডে হবে হাফানিয়া মেলা প্রাঙ্গণে, এখানে সবাই আমরা করব যোগার সব,
0: মানে মূল অনুষ্ঠান কি ওখানে?
1: হ্যাঁ, ওখানে হবে স্টেট লেভেলের মূল অনুষ্ঠান,
0: মানে ত্রিপুরা,
1: ত্রিপুরার। এছাড়া মহকুমারগুলিতে, ডিস্ট্রিক্টগুলিতে সবখানেই হয়, সবখানেই হচ্ছে,
0: মানে সরকারি বেসরকারি বিভিন্ন স্তরেই
1: তো হয়, সবখানে, সব অফিস আদালত সবখানেই হয়।
0: তাহলে তার সুফল আছে, তার জন্যই তো মানুষ করছে।
1: হ্যাঁ,
0: এখন জানতে চাইবো যে মানে যোগাসন তো আর এখন শুধু যোগাসনের মধ্যে সীমাবদ্ধ নেই, অনেক কম্পিটিশন হচ্ছে, সেখানে ত্রিপুরা রাজ্যের যে সাফল্যের খতিয়ানটা, আপনি যেখানে কাজ করছেন তো সেই হিসেবটা কি বলছে?
1: যোগাসন প্রত্যেক বছর ন্যাশনাল থেকে আমাদের অনেক প্রাইজ আছে, গোল্ড মেডেল, সিলভার মেডেল, সব প্রাইজ আছে। এবার আমাদের যে কম্পিটিটিভ সিলেবাসটা একটু চেঞ্জ হয়েছে, এটা আমাদের রিদমিক, আর্টিস্টিক, এগুলি নাচের বেশি এসে গেছে, ট্রেডিশনালটা একটু কম হয়েছে, এই জন্য
0: এটা যেটা ছিল সিলেবাসে অনেকটা
1: পরিবর্তন হয়েছে, এটা নিয়ে আর একটু চর্চা করতে হবে আমাদের সবার। আগে ছিল, কম ছিল, কিন্তু এখন এটা বেশি হয়ে গেছে, আর্টিস্টিক যোগা, সিঙ্গেল পেয়ার।
0: তার মধ্যে আর্টিস্টিক যোগা বলতে এটা মানে যোগা তো যোগাই, তার মধ্যে কি থাকবে?
1: তার মধ্যে গান থাকবে, গানের সঙ্গে সঙ্গে,
0: কিংবা মিউজিক,
1: মিউজিক থাকবে, হ্যাঁ এটাই, মিউজিকের সঙ্গে সঙ্গে ওকে তাল মিলিয়ে যোগাটা করতে হবে, গানের যে থিমটা এটার সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে যোগা করতে হবে। এরকম সিলেবাসে দেওয়া থাকে 10টা আসন করতে হবে একটা গানের সঙ্গে, 3 মিনিট সময়ের একটা গান, মানে মিউজিক,
0: মানে ওই ফ্লোর এক্সারসাইজে জিমন্যাস্টিক যেমন ভাবে হয়,
1: হ্যাঁ ঠিক
0: তেমনি,
1: হ্যাঁ তেমনি, টাইম বাধা থাকে, আসন বাধা থাকে সিলেবাসে, যে এইগুলি করতে হবে, এইগুলি করতে

0: জনপ্রিয় করার জন্য করা হচ্ছে এটা, অনেক বেশি যাতে মানুষের কাছে পৌঁছতে
1: পারে,
0: আকৃষ্ট হয় যাতে মানুষ, তো সেটার জন্য কি আপনাদের প্রস্তুতি নিতে হচ্ছে আলাদা?
1: হ্যাঁ, আলাদা প্রস্তুতি নিতে হচ্ছে, গতবার থেকে শুরু হয়েছে।
0: মানে আপনাদের যে প্রশিক্ষণের ব্যবস্থাটা সেটা কারা দিচ্ছেন আপনাদের?
1: আমরা তো স্টুডেন্ট স্পোর্টস স্কুলে আমি করাই, ওখানে স্টুডেন্ট সিলেকশন হয়ে ভর্তি করতে হয়, ওদেরকে আমরা দিই। বিভিন্ন সেন্টার আছে, ওইগুলিতে হচ্ছে, সরকারিভাবে হচ্ছে, বেসরকারিভাবে হচ্ছে।
0: আচ্ছা আচ্ছা, মানে প্রশিক্ষণটা?
1: হ্যাঁ, প্রশিক্ষণ।
0: তো আপনি যাদের দিচ্ছেন প্রশিক্ষণ এখন, তো এটা কি রিদমিক যেটা বলছেন, আর্টিস্টিক যোগা যেটা, আপনারা কি শুরু করে দিয়েছেন?
1: হ্যাঁ হ্যাঁ, শুরু করে দিয়েছি।
0: তো সেটা করতে গেলে কত বয়স থেকে?
1: এটা সব বয়স, 14, আন্ডার 14, আন্ডার 17, আন্ডার 19, তিনটা এজেই আমাদের কম্পিটিশন হয়, কম্পিটিশন লেভেল যোগা যেটা।
0: আচ্ছা আচ্ছা, মানে ওখানে আপনারা শুরু করে দিয়েছেন?
1: হ্যাঁ, শুরু করে দিয়েছি।
0: তাহলে এখন আস্তে আস্তে জানতে চাইব যে যোগাসন, এই যে এবারের থিম যেটা, সেটা আমাদের এই রাজ্যের জন্যে কতটুকু ইতিবাচক সাড়া ফেলবে আপনার মনে হয়? এই যে বার্ধক্যের জন্য যে যোগাসনটা, এখানে কি তেমনভাবে কি আপনারা যোগাযোগ করছেন এখন, সরকারি স্তরেই হোক বেসরকারি স্তরেই হোক?
1: এটা বলতে গেলে
0: কেন ঠিক করা হলো এটা?
1: এটা তো বললামই, আয়ুষ থেকে ঠিক করেছে।
0: আচ্ছা,
1: বার্ধক্যের জন্য, বার্ধক্যরা যাতে যোগা শিখে এর জন্য এটা করেছে, উৎসাহিত হয় বা আমাদের জন্য, মানে বয়স্ক লোকরা যাতে খুশি হবে, খুশি হয়ে করতে আসবে শুনে,
0: মানে দিনটা তাদের জন্য,
1: তাদের জন্য, হ্যাঁ, উৎসর্গ দিবসা সবাই মিলে আমরা যোগা করি।
0: আর এমনিতে এখানে আপনি যেটা বলছেন যে যোগাসনের তো বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, তো সেই ক্যাটাগরিতে যাদের জন্য এবার থিমটা করা হলো, তারা কতটা অনুপ্রাণিত হবেন আপনার মনে হয়? বেশি করে অংশ নেবেন?
1: হ্যাঁ, বেশি করে অংশ নেবে, আমার মনে হয় ওরা বেশি করে অংশ নেবে। ওদের জন্য যেহেতু যোগা ফর হেলদি এজিং, এই জন্য আমার মনে হয় ওরা বেশি করে এই কম্পিটিশন, আর এই যোগাটাতে অংশ নেবে।
0: আন্তর্জাতিক যোগাসন দিবসের প্রাক্কালে এই ছোট্ট রাজ্যের মানুষদের কাছে কি একটা বিশেষ বার্তা দিতে চাইবেন?
1: আচ্ছা, আমি একটু বলতে চাই, যোগা ভারতবর্ষের একটা অমূল্য সম্পদ, এটা ভারত থেকে
0: একদম
1: উৎপত্তি, গোটা বিশ্বের কাছে সুস্থ জীবনের এটা একটা পথ প্রদর্শক,
0: রাস্তা।
1: হ্যাঁ, রাস্তা। তাই আন্তর্জাতিক যোগা দিবসে আমরা সবাই মিলে যদি বসে প্রতিজ্ঞা করি যে প্রতিদিন অন্তত কিছুটা সময় হলো যোগা অভ্যাস করব, এবং নিজেরা নিজেদের সঙ্গে সঙ্গে বাইরের যত প্রবীণ প্রত্যেকে, মা যেমন মা বাবা দাদা দিদি, তাদেরকে নিয়ে, তারা তো আমাদের জন্য সারা জীবন করেছে, আমরা যদি ওই দিনটায় তাদেরকে নিয়ে আমরা সবাই একসাথে বসে কিছু যোগা চর্চা করি, তাদের উপযুক্ত যোগা তারা যেতে করতে পারে, এবং একটু তাহলে সুস্থ শরীর থাকবে, সুস্থ মন থাকবে।
0: দ্বিতীয় পর্বে এতক্ষণ শুনবেন আন্তর্জাতিক যোগাসন দিবসের প্রাক্কালে স্পোর্টস স্কুলের যোগাসনের প্রশিক্ষিকা শুভ্রাদের সঙ্গে সাক্ষাৎকারী ভিত্তিক একটি অনুষ্ঠান। আর এরই সঙ্গে শেষ হচ্ছে আজকের স্পোর্টস ম্যাগাজিন।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান ক্রীড়া প্রসঙ্গ আকাশবাণী আগরতলা। এখন শুনবেন আধুনিক গান শিল্পী সুবীর সেন।

0: আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার সন্ধ্যা।
1: নমস্কার, আকাশবাণী সে সমাচার সন্ধ্যা কে সাথ মে বিশাল শর্মা। মুখ্য সমাচার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নে ফ্রান্স কে এভিয়ন মে G7 শিখর সম্মেলন সে অলগ আমেরিকা কে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সে মুলাকাত কি। নাবিকো কি সুরক্ষা অর হরমুজ জল ডমরু মধ্যে খোলনে কে মুদ্দে পর প্রমুখতা সে চর্চা হুই। প্রধানমন্ত্রী নে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ, ইউরোপীয় পরিষদ কে অধ্যক্ষ অ্যান্তোনিও কোস্তা অর ইউরোপীয় আয়োগ কে অধ্যক্ষ উরসুলা ফন ডের লেয়েন কে সাথ ভি দ্বিপক্ষীয় বৈঠকে কি। পেরিস মে ভিভাটেক 2026 মে ভারত মণ্ডপ কে উদ্ঘাটন অবসর পর ভারত অর ফ্রান্স নে নবাচার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর প্রৌদ্যোগিকী সহযোগ পর প্রতিবদ্ধতা দোহরাই। রেলওয়ে নে কানেক্টিভিটি অর সুরক্ষা মে সুধার কে লিয়ে 1,200 করোড় রুপে সে অধিক কি কই পরিযোজনাও কো মঞ্জুরি দি। মৌসম বিভাগ নে কাল দেশ কে পূর্বোত্তর ক্ষেত্রো অর পশ্চিম বঙ্গাল কে হিমালয় কে তরাই বালে ক্ষেত্রো মে মূসলাধার বারিশ কি আশঙ্কা ব্যক্ত কি। অর লখনৌ মে দূসরে এক দিবসীয় ক্রিকেট ম্যাচ মে ভারত নে আফগানিস্তান কো 403 রন কা লক্ষ্য দিয়া। আব সমাচার বিস্তার সে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নে কহা হে কি হরমুজ জল ডমরু মধ্য কো খোলা রাখনা বৈশ্বিক অর্থব্যবস্থা কে লিয়ে অত্যন্ত মহত্বপূর্ণ হে। এভিয়ন মে জি

এতক্ষণ শুনলেন নজরুল গীতি, শিল্পী ছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট।

আকাশবাণী আগরতলা এখন শুনবেন বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আয়ুষ্মান ভারত যোজনা নিয়ে সংবাদ বিভাগের বিশেষ আলোচনা।

0: আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সংবাদ বিভাগের সাপ্তাহিক আলোচনামূলক অনুষ্ঠান আজকের প্রসঙ্গতে। শ্রোতা বন্ধু, আমি আপনারা প্রত্যেকে আমরা জানি যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জনগণকে বিভিন্নভাবে সুবিধা দিয়ে আসছে। তেমনি এক অন্যতম সুবিধা হল আয়ুষ্মান ভারত। যে আয়ুষ্মান ভারত বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছরে অনেক দূর এগিয়ে গেছে। তো এই আয়ুষ্মান ভারত নিয়ে আজ কথা বলবো, যে আয়ুষ্মান ভারত কিভাবে মানুষকে সহায়তা করছে, বিশেষ করে আমাদের রাজ্যের মানুষ কিভাবে সহায়তা ভোগ করতে পারছেন, কতজনেই বা পারছেন এবং কী কীভাবে সেগুলো গ্রহণ করতে পারছেন তারা, এই সমস্ত নানান বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজ আলোচনায় রয়েছেন ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর আয়ুষ্মান ভারত ডক্টর দেবাজ্যোতি ঘোষ। ম্যাডাম, ম্যাডাম স্বাগত আমাদের আজকের আলোচনায়।
1: নমস্কার। নমস্কার আপনাকে।
0: ম্যাডাম, প্রথমেই তো বলছিলাম যে আমরা আয়ুষ্মান ভারত নিয়ে কথা বলবো, যে কেন্দ্রীয় সরকারের আমরা প্রত্যেকেই জানি যে ১২ বছর পূর্ণ হয়েছে বর্তমান কেন্দ্রীয় সরকারের। তো এই ১২ বছরে বিভিন্ন

0: বিভিন্ন প্রকল্পের উন্নয়ন বিভিন্নভাবে হয়েছে, বিভিন্নভাবে মানুষ সেইগুলো গ্রহণ করতে পেরেছেন। তার মধ্যে অন্যতম একটি প্রকল্প হলো আয়ুষ্মান ভারত, যেটা স্বাস্থ্যক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছে। তো ম্যাডাম, প্রথমেই আয়ুষ্মান ভারত যোজনাকে আপনি একজন ডাক্তার হিসেবে কিভাবে ব্যাখ্যা দেবেন?
1: দেখুন, প্রথমে যেটা বলতে হয়, আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা যেটা, সেটা কিন্তু ওয়ার্ল্ডের লার্জেস্ট গভর্নমেন্ট ফান্ডেড একটা ইন্স্যুরেন্স কাম অ্যাসিওরেন্স স্কিম, হেলথ ইন্স্যুরেন্স কাম অ্যাসিওরেন্স স্কিম। সারা বিশ্বে অনেক হেলথ ইন্স্যুরেন্স আছে, যার মধ্যে আয়ুষ্মান ভারত হলো

0: আছেন এটার মধ্যে। মধ্যবিত্ত পরিবারের অনেকেও এই তালিকার মধ্যে রয়েছেন। তো সরকারি বেসরকারি অনেকগুলো হাসপাতালেই এরা চিকিৎসা পেতে পারে, বছরে 5 লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস ট্রিটমেন্ট পায়।
1: তো ম্যাডাম, এই ক্ষেত্রে বলবো, এই যোজনার বা এই প্রকল্পের মূল উদ্দেশ্যটা কি নিয়ে শুরু হয়েছিল?
0: মূল উদ্দেশ্য তো হলো, যেমন আমরা আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা যে বললাম, এরকম 50 কোটি লোক এর আওতাভুক্ত আছে। এর মধ্যে বেশিরভাগই হলো আমাদের সেন্সাস যেটা হয়েছিল, সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস, ওইখানে ইকোনমিক্যালি যারা পুয়ার সেকশনের আছেন ওদেরকে এই আওতায় আনা হয়েছে। তো মেইন হলো কি, ওই পরিবারগুলোর মানে স্বাস্থ্যের সুরক্ষা দেওয়া, চিকিৎসার জন্য যেন ওদের কোনো মানে অনেক অর্থ কি হয়, ওদেরকে মানে ধার নিতে হয় বা বাড়ি ঘর বিক্রি করে অনেকে ট্রিটমেন্ট করে, তো ওই জিনিসগুলোকে যেন না করা হয় আর কি, ওদেরকে যেন মানে ঋণগ্রস্ত হতে না হয় বা পয়সার অভাবে কেউ চিকিৎসা পেলো না, চিকিৎসা না পেয়ে মারা যাওয়া, কষ্ট ভোগ করা, ওইগুলো যেন না হয়, ওই জন্যেই বেসিক্যালি এই মানে স্কিমটা চালু করা হয়েছে।
1: সত্যি তাই, সত্যি তাই। ভারতবর্ষের অর্থাৎ আমাদের দেশের কোনো রোগী যেন বিনা চিকিৎসায় মৃত্যু না হয় বা কিংবা অর্থের অভাবে মৃত্যু না হয়, সেই জন্য কিন্তু কেন্দ্রীয় সরকারের এই বিশেষ প্রকল্প আয়ুষ্মান ভারত, তাই তো ম্যাডাম?
0: হ্যাঁ একদম।
1: ম্যাডাম, আমরা 2047কে বিকশিত ভারতে পরিণত করার লক্ষ্য নিয়েছি, তো এই বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এগিয়ে চলছি আমরা। আয়ুষ্মান ভারত স্বাস্থ্য প্রকল্প কতটা গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে দাঁড়িয়ে?
0: খুবই গুরুত্বপূর্ণ এটা, কারণ কি, আয়ুষ্মান ভারত প্রকল্প দিয়ে অনেক লোক মানে চিকিৎসা করছে এবং অনেক প্রত্যেক দিন প্রচুর পরিমাণে লোক এখানে বিনা পয়সায় চিকিৎসা করাতে পারছে। তো এটা তো অবশ্যই মানে বিকশিত ভারতের একটা পার্ট আমরা বলতে পারি এটা।
1: সত্যি সত্যি তাই। কি কি চিকিৎসার পরিষেবা পাচ্ছেন জনগণ?
0: আমি বলি, প্রথমে হলো আয়ুষ্মান ভারত দিয়ে যখন আমরা চিকিৎসা করব, পেশেন্টকে হসপিটালে ভর্তি হতে হয়, সেকেন্ডারি বা টারশিয়ারি কেয়ার, এটা এরকম মানে ওপিডি বেসিসে যেমন আমরা ট্রিটমেন্ট পাই, ওইগুলো কিন্তু আয়ুষ্মান ভারতের আওতায় আসবে না। তো ধরুন অ্যাডমিশনের পরে, যেমন ধরুন কোনো হার্টের রোগ, ক্যান্সার, কিডনির রোগ, নিউরোসার্জারি, অর্থোপেডিক্স বা মাতৃত্বজনিত কোনো জটিলতা, শিশু চিকিৎসা, ওই রকম বিভিন্ন ধরনের প্যাকেজ আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত রয়েছে। না মানে হসপিটালে ভর্তি হতে হবে, এরকম না মানে ওপিডি বেসিস হয় না আর কি ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট তো জেনারেলি ওপিডি আর আইপিডি এরকম হয় না, ওপিডি বেসিসে কি হয়, যেমন আমরা গেলাম, ডাক্তার দেখালাম, দেখিয়ে আমরা প্রেসক্রিপশন করে, আমাদের অ্যাডভাইস দেয়, মেডিকেল অ্যাডভাইস নিয়ে আমরা আসি। এই ক্ষেত্রে আমাদের ইন পেশেন্ট হতে হবে, ভর্তি হতে হবে, কারণ প্রকল্পটাই মেইনলি সেকেন্ডারি এবং টারশিয়ারি কেয়ারের জন্য। তো যেই ট্রিটমেন্টগুলো ওপিডি বেসিস হয় এখানে তার অ্যাডমিশনের প্রয়োজন হয় না, ডাক্তারবাবু বুঝেই ওনাদেরকে ওপিডি অ্যাডভাইস দেয়। কোনো পেশেন্ট যদি ওপিডিতে আসে, দেখেন যে ওনার অ্যাডমিশনের প্রয়োজন আছে, তখন ওইখান থেকেই উনি অ্যাডভাইস করবেন, ট্রিটিং ডক্টর অ্যাডভাইস করবে যে ওনার অ্যাডমিশনের প্রয়োজন আছে, তখন ওনারটা আবার আয়ুষ্মানে হয়ে যায়। কিন্তু ওপিডি থেকে দেখে যে পেশেন্টকে আমরা ওপিডি অ্যাডভাইস দেই, ওইগুলো আয়ুষ্মানের আওতায় পড়ে না।
1: হাসপাতালে ভর্তি হলেই যদি আয়ুষ্মান কার্ডের অন্তর্ভুক্ত থাকে তবে সেটা পরিষেবা পেয়ে যাবে। একজন মানুষ ধরুন হাসপাতালে গেল, আয়ুষ্মান তার করা নেই বা আধার লিংক নেই, সেক্ষেত্রে সে কি করবে?
0: আধার লিংক যদি না থাকে, মানে আধার লিংক নেই মানে আধার লিংক ফোনে, ধরুন আধার লিংক ফোন নেই, ওই ক্ষেত্রে আমরা মানে ফিঙ্গারপ্রিন্টস কিংবা আইরিস স্ক্যানার ওইগুলো দিয়ে মানে কার্ড করাতে পারি, কিন্তু আধার অথেন্টিকেশন ম্যান্ডেটরি কার্ড করানোর জন্য। নতুবা অনেক ভুয়ো কার্ড হয়, এক একজনের দুটো তিনটে করে হতে পারে, মানে ওই রকম লোক আমরা, যার আধার কার্ড নেই ওর কিন্তু আয়ুষ্মান কার্ড আমরা বানাতে পারবো না, কারণ আয়ুষ্মান কার্ডের মেইন ক্রাইটেরিয়াই হলো যে আমার আধার অথেন্টিকেশন করতে হবে। এবার আধারের সঙ্গে ফোন নাম্বার লিংক নাই থাকতে পারে, ওই ক্ষেত্রে ধরুন ফিঙ্গারপ্রিন্টস বা আইরিস স্ক্যানার দিয়ে আমরা করতে পারি। বাচ্চাদের ক্ষেত্রে যেগুলো প্রবলেম হয়, ওদের ফিঙ্গারপ্রিন্টস অনেক সময় ম্যাচ করে না, ওই 5 বছর পর পর আধার আপডেট করতে হয়, যেটা ওইটা যদি কারোর ক্ষেত্রে না হয়ে থাকে, ওদের ফিঙ্গারপ্রিন্টস চেঞ্জ হয় বাচ্চাদের, তখন আমরা ওই আইরিস দিয়ে করি, তখন একটু প্রবলেম হয় আমাদের জন্য, একটু চ্যালেঞ্জ হয়ে যায় ওইটা করা। তো ওই জন্য আমরা সবাইকে বলি আর কি, আধারটা আপডেট থাকলে ভালো, আধারের সঙ্গে ফোন নাম্বার লিংক থাকলে ফোনে ওটিপি আসে, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আদারওয়াইজ তো ওই ফিঙ্গারপ্রিন্টস আইরিস স্ক্যানার ওইভাবে করতে হয় বা ফেস স্ক্যান করে। বাচ্চাদেরই মেইনলি প্রবলেম হয়, ওদের ফেসও চেঞ্জ হয়ে যায়, ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ করে না, ওই জন্য আধার আপডেট থাকলে ভালো আর কি।
1: অনেক ক্ষেত্রে তো দেখা যায় যে দুর্ঘটনার কবলে পড়ে কোনো না কোনোভাবে আহত হয়েছেন বা বিশেষভাবে আহত হয়েছেন, তো সেই ক্ষেত্রে আধার লিংক করানোটা অনেকটা কষ্টসাধ্য হয়, তখন আপনারা কি করেন?
0: ওই জন্য আমরা আগে থেকেই বলি যে কখন এই কার্ডটার প্রয়োজন হবে এটা আমরা কেউ জানি না, ওই জন্য সবাইকে বলি যে সময় যেহেতু আছে এখন আমাদের হাতে, যাদের এরকম হয়নি, আমি মানে বলি কাউরেই দরকার না হোক এরকম, কিন্তু বলতে তো পারি না, ওইরকম অ্যাক্সিডেন্ট হতে পারে বা

0: কিছু একটা হলো যে কার্ড করার সুযোগ থাকে না। অনেক পেশেন্টের ক্ষেত্রে এরকম হয়েছে আমাদের যে কার্ড করার আমরা সুযোগ পাইনি। একটা তো মানে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা পেশেন্টের, যার ফোনও ক্র্যাশ হয়ে গেছে ওই অ্যাক্সিডেন্টে, ছেলেটার হাত নষ্ট হয়ে গেছে, মুখ থেতলে গেছে, ওই ক্ষেত্রে আমাদের খুব কষ্ট হয়েছে মানে ওর আধার অথেন্টিকেশন। কার্ড করাতে যেমন আধার অথেন্টিকেশন দরকার হয়, তেমনি অ্যাডমিশনের সময়ও আধার অথেন্টিকেশন দরকার হয়। পুরো সিস্টেমটাই আধার বেসড। তো যার জন্যে মানে সবাইকে ওই জন্যে বলি আর কি যে কার্ড করিয়ে নাও, আর আধারটা আপডেট থাকলে ভালো কি, কার্ড করাতেও সুবিধা হয় প্লাস অ্যাডমিশনের সময় আধার অথেন্টিকেশনটা হয়ে যায়।
1: আমাদের রাজ্যে এখনো পর্যন্ত কতজন আয়ুষ্মানের অন্তর্ভুক্ত রয়েছেন?
0: আমাদের তো দেখুন মানে আমরা যদি পিএমজেওয়াই বলি, আমরা যেটা বলছি আজকে আয়ুষ্মান ভারত পিএমজেওয়াই, এটাতে আমাদের যেরকম টার্গেট ছিল আমাদের ফ্যামিলি কভারেজ হয়ে গেছে মোটামুটি। ধরুন আপনার ফ্যামিলিতে পাঁচজন লোক রয়েছে, চারজনেরই কার্ড হয়ে গেছে বা একজনের কার্ড হয়েছে, আমরা কভার ধরি এই ফ্যামিলিটাকে, তা আমাদের ওরকম মানে ফ্যামিলি কভারেজ হয়ে গেছে। তার মধ্যে বিক্ষিপ্তভাবে হয়তো ধরুন কোনো কোনো ফ্যামিলিতে এক দুজন করায়নি, ওনাদেরকে আমরা বলছি যে কার্ডটা যেন করিয়ে নেয়।
1: এরকম কোন ধরনের পরিবারকে এই প্রকল্পের আওতায় সহায়তা করা হচ্ছে?
0: মেইনলি তো বললাম যেটা ওই সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাসে 2011 যারা সোশিও ইকোনমিক্যালি পুয়ার কাস্ট যাদের ডিনোট করা হয়েছে, ওই ফ্যামিলিগুলো প্রত্যেকটাই আমাদের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অন্তর্ভুক্ত। কিন্তু এর বাইরেও আমাদের যেটা স্কিম রয়েছে CMJAY, চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা, এই স্কিমের মধ্যে যারা মানে PMJAY কার্ড পায়নি ওদেরকেও ইনক্লুড করা হয়েছে, ওদেরকে ইনক্লুড করা হয়েছে মেইনলি CMJAY। তো PMJAY তো প্রথম আমাদের এটাই ছিল যে ওই সেন্সাস অনুযায়ী যারা সোশিও ইকোনমিক্যালি পুয়ার কাস্টে আছে, তারপর আমাদের যতজন হেলথে আশাকর্মী রয়েছেন আশাদের ফ্যামিলিকে ইনক্লুড করা হয়েছে PMJAY, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অঙ্গনওয়াড়ি হেল্পার যারা রয়েছেন ওই ফ্যামিলিগুলোকে PMJAY ইনক্লুড করা হয়েছে, তারপর BOCW মানে ওই বিল্ডিং এন্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার যারা লেবার কার্ড যাদের রয়েছে ওদেরকে ইনক্লুড করা হয়েছে, তারপর এখন আপনারা PM জানমান শুনেছেন রিয়াং কমিউনিটিদের ইনক্লুড করা হয়েছে এটাতে। তো এরপরও আবার আরেকটা মানে PMJAY-এর এটা এক্সটেনশন মোড যেটা, সাফাই কর্মচারী যারা রয়েছেন ওদেরকেও PMJAY কার্ড দেওয়া
1: হচ্ছে।
0: এর বাইরে যারা রয়েছে মানে এর মধ্যে আমাদের 50%-এর উপর পপুলেশন কভার্ড হয়ে গেছে, এর বাইরে যারা রয়েছেন ওনাদেরকে আমরা CMJAY কার্ড দিচ্ছি।
1: এর মধ্যে তফাৎটা কোথায় PMJAY এবং CMJAY?
0: কোনো তফাৎ নেই, একটা গভর্নমেন্ট মানে স্টেট গভর্নমেন্ট ফান্ডিং করছে আর একটা মানে সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ডিং করছে এটাই। আর CMJAY যেটা সেটা PMJAY প্ল্যাটফর্মেই কাজ করছে আমাদের,
1: মানে বছরে 5 লাখ টাকার
0: চিকিৎসা পরিষেবা প্রত্যেক মানে ফ্যামিলি ওয়াইজ আর কি 5 লাখ পার ফ্যামিলি।
1: তো এই ক্ষেত্রে বলবো একটা পরিবারের মধ্যে ধরুন 5 জন বা 4 জন রয়েছে, তো সেই ক্ষেত্রে একজনের চিকিৎসা করতে বছরে ধরুন 5 লাখ টাকা খরচ হয়ে গেছে, দ্বিতীয় জন যদি অসুস্থ হয় তখন কি সেই পরিষেবা পাবে?
0: ওই ক্ষেত্রে দেখুন সরকারি হাসপাতালে তো সরকারি হাসপাতালের মতন চিকিৎসা পাবে, কিন্তু কোনো প্রাইভেট হসপিটালে গেলে ওই ক্ষেত্রে ফ্যামিলি মেম্বারকেই বিয়ার করতে হবে, কার্ডের 5 লাখ শেষ হয়ে গেলে তো আর কিছু করা যাবে না।
1: বেসরকারি হাসপাতালগুলো কতটা সক্রিয় বা কিভাবে কাজ করে এই যোজনায়?
0: বেসরকারি হসপিটালগুলোতেও আয়ুষ্মানের চিকিৎসা পাওয়া যায়, কিন্তু কি বলুন তো মানে প্রত্যেকটা হসপিটালে প্রত্যেকটা রোগের ট্রিটমেন্ট হবে এই ধারণাটা আমাদের ভুল। বেসরকারি হসপিটাল এটা তো ওদের একটা বিজনেস না, গভর্নমেন্ট এডেড মানে গভর্নমেন্টের পারমিশন নিয়েই ওরা এখানে হসপিটাল খুলেছে, গভর্নমেন্ট ওনাদেরকে জায়গাও দিয়েছেন হসপিটাল করার জন্য। এই জায়গায় আমি এখন আমার PMJAY কিংবা CMJAY কোনোটা না কোনো মানে কোনো না কোনো কার্ড ধরুন একটা ফ্যামিলিতে কেউ না কেউ আছেই। এবার যত পেশেন্ট আছে সবাই যদি কার্ড নিয়ে যায়, আমার আজকে জ্বর হয়েছে ভর্তি থাকবো, পেট খারাপ হয়েছে অ্যাডমিশন, তো প্রত্যেকটা জিনিসের জন্য যদি ওরা আছে ভর্তি থাকে তাহলে তার ক্যাশ পেশেন্ট পাবে না। ওই জন্য কি হয় মানে বেসরকারি হাসপাতালগুলো কোনো কোনো স্কিম মানে সিলেক্টেড ওরা কোনো প্যাকেজ নেই, কোনো কোনো যেমন হার্টের অপারেশন হতে পারে, জেনারেল সার্জারি হতে পারে এরকম, কিন্তু তাই বলে ধরুন জেনারেল মেডিসিনে যেমন হয় জ্বর সর্দি কাশি নিয়ে ভর্তি হওয়া বা লুজ মোশন ভমিটিং নিয়ে অ্যাডমিশন হওয়া, এই জিনিসগুলো ILS এখন অ্যাডমিট করাচ্ছে না।
1: ম্যাডাম এই ক্ষেত্রে বলবো IGM বলুন, GBP হাসপাতাল বলুন কিংবা হাপানিয়া হাসপাতাল, এছাড়াও গ্রামাঞ্চলে যে সকল হাসপাতালগুলো রয়েছে বা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলো রয়েছে সেইগুলো কতটা সক্রিয় এই পরিষেবা?
0: আমাদের প্রত্যেকটা PHC প্রাইমারি হেলথ সেন্টার এবং কমিউনিটি হেলথ সেন্টার যেগুলো আছে বা SDH ডিস্ট্রিক্ট হসপিটাল প্রত্যেকটাই আয়ুষ্মানের এম্পেনাল্ড হসপিটাল। ওই হসপিটালগুলোতে সব ধরনের চিকিৎসা মানে হসপিটালে যেই রোগের চিকিৎসা করা যায় গভর্নমেন্ট হসপিটালগুলো সবকটাই আয়ুষ্মানের

0: চিকিৎসা পরিষেবা দিচ্ছে ক্যাশলেস।
1: অনেক ক্ষেত্রে তো ম্যাডাম শোনা যায় বা দেখা যায় যে গ্রামাঞ্চলের মানুষ বা প্রত্যন্ত এলাকার যারা রয়েছেন তারা বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে আগ্রহ তেমনটা প্রকাশ করেন না বা অনেক কিছু সম্পর্কে তারা অবগতও থাকেন না। তো এই আয়ুষ্মান ভারত প্রকল্পে গ্রামাঞ্চলের মানুষ বা প্রত্যন্ত এলাকার মানুষ কতটা সাহায্য পাচ্ছেন বা কতটা নিতে আগ্রহ প্রকাশ করছেন?
0: দেখুন, আমাদের এখানে আয়ুষ্মান ভারত লঞ্চ হয়েছে 2018-তে। 2019 থেকে এখন পর্যন্ত কোনো মানে জিপি, ভিসি কিংবা আরবান ওয়ার্ড বলুন, প্রত্যেকটা ইউনিটে আমাদের ক্যাম্প হয়েছে একাধিকবার ক্যাম্প হয়েছে, সঙ্গে অ্যাওয়ারনেস, মাইকিং, ফ্ল্যাগ বা আসার মাধ্যমে, কিংবা ধরুন আমরা কোনো স্কুলে প্রোগ্রাম করছি। বেসিক্যালি আমাদের এই প্রোগ্রামগুলো আমরা গ্রামাঞ্চলেই করে থাকি, কারণ শহরের লোকেরা নিজে থেকেই অ্যাওয়ার্ড থাকে, ওরা জানে, ওরা নিজেরাও মোবাইলে দেখে যে কোথায় কী ফেসিলিটিস পাবো, কী করতে হবে। তো বিভিন্ন স্কুল কলেজে প্রোগ্রাম করা, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা, তারপর আমাদের যেমন কমিউনিটি বেসড আমাদের কিছু হয়, যেমন VHND, UHND কোনো প্রোগ্রাম হলো, আশা ভরসা, প্রত্যেকটাতেই আমরা আয়ুষ্মান নিয়ে আলোচনা করি। এবং কোনো জিপিভিসি বা ওয়ার্ড বাকি নেই যেখানে আমাদের আয়ুষ্মানের ক্যাম্পেন হয়নি। তো প্রত্যেকটা ক্যাম্পেনেই লোকজন এসছে, কিন্তু হয় কি, ধরুন গ্রামের সাইডে অনেক সময় হয় একটা ক্যাম্পে আসলো, একটু সময় লাগে, কারণ কার্ড আধার অথেন্টিকেশন হয়, তারপর কার্ডটা যখন আবার ওনাকে আমি দেব প্রিন্ট করে বা কার্ড ওনাকে নিতে হবে, আমি তো প্রথম লোকটা আসলো তার আধার অথেন্টিকেশন করে, তার ফ্যামিলি আইডি আধার আইডির সঙ্গে ম্যাচ করে ডাটাটা সাবমিট করলাম, KYC যেটা আমরা বলি না, KYC করলাম। তারপর কার্ডটা যখন আমাদের একটা থার্ড পার্টি আছে ওদের কাছে যায়, এটা ভেরিফিকেশন হয়, অ্যাপ্রুভাল বা রিজেকশন যেটাই হয় ওরা করে এটা। তো তারপর কি হয়, লোকটার যখন আমি আবার কার্ড দেব, তার আবার আধার অথেন্টিকেশন করতে হবে, করেই নিতে হবে, আমি চাইলেও আমি ওনার আপনার কার্ড নিতে পারবো না।
1: আচ্ছা,
0: আপনার আধার অথেন্টিকেশন ছাড়া আপনার কার্ড আমি প্রিন্ট করতে পারবো না, বের করতে পারবো না, ডাউনলোড করতে পারবো না। তো ওই ক্ষেত্রে কি হয়, মানে ব্যাপারটা একটু সময় সাপেক্ষ, অনেক সময় বেনিফিশিয়ারের মানে রেগে যায় যে আমি সকাল থেকে দাঁড়িয়ে আছি, আমার কেন হচ্ছে না, ওর হয়ে গেছে। তো ওর হয়ে গেছে কি হয়, মানে হয়তো লোকটা কোথাও থেকে কার্ড করে নিয়ে এসছে, আমরা যখন সার্চ করছি দেখছি ওর কার্ড অলরেডি হয়ে আছে, আচ্ছা আমার কাছে এসছে, আধার অথেন্টিকেশন করে আমি ডাউনলোড করে ওকে দিয়ে দিলাম। তো ওই ক্ষেত্রে হয় যে ও তো আমার পরে এসছে, ও পেয়ে গেছে, আমি কেন পাইনি, এরকম আর কি। তো যাই হোক, মানে প্রসেসটা হলো মানে কার্ড আমি বেনিফিশিয়ারি আসবে, KYC করবো, কিছুক্ষণ সময় দিতে হবে কার্ডটা অ্যাপ্রুভালের জন্য বা রিজেকশন যেটাই হোক ওদের জানার জন্য যে আলটিমেটলি কার্ডটা কী হচ্ছে। ওই সময়টার জন্য অনেক সময় লাইনে দাঁড়াতে হয় ওদের, ধরুন মানে যদি চলে আসে, ডেইলি লেবার থাকে না বেশিরভাগই, ওদের ওই দিনের কাজটা হয় না, ওই জন্য অনেকে অনেক সময় ক্যাম্পে আসতে চায় না। তো ওই জন্য কি হয়, মানে ক্যাম্প মুডে তো আমরা করছি, পাশাপাশি আমাদের যতগুলো হসপিটাল রয়েছে প্রত্যেকটাতেই আয়ুষ্মানের একটা হেল্প ডেস্ক আছে। এবার ওই কাছাকাছি এরিয়াতে আমাদের তো সব মানে এমন জিপিভিসি কোনোটাই নেই যেখানে আমাদের স্বাস্থ্য ইয়ে নেই, মানে PHC, CHC কিংবা হেলথ সাবসেন্টার নেই, সবগুলোর কাছাকাছি সবকটা মানে জিপিভিসিতেই আছে। এখন সব ওয়ার্ডেও আমাদের হেলথ সাবসেন্টার বা আয়ুষ্মান আরোগ্য মন্দির যেটা বলে রয়েছে, ওইখানে CHO আছেন, MPW আছে, আর হসপিটালগুলোতে আয়ুষ্মান মিত্র আছে। প্রত্যেকেই কার্ড জেনারেটও করতে পারে প্লাস কার্ড ডাউনলোডও করতে পারে। তো ক্যাম্প মোডে যখন করি তো করি, বাকি সময় ওরা কাছাকাছি সাবসেন্টার বা হসপিটালে এসে কার্ড করিয়ে নেওয়া বা আজকে কার্ড করিয়ে গেল, কালকে কাজের থেকে ফেরার পথে একবার ডাউনলোড করে নিয়ে গেল, ওইভাবে হচ্ছে, পর্যায়ক্রমে চলছে এটা। মানে এরকম না যে কার্ড বানানো আমাদের বন্ধ হয়ে গেছে, মানে ম্যাক্সিমাম ফ্যামিলি স্যাচুরেশন হয়ে গেছে, কিন্তু হয়তো ওই কোনো ফ্যামিলির একজন কেউ বাকি আছে, ওনারা করছে এরকম। আর CMJY কার্ড তো হচ্ছে,
1: এখনো পর্যন্ত চলছে। তো সেই ক্ষেত্রে আমাদের এই আলোচনা শোনার পর অনেকেই চাইবেন যে তাদের পরিবারের অন্য কোনো সদস্য যারা বাকি রয়েছে তারাও সেটি করতে। তো সেই ক্ষেত্রে কিভাবে তারা কি করবে?
0: এই তো ওনারা আমাদের যে কাছাকাছি হসপিটাল বা সাবসেন্টার রয়েছে ওইখানে যেতে পারে, গিয়ে কার্ড করাতে পারে। তাছাড়া কমন সার্ভিস সেন্টার আমাদের হয় কি, মানে আমাদের হসপিটালে আমরা কার্ড যে প্রিন্ট করে দিই, আমাদের A4 সাইজে ব্ল্যাক এন্ড হোয়াইট পেপার আমরা দিয়ে দিই কার্ডটা ডাউনলোড করে। তো আমাদের এখানে তো কালার প্রিন্ট কিংবা ল্যামিনেশন এই ফেসিলিটি হসপিটালে নেই, অনেকে হয়তো বোঝেন না যে এটাই কার্ড। বাড়ির একজন আসলো, আমরা ফ্যামিলির যার হয়েছে প্রত্যেকটা দিতে পারি, ওই ফ্যামিলির সবার কার্ড আমরা একজনের আধার অথেন্টিকেশন করে দিতে পারি। তো ওনাদের ধারণা থাকে, আবার নিয়ে আসে এই পেপারটা যে আমাকে তো এই কাগজটা দিয়েছেন, আমার কার্ড তো দেওয়া হয়নি, কার্ড মানে কার্ডের শেপে ওরা চায়। তো ওই জন্য আমরা অনেক সময় বলি কার্ড আমরা করে দিই, কিন্তু কার্ডের শেপে চাইলে ওরা, যেমন কমন সার্ভিস সেন্টার যেগুলো রয়েছে ওনারাও কার্ড করতে পারেন, ওনারাও অ্যাপ্রুভ মানে ভারত সরকারের অ্যাপ্রুভড ওরা, যে ওনারা

0: ওটাও কার্ড করে দিতে পারে। তো আমাদের বিএচসি, সিএচসি, সাব সেন্টার, ডিস্ট্রিক্ট হসপিটাল বা আমাদের স্টেট হসপিটাল, যে কোনো এম্পেনাল্ড হসপিটাল ছাড়াও কমন সার্ভিস সেন্টারে গিয়েও আধার কার্ড, রেশন কার্ড নিয়ে গিয়ে কার্ড করাতে
1: করা যাবে। ঠিক ম্যাডাম, অনেক সময় তো শোনা যায় যে আধার অথেন্টিকেশন করার পর পরিষেবা পাচ্ছেন, কিন্তু অনেক সময় শোনা যায় যে সেই নির্দিষ্ট ঔষধটা পাচ্ছেন না তারা, আয়ুষ্মান কার্ড দিয়ে সেই ওষুধটা পাওয়া যাচ্ছে না বা সেই পরিষেবাটা মিলছে না, সেটার কি বলবেন?
0: কি হয় দেখুন, ম্যাক্সিমামই তো ক্যাশলেস ট্রিটমেন্ট পায়, কোনো কোনো ক্ষেত্রে হয়তো দেখা গেছে কোনো একটা বা দুটো ওষুধ পায়নি। কি হয়, অনেক সময় কোনো রেয়ার মেডিসিন যদি প্রেসক্রাইব করা হয় যেটা ধরুন সচরাচর লাগে না, তো হসপিটালের তো একটা স্টক থাকে, এবার হয়তো ওই স্টকে ফুরিয়ে গেছে বা ওষুধটা নেই এই মুহূর্তে, আনতে হবে। আমার বাড়িতে যদি কিছু শেষ হয়ে যায়, আমি চট করে আমার জিনিসপত্র আমি বাজার থেকে আনতে পারি। গভর্নমেন্ট হসপিটালে জেনারেলি এটা হয় না, না মানে একটা কমিটি থাকবে, কমিটি ডিসিশন নেবে এই মেডিসিনগুলো কিনতে হবে, বা ধরুন একটা রিকুইজিশন আসবে, কমিটি ডিসাইড করবে এই মেডিসিনগুলো কিনতে হবে, টেন্ডার করতে হবে, ওই বিভিন্ন প্রসিডিওর, গভর্নমেন্ট প্রসিডিওর অনুযায়ী পারচেজ করা, তারপর ওষুধগুলো আসা। তো এতক্ষণ সময় তো আমি ওই মানে পেশেন্টকে আটকে রাখতে পারি না ওই ক্ষেত্রে, তখন আমরা কোনো কোনো ক্ষেত্রে বলি যে তাহলে
1: বাইরে থেকে
0: এমার্জেন্সি বেসিস ওষুধটা বাইরে থেকে কিনে নিয়ে আসো।
1: ঠিক ম্যাডাম, আরেকটা তো প্রকল্প রয়েছে যে যেটা বয়স্ক মানুষদের জন্য করা হয়েছিল, সেই প্রকল্পটা সম্পর্কে যদি বলেন।
0: যতগুলো আমরা বলেছিলাম না, সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস এর পাশাপাশি আশা, অঙ্গনওয়াড়ি, বিওসিডব্লিউ বা জনমান, এর সঙ্গে আমাদের মানে যত মানে 70+ যারা রয়েছেন আর কি বয়স জ্যেষ্ঠ, ওনারা প্রত্যেকেই আয়ুষ্মান ভারত PMJY জন আরোগ্য যোজনার আওতায় ভুক্ত। মানে ওনার ধরুন আপনার ফ্যামিলিতে দুজন মানুষ আছেন যাদের 70+ হয়ে গেছে আর প্রত্যেকেরই CMJY কার্ডও আছে, এখন বলছে যে যাদের 70 ইয়ার্স হয়েছে ওরা PMJY এর আন্ডারে যাবে, বয় বন্ধনা যেটা। তো ওই ক্ষেত্রে আমরা ওনাদেরকে আবার রিকেওয়াইসি করি, করলে এটা PMJY এর আন্ডারে ট্রান্সফার হয়ে যায় আর কি। তো তখন কি হয়, ধরুন আপনার বাড়িতে আপনার বাবার বয়স 70 আর আপনারা বিলো 70, তো ওই ক্ষেত্রে আপনাদের CMJY ঠিকই থাকলো, বাবার জন্য শুধু PMJY হবে, 70+ হয়েছে। দু বছর পরে মার 70 হলো, তখন মাকেও আমরা আবার রিডুকেওয়াইসি করে দেবো PMJY কার্ড করার, মানে ওই বয় বন্ধনার। ওই ক্ষেত্রে মা বাবা দুজন PMJY এর আন্ডারে ওই বয় বন্ধনা স্কিমের সুবিধা পাবেন, আর বাকি যারা রয়েছেন ওনারা CMJY পাবেন। তো ওই ফ্যামিলিতে যারা বিলো 70 আছেন ওনারা CMJY এর জন্য 5 লাখ পার ইয়ার মানে অ্যাচিভ করতে পারেন ক্যাশলেস ট্রিটমেন্ট, আর যারা 70+ আছেন ওনাদের জন্য আলাদা করে 5 লাখ ওনারাও অ্যাভেল করতে পারে।
1: তো সেই ক্ষেত্রে যদি কোনো পরিবার প্রথম থেকে PMJY এর আওতাভুক্ত থাকে তখন কি আলাদা করে করতে লাগে?
0: হ্যাঁ, আলাদা করে করতে হয়। কেন বলছি, ধরুন PMJY এর আওতাভুক্তই 5 জন আছে, ঠিক আছে, তো ওদের পুরো ফ্যামিলির জন্যই তো 5 লাখই। তো যদি আমার যে 70+ আছে ওনার জন্য আমি বয় বন্ধনা করি, ওনার জন্য তো একটা এক্সট্রা 5 লাখ এর মানে বরাদ্দ করা আছে, তো ওই ক্ষেত্রে আমরা ওইটা কেন সুবিধা নেব না?
1: ঠিক
0: না, ওই জন্য
1: অসাধারণ কিন্তু একটা প্রকল্প আমরা বলতেই পারি, কেননা আমরা যেটা বলছিলাম যে PMJY অর্থাৎ আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনার ক্ষেত্রে পরিবার পিছু 5 লাখ টাকা, তো সেই ক্ষেত্রে 70 বছর ঊর্ধ্ব যদি কেউ থাকেন তবে তিনি আলাদা করে আরো 5 লাখ টাকার সুবিধা কিন্তু নিতে পারছেন।
0: উনিও 5 লাখই, এটা না যে উনি 5 লাখ ওইখান থেকে অ্যাভেল করবেন আবার আলাদা পুরোনোটা থেকে 5 লাখ, মানে 5 লাখ
1: কিন্তু পরিবারের
0: আমার কাছে নেই এই মুহূর্তে, তবে আমাদের এখানে 9000 অ্যাবাভ যেটা আমাদের এখানে দেখা যাচ্ছে যে VVS কার্ডের ট্রিটমেন্ট পেয়েছেন।
1: আচ্ছা, এই তো আমরা আয়ুষ্মান ভারত সম্পর্কে শ্রোতা বন্ধু আমরা প্রত্যেকেই শুনতে পাচ্ছি যে কিভাবে কি করা যাচ্ছে এবং বয় বন্ধনার মাধ্যমে কিভাবে পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে এবং CMJY এবং PMJY এর মাধ্যমে কিভাবে কোন ধরনের চিকিৎসা পরিষেবা পাচ্ছেন এবং প্রত্যন্ত এলাকা, গ্রামীণ এলাকার মানুষ কতটা ভাবে এই প্রকল্পের সুবিধা গ্রহণ করছেন, গোটা বিষয়টা কিন্তু আমরা জানতে পারলাম। ম্যাডাম, এই ক্ষেত্রে আমি বলবো জনগণের সুবিধার্থে আপনাদের কি কোনো হেল্পলাইন নম্বর রয়েছে যে সেই নম্বরে যোগাযোগ করতে পারবে বা অভিযোগ জানাতে পারবে?
0: হ্যাঁ, 1-4-555।
1: আচ্ছা, 1-4-555 অর্থাৎ 1-4-5-5-5 এই নম্বরে কিন্তু আপনারা কোনো বিষয়ে, আয়ুষ্মান ভারত সম্পর্কে কোনো বিষয়ে জানার জন্য আপনারা কিন্তু সেই নম্বরে ফোন করতে পারবেন। আমাদের রাজ্যের কথা তো আমরা বললাম যে আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে রাজ্যের কোন কোন সরকারি হাসপাতাল প্রত্যেকটার মধ্যেই রয়েছে এবং বেসরকারি

0: হাসপাতাল কোন কোনগুলির মধ্যে কিভাবে পরিষেবা দেওয়া হচ্ছে বললেন। এই ক্ষেত্রে বলবো, রাজ্যের বাইরে অনেকেই তো চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে যান। যদিও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেছিলেন যে রাজ্যে বর্তমানে স্বাস্থ্য পরিষেবার বা উন্নতির জন্য বর্তমানে রেফারের সংখ্যা, বহিরাজ্যের রেফারের সংখ্যা 80% কমে গেছে।
1: অনেকের ক্ষেত্রে ধারণা আছে যে আমি একটু বাইরে বেড়াতে গেছি, ধরুন আমি বাইরে ডাক্তার দেখিয়ে আসবো, বা কোনো কারণে বাইরে গিয়ে কেউ অসুস্থ হয়ে গেছে, ওই ক্ষেত্রে আয়ুষ্মান কার্ড থাকলে রেফারের প্রয়োজন হয় না।
0: আচ্ছা,
1: আয়ুষ্মান কার্ড নিয়ে মানে বাইরের যে এম্পেনাল্ড হসপিটাল, আয়ুষ্মানের এম্পেনাল্ড হসপিটাল, ওইখানে আমাদের ধরুন কেউ ঘুরতে গেছে, আয়ুষ্মান কার্ড নিয়ে যায়নি, এটা অস্বাভাবিক কিছু না, ওই ক্ষেত্রে মানে কার্ড নাম্বার দিয়ে উনি ট্রিটমেন্ট করাতে পারেন, কিংবা যেই হসপিটালে যাবেন ওইখানে ওনার আধার নাম্বারটা দিলে ওনারাও মানে আমাদের পোর্টাল থেকে চেক করে ওই আধার নাম্বারের এগেনস্টে কোন কার্ড হয়েছে ওই কার্ডটা বের করে দিয়ে ওই নাম্বার দিয়ে ওনার ট্রিটমেন্ট করাতে পারেন। এইরকম না যে আমাদের রেফারই লাগবে, রেফার ছাড়াও আমরা ভারতবর্ষে যে কোনো এম্পেনাল্ড হসপিটালে আমাদের আয়ুষ্মান কার্ড নিয়ে যদি কেউ যায় গিয়ে চিকিৎসা করাতে পারে, এটা PMJY-ও হতে পারে, বায় বন্ধনাও হতে পারে, CMJY-ও হতে পারে।
0: সেক্ষেত্রে CMJY-ও হতে পারে। হ্যাঁ ম্যাডাম, আমাদের আলোচনা তো প্রায় শেষ মুহূর্তে চলে এসেছে, তো এই প্রকল্পকে আরো কার্যকরী করতে আপনি একজন ডাক্তার হিসেবে কি পরামর্শ দেবেন যে আরো কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়?
1: মানুষের মধ্যে যেটা বললাম, যেটা ওই যে একটু সচেতনতার ঘাটতি কিছুটা তো রয়েইছে, প্লাস আমাদের যেমন একদম ইন্টেরিয়রে লোকজনদের আমরা অনেক সময় ক্যাম্প করি বা ওদেরকে বলি, ওনারা আসেন না ক্যাম্পে, ওই ক্ষেত্রে আমরা ওই এরিয়ার যেমন যারা PRI মেম্বার আছেন বা ওই দিকের সমাজসেবী যারা আছেন ওনাদেরকে রিকোয়েস্ট করি যে আপনারা বললে হয়তো ওনারা শুনবেন, যে ওনাদেরকে একটু এগিয়ে আসতে বলুন ক্যাম্পে এসে। কার্ডটা করিয়ে নিলে মানে যখনই কার্ডের প্রয়োজন হয় যেন আমি সুবিধাটা নিতে পারি, এমন যেন না হয় যে এমন একটা কন্ডিশন এসছে এখন আমার হড়বড় করে কার্ড বানাতে হবে, আমার আধার অথেন্টিকেশন হচ্ছে না, আমি ট্রিটমেন্টটা পাচ্ছি না, তখন মানে এরকম আসে আমাদের কাছে, এরকম মানে উদাহরণ রয়েছে, ওই জন্য আমি বলছি এই জিনিসটা যেন না হয় আর কি, সবাই সময় মতন কার্ড করিয়ে নিন। আমাদের কিন্তু এখনো ক্যাম্পেইন চলছে, এই যে প্রধানমন্ত্রীর 12 বছর পূর্তি উপলক্ষে আমাদের মানে প্রত্যেকটা হেলথ সাব সেন্টারের আন্ডারে আয়ুষ্মান ভারতের ক্যাম্পেইন চলছে এখনো, আজকের দিনেও হয়েছে, বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন হয়েছে।
0: তো সেই ক্যাম্পেইনে কি কি করা হচ্ছে বা কি প্রচার করা হচ্ছে?
1: প্রচার করা হচ্ছে যাদের আয়ুষ্মান কার্ড হয়নি ওনারা এসে যেন আয়ুষ্মান কার্ড করিয়ে নেয়। এখন তো ক্যাম্পে বেশি ভিড় হয় না, কারণ বেশিরভাগ লোকই করিয়ে নিয়েছেন, তো বেশি ভিড় না হওয়াতে কি হয় যে লোককে অনেকক্ষণ যেটা দাঁড়াতে হতো আগে, এখন আর ওইটা করতে হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু ওই সময়টা তো দিতে হবে যে আমি কার্ডের জন্য KYC সাবমিট করলাম, অ্যাপ্রুভাল আসলো, তারপর আমি কার্ডটা ডাউনলোড করতে পারবো, আদারওয়াইজ 2 দিন আসতে হয়। ওই জন্য আমরা বলি আর কি একসঙ্গেই নিয়ে নাও।
0: আমাদের সব ক্ষেত্রে ম্যাডাম ডিজিটাল সিস্টেমের একটা পরিষেবা আমরা দেখতে পাচ্ছি বা ডিজিটাল সিস্টেম বিশেষভাবে সহায়তা করছে।
1: হ্যাঁ, আয়ুষ্মান ভারত পুরোটাই তো ডিজিটালি হচ্ছে, পেশেন্ট হসপিটালে যখন আসে কার্ড দিয়ে আমরা ডিজিটালি চেক করছি, আধার অথেন্টিকেশন, তারপর পেশেন্টকে যদি অ্যাডমিশন করানো হয়, প্রিয়থ যেটা আমরা বলি, পেশেন্টকে অ্যাডমিশন করানো, ক্লেম সাবমিট করা, পুরোটা ডিজিটালি হচ্ছে। এখানে ম্যানুয়াল কিছু করা মানে আমি হাতে লিখে কিছু করবো এরকম না, এটা মানে স্কিমের প্রথমে এটা পেপারলেস আর ক্যাশলেস এরকম, তো ওই জন্য আমরা ডিজিটালি করছি। এবং ডিজিটালি হওয়াতে কি হয়, আমাদের মানে তথ্যটা ক্লিয়ার থাকে না, আমাদের যখন যেটা তথ্য দেখতে হয় আমরা ওইটা দেখতে পারি, বেনিফিশিয়ারি হয়তো যেটা আপনি বললেন বাইরের হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করানো, তো এটাও আমাদের পোর্টালে থাকে যে কোন হসপিটালগুলো বাইরের কোন স্টেটে, কোন হসপিটালটা আমার আয়ুষ্মানের জন্য এম্পেনাল্ড, কোন চিকিৎসার জন্য আমি কোন হসপিটাল যেতে পারি, তো পুরোটাই ডিজিটাইজড, লোকে দেখতেও পারবে ভালো, সবার কাছে এটা ক্লিয়ার আছে না, পোর্টাল ওপেন করলে প্রত্যেকেই দেখতে পাবেন।
0: ঠিক ঠিক ম্যাডাম, আমাদের আলোচনা একেবারে শেষ মুহূর্তে, সর্বশেষ আয়ুষ্মান ভারত এই প্রকল্প নিয়ে বা এই যোজনা নিয়ে আপনি একজন ডাক্তার হিসেবে এবং প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসেবে কি বলবেন?
1: মানুষের মধ্যে সচেতনতা যেটা রয়েছে ভালোই, মানে বলবো না যে সচেতনতা নেই, কিন্তু আমাদের আরো বেশি সচেতন হতে হবে, আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মকে আরো স্ট্রেংথেন করতে হবে, তারপর আমাদের যত হেলথ কেয়ার প্রোভাইডার যারা রয়েছেন আমাদের যেমন হসপিটালে বা সাব সেন্টারে, CHO, MPW বা ওইখানকার যে ডক্টররা, ওনারাও যদি প্রত্যেকে মানে বলে যে আয়ুষ্মান কার্ড আছে কিনা তুমি করিয়ে নাও, ওইটাতে কি হয় মানে আমি ধরুন এখানে বলছি আমার কথা তো সবাই শুনবে কিনা আমি জানি না, কিন্তু আমি যে এরিয়াতে জব করছি, আমি যে এরিয়াতে রয়েছি, ওই এরিয়ার মানুষ আমাকে অনেকদিন ধরে দেখছে, ওনাদের আমার প্রতি একটা আস্থা রয়েছে, বা ওই এরিয়ার যারা PRI মেম্বার রয়েছেন, সমাজসেবী রয়েছেন, ওনাদেরকেও বলবো মানে এগিয়ে এসে যেন প্রত্যেকের কার্ড করিয়ে নেয়, সবার মধ্যে একটা মানে কি বলবো এটার একটা গুড অ্যাওয়ারনেস যেন করে। এবার যেমন আপনি বললেন না যে ওষুধ কিনতে হয় অনেক সময়, তো প্রত্যেকটা মানে

0: স্কিম যখন লঞ্চ হয় মোটিভ যথেষ্ট ভালো থাকে, লোকের যেন কিছু প্রবলেম না হয়, কিন্তু দেখা যায় যে কাজ করতে গিয়ে কোথাও একটু গ্যাপিংস বেরিয়ে আসছে, তো লোকে গ্যাপিংসটাকে ফলো করে প্রচার করছে। এই ব্যাপারটা যেন না করেন, কারণ কি যারা বোঝেন ওনারা ওদেরকে বোঝাতে পারেন তাহলে ওদের কথাটা ওনারা বুঝবেন, গ্রামের লোকেরা যারা মানে, কিন্তু সহজ সাধারণ মানুষকে যদি আমি উল্টো পাল্টা কথা বলি তাহলে তো ওরা ওইটাকেই সত্যি মনে করবে। তো মিথ্যে প্রচার না করে যেন যেটা হচ্ছে লোকে ট্রিটমেন্ট পাচ্ছে, বেনিফিটস পাচ্ছে, এটার মানে উদাহরণ দেখিয়ে আরো চারটে লোক যেন এগিয়ে এসে কার্ড করিয়ে নেয়, ওই রকম হলে ভালো আর কি।
1: অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম।
0: ধন্যবাদ আপনাকেও।
1: শ্রোতা বন্ধু, এতক্ষণ আমরা কথা বলছিলাম আয়ুষ্মান ভারত যোজনায় রাজ্যের মানুষ কিভাবে উপকৃত হচ্ছেন এবং কি কি পরিষেবা মিলছে, কোথায় পরিষেবা মিলছে এবং কি কি পরিষেবা দেওয়া হচ্ছে, এই সমস্ত গোটা বিষয় নিয়ে আমরা কথা বললাম। আমাদের সঙ্গে আজ আলোচনায় ছিলেন ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর আয়ুষ্মান ভারত ডক্টর দেবাজ্যোতি ঘোষ ম্যাডাম। ম্যাডামকে আরও একবার ধন্যবাদ। শ্রোতা বন্ধু, ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি, নমস্কার।
2: এতক্ষণ শুনলেন বর্তমান কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আয়ুষ্মান ভারত যোজনা নিয়ে সংবাদ বিভাগের বিশেষ আলোচনা।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন। ফ্রান্সের অ্যাভিয়ানে G7 শীর্ষ বৈঠক শেষে তিনটি ঘোষণাপত্র জারি। সমতার ভিত্তিতে দীর্ঘমেয়াদী ও সুস্থায়ী অর্থনৈতিক বৃদ্ধি, বিরল খনিজ পদার্থের সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখা এবং শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল পরিসরের ব্যবস্থার উপর জোর। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, 2025-26 অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন রেকর্ড 1,78,000 কোটি টাকায় পৌঁছেছে। নতুন সরকার গঠনের পর পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে, 22 জুন পেশ হবে রাজ্য বাজেট। বিশ্বকাপ ফুটবলে আজ পর্তুগাল কঙ্গোর, ইংল্যান্ড ক্রোয়েশিয়ার এবং ঘানা পানামার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জোর দিয়ে বলেছেন, বিশ্বের অর্থনীতিকে সচল রাখতে হরমুজ প্রণালীকে উন্মুক্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্রান্সের অ্যাভিয়ানে আয়োজিত G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার উপর জোর দেন। শ্রী মোদী আরও বলেন, সামুদ্রিক বাণিজ্যের লক্ষ লক্ষ ভারতীয় নাবিক বিশ্বের বিভিন্ন অঞ্চলে কর্মরত রয়েছেন। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: এক্সেলেন্সি, হাম জানতে হ্যায় কি মেরিটাইম ট্রেড কি দুনিয়া মে ভারত কে লাখো সি ফেরার আজ দুনিয়া কে অলগ অলগ সমুদ্র মে আপনি সেবায় দে রহে হ্যায়, বিশ্ব কি প্রগতি মে বহুত বড়া যোগদান দে রহে হ্যায়, ওর মে সমঝতা হুঁ কি উনকি সুরক্ষা ভি উতনা হি মহত্বপূর্ণ হ্যায়। মুঝে পুরা বিশ্বাস হ্যায় কি সমঝোতে মে সি ফেরার কি সুরক্ষা ভি সুনিশ্চিত হোগি আর উসকো প্রাথমিকতা মিলেগি।
0: এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় অগ্রগতির জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসা করেন। ওই অঞ্চলে শীঘ্রই শান্তি ফিরবে বলে শ্রী মোদী আশা প্রকাশ করেন। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলতি

বাণিজ্য আলোচনা যে সুচারুভাবে এগিয়ে চলেছে তা নিয়েও তিনি সন্তোষ প্রকাশ করেন। ফ্রান্সের অ্যাভিয়াঁদে চলতি G7 শীর্ষ সম্মেলনে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলের কল্যাণে সুষম অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল অর্থনৈতিক বৃদ্ধি ত্বরান্বিত করা বিষয়ক এক গুরুত্বপূর্ণ অধিবেশনে ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রী উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বিশেষ কর্মপদ্ধতি বা ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। তিনি আফ্রিকা, লাতিন আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোকে সংযুক্ত করার লক্ষ্যে বিভিন্ন সংযোগ স্থাপক প্রকল্পের দেন। এছাড়া তিনি ইম্প্যাক্ট বা সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করার লক্ষ্যে আন্তর্জাতিক অংশীদারিত্বমূলক উদ্যোগ গঠনের পরামর্শ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অ্যাভিয়ানে আয়োজিত G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। নেতৃবৃন্দ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে মত বিনিময় করেন। তারা শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও সুস্থায়ী উন্নয়নকে সমর্থন করে বহুপাক্ষিক বিশ্বব্যবস্থা গড়ে তোলার প্রতি তাঁদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ফ্রান্সের অ্যাভিয়ানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জার্মান চ্যান্সেলর ফ্রাইডরিখ মার্জের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, জার্মান চ্যান্সেলরের সঙ্গে তাঁর বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও উদ্ভাবন সম্মেলন ভিভা টেক 2026-এ ভারত প্যাভিলিয়নের উদ্বোধন করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এর উদ্বোধন করেন। সম্মেলনে ভারতের স্টার্টআপ ব্যবস্থা, ডিজিটাল অর্থনীতি, ডিপটেক উদ্ভাবন এবং কৃত্রিম মেধাভিত্তিক বিভিন্ন উদ্যোগের বিষয় তুলে ধরা হয়। নতুন দিল্লিতে চতুর্থ ভারত নেদারল্যান্ড সাইবার সংলাপ আজ শেষ হয়েছে। এতে উভয় পক্ষ পরিবর্তনশীল সাইবার হুমকির পরিস্থিতিতে জাতীয় কৌশল নির্ণয়, তথ্য সুরক্ষা, আন্তঃসীমান্ত সাইবার অপরাধ নিয়ে মতবিনিময় করেছে। ফ্রান্সের অ্যাভিয়ঁয় G7 শীর্ষ বৈঠক শেষে সংশ্লিষ্ট দেশগুলির নেতৃবৃন্দ তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র জারি করেছে। এর মধ্য দিয়ে সমতার ভিত্তিতে দীর্ঘমেয়াদী এবং স্থিতিশীল অর্থনৈতিক বৃদ্ধি, বিরল খনিজ পদার্থের সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখা এবং শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল পরিসরের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। সম্মেলন শেষে এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানানো হয়। এছাড়া হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল, নির্বিঘ্নে রপ্তানি বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করার কথাও এই বিবৃতিতে বলা হয়েছে। G7-ভুক্ত দেশগুলিতে মাদক পাচারের বিরুদ্ধে জোরদার ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া বন্দর ও সামুদ্রিক নিরাপত্তা, গোয়েন্দা তথ্য আদান প্রদান বৃদ্ধির উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, 2025-26 অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ 1,78,000 কোটি টাকায় পৌঁছেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, গত অর্থবর্ষের তুলনায় উৎপাদন এবছরে 15.6% বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান, 2013-14 অর্থবর্ষে 4,746 কোটি টাকার তুলনায় দেশীয় প্রতিরক্ষা উৎপাদন প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার গঠনের পর বিধানসভার প্রথম অধিবেশন বসতে চলেছে আগামীকাল। সকাল 11টায় রাজ্যপাল RN রবির অভিভাষণের মধ্য দিয়ে সূচনা হবে এই অধিবেশনের। এরপর শুক্রবার 19 জুন শোক প্রস্তাব গ্রহণ এবং আগামী সোমবার 22 জুন রাজ্য বাজেট পেশ করা হবে। আগামী মঙ্গলবার 23 জুন রাজ্যপালের অভিভাষণের ওপর 6 ঘণ্টার আলোচনা নির্ধারিত হয়েছে। 24 ও 25 তারিখ বাজেটের ওপর 10 ঘণ্টা আলোচনা হবে। তবে জুনের শেষ সপ্তাহে ধারাবাহিক ছুটি এবং ধর্মীয় কর্মসূচির কারণে অধিবেশন সাময়িকভাবে মুলতুবি থাকবে। দ্বিতীয় পর্ব শুরু হবে 6ই জুলাই। সেই পর্যায়ের আলোচ্যসূচি পরে চূড়ান্ত করা হবে বলে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে। পাকিস্তানের অধিকৃত জম্মু ও কাশ্মীরে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর পাকিস্তান সরকারের হিংসাত্মক দমনপীড়নের তীব্র নিন্দা জানিয়েছে একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। জানা গেছে, চলতি মাসের 8 থেকে 16 তারিখের মধ্যে এই দমনপীড়নের ঘটনায় 32 জনেরও বেশি সাধারণ নাগরিক নিহত হয়েছেন। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশন বা IHRF জানিয়েছে, এই দমনপীড়নের পরপরই পুরো অঞ্চল জুড়ে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। উত্তরপ্রদেশের বদায়ু জেলায় উঝানিতে আজ দুপুরে একটি ট্রাক্টরের সঙ্গে এক ই রিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত 6 জন মহিলা নিহত হয়েছেন, আহত 3 জন। বদায়ুর জেলাশাসক
অবনীশ রায় আকাশবাণী সংবাদকে বলেছেন, একই পরিবারের 9 জন মহিলা নিমন্ত্রণ স্বার্থে অন্য একটি

0: গ্রামে যাওয়ার সময় এই দুর্ঘটনা। দুর্ঘটনার সঙ্গে জড়িত দুটি ট্রাক্টরকেই পুলিশ আটক করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। কেরালামে বর্তমানে বন্ধ আইটি প্রতিষ্ঠান এক্সালিক সলিউশন প্রাইভেট লিমিটেডের মালিক এবং বিরোধী দলনেতা পিনারাই বিজয়নের মেয়ে বীণা টি আজ কোচিতে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডির সামনে হাজিরা দিয়েছেন। কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড এবং এক্সালিক এর মধ্যে সন্দেহজনক আর্থিক লেনদেনের মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে এক বৈঠকে জাতীয় সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 এর কাজের পর্যালোচনা করেন এবং এটিকে ঢেলে সাজানোর জন্য আধিকারিকদের নির্দেশ দেন। অভিযোগ জানানোর প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও বহুভাষিক সহায়তা ব্যবস্থা ব্যবহারের জন্যও তিনি আধিকারিকদের নির্দেশ দেন। প্রতিটি কলের যথাযথ ও চূড়ান্ত সুরাহা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে বিভিন্ন রাজ্যের সাথে নিবিড়ভাবে কাজ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার ফলে উদ্ভূত অভিযোগগুলির সমাধানের জন্যও তিনি নির্দেশ দিয়েছেন। ফিফা ফুটবল বিশ্বকাপের খবর এবার। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ রাতে প্রথম ম্যাচে পর্তুগাল কঙ্গোর বিরুদ্ধে খেলবে। টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। টেক্সাসের ডালা স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। আগামীকাল ভারতীয় সময় ভোর 4:30 কানাডার টরন্টো স্টেডিয়ামে ঘানা পানামার মুখোমুখি হবে। মেক্সিকো সিটি স্টেডিয়ামে আগামীকাল দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তান কলম্বোর মুখোমুখি হবে। খেলা শুরু ভারতীয় সময় সকাল 7:30। রাত 9:30 আটলান্টা স্টেডিয়ামে দিনে তৃতীয় ম্যাচে চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। লস অ্যাঞ্জেলসে স্টেডিয়ামে রাত 12:30 সুইজারল্যান্ড বসনিয়া অ্যান্ড হার্জিগোভিনার বিরুদ্ধে খেলবে। লিডসের হেডিংলিতে আজ মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্বকাপে ভারত নেদারল্যান্ডসের সামনে জয়ের জন্য 210 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। নির্ধারিত 20 ওভারে ভারত 5 উইকেটে 209 রান তোলে। নেদারল্যান্ডস টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। ফ্রান্সের এভিয়ানে G7 শীর্ষ বৈঠক শেষে 3টি ঘোষণাপত্র জারি। খবর পড়া আজকের মতো শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী আগরতলা, কর্মখালী বিজ্ঞপ্তি। SECR রেলওয়ে অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট 2026, সংস্থা সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে। পদের নাম অ্যাক্ট অ্যাপ্রেন্টিস, মোট শূন্য পদ 1079টি। কর্মস্থল নাগপুর ডিভিশন ও মতিবাগ ওয়ার্কশপ। আবেদনের শেষ তারিখ 18 জুন 2026। যোগ্যতা মাধ্যমিকে ন্যূনতম 50% নম্বর, বয়সসীমা 15-24 বছর। নির্ধারিত তারিখ অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে। নির্বাচন পদ্ধতি মাধ্যমিক ও ITI নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট, লিখিত কোনো পরীক্ষা নেই। বিস্তারিত জানার জন্য http://secr.indianrailways.gov.in এই ওয়েবসাইট দেখে নেওয়া যেতে পারে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এক বিজ্ঞপ্তিতে কিছু শূন্যপদের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। পদের নাম জুনিয়র সায়েন্টিফিক অফিসার, শূন্যপদের সংখ্যা 9। এয়ার সেফটি অফিসার, শূন্যপদের সংখ্যা 15। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, শূন্যপদের সংখ্যা 1। অপারেশন অফিসার, শূন্যপদের সংখ্যা 19। দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ 3 জুলাই 2026। বিস্তারিত জানার জন্য http://upsconline.nic.in এই ওয়েবসাইট দেখে নেওয়া যেতে পারে।

পদের নাম ম্যানেজমেন্ট ট্রেনি কোল ইন্ডিয়া 0560টি, শিক্ষাগত যোগ্যতা বিএ, বিকম, বিএসসি, বিবিএ, বিসিএ, বিই, বিটেক, যে কোনো বিষয়ে পাশ হতে হবে। বয়স অনূর্ধ্ব 30 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 21 জুন 2026। শুনলেন কর্মখালী বিজ্ঞপ্তি।

0: ডুব তোমার আকাশে আমি।
1: এতক্ষণ শুনলেন আধুনিক গান, শিল্পী ছিলেন ইন্দ্রনীল সেন। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন রাজশেখর বসুর রচনা থেকে পাঠ। সকাল 6:15 অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 6:25 ককবরক অনুষ্ঠান হায়ংনি করাং। সকাল 7:05 রবিকিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 7:35 স্থানীয় বাংলা সংবাদ। সকাল 7:40 ককবরক সংবাদ। সকাল 7:45 অনুষ্ঠান অভিজ্ঞাপন। সকাল 8:40 ককবরক যুব অনুষ্ঠান জয়নক। সকাল 9:30 শুনবেন নজরুল গীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 10:00 হিন্দি ছবির গান। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 বাংলা ছবির গান। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান চোখেরাং। বেলা 1:05 অনুষ্ঠান মহিলা মহল। দুপুর 1:40 লোকগীতির শিল্পী আশিস গিরি। দুপুর 1:50 আধুনিক গানের শিল্পী শ্যামল মিত্র। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 লোকগীতির শিল্পী মালবিকা দাস। সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান। সন্ধে 6:30 ঘরগৃহস্থের আসর। পরে শুনবেন লোকগীতি বিষ্ণুপদ দাসের কণ্ঠে। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান। সন্ধে 7:45 ককবরক সংবাদ। সন্ধে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 সমীক্ষা। রাত 8:10 ছায়াগীত অনুষ্ঠানে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে পুরনো হিন্দি ছবির গান। রাত 8:30 ভক্তিমূলক গানের শিল্পী কে এল সাইগাল। রাত 9:00 শুনবেন আধুনিক গান শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। রাত 9:30 অনুষ্ঠান কথায় কথায়। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 নতুন আলোর দিশারি। শুনলেন আগামীকালের অনুষ্ঠান সূচি। আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা তার পার্শ্ববর্তী এলাকার পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের কোনো কোনো স্থানে। আগামীকালের সম্ভাব্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। আজকের দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 72%। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 19.0 মিলিমিটার। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী আগরতলা আমাদের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকালের প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:55 থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:31 হয়ে 58 সেকেন্ড। জয় হিন্দ।